আজ বৃহস্পতিবার, 14ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 4ঠা জুন 2026 খ্রিস্টাব্দ, 20ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4টে বেজে 54 মিনিট।

34 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:14:18 আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 13 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন রামায়ণ থেকে পাঠ।
1: ওম শাখাসু সপ্ত

শুনলেন সঙ্গীতাঞ্জলি আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস। 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কোনার, 7:45 রবীন্দ্রসঙ্গীতে সুনীতা বিশ্বাস, 8:00 জানা অজানা, গ্রহ নিরাপত্তার সীমানা প্রথম পর্ব বলবেন প্রদীপ সেনগুপ্ত, 8:05 নজরুল গীতি চন্দন মজুমদারের কণ্ঠে, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমা দত্ত সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী, গানে গানের শেষ পর্ব 9:30, 10:00 গানের ভেলা অমৃতা হালদার রায়ের উপস্থাপনায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি প্রিয়াশা চক্রবর্তী ও অর্ণব চক্রবর্তীর উপস্থাপনায়, 12:00 অতুল প্রসাদের গানে সৌমী ভট্টাচার্য, 12:15 লোকগীতি শিল্পী আনন্দ দাস, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান শামশের চক ভাণ্ডারিপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 1:00, 1:45 মহিলা মহল, লাইভ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সৌমিলি রায়, আধুনিক গান 2:30। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সপ্তর্ষি রায়চৌধুরী, অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলা, অংশগ্রহণে খাটুরা প্রীতিলতা শিক্ষা নিকেতনের শিক্ষক অঞ্জন কুমার রায় ও 2 শিক্ষার্থী, সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে 6:05, 6:15 সাঁওতালি অনুষ্ঠান গোমস্তা প্রসাদ সরেন যেমন দেখেছি তাঁকে, অংশগ্রহণে কালেন্দ্রনাথ মান্ডি, অনল হেমব্রম ও সুতালাল সরেন, শুনবেন তৃতীয় পর্ব, এরপরে লোকগীতির অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, থাকবে শিশুর অধিকার বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক, পরে আন্তর্জাতিক শিশু নিগ্রহ ও আগ্রাসন প্রতিরোধ দিবস।

0: দশ বিষয়ে অভীক ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। রামায়ণ থেকে পাঠ 7:10 পরিবেশনায় গোপালচন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30, রাত 8 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর। প্লাস্টিক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপক কিশোর সরকারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। 9:30 নাটক ভাঙা বাঁশির সুর, রচনা বিমল রায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, নজরুল গীতি সুনীতা বিশ্বাসের কণ্ঠে। 10:30 10:45 রজনীকান্তের গানে সৌমী ভট্টাচার্য, আনন্দ দাসের কণ্ঠে লোকগীতি। 11:00 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন সরোদ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে সুনীতা বিশ্বাস, 6:25 6:35 ধারাবাহিক রামচরিত মানস, 6:45 ভজন সৌরভ ঘোষালের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সঞ্জিদা সুলতানার উপস্থাপনায়। সুনীতা বিশ্বাসের কণ্ঠে নজরুল গীতি 8:30 8:45 অতুল প্রসাদের গানে সৌমী ভট্টাচার্য, 9:10 রসধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 চন্দন মজুমদারের কণ্ঠে নজরুল গীতি, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান, 7:10 আধুনিক গানে সুনীতা বিশ্বাস, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 11:10। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 আজ ভার্চুয়ালি অংশ নেবেন। সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়নশিপে ভুটানকে 1-0 হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ, তথ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশের জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে।

0: G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমবিহানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডঃ জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধ ধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওইদিন বিকেল রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা বলেন।
2: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে হ্যাঁ, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 crore rupees কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালুর জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে গেস্ট হাউসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় 2 দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন, লঙ্কাপুরায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টা তুলনায় সেটা দ্রুত ছড়িয়ে পড়ছে। জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে WHO ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ভাইরাসটি অনেকটাই ছড়িয়ে পড়েছে যা সামাল দেওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নংরুম। তার একমাত্র গোলেই 6 বছর পর প্রথমবার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত। 5 বারের চ্যাম্পিয়ন ভারত শনিবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ ও আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন 7:25।
3: কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন চাষের জমিতে ইঁদুর নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত ব্যারাকপুর সাব ডিভিশনের যুগ্ম কৃষি অধিকর্তা PSM ডক্টর বিদ্যুৎ সাহা।
1: আপনারা দেখে থাকবেন যে ইঁদুর প্রতিটা ফসলেই প্রায় ক্ষতি করে থাকে। ইঁদুর যে জমিতে ক্ষতি করে সেখানে কিন্তু যেটা ইঁদুরের যে সমস্যা হলো, ইঁদুর যেটা খাবে তার থেকে অতিরিক্ত পরিমাণ ওরা নষ্ট করে, নিয়ে কোন একটা জায়গায় সেটা জড়ো করে, বিশেষ করে ধানের শীষ কেটে নিয়ে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে গমের ক্ষেত্রেও এরা খুব ক্ষতি করে থাকে। গমের শীষ যখন পাকতে শুরু করে সেই সময়টা এরা ওই শীষ কেটে নিয়ে যেয়ে কোথাও একটা যেয়ে জমা করে, যতটা না খায় তার থেকে অনেক গুণ ওরা নষ্ট করে আর কি। সুতরাং এই ইঁদুর দমন করা একটা খুব প্রয়োজনীয় জিনিস চাষের ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত ফসলগুলো আমাদের যেসব ধান গম ইত্যাদি আমাদের যে ফসলগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রে। ইঁদুর নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমেই কিন্তু একটা নিজেদের সবাই মিলে একটা কমিউনিটি অ্যাপ্রোচ যাকে বলি আমরা, একসঙ্গে সবাই মিলে দলবদ্ধভাবে কিন্তু ইঁদুর নিয়ন্ত্রণের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। দলবদ্ধভাবে কিভাবে, অর্থাৎ আমরা যে জমিতে চাষগুলো করছি আমাদের আশেপাশে যে সমস্ত জমি আছে, ধরুন ধান আমরা কোন একটা জমিতে করেছি, অনেকেই করেছি, সুতরাং মোটামুটি ধান দেখবেন যে কোন জমিতে যখন লাগানো হয় মোটামুটি একসঙ্গেই লাগানো হয়, সুতরাং পাকবেও মোটামুটি একই সময়ে। তার আগের থেকে আমাদের প্ল্যানিং করতে হবে যে কি করে আমরা সবাই মিলে একই সঙ্গে আমরা ইঁদুর নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারব। তার কারণ হচ্ছে ইঁদুরের যে সমস্যা হলো, ইঁদুর মাটির নিচে মাটির উপরে গর্ত দেখতে পেলেন, কিন্তু মাটির নিচে কিন্তু ইঁদুর ঢোকার পরে অনেকগুলো রাস্তা ওরা তৈরি করে, বিভিন্ন দিকে ওরা যেতে পারে, একজনের জমি থেকে অন্য জমিতে চলে যায়। সুতরাং আপনি একা কন্ট্রোল করলে কিন্তু হবে না, সুতরাং দলবদ্ধভাবে সবাই মিলে আমাকে চেষ্টা করতে হবে যাতে সবার জমিতে আমরা একসঙ্গেই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। তার মধ্যে কি করতে হবে, প্রথমে হচ্ছে সবাই মিলে যে যার জমিতে দেখতে হবে যে ইঁদুরের গর্তগুলো কোথায় কোথায় আছে, এবং গর্তগুলো লাইভ মানে অর্থাৎ যেগুলো জ্যান্ত গর্ত, মানে যেটা হচ্ছে যেটা দিয়ে ইঁদুর এখন যাতায়াত করছে কিনা, সেটা দু একদিন কোন ইঁদুরের গর্ত দেখতে পেলেন সেখানে মাটি চাপা দিয়ে দিলেন, যদি দেখেন যে না পরের দিন মাটিটা সরে গেছে তার মানে বুঝতে হবে যে ইঁদুর ওই পথে যাতায়াত করছে। সেরকম গর্তগুলো আমাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে আমরা একটি টোপ দেব তাকে, টোপ মানে প্রথমে কিন্তু ওষুধ দেব না টোপের সময়, কারণ ইঁদুর হচ্ছে খুবই সন্দেহবাদী, আপনি কোন একটা খাবার সাজিয়ে দিলে কিন্তু সে এসে খাবে না, সে কারণ সে দূরের থেকে দেখে ছোবে না। সুতরাং যদি আপনি প্রথম দিনই বীজ দেন তাহলে তার আপনার কিন্তু কাজকর্ম ঠিকঠাক আসবে না। আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমি বীজ ছাড়া একটা টোপ তৈরি করব। টোপের একটা রেশিও আছে, প্রথমত হচ্ছে 98 গ্রাম আমি কোন ময়দা বা আটা নিলাম, তার সঙ্গে 2 গ্রাম ভোজ্য তেল, যে তেল আমরা খাই সে দিয়ে ভালো করে মাখিয়ে আমরা লেই তৈরি করে সেটাকে আমরা যেখানে যেখানে গর্তগুলো দেখেছি একটা পাত্রে করে ছোট একটা কলার পাতা বা কিছুর মধ্যে করে আমরা সেখানে খাবারগুলো দিয়ে দেবো। এবার দেখা যাবে যে খাবারগুলো সে খাচ্ছে কিনা, দেখা গেল যে দুদিন পরে আছে খাচ্ছে না, তবে দেখা গেল তৃতীয় দিন হয়তো খেয়েছে, তারপরে দেখবেন আপনার নতুন করে দিলাম। এভাবে করে তাদের খাওয়ার একটা অভ্যাস করতে হবে, ইঁদুর এসে খেয়ে চলে যাবে। এভাবে কিন্তু আমরা বীজ ছাড়া কয়েকদিন আমরা ইঁদুরকে আমরা খেতে দেব। খেতে দেওয়ার পরে যখন দেখলো যে মোটামুটি ইঁদুর দিলেই খেয়ে নিচ্ছে, তারপরে একদিন সবাই মিলে প্ল্যানিং করে সেই দিন আমরা প্রত্যেকেই তার সঙ্গে যে আমরা আগে যে রেশিওটা বলেছিলাম 98 গ্রাম ময়দা বা আটা নেব, তার সঙ্গে 2 গ্রাম ভোজ্য তেল, তার সঙ্গে 2 গ্রাম জিঙ্ক ফসফাইড, এটা হচ্ছে ওষুধ ইঁদুর মারার, সেই ওষুধ তার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এবার এই ছোট ছোট গুটি করে আমরা খাবার তৈরি করে প্রতিটা গর্তের সামনে, এই দেশে কিন্তু বাড়তে পারে, যদি আমরা অনেক গর্ত থাকে তাহলে আমরা ওই দেশে বাড়াবো 100 গ্রাম যায় 200 গ্রাম নিলে সব ডবল হয়ে যাবে, সেরকম আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন। এবারে আমরা খাবার যখন দিলাম তার সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছি, সেভাবে কিন্তু তাহলে একসঙ্গে অনেকগুলো ইঁদুর সেই খাবে, প্রত্যেকের জমিতেই সেটা খাবে, খাওয়ার পরে একসঙ্গে অনেকগুলো ইঁদুরকে আমরা মারতে পারবো। আর সেই ব্রোমোডায়োলন বলে একটা ওষুধ, সেটাও দেওয়া যেতে পারে, সেই যে লেয়ের সঙ্গে যেটা তৈরি করেছিলাম জিঙ্ক ফসফেট বাদ দিয়ে ব্রোমোডায়োলন একই রেশিওতে মেশানো যেতে পারে। এছাড়া যে গর্তগুলো আছে তার মধ্যে অ্যালুমিনিয়াম ফসফাইড বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটগুলো গর্তের মধ্যে দিয়ে মুখটা সিল করে দিতে হবে, সেখান থেকে একটা গ্যাস বেরোয়, সেই গ্যাসটা কিন্তু বিভিন্ন জায়গায় ভিতরে যে গর্তগুলো আছে তার মধ্যে যে বিভিন্ন দিকে রাস্তার মধ্যে ছড়িয়ে যাবে, ইঁদুরটা তাহলে সেটাতে মারা যাবে। আচ্ছা, আর একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে প্যাঁচাকে বসার জায়গা করে দিতে হবে। আমাদের জমির উপরে একটু শক্তপোক্ত কোন একটা ডাল ফাল রাখতে হবে যাতে করে রাত্রেবেলা প্যাঁচা সেখানে বসতে পারে, প্যাঁচা যদি আমরা আমাদের ইঁদুরকে দেখতে পায় তাহলে কিন্তু সে ইঁদুরটাকে সে সেখান থেকে খেয়ে নিতে পারবে। এভাবে করা যায়। সেটা লেখার আরেকটা উপায় আছে, আরেকটা আমাদের উপকার হবে, দিনে বেলা সেখানে পাখিও বসতে পারবে। পাখি বসলে আমাদের যে রোগ পোকা বা আমাদের পোকার যে সমস্ত গুলো থাকে, পোকার যে লেদাগুলো থাকে সেগুলোকে দেখতে পায়, সেগুলোকে ওরা তাহলে খেতে পারবে, তাহলে আমাদের অন্যান্য ক্ষেত্রেও কিছুটা সুবিধা হবে। সুতরাং আমি যে আর কিছু ওষুধ আছে, ওয়ারফেরিন বা কোমারিন, রোডোফেরিন, রাটাফিন জাতীয় ওষুধ আছে, এরা এটা হচ্ছে রক্ততঞ্চনে বাধা দেয়। এইগুলো যদি আমরা ব্যবহার করি, বিভিন্ন জায়গায় রেখে দিলে সেটা যদি খেয়ে না ইঁদুর, খাওয়ার পর জলের জন্য ছটফট করবে, সেই জলের জল পাওয়ার পরই সে আমরা আমাদের তাদের শরীরে রক্ততঞ্চনে বাধার সৃষ্টি হবে, ইঁদুর মারা যাবে। আচ্ছা, এই বিষয়ে আমাদের যদি আপনাদের আরো যদি কিছু জানার থাকে, আমরা যতটা পরে বললাম আরো বিষয়ে যদি জানতে চান, তাহলে আমরা নিকটবর্তী আপনার ব্লকে যে সমস্ত সহকারী অধিকর্তা করণ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের বিভিন্ন ব্লকে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র হয়েছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে তো আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে কৃষি বিজ্ঞানীরা রয়েছেন, তারা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সে ব্যাপারে আপনারা সে তথ্য জানতে পারবেন। নমস্কার।
0: এতক্ষণ শুনলেন চাষের জমিতে ইঁদুর নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত বেড়াপুর সাব ডিভিশনের যুগ্ম কৃষি অধিকর্তা PSM ডক্টর বিদ্যুৎ সাহা।
2: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী চব্বিশ ঘণ্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দুই এক জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন অতিরিক্ত রক্তচাপ ও রাগ থেকে বিপদ বিষয়ে কথিকা বলছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ ঘোষাল।
2: মেজাজটা আর হাতে থাকছে না ঢোল গোবিন্দর। দোকানে বহুদিনের চেনা খদ্দেররাও দু একটা প্রশ্ন করলে বেজায় রেগে জবাব দিচ্ছেন। বাড়িতেও একই অবস্থা। পান থেকে চুন খসলে ননিবালার ওপর এমন চোটপাট করছেন, সে বেচারি বাপের বাড়ি পালাবে বলে স্থির করেছে। এরপরই হলো সেই বিপত্তি। চিৎকারের মাথায় হঠাৎ কথাটা জড়িয়ে গেল আর ডান হাতটা অবশ হতে শুরু করল। বুঝিয়ে শুনিয়ে ননিবালা তাকে একটু শান্ত করলেন বটে, কিন্তু ঠিক আধ ঘন্টার মাথায় ডান পাও দুর্বল হলো আর হেঁটে বিছানা অবধিও পৌঁছতে পারলেন না। পাড়ার ছেলেরা মিলে ঢোল গোবিন্দকে ডাক্তারের চেম্বারে নিয়ে গেল আর ডাক্তারবাবু ব্লাড প্রেশার মেপে দেখলেন সেটা মারাত্মক বেশি। ব্রেন স্ট্রোক হয়েছে বলে সন্দেহ করলেন ডাক্তারবাবু। হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। বর্তমানের ব্যস্ত জীবনযাপনে অতিরিক্ত রাগ, জেদ এবং অবসাদে ভুগছেন বহু মানুষ। সাংসারিক বা কর্মক্ষেত্রের চাপ, অর্থনৈতিক সংকট অথবা সম্পর্কের জটিলতা মানুষকে অল্প কারণে মেজাজ হারাতে বাধ্য করছে প্রায়ই। এর প্রভাব পড়ছে শরীরের ওপর। অতিরিক্ত রাগ অথবা দুশ্চিন্তা থেকে রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। এর থেকে যেমন হার্ট অ্যাটাক হতে পারে, সেরকমই হতে পারে সেরিব্রাল স্ট্রোক বা মস্তিষ্কজনিত পক্ষাঘাত। উচ্চ রক্তচাপের সমস্যা যে শুধু বয়স্কদেরই হয় এমনটা নয়। আজকাল কম বয়সীরাও অনেকেই উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের আধিক্যতে ভুগছেন। রুটিন হেলথ চেক আপ বা নির্দিষ্ট সময়ন্তর সাধারণ শারীরিক পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের দেশে সচেতনতার যথেষ্ট অভাব আছে। তাই অনিয়ন্ত্রিত রক্তচাপের সমস্যা অধরা থেকে যায় অনেকের দেহে। হঠাৎ রাগ বা রাগজনিত উত্তেজনা সেই উচ্চ রক্তচাপকে আরও অনেকখানি বাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিন উচ্চ রক্তচাপের ফলে আমাদের হার্টের দেওয়ালগুলি পুরু হয়ে যায়, রক্তবাহী ধমনির দেওয়াল শক্ত হতে থাকে ক্রমশই। এর ফল হতে পারে প্রাণঘাতী স্ট্রোক। মস্তিষ্ক বেঁচে থাকে মূলত দুটি উপাদানের সাহায্যে, গ্লুকোজ বা শর্করা এবং অক্সিজেন। আর রক্ত এগুলিকে ধমনির মাধ্যমেই বহন করে মস্তিষ্ক অবধি পৌঁছে দেয়। তাই মস্তিষ্কের রক্ত প্রবাহে ঘাটতি হলে মস্তিষ্কের ক্ষতি হয়, একেই স্ট্রোক বলা যায়। যার ফল হতে পারে কথা বলার বা বোঝার অসুবিধে, শরীরের একদিক অসার বা অবশ হয়ে যাওয়া, হাঁটা চলায় অসুবিধে বা দৃষ্টিশক্তির সমস্যা। এই সমস্যাগুলি সাময়িক বা দীর্ঘস্থায়ী হতে পারে। বিশেষ কিছু ক্ষেত্রে এই ব্রেন অবধি রক্তের চলাচল অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে যেতে পারে। এর ফলে শারীরবৃত্তীয় সমস্যাগুলিও অল্প সময়েই স্বাভাবিক হয়ে যেতে পারে। এই ঘটনাকে টিআইএ বা মিনি স্ট্রোক বা স্বল্পস্থায়ী স্ট্রোক বলা হয়। আর স্ট্রোকজনিত শারীরিক সমস্যা যদি ২৪ ঘন্টার বেশি স্থায়ী হয় তবে তাকে পার্মানেন্ট স্ট্রোক বলা যায়। সাবধানের মার নেই, তাই সাবধানতাই এ জাতীয় ব্রেন স্ট্রোক থেকে বাঁচার মূল চাবিকাঠি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, মধুমেহ বা ডায়াবেটিসের জন্য প্রয়োজনীয় পরীক্ষা এবং গোড়াতেই নির্ণয় করা ও চিকিৎসাই স্ট্রোক প্রতিরোধের প্রধান উপায়। আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গেলে নিয়মিত ব্যায়াম, সঠিক সুষম আহার এবং রাগের ওপরে দখল রাখা জরুরি। আর এই রাগ উত্তেজনা কমাতে সেই নির্দিষ্ট মানুষটির সাথে তার পরিবার এবং বন্ধুবান্ধবের অবদানও অনস্বীকার্য। রাগ উত্তেজনার সত্যিই কোনো কারণ আছে কি না তা অন্যদেরকে বুঝতে হবে এবং প্রয়োজনে সেই মানুষটির সাথে তর্ক করা বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ আছে কি না তা সুনিশ্চিত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করতে হবে। রাত্রিকালীন ঘুমের সময়কাল যেন প্রয়োজনের তুলনায় কম না হয়। ঘুম মানসিক উত্তেজনা কাটাতে খুবই উপকারী ওষুধ বলা যেতে পারে। অতিরিক্ত রাগ কমাতে সাহায্য নেওয়া যেতে পারে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদের। মনের গভীরে পৌঁছে রাগের প্রকৃত কারণ নির্ধারণ করতে পারেন তারা। প্রয়োজনে সাময়িক কিছু ওষুধ বা সাইকোথেরাপি অর্থাৎ চলতি ভাষায় কাউন্সিলিংয়ের সাহায্য নিতে হতে পারে। এই সাধারণ পথগুলি থামিয়ে দিতে পারে সেরিব্রাল স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগ।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অতিরিক্ত রক্তচাপ ও রাগ থেকে বিপদ বিষয়ে কথিকা বললেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ ঘোষাল।
0: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আজ চৌঠা জুন শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের মৃত্যুদিন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর রচনাকার মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম নামে যিনি পরিচিত ছিলেন, তাঁর জীবনের সঙ্গে আজকের দিনটি জড়িত। 1854 সালের 14 জুলাই কলকাতায় তাঁর জন্ম। হেয়ার স্কুল ও প্রেসিডেন্সি কলেজের ছাত্র মহেন্দ্রনাথ পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয়, এফএ পরীক্ষায় পঞ্চম ও বিএ পরীক্ষায় তৃতীয় স্থান লাভ করেছিলেন তিনি। মহেন্দ্রনাথ গুপ্ত কর্মজীবনে ছিলেন স্কুল শিক্ষক, যশোরে নড়াইল স্কুল, কলকাতার সিটি, রিপন, মেট্রোপলিটন, এরিয়ান ও ওরিয়েন্টাল সেমিনারি, মডেল প্রভৃতি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করতে করতেই তাঁর জীবন কাটে। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যখন মহেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয়, তখন তিনি শ্যামপুকুর ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন 1882 থেকে 86। শ্রীরামকৃষ্ণদেবের জীবনের শেষ 4 বছরের 50টির মতো সাক্ষাতের নিপুণ বিবরণ তিনি পরম নিষ্ঠার সঙ্গে তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, যা পরে পুস্তক আকারে প্রকাশিত হয়ে মহৎ জীবনী সাহিত্যের খ্যাতি লাভ করে। এই গ্রন্থের মাধ্যমে তিনি সংসারে থেকেও শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার করে গেছেন। জীবনের শেষ 5 বছর ঝামাপুকুর মর্টন ইনস্টিটিউশন কিনে তাঁর অধ্যক্ষ ও পরিচালক হন। 1932 সালের আজকের দিন অর্থাৎ চৌঠা জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীম নামে খ্যাত শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত।

আজকের দিনের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি নাম, বিভূতি লাহা, বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট চিত্রগ্রাহক এবং প্রযোজক। বিভূতি লাহা প্রয়াত হয়েছেন 1997 সালের আজকের দিন, অর্থাৎ 4 জুন।

প্রাত্যহিক এই স্মরণ পর্বে আজ আমরা শুনলাম মহেন্দ্রনাথ গুপ্ত এবং বিভূতি লাহার কথা।

চলছে জুন মাসের প্রথম পক্ষ। এই পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে, গন্ধে, স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা, কাঁচা মিঠে বা পাকা আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chitihiarjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।

আম সত্য কথা বিষয়ে অনেক লেখা আমাদের হাতে। প্রথম আজ যার লেখা দিয়ে শুরু করব, তিনি নিতাই বিনোদ পারিয়া। আপনার ঠিকানা বোড়াই, পশ্চিম মেদিনীপুর। প্রিয় প্রাত্যহিকী, সবার উপরে মানুষ সত্য, এমন এক বাক্যবন্ধের সঙ্গে আমরা কম বেশি সকলে পরিচিত। তা বলে আম সত্য, এও কি এক প্রকার ধ্রুব সত্য নয়? কথায় বলে আম আর আরাম বর্ণলোপে আদতে একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাহলে আম ও আশা কি দোষ করল? সেও যদি সন্ধিবদ্ধ পদ হয়ে উদরাময়ের নিন্দাবাদ ঘুচিয়ে ফেলতে পারে, মন্দ কি? শুধুমাত্র রাজসভায় সে কেন আপন গৌরবে শোভাবর্ধন করবে? কেন শুধু সভাসদ পাত্রমিত্রদের পাতে সে ফলের রাজার শিরোপা জুটিয়ে কদর পাবে সৎসাহে? বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কেন আমসত্ব ভাজা বাঁধিয়ে রাখত, সে উত্তর আমাদের জানা হয়নি আজও। আবার ছোট্ট ভোজনরসিক রবি যখন লেখে, আমসত্ব দুধে ফেলি, তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, তখন আমাদের জীব জলে ভরে যায় বই কি। আমের আর এক নাম রসাল। রসালো এই ফলটি খেতে গিয়ে রসের ধারা কবজি কনুই বেয়ে পরনের কাপড় পর্যন্ত ভিজিয়ে ছাড়ে। সেবার ফলহারিণী কালীপুজোর প্রসাদ

বনের ডাক পেলেন বিপত্নিক নিকুঞ্জ দাদু। চোখে চশমা এঁটে যথাসময় হাজির হলেন আচার্য বাড়িতে। প্রতিটি টেবিলে চারটি করে চেয়ার পাতা, অন্য তিনজনের সঙ্গে একটি চেয়ারে বসলেন তিনি। এটা ওটা ভুরিভোজের পর পাতে এলো দই ও মিষ্টির পাশাপাশি আস্ত একটা করে আম্রপালি। গন্ধে বর্ণে মনোলোভা, স্বাদে দিলহরণকারী, নিকুঞ্জ বিহারী সবে মাত্র আম্রপালির সদগতি করতে যাবেন এমন সময় উল্টো দিক থেকে কিছু একটা এসে ঠকাস করে লাগল তার চশমার বাঁদিকের কাঁচে এবং সেখান থেকে সোজা গিয়ে ঢুকল ফতুয়ার বুক পকেটে। কিছু বুঝে ওঠার আগেই চোখে সর্ষে ফুল দেখলেন নিকুঞ্জ বিহারী এবং কানে বাজল মৃদু জল তরঙ্গের মতো কলধ্বনি, সরি। মিষ্টি হলুদ রসে ভিজে ভেসে যাচ্ছে নিকুঞ্জ বিহারীর সর্বাঙ্গ। মনমনে মাছিরা এসে ততক্ষণে সদল বলে ছেঁকে ধরেছে তাকে। তিনি কোনো মতে একদিক খোয়ানো চশমার অবশিষ্ট ডান দিকের কাঁচ দিয়ে দেখলেন মিসাইলটি ছুটে এসেছে আর কারুর কাছ থেকে নয়, একেবারে নলিনীবালার হাত থেকে, যিনি এখন দ্বিধা থর থর সাতটি অমরাবতী নিয়ে উল্টো দিকে তার সামনে হে ধরণী দ্বিধাহ ভঙ্গিতে বসে। অস্ফুটে নিকুঞ্জ বলে উঠলেন, আপনি? যা পাশে বসা অভ্যাগতদের কানে গিয়ে বাজল, ব্রুটাস তুমিও? সমবেত বিস্ফারিত চাওয়াচাইয়ের মধ্যে শামগানের মতো দুটি হৃদয়ের গোপন গহীন কুঠুরিতে বেজে উঠল, তুমি এসো নিকুঞ্জ নিবাসে, এসো মোর সার্থক সাধন, লুটে লও ভরিয়া অঞ্চল জীবনের সকল সম্বল, নীরবে নিতান্ত অবনত বসন্তের সর্বসমর্পণ। জীবনের ধারাপাতে আম থাকুক আম মানুষের একান্ত সম্বল হয়ে, এইটুকুই চাওয়া, এইটুকুই চেয়েছেন নেতাই বিনোদ পারিয়া বোড়াই পশ্চিম মেদিনীপুর থেকে।

এবারে চিঠিটি লিখেছেন বর্ধমানের লাকুড্ডি থেকে সুদেশনা দত্ত। লিখলেন, সুপ্রিয় প্রাত্যহিকী, আমাদের দেশের বাড়ি মুর্শিদাবাদের লালবাগে। মুর্শিদাবাদ মানেই তো স্থাপত্য। বাগিচায় বিশ্বাসঘাতকতার ফিসফিসানির পাশাপাশি আছে নবাবদের আমবিলাসের কাহিনী। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাবা শৈশবে চাবি দেওয়া সিন্দুকটি খুললে সেখান থেকে বেরিয়ে আসে সাদউল্লা, হিমসাগর, নবাব বসন্ত, কহিতুরের মতো বর্ণে গন্ধে স্বাদের ভিন্নতায় আবেগের রসে জারানো কাঁচা মিঠে গল্পরা। নবাবদের আমপ্রীতির ইতিহাস বইয়ে নয়, শুনেছি বাবার মুখে। বছরভর আমবিলাস জিয়ে রাখতে তৈরি করান আম্বাখানা। আজকের শীততাপ নিয়ন্ত্রিত ঘরের থেকে প্রতিযোগিতায় কয়েক কদম এগিয়ে পেটাই পুরু ছাদের পুরু 30 ইঞ্চি দেওয়ালের দুটি পাশাপাশি ঘর। সেখানে পরিপক্ক আমে পাতলা গালা বা মোয়ের আদর মাখানো হতো অকাল ভোজনে সংরক্ষণের জন্য। আম্বাখানা ভগ্ন অবস্থায় আমিও দেখেছি। এহেন আমের দেওয়ানি আম এ কবে যে অবাধ প্রবেশ ঘটল তা আমার অজানা। খানপুর নামে দাদুদের একটি বাগানের সব গাছের আম বিক্রি করলেও রানী বসন্ত গাছের আম বিক্রি করতেন না। আম পাড়ার সময়ে একবার বাবা ও তাঁর দাদু গিয়েছেন আম আনতে। প্রতিটির ওজন প্রায় 150 থেকে 350 গ্রাম, সংখ্যায় প্রায় 1208। ভাগিদারকে 608টি আম দিয়ে বাকিগুলি থলিতে ভরে সাইকেল নিয়ে ফেরার পথে আমবাগানগুলির মাথায় কালো মেঘ শামিয়ানা বিছিয়ে নামায় প্রবল বর্ষণ। মাটির সঙ্গে সঙ্গতে আমবাগানগুলি থেকে ভেসে আসা আম তরঙ্গে আকৃষ্ট বাবার দাদু নাচোর। তিনি এই আমও না নিয়ে যাবেন না। দুজনের পরনের জামা দুটিকে

ফলির মতো বেঁধে আম ভরে সর্বাঙ্গ ভর্তি সাইকেলের প্যাডেলে ঝুলিয়ে বাহন দুটি গড়িয়ে তাঁরা বাড়ি ফিরেছিলেন। হাজারদুয়ারি থেকে বাড়ির দূরত্ব হাঁটাপথে মিনিট 7। বাবার কয়েকজন কাকা দল বেঁধে নিত্যদিনের মতো সেদিনও গেছেন ভাগীরথীতে স্নান করতে। স্নানের আগে এক কাকা হাজারদুয়ারির আমবাগান থেকে আম চুরি করতে গিয়ে পা পিছলে প্রাকারের রেলিংয়ে পড়ায় তীক্ষ্ণ বর্ষা ফলা ওনার পাঁজরে বিঁধে আমন মাদনাকে লহমায় নিয়ে গিয়েছিল বিষাদের নিরালা অলিন্দে। বাবার ঠাকুমাদের আমসত্ত্ব কথা আজ কাঁচের বয়ামবন্দি। বিভূতিভূষণের আম আঁটির ভেঁপু যখন বাবা বাজান তখনই সেই বয়ামবন্দি আমসত্ত্ব জায়গা নেয় প্রাত্যহিকীর দরবারে। লিখেছেন সুদেশনা দত্ত, লাকুড্ডি বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
1: চন্দননগর, হুগলি থেকে লিখেছেন শিপ্রা ভৌমিক। আপনার লেখা এবারে, মনের উঠোন প্রাত্যহিকে। জ্যৈষ্ঠ মাসে আমি নিজেকে খুব বড় লোক ভাবি। এই সময় যদি কোনো তদন্তকারী সংস্থা এসে খাটের নিচে একটু উঁকি মারে, নিমেষেই আমার লুকিয়ে রাখা সব সম্পত্তির হদিশ পেয়ে যাবে। তোলাবাজি নয়, প্রকৃতির দানেই আমি ধনী। আমার ঘরটি এখন আম্র আতর গন্ধে মম। সেখানে সবুজ হলুদ আম্রপালি মল্লিকা সুন্দরীরা বিশ্রাম যাপন করছে। এই সময় আমি ওষুধের মতো অমৃত ফল সেবন করি, একটি ফল দিনে দুবার এক মাস। ভাগ্যিস রক্তে বাড়তি চিনি নেই। ডায়াবেটিক ছাড়া যে মানুষ আম খেতে পছন্দ করে না, সে আমার বন্ধু নয়। পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনেরা আমার আম ব্যাংক থেকে আম নেবার জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করে। আম বিতরণ আমার কাছে বেশ পুণ্যের কাজ। অনেক পরিচয়ের মধ্যে আমার আরেকটি পরিচয় হল আমি নাকি একজন আমবাজ মহিলা। বাড়ির পাশের সরু রাস্তার নাম আমতলা গলি রাখার কথাও ভাবছি। বাড়ির নামটিও পাল্টে আম্রকুঞ্জ করার পরিকল্পনা আছে। সুস্বাদু আম খেয়েই আমার কাজ শেষ হয় না। আঁটিগুলোকে শুকিয়ে সংরক্ষণ করে চারা তৈরি করি। সেই চারা অনেককে উপহার দিয়ে আম বন্ধনে আবদ্ধ হই। বন্ধুত্ব পাতানোর এত সুন্দর একটা পথের কথা না ভেবে খালি আমড়া গাছি করে বেড়ায় আম আদমিরা। এক সপ্তাহ আগের কথা, পূর্ব বর্ধমানের একটি পর্যটন কেন্দ্রে 102টি পুকুর এবং 1000টি আম গাছ আছে শুনেই ছুটে গেলাম সেখানে। প্রতিটি পুকুরের চারপাশ ঘিরে নানা জাতের আম গাছ। ওদের মধ্যে জাত, ধর্ম, বর্ণ নিয়ে কোনো বিবাদ নেই। আমজনতা পর্যটকরা মনের সুখে পাকা আম কুড়োয়, ছায়ায় বসে সেই অমৃতের স্বাদ নেয়। আমড়া গাছেরা আম গাছেদের কদর দেখে হতাশায় ভোগে। আম, আমডাল, আম চাটনি, আমের আচার, আম তেল, আম কাসুন্দি, আম পান্না ও আমসত্ব পেটে নিয়ে আমার ফ্রিজটিও এখন আম ভাণ্ডারে পরিণত। অন্য সময় সে অবশ্য মুখ আমশি করে দাঁড়িয়ে থাকে। এবছর আমি এক কৌটো আমচুরো বানিয়ে রেখেছি। সেই আম পাউডার মেখে মুড়িগুলো যখন রান্নাঘর পার্লার থেকে টকঝাল মিষ্টি হয়ে বের হয়ে আসে, তখন তামাম ফাস্টফুড একেবারে ফেল। লিখেছেন শিপ্রা ভৌমিক, চন্দননগর, হুগলি থেকে।

এবারে হাতে এলো হুগলির শ্রীরামপুরের অমূল্য কানন থেকে বিশ্বনাথ পাগড়াশির চিঠি। লিখছেন আলোকিত প্রাঙ্গণ প্রাত্যহিকি। আম নিয়ে আম বাঙালির মাত্রা ছাড়া ভাবালুতা, তেলে আম, ঝোলে আম, ছুলে আম, গুলে আম, স্রেপ আম মুখে নরম মনে উস্তম কুস্তম গরমকাল পার করে বাঙালি। বঙ্গদেশে এমন শহর পাবেন না যেখানে একটা অন্তত আমতলা নেই। আমের ঠিকুজি কোষ্টি না ঘেঁটে বরং আসুন একটা গল্প বলি। আম না পশু বিশেষ, কি নিয়ে যে গল্পটা ভেবে জানাবেন। একবার এক বন্ধুর সঙ্গে গিয়েছিলাম মালদায়, আম তখন শেষের দিকে। তবু একটা গ্রামের এক বাড়ি থেকে দুটো জাম্বো সাইজের আম জোগাড় হলো। একটা গাছের বাঁধানো চাতালে দুজনে মুখোমুখি বসে খেতে শুরু করেছি আম। হঠাৎ উল্টো দিক থেকে গন্ধে গন্ধে নিঃশব্দে হাজির সেই পশু যাকে অতিরিক্ত স্বাস্থ্যবান মুশিক অথবা দুর্ভিক্ষপীড়িত হস্তি মনে করেছিলেন রসিক। পশুটি বন্ধুর পিছনে বলে সে দেখতে পাচ্ছিল না। তার ঠিক ডান হাতের পিছনে মারল ঢুঁসো ধুলোয় গড়াগড়ি আম, সেটি বাগিয়ে বরাহ নন্দন ঘোঁত ঘতিয়ে ভাগলবা। বন্ধুকে অবশ্য অফার করেছিলাম আমার আমটার যেদিকে মুখ দিইনি সেদিক থেকে দু কামড় খেতে পারে। তেরে এলো রেগে। আর এক আম কথা, রাজা মহারাজাদের আম দরবার। আমের সময়ে প্রজারা আম হাতে আসতেন দরবারে। প্রজাদের সৌজন্য দাঁড়ালো রাজার অধিকারে। মুক্তির উপায়? দু একজন বিশ টক আম দিতে শুরু করলেন। বুদ্ধিমান রাজা মন্ত্রীকে বসালেন, প্রত্যেকের আম টেস্ট করে দেখতে হবে। ধরা পড়ল টক আম প্রদানকারী, তাকে শুলে দেবেন রাজা। হাঁ হাঁ করে উঠলেন রানী, চাটনির জন্যে টক আমই তো দরকার। বেঁচে গেল প্রজা, ফল ফলাও আম দরবার। আমলাতন্ত্রের উদ্ভবও সেই আম থেকে। আরও আছে, তখনকার দিনে কাউকে শাস্ত্রসম্মত কায়দায় নিমন্ত্রণ করতে গেলে পত্রের সঙ্গে আম দিতে হতো। ওই থেকে এসেছে আমন্ত্রণ শব্দটা। বিনীত বিশ্বনাথ পাকড়াশি, অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে।

যাহা বলিব সত্য বলিব এবং আমের কথাই বলিব। এই শপথ বাক্য উচ্চারণ করেই শুরু করেছেন শামসুজ্জামান টোলা দক্ষিণপাড়া পূর্ব বর্ধমানের। বর্ণচূড়া প্রাত্যহিকী, যাহা বলিব সত্য বলিব এবং আমের কথাই বলিব। এক বৈশাখে দেখা হলো দুজনে। গ্রামের বাড়িতে নিজের ছোট্ট বাগানে গাছ ভরা হিমসাগর আর আম্রপালি দেখে এলাম অনেক আশা নিয়ে। জ্যৈষ্ঠীতে পরিচয় করতে গিয়ে দেখি ধুধু মরুভূমি, হ্যাংলা চোরেরা মালিকের জন্য একটা আমও ছেড়ে যায়নি। যাক সে কথা, তবে আশা এবং আম নিয়ে প্রথমেই মনে পড়ল, রবি ঠাকুর তো বলেছেন বাজে কথাতেই মানুষকে চেনা যায়, তাই সেই বাজে কথা। ইংরেজ জামানার নয়, আন্দামানে শিক্ষা সংস্কৃতি বিকাশের প্রথম দিকের কথা। মিশ্র সংস্কৃতির কেন্দ্র আন্দামান, মাল্টিমিডিয়াম স্কুল, প্রিন্সিপাল সাহেব অবাঙালি, এদিকে শিক্ষকও তেমন ইংরেজি জানেন না। কিন্তু নিজের শরীর খারাপের কথা খোলাখুলি না জানালে যদি ছুটি না মেলে, তাই ক্যাজুয়াল লিভের অ্যাপ্লিকেশনে লিখলেন, আই এম সাফারিং ফ্রম ম্যাঙ্গো হোপ। বন্ধু, তুমি তো দুটোর মানেই জানো, আম আর আশা। সুতরাং দ্বিতীয় বক্তব্যও আম নিয়ে, তবে এও অন্য রকমের আম।

অবাঙালি ডাক্তারবাবুর কাছে গেছেন বাঙালি রোগী। ডাক্তারবাবুকে বোঝানোর সুবিধার্থে উনি হিন্দিতেই বললেন, ডাক্তার সাহেব, মেরা পেট মে বহুত আম হুয়া। ক্যা হুয়া? আম? ডাক্তারবাবু তো একেবারে আঁতকে উঠলেন। পেট মে আম? বাপ রে বাপ, ও কাইসে হুয়া? তারপর আসল ব্যাপার বুঝে ডাক্তারবাবুর মাথায় হাত। বোঝো কাণ্ড।

তো সেই স্বাদগন্ধ প্রাপ্তির ভাগ্য আর হল না। আমে দুধে এক হয়ে গেলেও বেচারা আমি চিরকাল আঁটির মতো গড়াগড়ি খেয়েই মরলাম। তবে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে আম কুড়োনোর ধুম। আজ যখন লিখতে বসেছি, মহানগরের বুকে বিপজ্জনক জ্যৈষ্ঠের ঝড়ে সত্যি আম কুড়োতে গিয়ে চলে গেল এক যুবকের প্রাণ। কি মর্মান্তিক বলো তো। শামসুজ্জামান, টোলা, দক্ষিণপাড়া, পূর্ব বর্ধমানের।

0: আমাদের সবারই স্মৃতিতে কম বেশি বোধ হয় এমন দুর্ঘটনার ছবি আঁকা হয়ে আছে। আম পাড়তে গিয়ে অসতর্কতায়, অসাবধানতায় মৃত্যু।
1: এবারে চলে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায়। সেখানকার দক্ষিণ কাশিয়াবাদ থেকে ডাক্তার শান্তিদেব জানা লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, বসন্তের মধুরমলয় সমীরণে আম্রশাখে যখন স্বর্ণাভ মুকুলের মঞ্জরি উদ্ভাসিত হয়, তখনই আপামর আমজনতার অন্তরে রসালো রোমাঞ্চের রেশ জেগে ওঠে। প্রকৃতির এই সুবর্ণ সমারোহকে ঘিরে পাড়ার ডানপিঠে দুরন্তদের দল মেতে ওঠে আমচুরির আনন্দ অভিযানে। আবার কালবৈশাখীর ক্ষণিক ক্ষোভ শেষে ভোরের স্নিগ্ধ সমীরণে শুরু হয় ঝরা আম কুড়োনোর কোলাহল। সেই কুড়োনো আমে তৈরি হয় কাসুন্দি, টক মিষ্টি, আচার, আমচুর ও নানান উপাদেয়। দুপুরের ডাল ভাতে আমের অম্বল যেমন আনে তৃপ্তির আস্বাদ, তেমনি গ্রীষ্মদগ্ধ দুপুরে পোড়া আমের শরবত বিলিয়ে দেয় প্রশান্তির পরশ। জ্যৈষ্ঠের ঝলমলে রৌদ্রে আম পেকে সোনালী সৌন্দর্যে সেজে উঠলে হাটে জমে ওঠে রঙ্গরসের রমরমা। আমের মোটা শুঁকে জাত বিচার করা কিংবা মৃদু স্পর্শে পরিপক্কতা পরখ করার মধ্যেও বাঙালির এক নিবিড় আনন্দ নিহিত থাকে। হিমসাগরের সুবাস, ল্যাংড়ার লাবণ্য, ফজলির প্রাচুর্য কিংবা লক্ষণভোগের মাধুর্যের কাছে রসিকজন সানন্দে আত্মসমর্পণ করে। মুঘল দরবার থেকে বিদেশি পরিব্রাজকের ভ্রমণ কথা, সর্বত্রই আমের সুমধুর সুনাম সুবাসের মতো ছড়িয়ে রয়েছে। অতঃপর শুরু হয় রসযজ্ঞ। কনুই বেয়ে রস গড়িয়ে পড়া, আঁটি চুষে ফিনফিনে করে তোলা, ভাই বোনের অলিখিত আঁটি অভিযান, শেষ পাতে আমের চাটনি কিংবা রোদে রাঙা আমসত্ত্ব, সব মিলিয়ে এই মধুময় স্মৃতিমালাই বাঙালির চিরন্তন আম সত্য কথা। প্রভাতী শুভেচ্ছান্তে ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সোজা চলে এসেছি মুর্শিদাবাদের জঙ্গিপুরে, হাতে সবুজ বিশ্বাসের চিঠি। লিখেছেন, আমি তখন শিশুদের একটি বেসরকারি স্কুলে পড়াতাম। দিনের শুরুতেই ঘুম জড়ানো চোখে স্কুলে যেতে হতো। তবে ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ শিশুদের কলকাকলিতে চারপাশ ভরে উঠত, তাদের সঙ্গে দিব্যি সময়টা কেটে যেত। কিন্তু সেদিন সকালে স্কুলে পা রাখতেই এক অদ্ভুত মিষ্টি ঘটনা ঘটল। তৃতীয় শ্রেণীর ছোট্ট ছাত্রী তানিশা সকাল থেকেই ব্যাকুল হয়ে খুঁজছিল। ক্লাসে ঢুকতেই তানিশা একটি প্যাকেট এগিয়ে দিল। উৎসুক চোখে তাকিয়ে বলল, স্যার, আপনার জন্য এনেছি আমাদের বাগানের গাছের আম। কেজি তিনেকের সেই প্যাকেটে ছিল সতেজ গাছ পাকা আম। মুহূর্তের মধ্যে পাকা আমের মায়াবী সুবাসে ভরে

উঠল গোটা ক্লাসরুম। আমার মনে হলো ওটা কেবল কয়েকটা আম ছিল না, ওটা ছিল একটি শিশুর নিষ্কাম ভালোবাসা, শ্রদ্ধা আর সরলতার বহিঃপ্রকাশ। কয়েকটি আম সহকর্মীদেরও দিলাম, বাকি কতক বাড়িতে গিয়ে সপরিবারে সেই আম খেলাম। মনে হলো এমন অতুলনীয় স্বাদ আগে কখনো পাইনি। আজকের এই যান্ত্রিক যুগে যেখানে সম্পর্কের সমীকরণগুলো বড্ড হিসেবি, সেখানে এক অবুজ শিশুর এই আন্তরিক উপহার প্রমাণ করে যে শিক্ষকের প্রতি শ্রদ্ধা আজও কতটা খাঁটি। তানিশার এই ভালোবাসা শুধু একজন শিক্ষকের মনকেই তৃপ্ত করেনি, আমাদেরও মনে করিয়ে দেয় পৃথিবীতে সাশ্রয়ী উপহারের চেয়ে ভালোবাসার ছোঁয়া লেগে থাকা উপহারের মূল্য অনেক বেশি। লিখেছেন সবুজ বিশ্বাস, জঙ্গিপুর, মুর্শিদাবাদ থেকে।

0: এবারে হাতে এলো মেদিনীপুরের মাহাতাপপুরের আলোক কুমার পালের চিঠি। লিখছেন জীবন সখা প্রাত্যহিকী। শৈশবের উঠোনে মায়ের পরম যত্নে লাগানো সেই হিমসাগর আমগাছটি আমার কাছে কেবল একটি গাছ নয়, বরং ভালোবাসার এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। মা যখন নিজে হাতে চারাটি পুঁতেছিলেন তখন কে জানত এই গাছটি একদিন আমাদের পরিবারের আবেগের কেন্দ্রে পরিণত হবে। আজ আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি এই গাছটি আমার কাছে সত্য, এক অনাবিল বিশুদ্ধ অনুভূতির সত্য। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছটির রূপান্তর দেখা যেন এক জাদুকরী অভিজ্ঞতা। বসন্তের দক্ষিণা বাতাসে যখন মুকুলে ভরে ওঠে ডালপালা, তখন থেকেই শুরু হয় অপেক্ষার পালা। সেই মুকুল থেকে যখন ছোট ছোট গুটি ধরতে শুরু করে, মা তখন সন্তানের মতো পরম মমতায় তার যত্ন নেন। কোনো রাসায়নিক সার নয়, বরং মায়ের হাতের ছোঁয়া আর স্নেহই ছিল সেই গাছের পুষ্টি। গ্রীষ্মের প্রখর রোদে যখন সেই হিমসাগর আম পাকে, তার মিষ্টতা যেন পৃথিবীর সমস্ত স্বাদের ঊর্ধ্বে। সেই আম খাওয়ার সার্থকতা কেবল স্বাদে নয়, বরং মায়ের পরিশ্রমের সার্থকতায়। গাছের প্রতিটি ফল যেন মায়ের অকৃত্রিম ভালোবাসার এক একটি রূপক। আজ মা নেই, কিন্তু সেই গাছটি আজও দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে। যখনই সেই হিমসাগরের মিষ্ট স্বাদ জিভে লাগে, মনে হয় যেন মায়ের স্নেহের পরশ পাচ্ছি। এটি আমার কাছে কেবল একটি আম গাছ নয়, এটি মায়ের উপস্থিতির এক অমোঘ সত্য। নমস্কার, আন্তে আলোক কুমার পাল, মাহাতাপপুর, মেদিনীপুর।
1: রাজেন্দ্র কুমার আচার্য, সবশেষে বোলপুর বীরভূমের। আম একমাত্র ফল যে রাজকীয় মর্যাদা আর অহংকারে আমাদের রসনাকে রসে টইটম্বুর করে তুলতে পারে। আমের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ তো ছোটবেলাতেই শুরু হয়। গ্রামের বাড়ি সাত্তরে আমবাগানে দলবল নিয়ে আম পাড়তে তরতরিয়ে গাছে ওঠা, পাহারাদার ইসলাম কাকার তাড়া খাওয়া, নুন লঙ্কা দিয়ে কাঁচা আম খাওয়ার মজা, আমের কুশি দিয়ে দাগ কাটা আম থেতলে খাওয়ার দিনগুলো তো ভোলা যায় না। আমের চেহারা দেখে নামকরণ করা হতো। মাকা নাকের আম খাঁদা, লালমুখিটার নাম সিঁদুরমুখী, দুপুরে ভাতে আম ডাল খাওয়া, মায়ের তৈরি আমের আচার, আম শুকিয়ে আমচুর করা, আমসত্ত্ব তৈরি করা, অপূর্ব সেস্বাদ। আম আজও ভালো লাগার জায়গায় আছে, আমের রসে মুখ ভরে যায়, বাহারি সব আম ঝুড়িতে উকে দেয়। আমের সঙ্গে সেই শৈশবের মাখামাখি সম্পর্কটাকে আবার জাগিয়ে তোলে।

0: আমি হয়তোবা হারিয়ে যাওয়া শিশুবেলার বিষণ্নতার মাঝে সত্যিকারের বন্ধু হয়ে ধরা দেয়। রসের আস্বাদে মন যেন ফিরে দেখতে চায় ফিকে হয়ে যাওয়া আমবাগানের সবুজ পাতার ছায়া। আম আঁটিগুলো হারিয়ে যায়, কোনখানে হয়তো দু একটা আম গাছ গজিয়ে ওঠে, কিন্তু ফেলে আসা আমবাগানের আমের রসে ভিজে যাওয়া দাগ রসনায় শুধু নয়, মনের ঘরেও রঙের প্রলেপ লাগিয়ে রাখে। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন রাজেন্দ্র কুমার আচার্য, বোলপুর বীরভূম থেকে।
1: চলে যাচ্ছি আকাশ বাতাসের কথায়। আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ 86%, সর্বনিম্ন 49%। বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে যান আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।
0: আবহাওয়াবার্তা আজ এ পর্যন্তই। দেখতে দেখতে সময়ও একেবারে শেষের দিকে। আপনারা লিখুন আম সত্য কথা এ মাসের চলতি পক্ষ জুড়ে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
1: আমি কল্লোল কোনার।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত GI ট্যাগ যুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্ক ফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা

0: এবং তা তো হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমবিয়ানের সঙ্গে দশম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদ দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের 4টি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল

দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন, লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সবদিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চারদিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার বিএসএফ কে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। 20 জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কয়লাপাচার মামলায় এ রাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন।
1: আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে পূর্ব রেলের, দক্ষিণ পূর্ব রেলের এবং আমাদের এনএফ রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল। এই তিনটে রেলওয়েকে নিয়ে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশের যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হয়। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন, ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে।
0: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফ এর হাতে সীমান্তে বেড়া নির্মাণ,

0: সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় তিনটি সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও 1.53 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্তে বেড়া নির্মাণ ও পরিকাঠামোগত কাজে বিএসএফকে আরও 12.72 একর সরকারি জমি হস্তান্তর করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। নাগরাকাটা বামুনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক, রংপো, ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই জমি ব্যবহার করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এতদিন পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও বর্তমান সরকার 20 জুনকেই রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অন্যদিকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এজন্য মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠন করা হবে একটি বিশেষ উদযাপন কমিটি। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সুজিত নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে রেখেছে মা আহার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে ক্যান্টিনের সংখ্যা 390 থেকে বাড়িয়ে 500 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মা আহার ক্যান্টিনে 5 টাকায় সপ্তাহে 2 দিন করে মাছ ও ডিম এবং বাকি 3 দিন সুষম নিরামিষ খাবার দেওয়া হবে। রাজ্যের মানুষ যাতে অনায়াসেই নিজেদের অভাব অভিযোগ সরকারকে জানাতে পারেন, সেই লক্ষ্যে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন পরিষেবার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এই কর্মসূচির সূচনা করেন। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রাজ্যের নাগরিকরা 8282082820 নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। 2/3 বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। গতকাল সাংবাদিকদের তিনি জানান, দলনেত্রী মমতা ব্যানার্জির পরামর্শেই তাঁরা কাজ করতে চান। বিধানসভায় তাঁরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধিতায় অংশ নেবেন বলেও জানান ঋতব্রত।
1: রাজ্যের 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউজের ভেতর যে অ্যাম্পিথিয়েটার, সেই অ্যাম্পিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসেবে ক্ষমতায় এলেও প্রকৃতপক্ষে দলটার কোনো আদর্শ ছিল না বলে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মন্তব্য করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এতদিন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এই দলের সদস্যরা একত্রিত হয়েছিলেন, পালাবদল হতেই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ও বিভাজন প্রকাশ্যে এসে গেল।
2: তৃণমূল কংগ্রেস ক্ষমতার জন্য এক ছিল, মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসেবে ক্ষমতায় আসার পর দলটার কোনো আদর্শবাদ কিছু ছিল না, একটাই লক্ষ্য ছিল লুটে পুটে খাওয়া, সমস্ত ক্ষেত্রে চুরি করে আখের গোছানো। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই দলে কে বেশি খেয়েছে কম খেয়েছে এ নিয়ে তো ভাঙন হবেই, কোনোটাই ভালো নয়, টোটালটাই চোরের দল। তাই তারা 2 টুকরো কেন, 5 টুকরোও হতে পারে, শুধু সময়ের অপেক্ষা।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, দুর্নীতি অনিয়মের মামলা থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেস নতুন সরকারের কাছে আত্মসমর্পণ করছে।
3: যেদিন থেকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার উৎখাতে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হল, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুরিং, অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি তার নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কয়লা পাচার মামলায় এরাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই আইপিএস আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা এবং চার্জশিটও অস্পষ্ট থাকায় দায়িত্বের গাফিলতির অভিযোগে এই মামলার তদন্তকারী অফিসার শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করতে বলা হয়েছে। 10 দিনের মধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশককে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনায় ধৃত কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা সজল সরকারের জামিনের আবেদনও গতকাল খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি কোন অংশ অবৈধ, নথি সমেত বিস্তারিতভাবে 7 দিনের মধ্যে তা জানাতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চে পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার গতকাল শুনানি হয়। বাড়ির বেআইনি অংশ নিয়ে পুরসভার দেওয়া নোটিশ অসম্পূর্ণ এবং তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। অর্থ সচিব প্রভাত মিশ্র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। 31 জুলাইয়ের মধ্যে বাকি সরকারি দপ্তরে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখা স্থির করতে রাজ্য সরকার বৈঠকে বসছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আজ বিধাননগরের মৃত্তিকা ভবনে রাজ্যের সব বিধায়ক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। 20 জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা বিশ্বাস।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুনিতা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: জানা অজানায় আজ থেকে শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকা গ্রহ নিরাপত্তার সীমানা। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। আজ প্রথম পর্ব। 1916 সালে রবীন্দ্রনাথ বলাকা কাব্যগ্রন্থ লেখেন। এই গ্রন্থে বেশ কিছু কবিতার জন্ম হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের হানাহানির বিরুদ্ধে কবির প্রতিক্রিয়া থেকে। কবি মনে করেছেন মানুষের যা কর্তব্য তার বাইরে গিয়ে এমন কাজ করছে মানুষ যা বিশ্বের পক্ষে ক্ষতিকর। মানুষের ত্যাগ যন্ত্রণার প্রসঙ্গ এনেছেন কবি, চেয়েছেন মানবের উত্তরণ। 37 নম্বর কবিতার শেষ লাইনে কবি লিখেছেন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে মানুষ চূর্ণিল যবে নিজ মর্ত্যসীমা। আমাদের ভাবায় মর্ত্যসীমা। একটা প্রশ্ন জাগে, পরিবেশে যে বিপুল ক্ষয় তার আলোচনাতেও কি আমরা ব্যবহার করতে পারি এই শব্দ? পারি কি অন্যতর ব্যঞ্জনায় তুলে ধরতে? প্রায় 100 বছর পরে বিজ্ঞানীরা এমনই একটি ধারণা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু করলেন। ইংরেজিতে এর নাম প্ল্যানেটারি বাউন্ডারি, বাংলায় আমরা একে বলতে পারি মর্ত্যসীমা। অর্থাৎ পৃথিবীর সেই নিরাপদ সীমা যার মধ্যে থাকলে মানুষ ও প্রকৃতি একসঙ্গে টিকে থাকতে পারে। 2007 সালে পরিবেশ বিজ্ঞানী রকস্ট্রম প্ল্যানেটারি বাউন্ডারির ধারণাটি নতুন করে বিজ্ঞানী মহলে পেশ করেন। তার আগে পর্যন্ত পরিবেশের উপর মানুষের প্রভাব মাপার জন্য যেসব সংজ্ঞা তৈরি হয়েছিল সেগুলি ছিল বিভিন্ন পদচিহ্ন বা ফুটপ্রিন্ট, যেমন কার্বন ফুটপ্রিন্ট, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্ট ইত্যাদি। এগুলো শুধুমাত্র পরিবেশের উপর প্রভাব বা ক্ষতির পরিমাণ মাপার পদ্ধতি। কিন্তু মানুষের কাজের ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে এবং কোথায় গিয়ে থামা উচিত তা বা তার লক্ষণ রেখাটি ঠিক কোন জায়গায়, তার একটা মাপ থাকা উচিত। মানুষের কাজের ফলে পরিবেশের যেসব বিপর্যয় ঘটেছে সেগুলোকে এমনভাবে দেখা হয় যেন সবগুলোই আলাদা, যেমন জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি বা দূষণ। প্রকৃতপক্ষে একের সঙ্গে অপরটি জুড়ে আছে নিবিড়ভাবে। একটির ক্ষতি অপর সিস্টেমগুলির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই বিভ্রান্তির ফলে আমরা সামগ্রিকভাবে পৃথিবীর উপর সমষ্টিগত প্রভাবগুলিকে উপেক্ষা করে থাকি। গত প্রায় 300 কোটি বছর ধরে পৃথিবী তার নিজের নিয়মেই চলেছে। আগ্নেয়গিরির উদ্গীরণ, টেকটোনিক প্লেটের চলন, সূর্যের আলো আর সামুদ্রিক বাস্তুতন্ত্রের মিথস্ক্রিয়ায় প্রবালদ্বীপের মতো কত শত বিস্ময়ের জন্ম হয়েছে। কিন্তু আজ মানুষের লাগাম ছাড়া ভোগ আর আধুনিক জীবনযাত্রা প্রকৃতির এই চাকাটিকে জোর করে ঘুরিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক মণ্ডলের ওপর এখন মানুষের বা নৃমণ্ডলের বা অ্যান্থ্রোপোস্ফিয়ারের চাপ এতটাই বেড়ে গেছে যে তা পৃথিবীর মূল চরিত্রকেই বদলে দিচ্ছে। ভবিষ্যতের পৃথিবী মানুষ বা জীবজগতের পক্ষে কতটা বাসযোগ্য থাকবে তা অনুমান করতে হলে জীবমণ্ডল, নৃমণ্ডল এবং ভূমণ্ডলীয় নানা প্রক্রিয়া কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তা বোঝা দরকার। এইসব মণ্ডলের মধ্যে আন্তঃক্রিয়ার সম্পূর্ণ নকশা জানা গিয়েছে কেবল আংশিকভাবে, কিন্তু উপযুক্ত মডেলিং করলে এটুকু বোঝা যায় যে প্রকৃতি ও পরিবেশের বিশৃঙ্খলার অনেক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে মানুষের কার্যকলাপ। মানুষের ভোগের ও কাজের প্রভাব পরিবেশের কোন কোন জায়গায় পরিবর্তন ঘটাচ্ছে বা সম্পদের অবনমন ঘটাচ্ছে তার একটা সীমা নির্ধারণ করা দরকার রয়েছে বলে মনে হয়েছে বিজ্ঞানীদের। একই সঙ্গে পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলিকে কতটা পর্যন্ত প্রভাবিত করতে পারি আমরা সেটা নির্ধারণ করার জন্য প্ল্যানেটারি বাউন্ডারি বা মর্ত্যসীমা ধারণার জন্ম। এর উদ্দেশ্য পরিবেশের উপর নৃতাত্ত্বিক কার্যকলাপের প্রভাবকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। এ ব্যাপারে অগ্রণী সুইডিশ বিজ্ঞানী জোহান রকস্ট্রম, তিনি 9টি আর্থ সিস্টেম চিহ্নিত করেছিলেন যা মানুষের কার্যকলাপে প্রভাবিত হচ্ছে। জানা যাক রকস্ট্রমের চিহ্নিত সিস্টেমগুলো। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, জৈব রাসায়নিক প্রক্রিয়া, সমুদ্রের অম্লীভবন, ভূমি ব্যবহার, স্বাদু জলের ব্যবহার, ওজন স্তরের হ্রাস, বায়ুমণ্ডলীয় অ্যারোসল এবং অভিনব বস্তু বা সত্তা। গ্রহ নিরাপত্তার সীমানা, ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। জানা অজানা আজ এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুলগীতি, শিল্পী চন্দন মজুমদার।

0: নজরুল গীতি শুনলেন চন্দন মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। ইম্ফলের বাসিন্দা সোমা মাত্র ছ বছর বয়সে চিরতরে দৃষ্টিহীন হয়ে যায় মেয়েটা। শৈশবে মাহারা মেয়েটিকে ফেলে রেখে ইতিমধ্যেই বাবা নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু জেঠু ও জেঠিমার অফুরন্ত ভালোবাসা ও চেষ্টায় ও একটু একটু করে বড় হতে থাকে। গত উত্তরণ অনুষ্ঠানে এই মেয়েটির জীবন সংগ্রামের কিছুটা শুনিয়েছিলাম, আজ আমরা শুনে নেব বাকিটা। তাহলে চলুন শুনি কি বলেন সোমা দত্ত।
1: বিভিন্ন রকমের কাজকর্ম খোঁজার চেষ্টা করেছি বাড়িতে থেকে, তো দেখছি না মণিপুরে তো এইভাবে কাজ করা সম্ভব নয়, কারণ মণিপুরটা ব্লাইন্ড জগৎকে নিয়ে এতটা ডেভেলপ তখনো হয়নি। আমি প্রথম ব্লাইন্ড স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম ওই কলেজে, এর আগে কোনো ব্লাইন্ড ভর্তি ওরা নেয়নি। তারপর আমি যখন ভর্তি হলাম তখন এক বছর পর আরেকটি মেয়েও ভর্তি হয়েছিল। আর কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আমি এক বছর এমনি বাড়িতে ছিলাম, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম। এবার কম্পিটিটিভ এক্সাম যখন এলো একটা সময় মাল্টিটাস্কিং এর আমি ফর্ম ফিল আপ করলাম মণিপুরে, যে না আমি পরীক্ষা দিই প্রিপারেশন যখন নিচ্ছি। তো আমি সচরাচর শুনেছি মাল্টিটাস্কিং এ ব্লাইন্ডের রাইটার দেওয়া থেকে শুরু করে ওনাদেরই দায়িত্ব থাকে। তো আমি যথারীতি জানি রাইটার দেবে, পরীক্ষা দিতে গিয়েছি, বসে আছি, কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আমি। 10টা বাজে, পরীক্ষার টাইম শুরু হয়ে গেছে, তাও রাইটার আসে না। তো আমরা বললাম, আমি আর একটা দাদা ছিলেন, আমরা বললাম যে যিনি গার্ড ছিলেন ম্যামকে বললাম, ম্যাম আমাদের রাইটার তখন আসেনি, ওনারা তো বলেছেন রাইটার দেবে, আর এখানে রাইটার দেওয়াও হয় মাল্টিটাস্কিং এর পরীক্ষায়। তারপরে শোনা গেল যে না, রাইটারের ওনারা কোনো ব্যবস্থাই করেন। তারপরে যিনি গার্ড ছিলেন ওনাকে বললো যে আমাদের দুজন ব্লাইন্ডের রাইটার ওনাকেই হতে হবে। এটা তো কখনো সম্ভব না, একটা স্টুডেন্টের রাইটার একজন হতে পারে, দুটো স্টুডেন্টের রাইটার একজন, পরীক্ষা কখনো ফুলফিল হওয়া সম্ভবই নয়। তবু আমরা কিছু বলিনি, কোন রকম 50% 60% মতো অ্যান্সার করে টাইম আউট হয়ে গেছে, চলে এসেছি। তারপর থেকে আমি ভাবলাম না মণিপুরে আর আমার দ্বারা কিছু করা সম্ভব হবে না, যেখানে ব্লাইন্ডের সম্পর্কে ওদের ধারণাই নেই। তাই নিয়ে আমি ওখানে ব্লাইন্ডের একটি এনজিও আছে ওখানকার স্যারকে জানিয়েছি, ওনারাও খবর কাগজে দিয়েছে, টিভিতে দিয়েছে, এই যে প্রতিবাদটা করলেন যে এরকম রাইটারের ব্যবস্থা ওনারা করলো না। তাও এটার কোনো ফল হয়নি, যার জন্য আমি আর কোনো চেষ্টা করিনি মণিপুরে। তারপরে আমি খবর পেলাম যে শিলিগুড়িতে কম্পিউটার শেখানো হয়, শিলিগুড়িতে মাতৃছাড়া সেবা সংস্থান বলে একটি ব্লাইন্ডের সংস্থা আছে, ওখানে থাকা খাওয়া ওনারা চার্জ কিছু নেন না। তো ওখানে আমি এসে কম্পিউটার কোর্স করলাম, ওখানে 2019 ভর্তি হয়েছি আর 2021 কম্পিউটার কোর্সটা আমি কমপ্লিট করলাম। করার পর এখানে ব্যাঙ্গালোরে ম্যাম এর সাথে স্যার কথা বললেন যে এরকম আমাদের কম্পিউটার শেখানো হয়, কিছু ছেলে মেয়ে যদি আপনাদের কোম্পানিতে কাজ পায়। তো ম্যাম বললেন ঠিক আছে। তো তারপরে আমার নামটা পাঠানো হলো, ম্যাম ইন্টারভিউ নিলেন, এখানে 2-3 বার ইন্টারভিউ নেওয়া হলো। তারপরে আমি ইন্টারভিউ পাশ করে গেলাম ব্যাঙ্গালোরে, জয়েন করে এখন অবধি কাজ।

0: করছি, ভালো লাগছে কাজ করতে। তাও আমি পাশাপাশি সরকারি চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছি।
1: থাকা খাওয়ার মানে কিরকম, মানে
0: হ্যাঁ, আমি ব্যবস্থা করে দিয়েছি, এখানে পিজি আছে, পিজিতে থাকি, রান্না বান্না কিছু করতে হয় না, এখানে লোক আছে ওনারাই করে। সকালে 9:30 থেকে ডিউটি আওয়ার স্টার্ট হয় সন্ধ্যে 7টা পর্যন্ত।
1: লেখাপড়া ছাড়া তোমার আর কি ভালো লাগার জিনিস আছে?
0: ভালো লাগা অনেক কিছু আছে, যেমন আমি কবিতা করতে খুব ভালোবাসি, গানটা মোটামুটি খুব একটা পারি না, চেষ্টা করেছিলাম ছোটবেলায়, লিসা দিদিমণি অনেক চেষ্টা করেছিলেন আমাকে দিয়ে গান করানো, তবে অতটা হয়ে ওঠেনি। নাচটাও খুব ভালোবাসি, খেলাধুলা, নাটক সবই করেছি।
1: এবার বলো যে ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে?
0: এখন ফের আমার একটাই পরিকল্পনা, আমি চাকরিটা করার সাথে সাথে কম্পিটিটিভ এক্সাম অবশ্যই দেব, ব্যাংকিং বা WBS যে এক্সাম গুলো হয়, তাতে যদি আমি মানে সরকারি চাকরি একটা পেতে পারি তাহলে আমার সাকসেস করতে পারবো, আমি আমার লাইফটাকে পুরোপুরি, এটাই আমার এখন একমাত্র লক্ষ্য।
1: বাবা তারপরে ফিরে এলেন?
0: যখন আমি 12-এ উঠেছি তখন আমার বাবা ফিরে এসেছেন, মানে সবার কাছে শুনেছেন যে আমি মণিপুরে এসেছি, সবাই তখন বললেন যে যান তাহলে আপনার মেয়ে এসছে দেখা করুন, এভাবে সে যোগাযোগ করলো। তো তারপরে বাড়িতে সবাই বললেন যে এতদিন তো বাইরে থেকেছ, এবার মেয়েকে একটু দেখাশোনা করো, তো তারপর থেকে বাবা আছেন আমাদের সঙ্গে।
1: যারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে, কি বলবে তাদের?
0: তাদের আমি এটাই বলবো যে দেখুন, নিজেকে ভাববেন না যে আমি প্রতিবন্ধী হয়েছি বলে আমি সমাজে ছোট বা আমি সমাজে নিজেকে কোনোদিনও প্রতিষ্ঠা করতে পারবো না, এটা কখনো ভাববেন না। এটা সবসময় চাইবেন যে প্রতিবন্ধকতাকে জয় করে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে নিজে কিছু একটা অবশ্যই করতে হবে, এটাই আমি সবাইকে বলবো। যে সবাই জীবনে যে কোনো জিনিস যেটাই সামনে আসুক না কেন সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন, এবং সবসময় চ্যালেঞ্জটা যাতে ফুলফিল করতে পারেন, সেই যে মনের ইচ্ছে শক্তিটা কে বাড়িয়ে তুলবেন, মানে আমি এটাই সবাইকে বলবো, তাহলে অবশ্যই নিজেকে সবাই প্রতিষ্ঠা করতে পারেন।
1: এই যে জীবনে চলার পথে অনুপ্রেরণা কারা কারা?
0: আমার সব থেকে জীবন অনুপ্রেরণা আমি সবার আগে বলবো আমার জেঠু, তারপরে তো লিসা দিদিমণির কথা কোনোভাবে আমি না বলে থাকতে পারবো না, দিদিমণি আমাকে অনেক ভাবে হেল্প করেছে, অনেক ভাবে প্রেরণা দিয়েছেন, মানে অনেক ভাবে উনি বলেছেন দেখ জীবনে চাকরিটা কিন্তু খুব দরকার, তুই চাকরি যদি না করতে পারিস কেউ কোনোদিনও তোকে পাত্তা দেবে না, মানে দাম দেবে না সমাজে, চাকরিটা জীবনে সবার আগে একটা করতেই হবে, তার জন্য তুই চেষ্টা কর। অনেক আমাকে দিদিমণি হেল্প করেছে, এমনকি যতদিন স্কুলে ছিলাম তো করেছেন, তারপরেও আমি দিদিমণির সাথে এখনো যোগাযোগ রেখেছি, কোনো বিপদ আপদ হলেই উনি আমাকে হেল্প করেন। তারপরে আমি বলবো আমরা যে কম্পিউটার শিখেছি সেখানকার স্যার যিনি আমাকে শিখিয়েছেন, অজয় স্যার, অজয় আগরওয়াল, উনি যদি আজ আমাকে সাপোর্ট না করতেন আমি আজ ব্যাঙ্গালোর আসতে পারতাম না, এবং এই চাকরিটা আমি পর্যন্ত জয়েন করতে পারতাম না। স্যার আমাকে অনেক ভাবে বলেছেন তুমি যাও, তুমি পারবে, চাকরি করতে পারবে, তোমার মনটা ভাঙবে না, সবসময় তুমি সাহস নিয়ে এগিয়ে যাও, অবশ্যই হবে। তারপরে বলবো আমি এখানে কাজ করতে এসে আমার একজন ম্যাম আছেন সোনিয়া ম্যাম, উনিও আমাকে সাহস দিয়েছেন, কারণ প্রথম এসে স্যার কম্পিউটারে কাজটা করতে হয় আমি প্রথম প্রথম ঘাবড়ে যেতাম যে না পারবো না, আমার দ্বারা হয়তো হবে না, তো ম্যামও আমাকে সাহস দিয়েছেন যে না না তোমার দ্বারা হবে, তোমাকে স্যার পাঠিয়েছে ভরসা করে, তুমি সাহস করে অ্যাকসেপ্ট করে কাজটাকে নাও মন থেকে, তুমি অবশ্যই করতে পারবে। তারপর থেকে আমি ওনার কথা শোনার পরে মনে জোর দিলাম, দিয়ে কাজটা শুরু করলাম, এখন সহজে কাজ করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না।
1: কোনো বন্ধু বান্ধবের কথা মনে পড়ে না?
0: বন্ধু বান্ধব সেভাবে বন্ধু বান্ধব মানে এতটা ক্লোজলি এখন কেউ নেই, যারা স্কুল জীবনে ছিল তাদের সাথে সেরকম যোগাযোগ আর নেই সেভাবে, একজন দুজনের সাথে আছে যে যার লাইফে বিজি, সেরকম ভাবে কারোর সাথে কন্টাক্ট নেই ওভাবে। তবে এখন চাকরি সূত্রে একজন দুজন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, ওরা আমাকে খুব হেল্প করে কাজে, যখনই আমার কোনো প্রবলেম হয় বলি এটা অসুবিধা হচ্ছে, ওরা আমাকে বুঝিয়ে দেয় বা খুবই হেল্পফুল যাদের সাথে আমি কাজ করি সবাই।
1: আচ্ছা, যারা বিভিন্ন রকম প্রতিবন্ধের সঙ্গে লড়াই করছে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে না মনে?
0: অবশ্যই জাগে, যখন আমার ক্ষমতা হবে যে আমি তাদের জন্য কিছু করতে পারবো অবশ্যই করবো। শুনেছি অনেক NGO আছে, সেই NGO সাথে আমি যোগাযোগ করে কিছু যদি হেল্প করতে পারি অবশ্যই করবো। এখনো যেহেতু আমি স্ট্যাবলিশ সেভাবে হতে পারিনি, ভাবি আমি প্রতিবন্ধীদের কথা তো ভাবি, প্লাস অনাথ বাচ্চাদের জন্য ভাবি যাদের কেউ নেই, তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করব।
2: উত্তরণ অনুষ্ঠানে দুটি পর্বে আমরা শুনলাম সোমা দত্তের জীবনের কিছু কথা। উত্তরণ আজ তাহলে এ পর্যন্ত। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়, উপস্থাপনা সঞ্জয় চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখনকার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুনুন সেতারে রাগ আহির ভৈরব।

সেতারে শুনলেন রাগ আহির ভৈরব, বাজিয়েছেন তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: তিনটে কলেজেই?
1: অত ভেবো না,
0: ফিস তো দেখো।
2: কি খবর?
3: কি হলো কি?
1: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি।
4: আরবিআই একথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। প্রথমে শুনুন আবিষ্কার ছবির গান, শিল্পী আশা ভোসলে এবং অমিত কুমার।

এবারের ছবি অদ্বিতীয়, শিল্পী অদ্বিতীয়া ছবির গান শুনলেন। এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অদ্বিতীয়া ছবি থেকেই।

গানটির সম্প্রচারে ত্রুটি ঘটায় আমরা দুঃখিত। শুনুন অদ্বিতীয় ছবির অন্য একটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলং এ উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে দুবছরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। গুজরাটের আহমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী এতে ভার্চুয়ালি যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লি পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রে সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলা যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF এর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলং এ উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি, উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে কথা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও PTR যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও মত বিনিময় করেছেন। শঙ্কর বলেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.

0: এজেন্ডা।
1: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক এবং পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িত আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। শ্রীমাজি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন।
2: আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে পূর্ব রেলের, দক্ষিণ পূর্ব রেলের এবং আমাদের এনএফ রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল। এই তিনটে রেলওয়েকে নিয়ে, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশের যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হয়। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন, ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে।
1: কয়লাপাসের মামলায় এরাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই আইপিএস আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফের হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। নাগরাকাটা বামুনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক রংপো ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই জমি ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। তাজপুরের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এবং ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড তৈরির ব্যাপারেও গঠনমূলক আলোচনা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বিহারের মুজাফফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ব্রহ্মপুরা থানা এলাকায় ওই হাসপাতালে গতকাল রাতে হঠাৎই আগুন লাগে। জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, গুরুতর আহতদের অন্য হাসপাতালে চিকিৎসা চলছে। আইসিইউতে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে এই 5টি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। 2027 পয়লা জানুয়ারি থেকে 2028 31 ডিসেম্বর পর্যন্ত এই সদস্যপদ থাকবে। অস্থায়ী সদস্য ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়ার কার্যকালের মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। তাদের জায়গায় নতুন 5টি দেশ অস্থায়ী সদস্যপদ পাচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা হল 15। এর মধ্যে স্থায়ী সদস্য হল ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নাসার মঙ্গল অভিযানের মহাকাশযান ম্যাভেন নিষ্ক্রিয় হয়ে গেছে। টানা 6 মাস কোনো রেডিও সংকেত না পাওয়ার পর নাসা জানিয়েছে মহাকাশযানটিকে আর সচল করা সম্ভব নয়। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য 2013 সালে ম্যাভেন উৎক্ষেপণ করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে মঙ্গল গ্রহের পেছনে চলে যাওয়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাসার তথ্য অনুযায়ী মহাকাশযানটি হঠাৎ দ্রুত ঘুরতে শুরু করায় কক্ষপথে সমস্যা দেখা দেয় এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ম্যাভেন আরও 50 থেকে 100 বছর মঙ্গলের কক্ষপথে ঘুরতে থাকবে ও পরে মঙ্গলের মাটিতে আশ্রয় পড়তে পারে বলে মনে করছে নাসা। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400-এরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য হল সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। মঙ্গোলিয়ার উলানবাটরে।

আজ থেকে শুরু হচ্ছে উলানবাটোর ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চারদিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিররা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী ছজন ভারতীয় কুস্তিগিরও এতে যোগ দেবেন। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নংরু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ বেলা সকাল 10:10।

আকাশবাণী কলকাতা জেলার চিঠি। জলপাইগুড়ি জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে চালু হল। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহিলা যাত্রীদের শুভেচ্ছা জানাতে সোমবার জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি নৌকাঘাট মোড় এলাকায় বিশেষ কর্মসূচির আয়োজন করেন ডাববাড়ি ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। সোমবার নৌকাঘাট মোড়ে উপস্থিত হয়ে একাধিক সরকারি বাসে ওঠেন বিধায়ক। মহিলা যাত্রীদের হাতে এই গোলাপ ফুল তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি নতুন এই পরিষেবা নিয়ে যাত্রীদের মতামত শোনেন, সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। শিখা চ্যাটার্জি বলেন, মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিনামূল্যে সরকারি বাস যাত্রার এই উদ্যোগকে বিশেষ করে কর্মরতা মহিলা, ছাত্রী এবং নিম্ন আয়ের পরিবারের সদস্যদের জন্য বড় স্বস্তি এনে দেবে। বাসে থাকা বহু মহিলা যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানান। আসাম মডেলেই উত্তরবঙ্গে রুগ্ন ও বন্ধ চা বাগানের পরিস্থিতি ফিরবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার উত্তরকন্যায় এক বৈঠকে। টি বোর্ডের এক প্রতিনিধি দল শীঘ্রই আসাম সফরে গিয়ে সেখানে শ্রমিক কল্যাণ ও ন্যূনতম মজুরি খতিয়ে দেখবে। চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ 312 কোটি টাকা আগামী 9 মাসের মধ্যে খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া বোনাস, পিএফ ও গ্র্যাচুইটি দ্রুত মেটানোর উপর জোর দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিশ্বাস শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের দাবি তোলেন। চা বাগানে টি ট্যুরিজম নীতি পুনর্বিবেচনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলির পরিষেবা জনজাতি সমাজের কাছে সঠিকভাবে যাতে পৌঁছয় সেই কারণেই গত 18 মে শুরু হয়েছিল জনভাগিদারি অভিযান। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই অভিযান 25 মে শেষ হয়। অভিযানের সাফল্য নিয়ে অতিরিক্ত জেলাশাসক আর রশিদ জানান, এর মূল উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল বেনিফিট স্কিমগুলি সম্পর্কে সচেতন করা, যাতে এই সুবিধাগুলি তাঁরা পেতে পারেন তা নিশ্চিত করা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে জেলার 7টি ব্লকের মোট 103টি গ্রাম অংশগ্রহণ করে। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মোট প্রায় 18,000 মানুষ এই কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন। অভিযানের আওতায় 32টি শিবিরের আয়োজন করা হয়। অভিযান চলাকালীন মোট 8,838টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 2,920টি সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা। বাকি অভিযোগগুলোরও দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। গত বৃহস্পতিবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন সদর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী। তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক, মাতৃমা বিভাগ, ক্যান্টিন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো পরিষেবার ব্যবস্থাও খতিয়ে দেখেন। পরিদর্শনের পর বিধায়ক হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে অভিযোগের শেষ নেই, চারিদিকে নোংরা পরিবেশ, হাসপাতাল যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা তার কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না। বহু অভিযোগ পাওয়ার পরেই তিনি এখানে এসেছিলেন বলে জানান। দীর্ঘ জীবনের ইতি টানলেন উত্তরের বিখ্যাত সারিঙ্গা বাদক পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ধাওলাগুড়ি

0: মির বাসিন্দা মঙ্গলাকান্ত রায়ের বয়স হয়েছিল 104 বছর। 2023 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত। শতায়ু জীবনে সারিঙ্গাই ছিল তাঁর সঙ্গী। গত এক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, চিকিৎসার জন্য বেশ কিছুদিন ভর্তি ছিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফিরে যান। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলা শিল্পী মহলে। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

পাখা দেখা ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে গানটি শুনুন পরশমণি ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারে শুনুন পথে হলুদেরই ছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্যামল মিত্র ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে শুনলেন রাজদ্রোহী ছবির গান। এবারে আরতি মুখোপাধ্যায়, ছবি রাজেশ্বরী।

সজনী গো সজনী ছবির এই গানটি সাবিনা ইয়াসমিন ও কুমার শানুর কণ্ঠে শুনতে শুনতেই শেষ করব গানে গানের দ্বিতীয় পর্ব।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই লোকগীতির গানের ভেলা। আমরা গানের ভেলা আজ ভাসাব লোকগানের অথৈ সমুদ্রে। জানি আপনারা সকলে রয়েছেন রেডিওর ওপারে, এ কথাও সকলের জানা যে ঠিক কিভাবে

আপনারা চলে আসতে পারেন আমাদের কাছাকাছি, আমাদের সঙ্গে কথা বলতে এবং মনের কথা জানাতে। শুরুতেই বলে দিই, আপনারা চলে আসতে পারেন 03322131342 এই নম্বরে। শুরু করি আজকের লোকগীতির গানের ভেলা।

Allah.

হ্যাঁ, অনুপ ঘোষালের কণ্ঠে লালনের এই গান শুনতে শুনতেই শুরু করলাম আজকের পথচলা। একাধারে আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক, অসংখ্য গানের গীতিকার, সুরকার, গায়ক, বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ঠিক ধরেছেন, আজ এই বৃহস্পতিবারের গানের ভেলায়, অর্থাৎ লোকগীতির গানের ভেলায় কিছুটা সময় থাকব লালনের কথায়, শুনব গান। তাকে আমরা অনেকেই চিনি, মানে লালন এক বাক্যেই আমরা জানি লালন নাম তার, কিন্তু এছাড়াও ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামেও কিন্তু তিনি পরিচিত।

পরিচিত, বহুমুখী প্রতিভার অধিকারী একথা বলাই বাহুল্য, যিনি ধর্ম বর্ণ গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে সব সময় মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এবং এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন, যে গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। শুনব আজ তাঁরই গান, থাকব তাঁরই কথায়। অরুন্ধতী হোমচৌধুরী।

লালনের জীবন সম্পর্কে যদিও বিশদ কোনো বিবরণ সেভাবে পাওয়া যায় না, তার গানে তার জীবন সম্পর্কেও কোনো তথ্য তিনি রেখা যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধে বলা হয় যে ইয়ার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন, কারণ তিনি নিজে কিছু বলিতেন না আর শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞাতবশত কিছুই বলিতে পারেন না। জন্ম কোথায় তা নিয়েও রয়েছে বিতর্ক। এক সূত্রে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গোলাম কাদের ও মাতার নাম আমিনা খাতুন। তবে তারা যে কয় ভাই ছিলেন এ নিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন মত রয়েছে, এক একজনের মুখে এক এক রকম শোনা যায়। তাই

তাঁর জীবনী সম্পর্কে সঠিকভাবে কিছু লিপিবদ্ধ নেই, তা সত্ত্বেও যতটুকু জানা যায়, তাই নিয়েই আমাদের একটুখানি লালনকে চেনার চেষ্টা, জানার চেষ্টা। এক পত্রিকায় একটি সংবাদ নিবন্ধে বলা হয়েছিল যে লালন নাকি তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। তখন

0: বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। এরপর লালুন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার ছেউরিয়াতে স্ত্রী ও শিষ্য সহ বসবাস শুরু করেন এবং ওই রোগেই নাকি একটি চোখ হারান লালন। এমনই বহু কথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেসব নিয়েই আজকে আমাদের লোকগীতির গানের ভেলা। আমরা শুনব পরের গান, কিন্তু তার আগে দেখে নেব কোনো এক বন্ধু টেলিফোনের ওপারে অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: সুখদেব পাল বলছি, বেরুগ্রাম থেকে। আপনি যা গান শোনাচ্ছেন তাতে শুনতে খুব খুব ভালো লাগছে, আর খুব তথ্য দিচ্ছেন, ওটা খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ ধন্যবাদ।
1: সব লোকে কল আলোর কি যা সংসারে,
0: হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করবো,
1: এই গানটা দেখো চেষ্টা করবে, যে কোনো শিল্পী কণ্ঠে।
0: একদম একদম, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ।

0: আরও এক বন্ধু অপেক্ষা করছেন রেডিওর ওপারে, শুনে নেব তার মনের কথা। হ্যালো হ্যালো, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি রেডিও রেডিও সেটটা রেডিও সেটটা একটু ফোনের থেকে দূরে রাখুন। হ্যাঁ, বর্ধমান থেকে কে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, যে কোনো কারণেই হোক আপনার কথা পরিষ্কার পৌঁছচ্ছে না, কিন্তু জানি আপনি আমাদের সঙ্গে আছেন। আচ্ছা আচ্ছা, আর অনেক ধন্যবাদ বন্ধুর সঙ্গে থাকার জন্য। আমাদের রেডিওর ওপারে যারা রয়েছেন, যেসব বন্ধুরা রয়েছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যখন ফোনের মাধ্যমে চলে আসছেন আমাদের কাছে, আমরা একসঙ্গে একটু কথা বলতে পারছি, দূরটাকে কমিয়ে ফেলতে পারছি এই কথার মাধ্যমে, তাদের কাছে একটাই অনুরোধ, রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, আর রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন, তাহলে দেখবেন আপনার সমস্ত কথা, আপনার মনের কথা আমরা শুনে নেব। আচ্ছা, আরও এক বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি হাওড়া চারা বাগান থেকে সুকুমার রায় কথা বলছি।
0: সুকুমার রায়,
1: হ্যাঁ, আমি কিন্তু অনেকদিন শুনছি আপনার প্রোগ্রাম, এই প্রথম মানে ফোন পেলাম, মানে 25 বছরে প্রথম পেলাম ফোন, 25 বছর পর।
0: 25 বছর পর, তাহলে তো
1: আমি সেই 97 সাল থেকে এফএম করছি, তো সবসময় আমাকে বন্ধুরা চেনে, আমি করি, তুই অনেক চেষ্টা পাই না, পেয়েছি। আমি কিছু কথা বলতে চাইছি,
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি যে এতদিন পর পেয়েছেন তার জন্য আপনাকেও অভিনন্দন।
1: চিন্তা করতে পারবে না, আমরা সেই আমরা অনেকদিন ধরে জড়িত আছি, গানের বেলা
0: সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, হাওড়া থেকে যে বন্ধু এক্ষুনি আমাদের ফোন করলেন, আসল কথা তিনি তার মনের কথা এটাই জানালেন যে সত্যি কথা, প্রাসঙ্গিক কথা বললে হয়তো আমাদের সময়টাও বাঁচে এবং অন্য বন্ধুরাও খুব সংক্ষেপে কথা বললে আরও অনেক বন্ধুরা সুযোগ পায়, তাই না? সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনি সঙ্গে ছিলেন।

0: লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট মতভেদে রয়েছে, যা অবশ্য তার জীবদ্দশাতেও বিদ্যমান ছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও তার ছিল না। কিন্তু নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন, যার পরিচয় পাওয়া যায় তার গানে। আসলে ওই যে বারবার বলছি, প্রকৃতপক্ষে তিনি ছিলেন মানবতাবাদী। জাত, ধর্ম, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ তিনি বিশ্বাস করতেন না। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় এক জায়গায় বলেছেন যে লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো বিশেষ ধর্মে রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। সুধীর চক্রবর্তী লিখছেন যে কাঙাল হরিনাথ তাঁকে চিনতেন, মীর মোশাররফ চিনতেন, ঠাকুরদের হাউসবোটে যাতায়াত ছিল, লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মৈত্র তাকে সামনাসামনি দেখেছেন কতবার, গান শুনেছেন, তবু জানতে পারেননি লালনের জাত পরিচয়, বংশধারা বা ধর্ম। হ্যাঁ, কথা বলতে বলতে আরও এক বন্ধু চলে এসেছেন, দেখিনি আসল কথা, বন্ধুদের তো ভীষণ আশা থাকে যে একটু কথা বলা। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: আমি পশ্চিম মেদিনীপুর জেলার বেল্লা থানা থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: রামসরিষা গ্রাম, আমার নাম লক্ষ্মীকান্ত দাস।
0: আচ্ছা, বলুন কি বলুন।
1: আমি ওই আপনাদের এই গানের বেলা শুনতে খুবই ভালোবাসি। আমার বয়স 60 এর উপরে, বুঝতে পারছেন।
0: আজকে কেমন লাগছে?
1: আজকে খুবই সুন্দর লাগছে, কিন্তু ওই লালন গীতি খুবই সুন্দর গান। আমার একটা অনুরোধ আছে, যদি ওই অমর পালের কণ্ঠে একটা লালন গীতি শোনান।
0: নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই,
1: খুব সুন্দর লাগবে। আর একটা কথা বলছি দিদি।
0: হ্যাঁ বলুন।
1: আপনাদের কথাটা সুন্দর শোনা যাচ্ছে, গানটা একটু কম আসছে শোনা যাচ্ছে, এটা কি কোথায় কি হচ্ছে একটু দেখবেন।
0: একদম একদম, ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: কথা খুব শুনতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে, এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকেও ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন। আমরা চলে যাব পরের গানে, শুনব তপন রায়ের কণ্ঠে এই গানটি।

সত্যি লালনের এই সমস্ত গান শুনতে শুনতে মনটা যেন কোথায় দূরে চলে যায়, তাই না? বন্ধুরা, আপনাদের সঙ্গে আজ গানের ভেলায় রয়েছি আপনাদের বন্ধু আমি অমৃতা হালদার রায়। রয়েছি লালনের কথায়। লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন, শোনা যায় যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সাঁই বলে সম্বোধন করতেন। প্রতি শীতকালে সেখানে একটি মহোৎসবের আয়োজন হতো যেটির নাম ছিল ভাণ্ডারা, যেখানে সহস্রাধিক শিষ্য এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক একত্রিত হয়ে হতেন এবং সেখানে সঙ্গীত হতো, আলোচনা হতো, চট্টগ্রাম রংপুর

0: যশোর এবং পশ্চিমের অনেক দূর দূর থেকে বহু সংখ্যক মানুষ লালন ফকিরের শিষ্য ছিল। শোনা যায় তার শিষ্যের সংখ্যা নাকি প্রায় 10,000-এরও বেশি ছিল। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গেও কিন্তু লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। বিরাহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিতে তার বসবাস ছিল এবং ঠাকুর জমিদারদের প্রজা ছিলেন তিনি। আর লালনের জীবদ্দশায় তার একমাত্র স্কেচটি তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। লালনের মৃত্যুর বছরখানেক আগে তারকে বোটে বসিয়ে পদ্মায় তার বোটে বসিয়ে তিনি এই পেন্সিল স্কেচটি করেন 5 মে 1889 সালে, যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। যদিও অনেকেই অবশ্য দাবি করেন যে এটাতে নাকি লালনের আসল চেহারা ফুটে ওঠেনি, কিন্তু একমাত্র স্কেচ এটিই পাওয়া যায়। আমরা চলে যাব পরের গানে, কিন্তু আরও এক বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, একটু শুনে নেব তার কথা। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন? নমস্কার।
1: আনুমানিক 1774 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর থেকে 1890, এই 116 বছরের জীবন চর্যায় লালন ফকির যে আধ্যাত্মিকতার ভাব দেখিয়েছেন আমাদের কাছে, উপনিষদের যে ভাবাদর্শ তুলে ধরেছেন, দেহতত্ত্বের যে সহজ মীমাংসা দিয়েছেন, সহজ সুর, মন পাগল করা, মন কাড়া শব্দ তাকে অমরত্ব দেবে। আর সেই সময়ে 10,000 শিষ্য তৈরি করাটাও খুব কঠিন ব্যাপার, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ ঠাকুরও তার গানে উদ্বুদ্ধ হয়েছেন, আপনি একটু বললেন।
0: নমস্কার জানাই, আপনার নামটা একটু বলবেন? নামটা
1: আমি সুখময় মিশ্র, রঘুরামপুর কাশীপুর বলি।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এইভাবেই তো আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের কথায় আমরাও সমৃদ্ধ হই। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। এবারে শুনব লালনের সেই গান, যে গানটি একটু আগেই আমাদের এক বন্ধু শুনতে চেয়েছেন, তার মনের ইচ্ছে পূরণ করতে পেরে আমারও ভালো লাগছে। গীতা চৌধুরীর কণ্ঠে এবারের গান।

0: ঠিক তাই, লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরেই মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস। সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহত্তর জগতে পৌঁছনোর মাধ্যমে, আর এটাই বাউলতত্ত্বে নির্বাণ বা মোক্ষ বা মহামুক্তি লাভ। তিনি সব কিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, মানবাত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং অস্পৃশ্য এক সত্তারূপে। শুনব পরের গান, কিন্তু তার আগে আবারও একবার দেখে নেব কোন বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি আলঘাটি গ্রাম থেকে, পূর্ব বর্ধমান আলঘাটি গ্রাম থেকে নির্মল চট্টোপাধ্যায় বলছি। ভালো আছেন আপনি? একটা কথা চট করে ছাড়বো, দেরি করবো না আপনি।
0: হ্যাঁ বলুন।
1: বলছিলাম যে লালনের যে গানগুলো শোনাচ্ছেন মানে অপূর্ব গান, এটা তো আর ব্যাখ্যা করা কিছু যাবে না। তবে লালন ফকিরের যে এই যে গান, এর যে মানেগুলো, এই মানেটা আমরা সত্যি করে উপলব্ধি করি না বলি আমরা এই গানগুলো অনেক হয়তো ডিসলাইক করে, কিন্তু এত ভালো গান আপনি শোনাচ্ছেন মানে আমার খুব ভালো লাগে। এর আগে যে দাদা বললেন, এত সুন্দর ডিসকাস গুলো করলেন, উনি খুব ভালো লেগেছে বুঝলেন। আমি ওই জন্যই আমি খুব ভালো লেগেছে, আর অনেকদিন বাদ আমরা ফোনটা পেলাম। আপনার র্যাঙ্কারিং তো তুলনা করা যায় না, এত সুন্দর র্যাঙ্কারিং,
0: তার
1: কিছু বলবো না। আপনি আমাকে গোস্ত কোপাল দাসের একটা যদি গান শোনান খুব ভালো হয়।
0: চেষ্টা করব, সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যে কথা বলছিলাম, নিশ্চয়ই এই মুহূর্তে সকলের এই গানটা শুনতে ইচ্ছে করছে, খাঁচার ভিতর অচিন পাখি, নিশ্চয়ই শোনাবো।

0: খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানে তিনি মনের ভিতরের সত্তাকে তুলনা করেছেন আমরা পাখির সাথে, যেটা আমরা সত্যি বুঝতে পারি, কিন্তু যা বুঝতে পারি না যে খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু একে বন্দি করে রাখা যায় না। বন্ধুরা, আজ বৃহস্পতিবার লোকগীতির গানের ভেলা ভাসিয়েছি আমরা লালনের গানে এবং তার কথায়, আর লোকগীতির গানের ভেলা হবে অথচ বাউলের কথা আসবে না তা তো হয় না। আর এটা আমরা সবাই জানি যে বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক, তারা মানবতার বাণী প্রচার করেন। বাউল মতবাদের মাঝে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদের প্রভাবও লক্ষ্য করা যায়। বাউলেরা সবচেয়ে কিন্তু গুরুত্ব দেন আত্মাকে, তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বাস করে তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন। আর লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে লালনের গানের জন্য 19 শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ, সে তো আমরা প্রমাণই পাই তার গানে। দেখে নেব, আরও এক কোন বন্ধু আছি, তারপরে চলে যাব গানে। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: শুনতে পাচ্ছেন? আমি শ্রী নারায়ণচন্দ্র মল্লিক বলছি, উত্তর চব্বিশ পরগনা থেকে, হাবড়া। বলছি কি, আপনার তো অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমার বয়স 70 বছর পার হয়ে গেল, তা আমার একটু ইচ্ছা আছে গোষ্ঠ গোপালের ওই আপনি লালনের একটা গান আছে না, ঝিয়ের পেটে মায়ের জন্ম।
0: আমরা চেষ্টা করব বন্ধু।
1: হ্যাঁ দেখুন, একটু চেষ্টা করি। আচ্ছা নমস্কার, হ্যাঁ ভালো থাকবেন।
0: হ্যাঁ, এই মুহূর্তে আরও এক বন্ধু বলেছিলেন যে অমর পালের একটি গান শুনতে চান লালনের কণ্ঠে, শোনাব সেই গান।

0: আমরা রয়েছি আজ লালনের গানে কথায়, লোকগীতির গানের ভেলায়। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছেন বা অনেকে অনেক দিন পর ফোন পাচ্ছেন, তাদের জন্য আবারও শুনে নেব তাদের একটু মনের কথা। কে আছেন? হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ,
1: আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছিলাম।
0: খড়গপুর থেকে আশিস কুইলা, হ্যাঁ বলুন।
1: আমি বেরিয়ে যাচ্ছিলাম, আমার হিয়ারিং ছিল, আমি আপনার লালনের গান শুনে বসে গেছি রেডিওতে। তো আমি একটা বলবো, আমি লোকগীত শুনলেন, মানে আই মিন লালনের গান, কিন্তু নির্মলেন্দু চৌধুরী শুনবো না, এটা
0: সবার অনুরোধ রাখতে পারি না, আমাদেরও কিছু মানে সীমাবদ্ধতা থাকে বা এই সময়টাও এখন আমরা অনেকটাই পেরিয়ে এসেছি। ঘড়ির কাঁটা প্রায় বলছে যে এবার কিন্তু গানের ভেলা শেষ করতে হবে, তাই আগামী দিনে নিশ্চয়ই আপনার মনের ইচ্ছে পূরণ হবে। আপনার এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। বরং যেতে যেতে দীপা ব্রহ্মর কণ্ঠে এই গানটি থাক, আপনার এবং আমার এবং আমাদের সকলের জন্য।

সত্যি ধন্য ধন্য বলি তারে। আজ লালনের কথায় ও গানে বৃহস্পতিবারের লোকগীতির গানের ভেলা ভাসিয়েছিলাম। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়। লালনের সঙ্গীত ধর্ম দর্শন নিয়ে দেশ বিদেশে নানা গবেষণা হয়েছে হচ্ছে, আমরাও অপেক্ষায় রইলাম আরও অনেক অনেক তথ্য জানার লালনকে নিয়ে। কানে এই গানটি রাখতে রাখতেই শেষ করব আজকের গানের ভেলা।

গানের ভেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণী। আপনাদের সঙ্গে প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী।

0: এই যে চলো লেটস গো শুনলে তার মানেটা তোমরা বুঝতেই পারছো। চলো লেটস গো মানে এবার বেরিয়ে পড়ার পালা,
1: একদমই।
0: আর বেরিয়ে পড়ার পালা মানে আমরা কি করে থাকি তাও তোমরা জানো। এই যে বৃহস্পতিবারটায় আমরা একসঙ্গে বসি তার মানে হচ্ছে আজকে আমরা তোমাদেরকে বেরিয়ে পড়ার ঠিকানার সন্ধান দেব।
1: একদম একদম, মানে প্রত্যেক মাসেই এরকম দুটো ঠিকানার সন্ধান আমরা দিয়ে থাকি। এই যে রোজ আমরা প্রচন্ড হাঁপিয়ে যাই না, এই রোজ কাজ করতে করতে, তো সেই হাঁপিয়ে যাওয়া থেকে এক টুকরো শান্তি, সেই কারণে আজকেও আমরা বেরিয়ে পড়বো, তাই তো?
0: এক টুকরো যেটাকে বলতে পারি যে ঠান্ডা বাতাস, এক টুকরো প্রাণের মানে প্রাণ ভরে নেওয়া নিঃশ্বাস, আর সেই সবটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে অর্ণব আর প্রিয়াশা হয়েছি হাজির। কেন বলো তো? কারণ আজকে তোমাদের জন্য রয়েছে বেরিয়ে পড়ি।
1: একদম একদমই তাই।
0: সো নাও লেটস স্টার্ট আমাদের প্রিয় বেরিয়ে পড়ি। ওকে, সো বেরিয়ে পড়ি তো স্টার্ট করে ফেলেছি। এবার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি আজকে আমরা কি নিয়ে আড্ডা দেব।
1: আজকে আমরা কোথায় যাব? বেসিক্যালি
0: কোথায় যাব? উত্তরাখণ্ডে আজকে আমরা আর এখানে নেই, মানে বাংলায় নেই। আজকে আমরা সুদূর হিমালয়তে পাড়ি দেব, কিন্তু ওই যে যেমনটা প্রিয়াশা বললো, হাঁটি হাঁটি পা পা করে।
1: একদম একদম, আমরা আজকে হাঁটি হাঁটি পায়ে ট্রেক করতে করতে পৌঁছে যাব গঙ্গোত্রী যমুনোত্রীর পাড় ধরে। আরও টুকটাক বেশ কয়েকটা জায়গা আমরা সেগুলোও কিন্তু ঘুরবো।
0: একেবারেই তাই। তো সেই সমস্ত জায়গা ঘুরতে হলে যেটা তোমরা করতে পারো, যে তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, আমাদেরকে কানেক্ট করতে পারো 0332231342 নম্বরে, কিংবা আমাদেরকে কানেক্ট করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
1: একদম, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে আজকের বেরিয়ে পড়ির যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে এসে অবশ্যই আমাদের জানাতে পারো এমন হুট করে বেরিয়ে পড়ার কোনো গল্প তোমার কাছে আছে কিনা।
0: একেবারেই তাই। তো এবার আমরা দুজন তো পাড়ি দেবই, এবং শুরুতে যেমনটা শুনলাম যে চলো লেটস গোর মাধ্যমে যে পাড়ি দেওয়া মোটামুটি আমরা শুরু করে দিয়েছি। তো এইবার যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে প্রথম কলটার জন্য ওয়েট করব, কারণ প্রথমে আজকে আমার ইচ্ছে রয়েছে আমরা গল্প শুরু করার আগে দেখতে চাই যে তোমাদের কারোর এই এক্সপিরিয়েন্সটা আছে কি না, তোমাদের থেকে শুনে তারপর শুরু করব। কারণ আমাদের ঝুলিতে আজকে এই যে রুটটা, এই রুটটা নিয়ে অনেক রকম কথা আছে, তার ভালো মন্দ, তার যাওয়া আসা সবটা। তো আমরা একদম গোড়া থেকে শুরু করব। তবে তার আগে দেখব তোমরা কেউ ফোন লাইনে আসছো কি না। দেখি ফোন লাইনে কে রয়েছে আমাদের সঙ্গে, কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো? না, কোনো কারণে শোনা গেল না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যখন বন্ধুকে ফোন লাইনে পেলাম না, তখন আমরা শুরু করে দিই, আমরা বলেই দিই এই যে রুটটা কি করে যাতায়াত করা যেতে পারে। প্রথম যেটা করতে হবে বস, সেটা হচ্ছে কি, বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে, যেটা সবচেয়ে কঠিন বিষয়। তো সেই কঠিন বিষয়টাকে
1: তার আগে ব্যাগটা গোছাতে হবে।
0: না, ব্যাগ গোছানো তো এইটা না ইম্পর্টেন্ট, আমি তো বলে গিয়েছিলাম তুমি ট্রেক করবে ঠিক করলে তোমাকে ব্যাগ গোছানোটা খুব মন দিয়ে করতে হবে।
1: একদম, তো সেটা রুকস্যাকটা একদম পারফেক্টলি প্যাক করে তারপর বেরোতে হবে।
0: হ্যাঁ, মানে ওটা কিন্তু যদি তুমি ঠিকমতো রেডি না করো তাহলে বস মুশকিল আছে। মানে তুমি এগিয়ে তো গেলে মানে ট্রেক করার পথে, কিন্তু এগিয়ে গিয়ে তুমি কিন্তু ফেসে যেতে পারো। তো সেটা ফাসবে না কখন, যখন তুমি ঠিকমতো প্যাকিং করবে। সেটা কিরকম করা যেতে পারে?
1: মোটামুটি আমরা যেহেতু একটু শীতের দেশের দিকে যাচ্ছি, সেই কারণে একদম ঠান্ডা থেকে বাঁচতে যত রকম ঠান্ডার জিনিসপত্র সেগুলো নেমে, আর যদি বরফের রাস্তা হয়, আমরা এখানেও কোথাও না কোথাও বরফ পাবো, তো সেই যে রাস্তাগুলো সেখানের জন্য যে প্রিকশনসগুলো সেগুলো যেন আমরা নিয়ে নিই। আর অবশ্যই নিতে ভুলবে না শুকনো খাবার, মানে ট্রেক রুটে যেটা খুব ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে চকলেট।
0: হ্যাঁ, চকলেট কেন বলো তো? চকলেট
1: তার কারণ এই যে তুমি হাঁটতে হাঁটতে যে ক্লান্ত হয়ে যাবে, সেই সময় তোমার এনার্জি যোগাবে ওই চকলেটটা।
0: একেবারেই তাই, চকলেট তোমাকে এনার্জি যোগাবে, এবং আমরা তোমাকে প্ল্যান যোগাবো যে কি করে ঘুরতে পারো। সো

0: বেরিয়ে পড়ো ভালো করে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, এবং কিছু ট্রেকিং এসেনশিয়ালস আছে সেগুলোকেও নিতে ভুলো না, যার মধ্যে ধরো একটা টর্চ বা হেডল্যাম্প যেটাকে বলে থাকি সেরকম কিছু একটা, তারপর ধরো ক্যাম্পিং এর যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো, যদি নিজেরা নিজেদের খাবার তৈরি করতে চাও তার জন্য যে গ্যাস ক্যান এবং যে স্টোভ, পোর্টেবল স্টোভ, এগুলোর প্রয়োজন হতে পারে,
1: আর অবশ্যই কিছু ইমার্জেন্সি ওষুধপত্র,
0: ভীষণ ইম্পর্টেন্ট ওষুধপত্রগুলো। এবং এই হায়ার অল্টিটিউডে যাওয়ার আগে আরো একটা জিনিস অনেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে গিয়ে এই অল্টিটিউড সিকনেস, হায়ার অল্টিটিউড সিকনেস, সেগুলোর জন্য কি করা যেতে পারে, তার জন্য কিছু ওষুধপত্র আছে সেগুলো ক্যারি করতে পারো। এবং অবশ্যই যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে বলে মনে করছো অন্তত, তারা ওই একটা ইনহেলার বা একটা অক্সিজেন ক্যান, এগুলো কিন্তু তোমরা ক্যারি করতেই পারো।
1: একদম একদমই তাই। তাহলে এই যে সমস্ত কিছু ক্যারি ট্যারি করে নিয়ে বাড়ি থেকে, অর্ণবের কথা অনুযায়ী বেরোনোটা খুব টাফ, তো বাড়ি থেকে বেরোনোর পর আমরা সরাসরি পৌঁছে যেতে পারি আমাদের প্রথম গন্তব্য, প্রত্যেকবার আমরা যেখান থেকে শুরু করি, হাওড়া।
0: হ্যাঁ ইয়েস, এবার হাওড়া গিয়ে তোমরা যেটা করতে পারবে, হাওড়া গিয়ে তোমরা কিন্তু ট্রেন ধরবে, যদি ট্রেনে যাও, আর যদি তোমরা বিমান পথে যাও তাহলে তো অবশ্যই তোমরা বিমান ধরতেই পারো, সেক্ষেত্রে তোমরা দেরাদুন পৌঁছতে পারবে বিমানে করে। এবং যদি তোমরা ট্রেনে যাও তাহলে কিন্তু উত্তরাখণ্ডে পৌঁছানোর জন্য দেরাদুন কিংবা হরিদ্বার, যেটাতেই তোমরা পৌঁছতে চাও সেখানে পৌঁছানোর জন্য কিন্তু কয়েকটা ট্রেনের অপশন রয়েছে, যার মধ্যে তোমরা পেতে পারো কি কি ট্রেন, তোমরা পেতে পারো কুম্ভ এক্সপ্রেস এবং তোমরা পেতে পারো দুন এক্সপ্রেস। সেগুলো কবে কবে কোথা দিয়ে ছাড়ে সবটা বলে দিচ্ছি, চিন্তা নেই।
1: দুন এক্সপ্রেসটা রাত্রেবেলা থাকে এবং টাইমিংটা খুব ভালো।
0: আগে কুম্ভটা বলে নি, কুম্ভটা যখন মানে দিনের শুরু থেকে শুরু করি, একটা দুপুর একটা থেকে একটার সময় হাওড়া থেকে ছাড়ে এবং সেটা পরের দিন মানে সন্ধে 6:10 নাগাদ পৌঁছে দেয়। দুন এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন থাকে না, শুধুমাত্র মঙ্গল এবং বৃহস্পতিবার বাদে প্রতিদিন থাকে। তো এই মঙ্গল এবং বৃহস্পতিবার কি তোমরা যেতে পারবে না? না না, তারও চান্স, সরি আমি ভুল করলাম, মঙ্গল এবং শুক্রবার। তো মঙ্গল এবং শুক্রবারও তোমরা যেতে পারবে, সেটাই তোমাদের কী করতে হবে, ওই একই ট্রেন একই সময়, শুধু নামটা পাল্টে যায়, তার নাম হয়ে যায় উপাসনা এক্সপ্রেস, তো সেটা করেও তোমরা যেতে পারো। আর এছাড়া যেটা বলছিল, যেটা ওর বোধহয় প্রিয় ট্রেন, যদিও অনেকের প্রিয় নয়, অনেক বেশি সময় লাগায়, একটু বেশি সময় যাদের হাতে আছে তাদের জন্য দুন এক্সপ্রেস।
1: একদম একদম, দুন আমি বলছিলাম টাইমিংটা খুব ভালো, রাত্রেবেলা ছাড়ে 8:25 হাওড়া থেকে এবং মোটামুটি পৌঁছে দেয় তার পরের দিন, তার পরের দিন।
0: হ্যাঁ এই মানে টাইমটা ভালো কি, হয়তো রাতে ছাড়লো ঠিকই কিন্তু তারপরে একটা গোটা দিন তোমাকে ট্রেনে বসে থাকতে হবে,
1: গোটা দিন ট্রেনে থাকতে হবে, তারপর দিন ভোরবেলা তুমি পৌঁছবে মোটামুটি 5:30-6:00 মধ্যে হরিদ্বার তুমি নামবে। আর এই যে আমাদের আজকের জার্নিটা যদি আমরা হরিদ্বার থেকে শুরু করি তাহলে মোটামুটি প্ল্যান করতে বেশ সুবিধা হবে, মানে দেরাদুন থেকেও তোমরা স্টার্ট করতে পারো, বাট হরিদ্বার থেকে স্টার্ট করলে সেটা মোর কমফোর্টেবল আর কি।
0: একেবারেই তাই, তো তোমরা ভেবে ফেলো। আর বন্ধুরা কিন্তু ফোন লাইনে এসে গেছে, তো ঝট করে শুনে নেবো কে রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে।
1: একদম,
0: কে বলছো, কোথা থেকে বলছো?
1: নমস্কার।
0: না প্রথম কল কিছুতে কানেক্ট হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার না, যাদের প্রথম কল কানেক্ট হচ্ছে না তাদের জন্য বলবো, তোমাদের জন্য আমরা ওয়েট করব, নো চিন্তা বস। আর ততক্ষণ ট্রেনে করে জার্নি শুরু হলো এবং ট্রেনে করে ওই যে গোটা একটা দিন সময় লেগে যাবে, তার বেশি লেগে যাবে, তো ততক্ষণে তোমরা গিয়ে পৌঁছবে। তো আপাতত সেই প্ল্যানটুকু থাক, পরের প্ল্যানটায় আসছি এক্ষুনি, কারণ আজকে পায়ে পায়ে হেঁটে দেখার পালা হিমালয়কে। হিমালয়ের কোথায়? আমাদের গঙ্গা এবং যমুনার উৎপত্তি স্থল গঙ্গোত্রী এবং যমুনোত্রীকে। তো অবশ্যই সেই কথা নিয়ে আর ফিরব, অর্ণব আর প্রিয়াশা তোমাদের সঙ্গে রয়েছি, তবে তার আগে একটা সুন্দর গান থাকবে তোমাদের জন্য, আর তোমাদের জন্য এই কারণে বলা কারণ এই ফোন লাইনে যে তোমাদেরকে পাচ্ছি না, আর সেই মানে কী বলবো, সেই দুঃখটাকে খানিকটা মেটানোর চেষ্টা বিভাগী ফোন শুনে। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর প্রিয়াশা।

0: বেরিয়ে তো পড়লাম এবং ট্রেনে করে কুম্ভ এক্সপ্রেস হোক কিংবা দুন এক্সপ্রেস হোক উত্তরাখণ্ডের পথে পাড়ি দিলাম, এবং না না হরিদ্বারে কিংবা দেরাদুনে নেমে হয়তো পাহাড়টা তুমি দেখতে পাবে না, কিন্তু পাহাড় দেখার শুরু তারপরে হবে যখন তুমি গাড়িতে করে রওনা দেবে।
1: একদম, তবে আমরা যেদিন হরিদ্বার পৌঁছবো বা দেরাদুন পৌঁছবো সেই দিনটা সেই রাতটা আমরা সেখানেই স্টে করতে পারি, আশপাশটা একটু আধটু ঘুরে দেখে পরের দিন থেকে আমরা কিন্তু আমাদের জার্নিটা শুরু করতে পারি।
0: একেবারেই তাই, তো ওই দিনটা একটু রেস্ট নেওয়ার পালা, এবং খুব ইম্পর্টেন্ট মনে রাখো কোনো ট্রেক শুরু করার আগে শরীরকে একটু যত্ন নেওয়া, শরীরকে একটু রেস্ট দেওয়া, মানে ওই ওই এনার্জিটাকে রিফিল করে নেওয়া, যেটা ওই প্রিয়াসার ভালো লাগলেও সবার তো ভালো লাগে না একদিন দেড় দিন ধরে ট্রেনে বসে থাকা। না না ট্রেন জার্নি আমার পছন্দ,
1: মানে ট্রেনে বসে থাকা কেন, ট্রেনে তুমি ঘুমিয়েও থাকতে পারো।
0: নিশ্চয়ই থাকা যায় ট্রেনে, কত মানে ভালো সুন্দর ঘুমানো যেতে পারে যখন এইরকম লং রুটে যাওয়া হয়, সেটা যারা জার্নি করে তারা জানে। হ্যাঁ অনেকে পারে, আমার মতো যারা একটু পাবলিক যারা ঘুমোতে পারে খুব ভালো তাদের জন্য ঠিক আছে, কিন্তু অনেকেরই হয় না। তো ওই দিনটা গিয়ে একটু রেস্ট নেওয়া প্রয়োজন।
1: একদম,
0: তো বেশ ভালো খাওয়া দাওয়া করলে দেরাদুনের আশেপাশে বা হরিদ্বারের আশেপাশে এবং খেয়ে দে জাস্ট ঘুম।
1: একদম ঘুম
0: সকালবেলা, উঠতে উঠতে তো নিশ্চয়ই খুব খুব তাড়াতাড়ি হবে না, কিন্তু যদি তাড়াতাড়ি উঠতে পারো সেই সময়টা কাজে লাগিয়ে নিতে পারো, একটু হরিদ্বারে তো বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে, বিভিন্ন ঘাট রয়েছে, সেগুলো একটু ঘুরে নিতে পারো। দেরাদুনেও যদি তুমি থাকো তাহলেও সেই জায়গাগুলো তুমি ঘুরতে পারো বিভিন্ন জায়গা, কিন্তু খুব ঝট করে, মানে ওই এক দেড় ঘন্টা যদি তুমি নিজের ঘুমকে স্যাক্রিফাইস করে ঘুরতে পারো তাহলেই ঘুরবে, আদারওয়াইজ সময় নষ্ট একদম নয়।
1: একদমই তাই, আর পরের দিন মোটামুটি আমরা যদি আমাদের জার্নিটা সকাল 9টা নাগাদ শুরু করি তাহলে আমরা টাইমটা আমাদের পারফেক্টলি ম্যানেজ হবে।
0: হ্যাঁ মানে 9টা মানে বুঝতে পারছো তোমার 6টায় উঠে যদি 8টার মধ্যে ঘুরতে পারো দ্যাটস ওকে।
1: সেটাই তো, 9টা নাগাদ আমরা আমাদের জার্নি শুরু করতে পারি। আর মোটামুটি হরিদ্বারে আবহাওয়া, তুমি যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকটাতে যাও তাহলে আবহাওয়া খুব ভালো থাকে, তো সেটা নিয়ে অসুবিধে হয় না, মানে সেই হয় না যে ঝলমলে রোদ, নীল আকাশ, শরৎ শরৎ একটা ফিল, ঠিক ওই রকম একটা ফিলই তুমি পাবে। তো পথে এবারে একদম তুমি যখন জার্নিটা শুরু করলে স্টার্ট করে একটু কিছুটা এগোনোর পর, এই যে অর্ণব বলছিল না যে আমরা হরিদ্বারে পৌঁছেই পাহাড়টা দেখতে পাবো না, কিন্তু স্টার্ট করলেই পাহাড়টা দেখতে পাবো, ঠিক এখান থেকে তুমি ওই হিমালয়ের যে প্রথম দেখা, হিমালয়কে যে প্রথম দেখা, ওই আনন্দটা তুমি পেতে পারো।
0: একেবারেই, পথে যেতে যেতে উত্তরের আকাশে হিমালয়ের প্রথম দর্শন, আহা হা সে এক অদ্ভুত খুশি এনে দেবে মনে। আর প্রথমবার পাহাড় যারা

0: দিচ্ছ তাদের জন্য তো ওটা প্রথমবার প্রেমে পড়ার সমান
1: পাওয়া, ওটা
0: ওটা ওই প্রথম পাহাড় দেখা প্রথম প্রেমে প্রেমে পড়ার সমানই হয়
1: একদম।
0: তো যাই হোক, তুমি উড়ালপুল ধরে খুব দ্রুত পেরিয়ে যাবে রাজাজি অভয়ারণ্যকে ভেদ করে, এবং সেই রাজাজি অভয়ারণ্যের মধ্যে থেকে তুমি দেখতে পাবে চারদিকের সবুজের সমারোহ। এবং রায়ওয়ালা থেকে রাস্তা বাঁ দিকে ঘুরে গেছে দেরাদুনের দিকে, যদি তুমি হরিদ্বার থেকে যাতায়াত করো তবেই বলছি এটা। আর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, মিলিটারি একাডেমি, দেরাদুন চক্রতা রোড ধরে মানে সবকিছু পার করতে করতে তুমি গিয়ে থামতে পারো কোথায়?
1: ডাকপাথারে।
0: ডাকপাথারে
1: একদম।
0: ডাকপাথারে কেন থামবে?
1: ডাকপাথারে একটা বড় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মানে খুব রিসেন্টলি আর কি বানানো হয়েছে। সেটা হচ্ছে তোমার যমুনার জলকে ওই বাঁধ দিয়ে বেঁধে ওখানটা বানানো হয়েছে, এবং ওখানে যে পরিবেশটা সেটা ভীষণ সুন্দর, ভীষণ শান্ত। মানে একদম চলতে চলতে খুব জার্নি করেই তো আমরা স্টার্ট করছি, তো একটুখানি যদি ওই শান্তি পাওয়া যায়, একটুখানি যদি বসা যায় গিয়ে ওই সামনেটায়, সেইটা একটা আলাদা পাওয়া আর কি।
0: মানে যমুনার সঙ্গ কিন্তু শুরু হয়ে গেল
1: একদম।
0: তো যমুনার সঙ্গ এই যে তুমি শুরু করলে আর শেষ করবে একেবারে যমুনাকে ছেড়ে যখন গঙ্গার দিকে যাবে তখন।
1: আর এই যে অর্ণব, আমরা এই যে ডাকপাথারের কথা বললাম, এই যে ব্যারেজটা, এর পিছনে পাহাড়টা অসাধারণ ভাবে সাজানো, এবং মানে তুমি দেখতে পাবে যে মনে হবে পাহাড়টা যেন পাহাড়ের ভিতর কোথাও গিয়ে একটা হারিয়ে গেছে,
0: পাহাড়
1: অদৃশ্য হয়ে গেছে।
0: সুন্দর বললো, পাহাড়টা পাহাড়ের ভেতর গিয়ে হারিয়ে গেছে। আসলে এটা হয়, মানে যখন সারি সারি পাহাড় আমাদের চোখের সামনে ভেসে থাকে মনে হয় যেন সেটা সত্যি ভাসছে, মানে একটার পর একটা লেয়ার আস্তে আস্তে যেন দূরে গিয়ে ফেড আউট হয়ে যাচ্ছে। এবং এই ছবিটা তখন এটাই আমাদের মনে মনে বলায় যে পাহাড়টা যেন পাহাড়ের মধ্যে গিয়েই হারিয়ে গেল।
1: একদমই তাই। আর এই ডাকপাথার থেকে আমরা একটুখানি এগোতে পারি, একটা ছোট্ট গ্রাম পড়ে এখানে, গ্রামটার নাম হচ্ছে ভেরিয়ানা। এবং এই গ্রামটার কাছে ছোট ছোট কটেজ আছে, তো সেই কটেজে আমরা প্রথম দিনটা স্টে করতে পারি
0: একেবারে,
1: এবং মোটামুটি রিজনেবল প্রাইস, তোমার বাজেট অনুযায়ী তুমি সেখানে কটেজ পেতে পারো, সেখানে থাকতে পারো। আর আরেকটা কথা বলে দিই, আমরা এই যে চক্রতা মুসৌরি রোডটা ধরে তো এগোচ্ছিলাম, এই রোডটা ধরে আরো কিছুটা মানে যদি তুমি যাও তাহলে পড়বে মুসৌরি বেন্ড, এবং এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে বারকোটে, আর আমরা সেখান থেকে জার্নিটা শুরু করব ডান দিকে মুসৌরির দিকে।
0: এই যে বললো প্রিয়াশা যে তোমাকে ডাকপাথারে যদি তুমি স্টে করে নাও তাহলে ভালো, কেন বলো তো? কারণ মুসৌরি থেকে এই যে বললো না যে বারকোট বলে জায়গাটা, বারকোট খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা আজকে রুটটা নিয়ে কথা বলছি, সেখানে বারকোট ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মুসৌরি থেকে প্রথমত 94 কিলোমিটার পথ অতিক্রম করে তোমাকে বারকোটে পৌঁছতে হবে
1: একদম।
0: এবং বারকোট হচ্ছে সেই মিডল পয়েন্টটা যেখান থেকে গঙ্গোত্রী এবং যমুনোত্রী যাওয়ার রাস্তা কিন্তু বিভক্ত হয়, মানে তার একদিকে চলে যাচ্ছে গঙ্গোত্রীর দিকের রাস্তা এবং অন্যদিকে যমুনোত্রীর দিকের রাস্তা। তো ওই বারকোট, এবং অনেকে কিন্তু বারকোটেও স্টে করতে পারে, বারকোটেও যথেষ্ট স্টে করার অপশনস রয়েছে।
1: কিন্তু একটা ব্যাপার হচ্ছে বারকোট জায়গাটা মানে যেহেতু খুব পরিচিত জায়গা, সেখানে ওখানে ভিড়টা তুলনামূলক
0: একটু বেশি, একটু বেশি ঠিক। তো যারা একটু নিরিবিলি পছন্দ করো তাদের জন্য ডাকপাথার ইজ আ গুড অপশন, সেখানে থাকতে পারো। আচ্ছা, ফোন লাইন ব্লিঙ্ক করছে, চেষ্টা করি বন্ধুকে ফোনে নেওয়ার, দেখা যাক যদি বন্ধুকে ফোনে পাওয়া যায়। কে রয়েছে আমাদের সঙ্গে?
1: নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং রায় বলছি।
0: হ্যাঁ আর্য বলো।
2: হ্যাঁ, তোমার যুবরাজ অনুষ্ঠান খুবই ভালো লাগছে, তো এখানে আমি এখনো যাইনি কিন্তু আমার যাওয়ার ইচ্ছে আছে, আমার এক বন্ধু ঘুরে এসেছে এখানে।
0: তাই? বাহ, তাহলে তোমার নিশ্চয়ই ইচ্ছে রয়েছে এবং সেই ইচ্ছেকে খুব শিগগিরই পূরণ করো। এবং পূরণ করার জন্য যেটা বললাম, প্রথম কাজ কিন্তু নিজেকে সুস্থ রাখা, কারণ ট্রেক করে যাওয়া মানে কিন্তু শারীরিক কষ্ট হবে বস, সেটার জন্য তৈরি থাকতে হবে।
1: অর্ণব, আমরা যে রুটটাতে যাচ্ছি, মানে যতই আমরা প্রথম থেকে এরকম ধীরে ধীরে জার্নিটা শুরু করি না কেন, মেন যে দেখতে যাওয়া গঙ্গোত্রী যমুনোত্রী, সেটা কিন্তু পুরোটাই পায়ে হেঁটে, সেখানে কোনো গাড়ির অপশন নেই।
0: গাড়ির অপশন আলটিমেট, তুমি অনেকটা পর্যন্ত গাড়িতে যেতে পারবে বর্তমানে, কিন্তু তারপরে একটা পর্যায়ে পর্যন্ত যাওয়ার পরে নিজের পায়ের ওপর ভরসা রাখতেই হবে, এটা কিন্তু কিচ্ছু করার নেই। হ্যাঁ, যমুনোত্রীতে তাও কিছুটা অপশন রয়েছে যারা পায়ে হেঁটে উঠছো না তাদের জন্য।
1: হ্যাঁ, তাদের জন্য
0: ওই পিটটাশের আসছে, আমি সে কথায় আসবো, আমি এক্ষুনি বলে দিচ্ছি না সবটা, তবে পায়ের ওপর ভরসা রাখতেই হবে। এবং জনপ্রিয় আশা বলছি বটে যে পায়ে ছাড়া অপশন আছে, ওখানে একটা মাঝখানের একটা প্যাচ রয়েছে যে জায়গাটা কিন্তু তোমাকে যদি তুমি ওই অন্য কোনো অপশানে করে ওঠার চেষ্টা করো
1: ওইটুকু
0: তোমাকে হাঁটতেই হবে, এবং সেই জায়গাটা বেশ ডেঞ্জারাস, মানে সেটা কিন্তু ঘোড়া টোড়াটাও খুব সহজে পার করে না, বলো তো, ওইখানটা তোমায় হাঁটতে হবে এবং সেটা বেশ কঠিন হাঁটা। তো প্রথম কাজ, সুস্থ থাকো এবং নিজেকে প্রস্তুত করো। যাক, প্রস্তুত প্রস্তুত হয়ে গেলাম, বেরিয়ে পড়লাম এবং দেরাদুনে বা হরিদ্বারে একটা রাত কাটালাম, সেখান থেকে আরও পথ পাড়ানো শুরু করলাম এবং আরও পথ পেরিয়ে একের পর এক পাহাড় যখন

0: মিলিয়ে যেতে থাকছে চোখের সামনে, তখন একটা অসাধারণ রাত কাটালাম বারকোটে কিংবা কোথায়
1: ডাকপাথারে।
0: তো তারপরে কি কাজ? তারপরে এবার
1: পরে আমরা একদম যমুনোত্রের পথেই এগোবো, কিন্তু তার আগে ছোট্ট করে আমরা স্টে করতে পারি যতুগৃহতে।
0: ছোট্ট করে
1: যতুগৃহ গ্রামটা কিন্তু খুব সুন্দর সাজানো।
0: না না, এবার একটা কথা বলে দিই, এই স্টে এতগুলো স্টে নিশ্চয়ই তোমরা করবে না, আমরা কিন্তু অপশন বলছি, মানে হয় ডাকপাথার, নয় বারকোট, নয় তো যতুগৃহ গ্রাম।
1: একদম,
0: কারণ
1: যতুগৃহ গ্রামে তোমরা নাও স্টে করতে পারো, তোমরা ঘুরেও দেখতে পারো।
0: হ্যাঁ, মানে খানিকটা সময় যদি হাতে পাওয়া, যদি দেখা গেলো তোমরা বারকোটে স্টে করছো বা বারকোটে স্টে করলে বেটার হবে, তাহলে তোমরা বেরিয়ে একটু সকাল সকাল যদি বেরোতে পারো, তাহলে ওইখানটা একটু এক দেড় ঘন্টা সময় নিয়ে গ্রামটা ঘুরে দেখতে পারো।
1: একদমই তাই। অ্যাকচুয়ালি যতুগৃহতে মানে খুব সুন্দর শিব মন্দির আছে, এবং ওখানে লোককথা মানে সবার মুখে মুখে শোনা যায় যে এই শিব মন্দিরটার পেছনে সেই মহাভারতের পুরনো গল্প লুকিয়ে আছে। তো কাজেই ওই শিব মন্দিরটা ওখানকার সাধারণ মানুষজন খুব পবিত্র বলে মনে করেন। তো বেসিক্যালি মানুষজন যতুগৃহতে মন্দিরটা দর্শন করতেই যান। তো তোমরা ওই যতুগৃহর আশপাশটা ঘুরে মন্দিরটা দর্শন করে তোমাদের ট্রেকটা শুরু করতে পারো, মানে আমরা আমাদের যমুনোত্রীর পথে এগোতে পারি।
0: একেবারেই তাই। তো এবার আমরা আস্তে আস্তে এগোবো এবং তোমাদেরকে নিয়ে যাব যমুনোত্রীর দিকে। মানে প্রথমে ওই যে যমুনার সঙ্গ তুমি পেলে, এইবার যমুনার সঙ্গ যখন পেয়ে গেছো তার উৎস সন্ধানে তো যেতেই হবে। সেই উৎস সন্ধানে নিয়ে যাব অর্ণব আর পিয়াসা, আর সেই জন্যই আজকে বেরিয়ে পড়ি নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমরা দুজন। ঝটপট করে তোমাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করতে চলে এসো, কিংবা তোমাদের যদি ভালো লাগা, খারাপ লাগা বা কোনো সাজেশন যেটাই থাকবে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসো 0332231342 নম্বরে, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। আর ততক্ষণ তোমাদের জন্য থাকবে একটা দারুণ গান ফ্রম আমার বস ফিল্ম। গানটা শুনে ফিরছি, এক্ষুনি কোথাও যেও না, কারণ বাকি রয়েছে গঙ্গোত্রী যমুনোত্রীর গল্প।

0: চলো বেরিয়ে পড়ি।
1: বেরিয়ে আমরা অনেকক্ষণ আগেই পড়েছি, আমরা ট্রেনের জার্নি কমপ্লিট করে, গাড়ির জার্নি শুরু করে, একটা রাত স্টে করে, এবার মনকে আর বাঁধ বানানো যাচ্ছে না। এবার আমরা যাচ্ছি কোথায়? উৎস সন্ধানে, গঙ্গার নয়, এবার কিন্তু যমুনার।
2: একদম।
1: কেন এত কিছু বলছি, যারা সবে সবে টিউন করলে তাদেরকে একবার মনে করিয়ে দিই, আজকে অর্ণব আর প্রিয়াশা তোমাদের সঙ্গে রয়েছি বেরিয়ে পড়ি নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি গঙ্গোত্রী যমুনোত্রী দেখতে, ঘুরতে, তবে গাড়িতে নয়, মূলত পায়ে হেঁটে।
2: একদমই তাই। যমুনোত্রীর দিকে যাওয়ার জন্য তোমরা সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে তোমাদের জার্নিটা শুরু করলে সব থেকে বেস্ট হয়, মোটামুটি সকাল 7টার মধ্যে যদি তোমরা স্টার্ট করো। এবার বলে রাখি, অবশ্যই সঙ্গে কিছু শুকনো খাবার দাবার, কেক, বিস্কিট এগুলো অবশ্যই নেবে, আর জলের বোতল।
1: হ্যাঁ, জলের বোতল, কারণ জল ছাড়া চলবে না। না না, তুমি জলকে মানে গঙ্গা যমুনার পার দিয়ে যাবে বলে ভেবো না যে তুমি সবসময় তুমি মানে নদী থেকে জল পান করতে পারবে। জলের বোতলটা ক্যারি করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই যদি পরিষ্কার জলের সোর্স পাওয়া যায় তুমি সেখান থেকে ফিল করতে পারো, এটাই পাহাড়ের ট্রেকের বা হিমালয়ান ট্রেকের মজা। আবার সাজাও কিছু ক্ষেত্রে বটে, তো সে কথায় আসবো পরে।
2: আরেকটা ব্যাপার হচ্ছে, মানে যদি আমরা একটা সিনারিওটা বলি মোটামুটি, সেটা হচ্ছে রাস্তায় মোটামুটি কিছু দূর অন্তর অন্তর তোমরা ছোট ছোট দোকানপাট পাবে, সেখানে চা, কফি, ম্যাগি ইত্যাদি পাওয়া যায়।
1: হ্যাঁ, একেবারেই তাই। তো মানে মাথায় রেখো যে খাবার দাবার পাবে, মানে অন্যান্য যে একটু মানে দূরের যে সমস্ত ট্রেক, একটু যেখানে একটু স্যাক্রেড অঞ্চল, যেগুলো একটু আলাদা, মানে যেখানে জনমানুষের ছোঁয়া একটু কম পড়েছে, সেরকম ট্রেক এটা নয়, এটা কিন্তু জনবহুল। এখানে তুমি মানুষজনকে পাবে, তোমার টুকটাক খাবার দাবার, কেক, বিস্কুট, নুডলস, যা কুচকার জিনিসপত্র তুমি পেয়ে যাবে। কিন্তু ওই নিজেকে হাইড্রেটেড রাখা এবং পেটকে খালি না রাখা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটার দিকে খেয়াল রাখবে। এবং আরও একটা জিনিস খেয়াল রাখবে, খেয়ে তো নিলে তোমার পছন্দের বিস্কিটটি কিংবা কোনো একটি কুকিজ বা কেক খেয়ে নিয়ে তারপর কী করবে, ব্যাপারটাকে ফেলে দেবে ওখানে? একদম নয়, এইটা কিন্তু করা যাবে না।
2: একদম তাই। ওখানে ইভেন লেখাও থাকে যে এটা প্লাস্টিক বর্জিত এলাকা, কিন্তু অনেক সময় হয় যে আমরা অভ্যেসবশত ফেলে দিই, সেটা করো না, সেটা অবশ্যই নিজের সঙ্গে পকেটে আবার ওই খালি প্যাকেটটা ঢুকিয়ে নিয়ে চলে আসবে, ব্যাক করে চলে আসবে।
1: এবং তুমি যদি দেখো না যে তোমার কোনো বন্ধু এরকম গিয়ে করছে তোমার সঙ্গে, যারা আজকে আমাদের এই রুটটা শুনে প্ল্যান করছো, তারা পরের দিন এসে আমাকে নালিশ করো, আমি তাকে খুব বকা বকে দেবো, এটা একদম করা চলবে না। পাহাড়কে যাবে, পাহাড়কে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের, এটা মাথায় রেখো। আর এবার এই যে যাতায়াত শুরু করলাম, আমরা যমুনোত্রীর পথ নিলাম, এবার যমুনোত্রীর পথ শুরু হবে হাঁটার পথটা কোথা থেকে বলতো? জানকীচট্টি থেকে। জানকীচট্টি অনেকে বাংলায় বলে জানকীচট্টি, যে নামেই তুমি তাকে ডাকো, কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গা, তবে জনবহুল জায়গা, কারণ ওখান থেকে বেশ কিছু ট্রেক রুটের শুরু ওদিকটা থেকে। তো জানকীচট্টি থেকে আমরা শুরু করলে হাঁটা খুব বেশি পথ নয়, জানকীচট্টি থেকে যদি শুরু করা যায়। আচ্ছা, জানকীচট্টি কিন্তু বারকোট থেকে প্রায় 45 কিলোমিটার, এটা মাথায় রাখো, যে বললাম বারকোট থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, তো 45 কিলোমিটার। তবে এই যে 45 কিলোমিটার তোমরা আসবে গাড়িতে, এই রাস্তাটা খুব চ্যালেঞ্জিং, জানো তো প্রিয়াশা, মানে গঙ্গোত্রীর দিকের রাস্তার থেকে কিন্তু যমুনোত্রীর দিকের রাস্তা একটু বেশি চ্যালেঞ্জিং আমি বলবো, খুব একটা অবস্থা ভালো নয়। তো যাই হোক,
2: গাড়ি নিয়ে আসা যায়।
1: হ্যাঁ, আসা যায়। এবার জানকীচট্টি থেকে তুমি শুরু করলে যমুনোত্রীর পথে হাঁটা, সেই হাঁটার রাস্তা মাত্র 6 কিলোমিটার।

0: এই যে 6 কিলোমিটার যেটা আমরা আমি আর পিয়াসা বলছিলাম তোমাদেরকে যে তোমরা হেঁটে পার করতে পারো, এছাড়াও কিছু অপশনস তোমাদের কাছে থাকবে,
1: একদম থাকবে।
0: কি রকম অপশন?
1: সেটা হচ্ছে যে তুমি দেখবে রাস্তায় হাঁটতে হাঁটতে পিছন থেকে ঘোড়ার গলায় যে ঘন্টি থাকে না,
0: সেই ঘন্টার আওয়াজ শুনতে পাবে। তুমি ঘুরে তাকিয়ে দেখবে সেটা একটি ঘোড়া, কিংবা ঘোড়া নয় সেটি একটি খচ্চর যাকে আমরা বলি, সেই জাতীয় প্রাণী। তার কারণ দুটো, ঘোড়া হলে তার পিঠে তার পিঠে দেখবে মানুষ বসে আছে, আর যদি খচ্চর হয় দেখবে তার পিঠে মানুষের বোঝাই করা ব্যাগ বসে আছে।
1: একদম তাই। আর এছাড়াও একটা যেটা হয় সেটা হচ্ছে পিঠে সওয়ারি নিয়ে মানুষই চলেন আর কি, মানে যেটা আমরা বলি পিট্টু যাদেরকে বলা হয়, তো সেটাও একটা অপশন।
0: খুব খুব খুব কি বলবো, খুব টায়ারিং একটা জব, সেটা খুবই কষ্টকর, তবু অনেক মানুষ সেটা করে থাকেন, সেটা তাদের রুটি রুজি। ফলত সেখানেও যারা ভাববেন তারা যেতে পারেন। আসলে এটা যারা একান্ত অসুস্থ চলতে পারেন না, বহু মানুষ ওই চারধাম যাত্রার সময় এই যাত্রাটা করে থাকেন, অনেক বয়স্ক মানুষ তীর্থযাত্রার জন্য এই যাত্রাটা করে থাকেন, শুধুমাত্র অ্যাডভেঞ্চার যাদের উদ্দেশ্য নয় তারা অনেক ক্ষেত্রে এটা অ্যাভেল করার চেষ্টা করেন, এই পিট্টুতে করে যাওয়া কিংবা ঘোড়ায় করে যাওয়া, কারণ তাদের পক্ষে হয়তো শারীরিকভাবে সম্ভব নয় পুরোটা হেঁটে যাওয়া, তো তারা অ্যাভেল করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যারা একটু ফিট, যারা মনে করছে পারবে, তারা পায়ে হেঁটে সফরটা করো, তাহলে আসল মজাটা পাবে।
1: একদম তাই। আর এছাড়াও পালকি বা ডুলি এটাও তোমরা পেতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যখন তুমি হাঁটছো এবং যখন তুমি দেখছো যে তার সঙ্গে পিছনে ঘোড়া আসছে বা কোনো মানুষই হয়তো আসছেন, তো তাদেরকে অবভিয়াসলি জায়গা করে দেওয়া আগে, সেটাই শ্রেয়। বা যারা পালকি নিয়ে টেনে নিয়ে আসছেন তাদেরকেও আগে জায়গা করে দিয়ে
0: শ্রেয়টাও বললে বটে, তবে যদি ঘোড়াকে জায়গা না করে দাও তাহলে মুশকিল আছে।
1: না ওরকম কোনো ব্যাপার নেই, মানে ঘোড়া দেওয়ায় ফেলে দেবে না রাস্তা।
0: না না শোনো, বলা কিছু যায় না, এরকম আমার তো হয়েছে। আমি উত্তরাখণ্ডে একটি ট্রেক করতে গিয়ে, তা খুব বেশি দিন হয়নি, মাস তিনেক এখন পুরোপুরি হয়তো হবে, হ্যাঁ আজকে 4 তারিখ তো, ঠিক আজ থেকে ঠিক 3 মাস আগে আমি পাহাড়ের ওপরে, তো এরকম হয় কিন্তু। হ্যাঁ ঘোড়া বা খচ্চরকে রাস্তা তুমি না যদি ছাড়ো তাহলে মুশকিল আছে, আর ওই ভয় তো তুমি এমনি সরে যাবে, কারণ ওরা দল বেঁধে আসে, তো সেই দলের সামনে তুমি একা কিন্তু দাঁড়াতে পারবে না।
1: আর এবার হচ্ছে এই যে রাস্তাটা অসাধারণ, মানে আমরা যত হাই অল্টিটিউডে উঠি তত কি হয় আকাশটা আরো নীল হয়, মানে ওই ডিপ যে নীল কালারটা সেটা আমাদের চোখে পড়ে, এবং তার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে একদম যদি বরফের দেখা মেলে তাহলে তো ওটা হচ্ছে আরো ষোলোয়ানা পাওয়া আর কি।
0: মানে মোটামুটি পাবে ধরে রেখে এগোনোই ভালো, গঙ্গোত্রী বা যমুনোত্রীর পথে তুমি মানে পাহাড় চূড়ায় তো বরফ দেখতে পাবে আশা করা যায়। তো আর হ্যাঁ, নীল আকাশের কথা পিয়াসা বললো, এক অদ্ভুত সৃষ্টি, এই ঈশ্বরের এমন এক অদ্ভুত সৃষ্টি যা তুমি অন্য কোথাও গেলে পাবে না। এবং আমি এটুকু তোমাকে হলপ করে বলতে পারি, তুমি মানে যদি হেঁটে ট্রেক না করো তাহলে আর কোথায় এত নীল আকাশ পাবে তা বলা খুব মুশকিল। তুমি বিভিন্ন হিল স্টেশনে ঘুরতে যেতে পারো, পছন্দের আমাদের হিল স্টেশন যেগুলো রয়েছে সব জায়গায় যেতে পারো, তবে সেখানে গিয়ে এত ঝকঝকে গাঢ় নীল আকাশ তা বোধহয় পাওয়া যায় না, তার জন্য ওই যে ট্রেক করেই কিন্তু উপরে উঠতে হয়।
1: একদমই তাই। আর এই যে ট্রেক রুটটা অন্য, সেটা কিন্তু ভীষণ সুন্দর, একদম কংক্রিটের সেই ঢালাই রাস্তা। আর হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে একটানা চড়াই যমুনোত্রীর দিকটা, সেইটা মানে একটু হাঁটার পরে মনে হবে একটু করে রেস্ট নিই, এবং অবশ্যই রেস্ট নিতে নিতেই এগোবে, এক লাফে অনেকটা উঠে গিয়ে তারপর অনেকটা হাঁপিয়ে গিয়ে সেটা না করাই ভালো আর কি।
0: এবং তবে ওই যারা পিট্টুতে বা পালকি ডুলিতে করে যাচ্ছ বা ঘোড়ায় করে যাচ্ছ তাদেরকে খানিকটা পথ মাঝখানে একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু হেঁটেই পার করতে হবে, সেই জায়গাটা আরও বেশি চড়াই। তো মনে রেখো একটু শারীরিক জোর থাকা প্রয়োজন, আগেও বলেছি আবারও বলছি এই ট্রেকটা করার জন্য। আর এই যে যমুনোত্রীর দিকে এগোচ্ছ, তোমরা উঠলে দেখতে পাবে যে একটা মন্দিরের চূড়ো, সেই মন্দিরের চূড়ো যখন দেখলে তাহলে মোটামুটি বুঝবে যে আমাদের রাস্তা প্রায় কমপ্লিট।
1: একদম।
0: এবং দেখতে পাবে পাহাড় শ্রেণী বেষ্টন করে রেখেছে মা যমুনার মন্দিরকে, আর মন্দিরের মধ্যেই 3টে উষ্ণ কুণ্ড। প্রথম উষ্ণকুণ্ডে অবগাহন এবং তারপরে মায়ের দর্শন, এই মোটামুটি হয়ে থাকে আমাদের শিডিউল যমুনোত্রী গেলে, এটাই প্রথা বলতে পারি। আর মন্দির প্রাঙ্গনকে দেখবে তুমি বাঁধানো, বেশ পরিচ্ছন্ন, আর দর্শনার্থীর ভিড় আছে, তবে তা কেদারনাথের মতো নয়, অতটাও নয়।
1: একদমই তাই। এবং মন্দিরের পাশ দিয়ে যমুনা বয়ে চলেছে, এই যে অসাধারণ জায়গা। আর এইখানটায় তোমরা যেটা করতে পারো, যমুনাকে ছুঁতে পারো, এবং ওই যে জল তুলে খাওয়ার কথা একটু আগে হচ্ছিল, জল তুলে না খেলেও জলটা হাত দিয়ে ছুঁয়ে সেই জলটা তুলে নিয়ে আসতে পারো। এবং সেইখানে এখানে কি হয়েছে, নদীর গতিপথ বরাবর যদি তুমি সামনের দিকে তাকাও তাহলে মনে হবে

0: একটা পাহাড়, ঠিক পাহাড়ের পাশ থেকে জাস্ট যমুনাটা মিলিয়ে গেছে পাশ থেকে ঢুকে। এবং এই যমুনাত্রী ধামকে ঘিরে রয়েছে বন্দারপুচু পর্বতের অংশ। এটা হচ্ছে মানে এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কালিন্দি পাহাড়, কালিন্দি পর্বত। এবং এইখানের খাঁজেও সেই যে জমাট বেঁধে থাকা যে হিমবাহ, সেই বরফটা গলে আস্তে আস্তে নামছে যত বেলা গড়াচ্ছে, সেইটা ভীষণ সুন্দর লাগে
1: একেবারে। মানে এই হিমবাহগুলো গলছে বলেই তো আমরা পাচ্ছি, তা সে গঙ্গা হোক বা যমুনা হোক, যেটাই হোক দুটোই আমরা সেজন্যই পাচ্ছি। তো এরকমই এভাবেই তোমাদের যমুনত্রী দর্শন হবে। তো যমুনত্রী দর্শন হয়ে যাওয়ার পরে যেটা করবে, অবশ্যই ফিরে আসবে সেদিনই, ওখানে স্টে করার কোনো অপশান খোঁজার প্রয়োজন নেই। ওখান থেকে নেমে এসে অনেকে সেদিনই ব্যাক করে আসেন, তবে আমি বলবো সেখান থেকে তোমরা বারকোট অবধি ব্যাক করতে পারলে ভালো, কারণ বারকোটে এসে যদি স্টে করো তাহলে কিন্তু পরের দিনের যে যাত্রা মানে গঙ্গোত্রীর যে যাত্রা সেটা কিন্তু সুবিধা হবে। তো এক পাহাড়কে ছোঁয়া হলো, একটা উৎসমুখ খোঁজা হলো, পরের উৎসমুখে যাব। পরের উৎসমুখ কিন্তু আরও অ্যাডভেঞ্চারাস, কেন অ্যাডভেঞ্চারাস কেন সুন্দর সে গল্প তোমাদের সঙ্গে ভাগ করব। তবে তার আগে পাহাড় নিয়ে কথা হচ্ছে, পাহাড় নিয়ে গান হোক, একটা দারুণ গান শুনবো এবং ফিরে আসবো বেরিয়ে পড়ির আড্ডায় এই উৎসমুখের সন্ধানে। আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পিয়াসা, আর এরপর আসবো গঙ্গোত্রীর গল্প নিয়ে। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি চাঁদের পাহাড় শুনে।

0: চলো বেরিয়ে পড়ি।
1: বেরিয়ে তো আমরা পড়েছি, আর এবার মানে যমুনাত্রীকে পার করে আমরা ফিরে এসেছি বারকোটের দিকে। এবার যাওয়ার পালা কোথায়? মা গঙ্গার উৎপত্তি স্থল। আমাদের অত্যন্ত কি বলবো একটা ইন্টারেস্ট যে জায়গাটাকে ঘিরে, সেই ছোট থেকে ছোটবেলায় জেনারেল নলেজের বইতে পড়েছিলাম যে গঙ্গার উৎপত্তি কোথায়, সেই আমরা জেনেছিলাম গোমুখ গুহা, গঙ্গোত্রী, এবং যত বড় হয়েছি ধীরে ধীরে সেই মানে ইন্টারেস্টটা আরও গ্রো করেছে, জানার ইচ্ছেটা বেড়েছে, দেখার ইচ্ছেটা বেড়েছে, এবং এইভাবে বাড়তে বাড়তে যখন মনে সাহস এবং শরীরে বল দুটো তৈরি হয়েছে তখন বেরিয়ে পড়তে হয়েছে। এবং যারা বেরিয়ে পড়েছো গঙ্গোত্রী দেখে এসেছো তারা তোমাদের অভিজ্ঞতা ভাগ করতে পারো আমাদের সঙ্গে, আর যারা ভাবছো আমাদের থেকে গল্প শুনে গঙ্গোত্রী হিমবাহ ট্যুর করার তারা তোমাদের ইচ্ছেটাও প্রকাশ করতে পারো। দেখি ফোন লাইনে কোন বন্ধু ইচ্ছে প্রকাশ করছে কিংবা অভিজ্ঞতা ভাগ করছে। না এই মুহূর্তে শোনা গেল না, তবে তোমাদেরকে ফোন নম্বরটা আরেকবার মনে করিয়ে দিই, 03322131342 নম্বরে তোমরা আমাদেরকে ফোন করতে পারো কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো।
2: আমরা আরেকবার দেখি বড় কে রয়েছে সঙ্গে।
1: কে রয়েছে আমাদের সঙ্গে?
2: নমস্কার।
3: নমস্কার, বহরমপুর কাশিমাতে মোনা দাস বলছি।
1: হ্যাঁ বলুন।
3: আপনাদের প্রত্যাহ আমি এই মেডিয়ায় তো কোনো শুনি, খুব ভালো লাগে।
1: আচ্ছা থ্যাংক ইউ।
3: একটা রিকোয়েস্ট ছিল যে আমাদের মুর্শিদাবাদ ঐতিহাসিক
1: মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছি একবার, তো মুর্শিদাবাদ নিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। যখন বললেন যে বেরিয়ে পড়িতে মুর্শিদাবাদ নিয়ে পার্টিকুলার যদি একটা ঘোরার প্ল্যান করা যায়, ট্যুর প্ল্যান করা যায়, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। এবং এই সাজেশন গুলো এটা কিন্তু খুব কাজের, এগুলো কিন্তু তোমরা আমাদের দিতে পারো। ফোন লাইনে আরো এক বন্ধু দেখবো, তার গঙ্গোত্রী বা যমুনোত্রী নিয়ে কোনো কথা আছে কিনা। কে রয়েছে আমাদের সঙ্গে?
2: নমস্কার।
4: হ্যালো নমস্কার।
2: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যাঁ অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, অনেক কিছু জানা যাচ্ছে।
1: থ্যাংক ইউ। আপনার নামটা জানা গেল না, দুঃখের বিষয় এটাই। আপনার নামটা কিন্তু এসে বলবেন তাহলে আমরা আপনার নামটাও জানতে পারবো। হ্যাঁ ভালো লাগা খারাপ লাগা তা তো জানতে ইচ্ছেই করে, কিন্তু সে মানে সেটা কে বলছে সেটাও জানতে ইচ্ছে করে। কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি বিশ্বজিৎ গাইন বলছে বেড়ানোর খুব ইচ্ছে ছিল, এবারে গরমের ছুটিতে তার একজন পারিবারিক একজন অসুস্থ থাকায় চারধাম যাত্রা যেতে পারেননি, সেই জন্য আলোচনা শুনতে চান। চারধামের মধ্যে দুটো ধাম নিয়ে কথা হচ্ছে, বাকি নিয়ে অন্য কোনো দিন কথা হবে। সুমিতা রায় বলছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমাদের সঙ্গে সে ঘুরছে, দূরের জার্নি নিশ্চয়ই তার ভালো লাগে, সে কথা শেয়ার করেছে। আচ্ছা আমরা এবার গঙ্গোত্রী পথে পাবার এই পিয়াসা।
2: হ্যাঁ একদম তাই।
1: পিয়াসা খুব উৎসুক।
2: অবশ্যই, কারণ এটা আমাদের আজকের মানে আমাদের যা প্ল্যান সেই প্ল্যানের একদম সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমরা বলতে পারি। তো বেসিক্যালি অর্ণব যেমনটা বলছিলে যে আমরা বারকোটে ফিরে আসতে পারি, বারকোটে ফিরে এসে বারকোটে স্টে করতে পারি অথবা উত্তরকাশিতে স্টে করতে পারি। উত্তরকাশির আশপাশে ঘোরার জায়গা আছে এবং সেখানে সুখী টপ বলে একটা জায়গা আছে, ওখানটা তোমরা ছোট্ট করে ঘুরে নিতে পারো। এবার বলি যে সুখী টপ থেকে যদি আমরা গঙ্গোত্রীর দিকে এগোতে শুরু করি, মোটামুটি রাস্তা সুখী টপ থেকে রাস্তা নিচের দিকে গেছে এবং সেটা শেষ হয়ে নদীর ওপর ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করে দক্ষিণ পার বরাবর মোটামুটি গাড়ি যায় খানিকটা, এবং সেই রাস্তাটা একদম পাহাড়ের ঢালে, বড় বড় গাছপালা, সবুজ চারিদিকটা ভীষণ সুন্দর লাগে, এবং পাশেই তুমি দেখতে পাবে হর্ষিল উপত্যকা। সেইটা ক্রস করে মানে সেটা কখনো দেখা যাচ্ছে কখনো হারিয়ে যাচ্ছে, সেটা ক্রস করে একটা ছোট্ট গ্রাম পড়বে যে গ্রামটার নাম ধারালি।
1: আচ্ছা।
2: এবং ধারালির ঠিক উল্টো দিকে মুখওয়া গ্রাম। বলা হয় এই যে মুখওয়া গ্রাম সেটা হচ্ছে গঙ্গোত্রী মানে গঙ্গোত্রী যে দেবী, যে মা, যে মন্দিরে যিনি অধিষ্ঠান করেন, তার শীতকালীন আবাস। সেই শীতকালে গঙ্গোত্রী মন্দিরের ঠাকুর নাকি ওই
1: কারণ তখন তো বরফে চারদিকে ওখানটা জমে যায়, মুখওয়া
2: গ্রামে তিনি বাস করেন।
1: এটা আমরা পাহাড়ে বিভিন্ন মন্দিরের ক্ষেত্রে দেখি যে সেখানকার দেব দেবীদের একটা শীতকালীন বাসস্থান উন্নত তৈরি হয়। আর এই যে যাতায়াতের রাস্তাটার কথা বলছে, মানে বারকোট থেকে যদি উত্তরকাশীর কথা বলি, বারকোট থেকে উত্তরকাশীর

0: রাস্তা প্রায় 84 কিলোমিটার মতন। তো সড়ক পথে উত্তরকাশি থেকে আমাদের গঙ্গোত্রী পর্যন্ত যেতে হবে, সড়ক পথে যেতে হবে আমাদের উত্তরকাশি পর্যন্ত, তাই তো? উত্তরকাশি থেকে আমরা ট্রেকটা শুরু করব,
1: থেকে আমরা ট্রেকটা শুরু করতে পারি, উত্তরকাশি থেকে আমরা কিছুটা গাড়ি যাই,
0: হ্যাঁ
1: আমরা যেতে পারি,
0: শুরু করতে পারি, তারপর শুরু করতে হবে,
1: তারপর একদম তাই। মোটামুটি ওখানে একটা পার্কিং এর জায়গা করা আছে, পার্কিং থেকে মন্দির পর্যন্ত ওই রাস্তাটা তোমাকে হাঁটতে হবে, একদম সোজা রাস্তা।
0: আচ্ছা বেশ, সেখান থেকে হাঁটা শুরু করবে এবং দেখতে পাবে যে আশেপাশে অনেক ছোট বড় আশ্রম, যার মধ্যে কোনোটা প্রায় 200 বছরের পুরনো, কোনোটা হয়তো অতটা নয়। এবং সেই পথে কিন্তু সূর্যকুণ্ডের পরেই রয়েছে স্বামী সুন্দরানন্দজির যে স্মৃতি বিজড়িত কুঠিয়া এবং নবনির্মিত সংগ্রহশালা। তো এবং দেখতে পাবে,
1: হ্যাঁ সেটা তোমরা ঘুরতে পারো, সেখানে তোমরা ছবি টবি তুলতে পারো। এবং সেখানে এই এই যে সংগ্রহশালাটা, এখানে বেসিক্যালি হচ্ছে হিমালয়ের অজস্র দুষ্প্রাপ্য ছবি রয়েছে, যেগুলো এই মুহূর্তে হিমালয়ে গেলে তুমি দেখতে পাবে না।
0: হ্যাঁ, মানে সেগুলো দেখতে গেলে সেই সুন্দরানন্দজির ক্যামেরায় তোলা যে ছবিগুলো সেগুলোই দেখতে হবে। তো যাই হোক, তোমরা সেটা ক্রস করলে এবং ক্রস করে তোমরা কিন্তু এগোতে থাকবে এবং তোমরা দেখতে পাবে যে একটা পুল পড়বে একটু পরেই, সেখানে একটা জলধারা যেটা কিনা কেদারগঙ্গার, যার একটু দূরেই কিন্তু ভাগীরথী গঙ্গায় সেই পুলের থেকে যে কেদারগঙ্গার স্বচ্ছ জলধারা সেটা ভেদ করে একদম তলায় থাকা যে নুড়ি পাথর সেটাও দেখা যাবে, এতটাই স্বচ্ছ।
1: একদম তাই, জল পুরো ঝকঝকে পরিষ্কার, যেটাকে বলি আমরা সেরকম।
0: এবং একদম যে শেষ পুল, অর্থাৎ দ্বিতীয় পুল, সেটাই শেষ পুল এই রাস্তার, সেটা কিন্তু গঙ্গার ওপরেই। তো সেই পুল থেকে সোজা তাকালে কিন্তু তুমি দেখতে পাবে হাতছানি দিয়ে তোমাকে ডাকছে গোমুখের পাহাড়। মানে তোমার যে রাস্তা, যাতায়াতের যে রাস্তা, সেটা প্রায় শেষ, মানে গঙ্গোত্রী থেকে গোমুখের পথে যে রাস্তা সেটা প্রায় শেষের দিকে। এবং তোমাদেরকে বলি, এখন এই মুহূর্তে জানি না এই মুহূর্তে হয় কি না, আমি এটা বছর তিনেক আগের কথা বলছি, তখনও পর্যন্ত একটা নদী পার করতে হতো এই গোমুখ যাওয়ার পথে, সেটা এই মুহূর্তে এই আজকের দিনে দাঁড়িয়ে কন্ডিশনটা আমি জানি না, তখন খুব অদ্ভুতভাবে পার করতে হতো ট্রলিতে করে, জানো তো,
1: ট্রলিতে
0: করে, মানে যেরকম আমরা রোপওয়েতে করে যাতায়াত করি সেইরকমভাবে ট্রলি, একটা রোপওয়ে ঠিক ওটা না, ওই রোপওয়ের মতন দড়িতে টেনে পার করতে হতো, মানে দড়িতে ঝোলানো একটা অংশ, তাতে চারজন মতো বসতে পারে এবং সেটা এক পাশ থেকে ছেড়ে দেওয়া হয়, অন্য পাশ থেকে টেনে নেওয়া হয়, কারণ এত স্রোত সেখানে নদীর যে ওটা অন্যভাবে পার করা প্রায় ইম্পসিবল। তো যাই হোক, ধূসর মেঘকে কাটিয়ে এবং এতটা রাস্তাকে কাটিয়ে তুমি গিয়ে পৌঁছবে গঙ্গার প্রায় কাছে, এবং সেখানে গিয়ে তুমি দেখবে যে গোমুখ যে হিমবাহ, তার নিচ থেকে বেয়ে আসছে মা গঙ্গা, এবং দেখে চোখ জুড়োবে, মনে শান্তি আসবে, এবং তখন মনে হবে যে একটু এখানকার জল ভরে নিয়ে যাই, মানে গঙ্গা জল ভরে নিয়ে আসা, তো এ তো মোটামুটি আমাদের গঙ্গার যেখানেই যাই মানে এই এক রীতি হয়ে দাঁড়িয়েছে যে গঙ্গার জল নিয়ে আসা।
1: এখানে জলের রংটা ভারে অদ্ভুত, নীল নয়, সাদা নয়, মানে মানে ঘোলাটে যে জল হয় সেটাও নয়, একদম হালকা সবুজ রঙের জল।
0: হ্যাঁ একেবারেই তাই। তো যদি সেটা নিয়ে আসতে চাও তাহলে বলি, মনে রাখবে পাহাড়ে কিছু নিয়ে ওঠা এবং কিছু নিয়ে নামা দুটোই বেশ কষ্টের, তার সে 1 লিটার জলও যদি বাড়ে তোমার সঙ্গে থাকা জিনিসপত্রের সঙ্গে, তা কিন্তু নামাতে তোমার বেশ বেগ পেতে হবে।
1: একদম তাই, মেইন কথা হচ্ছে তোমার রুকস্যাকে জায়গা ধরবে না, যাওয়ার সময় তো একরকম ভাবে প্যাকিং করে তুমি যাবে, ফেরার সময় মনে হবে এত জিনিস কোথায় ছিল, কেন ঢুকছে না ব্যাগের মধ্যে,
0: একেবারেই তাই।
1: আর এই যে আমরা গঙ্গা জল টল ভরে নিয়ে দেখতে পাবে মোটামুটি ঘাট থেকে সোজা সিঁড়ি উঠে গেছে মন্দিরের উঠোনে, এবং মন্দিরের যে প্রধান দরজা সেটা একদম খুব সুন্দর সাদা ধব ধপ করছে, আর ছাদটা সোনা দিয়ে মোড়া, এবং ভেতরে ওই দেবী মূর্তি অধিষ্ঠান করছেন যেমনটা আমরা বলছিলাম। আর মন্দিরের পিছনে পাহাড় থেকে একদম বিকেলবেলার ওই যে আলোটা ছড়িয়ে পড়ছে ওটা অসাধারণ লাগে দেখতে,
0: অসাধারণ, সত্যি অসাধারণ।
1: এবং হ্যাঁ,
0: মন্দির প্রাঙ্গণে মোটামুটি লোকজনের সমাগম তুমি দেখতে পাবে, কিন্তু সেখানেও যদি একটু নিরিবিলিতে নিজে একটু সময় কাটাতে পারো, দেখবে যে সেই জায়গাটাকে সত্যি সত্যি অনুভব করাটা বোধহয় সার্থক হবে, তুমি অনুভব করতে পারবে।
1: একদম তাই, মানে এখানটা গিয়ে মনে হবে আমরা যেমনটা আমাদের ড্রিম ডেস্টিনেশন হয়, ওই ড্রিম ডেস্টিনেশনটা ওই রিয়েল ডেস্টিনেশনের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে মিলে গেছে
0: একেবারেই। এবার ফেরার পথ, সবকিছু দর্শন কমপ্লিট, গঙ্গোত্রী যমুনোত্রী পায়ে হেঁটে দর্শন করা সম্পূর্ণ, এবং ফেরার পথে এবার একটু পেট পুজো, চা সিঙ্গারা জিলিপি থেকে শুরু করে তোমার শীতবস্ত্র যা যা কেনার ইচ্ছা হবে সবকিছু পেয়ে যাবে ফেরার পথে, কিনে নিতে পারো। এবং যাদের হাতে ফেরার সময় আরও একদিন সময় রয়েছে, তারা মুসৌরিতে একদিন কাটাতে পারো, একইভাবে ফিরবে, তো ফেরার কথা আর সেভাবে বললাম না, যেভাবে গেলে সে একইভাবে বারকোড থেকে ফিরবে।
1: আর একটা ছোট্ট করে ইনফরমেশন।

0: দিকে রাখি, এই মন্দির থেকে নামার পথে বেশ কিছু ছোট ছোট রেস্তোরাঁ বা হোটেল পাবে, সেখানে অবশ্যই ভাত আর অরুর ডালটা ট্রাই করো।
1: হ্যাঁ, পেট পুজোর কথা না দিয়ে আমাদের শেষ হতো না, তো সেটা ট্রাই করতে পারো। আর ওই যে বললাম হাতে একদিন সময় থাকলে মুসৌরি ঘুরতে পারো, আরো একদিন বা দুদিন সময় থাকলে তোমরা
0: ওই পাশে হরশিলটাও
1: ঘুরতে পারো, তোমরা ঋষিকেশ চলে যেতে পারো যদি একদিন বা দুদিন সময় থাকে। কারণ ঋষিকেশের কথা আমি আলাদা করে আরো বললাম, আমি সম্প্রতি ঘুরে এসেছি ঋষিকেশে, তোমরা যারা একদিন দুদিন যেতে চাও, যারা অ্যাডভেঞ্চার লাভার, তাদের জন্য বেশ লাভজনক হবে সেটা যাওয়াটা, এটুকু বলতে পারি। তো সব মিলে একটা দারুণ উত্তরাখণ্ডের যে ট্রিপ কমপ্লিট করতে পারো, ট্রিপ প্লাস ট্রেক সবটা মিলে মনের শান্তি পাবে, এবং যেটা পাবে তা অনেকদিন তোমার সঙ্গে থেকে যাবে, এটুকু বলতে পারি। আর সেটুকুই আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলো আমার অর্ণবার পিয়াসা। এতক্ষণ তোমাদের সঙ্গে বেরিয়ে পড়িতে উৎস সন্ধানে নিয়ে ছিলাম আমরা দুজন, উৎস খুঁজেছি গঙ্গার এবং যমুনার, নিশ্চয়ই সে গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের জানাতে ভুলো না আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা আমাদের মেল আইডিতে। আজকে তাহলে বলি টাটা, আর যেতে যেতে প্রত্যেক দিনের মতো একটা দারুণ গান থাকবে তোমাদের জন্য, আজকে থাকবে বোকা পাহাড়, গানটা শোনো। আজকের মতো চলি, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই প্রচুর প্রচুর প্রচুর ঘুরতে যেও। আজকের মতো টাটা।
2: আচ্ছা, তোকে আমার কলেজ লাইফের একটা বোকা বোকা প্রেমের কবিতা দিয়েছিলাম সুর করার জন্য, সেটা নিশ্চয় হয়নি?
3: Please.

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এতক্ষণ শুনলেন আনন্দ দাসের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন গ্রামীণ সংবাদ,
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি রঞ্জনা চৌধুরী। পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখা স্থির করতে রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আজ বিধাননগরের বৃত্তিকা ভবনে রাজ্যের সব বিধায়ক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকের পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ শুরু করতে বাড়ি বাড়ি গিয়ে আবাস প্লাস সমীক্ষার কাজ শুরু হয়েছে। যোগ্য প্রাপকের হাতে নিশ্চিত সাহায্য তুলে দিতেই এই সমীক্ষা বলে মন্ত্রী জানান। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকাত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে অভিযান চলছে সওকাতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও। যদিও সওকাত মোল্লা বাড়িতে নেই বলে খবর, তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করে

0: জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ইমরানকে সঙ্গে নিয়ে তার রেস্তোরাঁতে এনআইএ তল্লাশি চালায়। ভেরি দখল করে এই রেস্তোরাঁ তৈরি করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে গত মার্চ মাসে চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণ হয়। পরদিন উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থেকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মাসুর কাজীর দেহ উদ্ধার হয়। চালতাবেরিয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মাসুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। এই ঘটনার তদন্তেই এই অভিযান। মুর্শিদাবাদ জেলার তফসিলি জাতিভুক্ত মানুষ ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে জেলা সফর করলেন জাতীয় তফসিলি জাতি কমিশনের সদস্য পার্থ বিশ্বাস। গত মঙ্গলবার তিনি লালগোলার শাহাবাদ ও তারানগর গ্রাম এবং বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করেন। এরপর বুধবার বহরমপুরে জেলা প্রশাসনের সঙ্গে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে জেলাশাসক আর অর্জুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মাজিদ ইকবাল খান এবং জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা টোল প্লাজা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে আধার ভোটার সহ বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে 35টি আধার কার্ড, 9টি ভোটার পরিচয়পত্র, 38টি এলআইসি বন্ড এবং 26টি এটিএম কার্ড ও ব্যাংক পাসবুক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঝুমা সরকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী এবং স্বচ্ছ ভারত মিশনের বালতি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুরসভার মাধ্যমে বিতরণের জন্য আসা ত্রাণ সামগ্রীর একটা অংশ সাধারণ মানুষের হাতে পৌঁছত না। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখানো হয়। সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সারভাই রবীন শাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। 2026 সালের 5ই মার্চ থেকে আদালতের আবেদনের ভিত্তিতে তিনি সিআইএসএফের 13 জন রক্ষী সহ ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে আসছিলেন। অন্নপূর্ণা যোজনায় জলপাইগুড়ি জেলাসহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে জমা পড়ায় চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া পরিবারগুলি অত্যন্ত আনন্দিত। অনেকেই আবার এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম পূরণ করেছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 1টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কলকাতার আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে, কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89% এবং সর্বনিম্ন আপেক্ষিক 49%। কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। এক সতর্ক বার্তায় কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত সহ বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান।
2: নমস্কার, আজকের মূলত এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো বা এমন একজন মানুষের কথা আপনাদেরকে শোনাবো, একদম তরুণ প্রজন্ম, নতুনদের মুখ, কিন্তু তার কিছু কর্মকাণ্ড তার বাড়িতে এবং তার কাজ দেখতে। আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত কুলপি ব্লকেরই শামবসের চক গ্রামের ভাণ্ডারি পাড়াতে। আমার সঙ্গে রয়েছে এখানকারই একটি, আপনাদের মতো যারা তরুণ বন্ধু যারা রয়েছেন তাদেরই একজন প্রতিনিধি বলা যেতে পারে। এই যে আমাদের সামাজিক বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা প্রকাশ করি, সেরকম তারও প্রতিবাদের কিছু ভাষা রয়েছে, সেগুলো একটু ব্যতিক্রমী। সে কখনো ছবির মাধ্যমে তুলে ধরে, আবার কখনো নিজে

0: এবং শুধু তাই নয়, তার এই সামান্য বয়সে সে নিজের যে অঙ্গদানের ব্যাপার, হেয়ার ডোনেশনের ব্যাপার, সমাজের বিভিন্ন রকম মানুষ যারা নানান রকম সমস্যায় ভুগছে তাদের কথাগুলো মাথার মধ্যে নিয়ে এসে তাদেরকে কীভাবে পাশে দাঁড়ানো যায়, তাদেরকে সাহায্য করা যায়, এবং সর্বোপরি সুন্দরবনের মতো প্রান্তিক এরিয়ায় থেকে সেখানকার এই যে জনজীবন, জীব বৈচিত্র্য, সেগুলোকে কীভাবে রক্ষা করতে হয়, বিশ্ব পরিবেশ দিবস নিয়ে তার একটা গভীর চিন্তা ভাবনা রয়েছে, সেগুলো ঠিক কী তা আমরা পরপর তার মুখ থেকেই শুনব। আমি শুরুতেই স্বাগত জানাই আমার পাশে যে রয়েছে তাকে। নমস্কার। আচ্ছা, তোমার নামটা একটু শুনি।
1: আমার নাম অর্পিতা ভান্ডারী।
0: অর্পিতা, এখন কি করো?
1: আমি এখন নিজের হাতের কাজ নিয়েই আছি এবং বর্তমানে ভয়েসওভার শিখছি। পড়াশোনা এখন করি না।
0: পড়াশোনা কোন পর্যন্ত করেছো?
1: বিএ পর্যন্ত করেছি।
0: বিএ কমপ্লিট করেছো, করে তারপর এবারে পেশাগত কিছু করার চিন্তা ভাবনা করছো? আচ্ছা, এই ভয়েস ওভারের কথা বললে, ভয়েস ওভারটা এটা কি আগ্রহ থেকে এলো হঠাৎ?
1: আগ্রহ বলতে মনে অনেক কিছু ইচ্ছে তো হয়, কথা বলাটাও একটা শিল্প, সেটাকে পরিবেশন করাটাও একটা শিল্প, ওটা নিজের একটা ইচ্ছে থেকে।
0: তোমার পড়াশোনার পাশাপাশি তুমি কিছু সামাজিক সচেতনতামূলক কাজ কারবার করে বেড়াচ্ছ?
1: চেষ্টা করছো।
0: আবার বিশ্ব পরিবেশ দিবসে সেখানে তোমার একটা কিছু ইউনিক চিন্তা ভাবনা ছিল, সেটা কি রকম?
1: আমি মূলত ভেবেছিলাম জীব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করার জন্য আমাদের এখন অনেক জায়গা থেকে অনেক রকম প্রচারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু রাখি জিনিসটাকে আমি বেছে নিয়েছিলাম এই কারণে, কারণ রাখি সবার ঘরেই একটা দিন দরকার হয় এবং আমরা সেই হিসেবে ওইটাকে যদি মাধ্যম হিসেবে বেছে নিই, তো আমার মনে হয়েছিল একজনের হাতে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। আমি ওটা ভাবার পর, আমি যেহেতু কুরুষের কাজ মোটামুটি পারি, তো সেই কুরুষ দিয়ে বিভিন্ন প্রাণীর শেপ বানিয়েছিলাম, মুখের শেপ বা থাবা যেগুলো পশুদের হয়। হ্যাঁ, এবছর আমার 24 রকমের অ্যানিমেলসদের ওপরে ছিল, পশু পাখি প্রজাপতি গাছপালা ফুল সবকিছুর ওপরে, যাতে পরিবেশটাকে যে বাঁচানো দরকার সেইটা যেন মানুষকে বোঝানো যায়, এবং প্রত্যেকটা পার্সেলের সাথে ওই একটা ছোট চিরকুট দিয়েছিলাম, তাতে আমার নিজস্ব মাতৃভাষায় আমি ওই কথাটা লিখে দিয়েছি, যাতে নিজের মতো করে, যে ওরা ভালো না থাকলে আমরাও ভালো থাকবো না, আমার মতো করে বলার চেষ্টা করেছি।
0: তুমি তো বাড়িতে বসে তৈরি করো, কোনো কি দোকান রয়েছে নাকি?
1: না না, দোকান নেই। আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলাম, তো আশাতীতভাবে অনেকেই সাড়া দিয়েছেন, আমি এতটা আশা করিনি, এবং মানুষটি একটু হলেও বুঝেছে, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ দোকানেও রাখি পাওয়া যায়, মানুষ কেন আমার রাখি কিনবে, সেটা যে কিছু মানুষ হলেও বুঝেছে, এটা আমার সত্যিই ভালো লেগেছে।
0: বেশ, এটা তো শুনলাম তোমার একটা সামাজিক বার্তামূলক কিছু কথা। এবারে আর একটা জিনিস যেটা দেখলাম, তোমার বাড়িতে ঢোকার মুখে ওখানে দেখলাম বেশ কিছু ফেলে দেওয়া প্লাস্টিকে তুমি গাছের চারা তৈরি করেছো, এটা কি চিন্তা ভাবনা থেকে?
1: মূলত আমি যেটা দেখেছিলাম যে আমার বাড়িতে অনেক প্যাকেট জমা হয়ে যাচ্ছিল, তো এই যেমন আটার প্যাকেট, নুন, সার্প, এইসব তো আমরা বাজার থেকে সবসময় প্রয়োজন মতো কিনে আনি, কিন্তু ওর যে প্যাকেটটা থাকে ওটা আমাদের কোনো কাজে লাগে না। আমার মা ওইগুলোকে উনের মধ্যে দিয়ে পুড়িয়ে দিত, তো একটা সময় আমার মনে হলো, এটা আমি গত 2-4 বছর ধরে করেছি, যে বাড়িতে যেসব বীজগুলো আমরা আম খাই বা লিচু খাই বা যেসব বীজগুলো থাকে ওগুলোকে আমি মানে ফেলে না দিয়ে, আমার মনে হয়েছিল যে যদি মানে মাটিতে দিয়ে, ওগুলো তো গাছ হয়, বসাতেই পারি, কিন্তু ওগুলোর জন্য তো আমাকে গ্রো ব্যাগ কিনতে হবে, তো যেহেতু বাড়িতে এই সব জিনিসপত্র গুলো প্যাকেট জমা হচ্ছে, আমার মনে হলো ওইগুলোকেই যদি গ্রো ব্যাগ হিসেবে ব্যবহার করি। ওর দুটো কোনা আমি স্টেপল করে দিয়েছি পিন দিয়ে, তারপরে ওটাকে উল্টে দিয়ে ওর গায়ে ফুটো করে দিয়ে ওর মধ্যে মাটি, এবং ঘরের মধ্যে আমাদের যেসব সবজির খোসা গুলো হয়, কোন সার কিনতেও হবে না আমাদের,
0: বাড়িতেই
1: যা আছে বানিয়ে নিতে পারবো।
0: হ্যাঁ,

0: যেগুলো আমরা ভার্মি কম্পোস্ট বা
1: হ্যাঁ,
0: জৈব সার তৈরি করতে ব্যবহার করছি যারা, সেরকম তুমি ঘরে ঘরেই করে
1: ঘরে
0: ফেলছো?
1: ঘরেই করে ফেলেছি। আর
0: বাহ,
1: আমি তো থাকি একদম গ্রামে,
0: হুম
1: আমাদের এখানটায় গোবর খুবই সহজলভ্য, বা মাটি মাঠে গেলেই পাওয়া যায়,
0: হুম হুম
1: একদমই সব আশেপাশেই পাওয়া যায়।
0: এই যে কাজগুলো তৈরি করছো, বীজ থেকে গাছের চারা তৈরি হচ্ছে, সেগুলো করছো কি?
1: এগুলো যেসব মানুষ গাছ লাগাতে ভালোবাসে, তাদের আমি উপহার হিসেবে তুলে দেওয়ার চেষ্টা করি।
0: আচ্ছা,
1: কিছুদিন আগেও মানে ডায়মন্ড হারবারে একজনকে বেশ কিছু গাছ দিয়েছি, উনি এসব গাছপালা রাস্তার ধারে বসান। এই এই ধরনেরই মানুষ যারা গাছ লাগাতে ভালোবাসে, তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ আমার নিজের তো অনেক জায়গা নেই যে আমি একা এত গাছ লাগাতে পারবো।
0: বাহ, আমরা তো দু রকমের কাজের নমুনা পেলাম, সেই সঙ্গে আরেকটা জিনিস দেখলাম তোমার রুমে চারিদিকে উল ছড়িয়ে রয়েছে, এগুলো দিয়ে মূলত তুমি করছো কি?
1: এগুলো শুধুই আমার ভালো লাগার সামগ্রী।
0: হুম
1: এমনও হয় মাঝে মাঝে দেখি ওইগুলো নিয়ে কাজ করতে করতে আমার দেখি পাখির ডাক বাইরে শোনা যাচ্ছে, মানে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে।
0: বাহ,
1: ওটা নিজের ভালো লাগা থেকেই শুরু করেছিলাম। এক সময় নিজে ভীষণ অসুস্থ ছিলাম,
0: হুম
1: তো ভালো লাগা থেকেই ওগুলো চেষ্টা করতে করতে ইন্টারনেট ঘাঁটতাম কিভাবে করছে, তারপরে নিজস্ব চিন্তা ভাবনা করতে করতে। হ্যাঁ, এই যেমন রাখিগুলো বানিয়েছিলাম, প্রত্যেকটাই শুধু বোনা, উল দিয়েই বোনা, ওতে অন্য কোনো মেটেরিয়ালস ছিল না,
0: আচ্ছা আচ্ছা,
1: থালপোশ, রানার, জামা কাপড় সবকিছুই, মানে চেষ্টা করতে করতে একটা জায়গায় থেকে নিজস্ব চিন্তা ভাবনার সাথে আমার মনে হলো শুধু এটা নিজের কাছে আটকে না রেখে যদি আমি এইটা দিয়ে শুধু নিজের ভালো কেন, আরো দুটো মানুষের যদি কিছু কাজে লাগে।
0: হুম হুম
1: তো আমি একটা পেজ খুললাম, তো কিছু সেল হলে আমার মনে হয় এই জিনিসটাকে আমি কিছু যদি বাড়ি আরো দুটো মানুষকে হেল্প করতে পারি নিজের
0: নিজের
1: জায়গা
0: ভালো
1: থেকে।
0: লাগাটাও থাকলো, সেই সঙ্গে
1: হ্যাঁ,
0: কিছু উপার্জন হবে।
1: ভালোবেসে কাজ করাটা কিন্তু আত্মার শান্তি, জোর করে যেটা করা হয় আমার মনে হয় না সেটাতে যতই প্রফিট হোক
0: হুম হুম
1: দিন শেষে শান্তি থাকে না।
0: ঠিক, একদমই তাই। অনেক শ্রোতা বন্ধুরা, বিশেষ করে তরুণ প্রজন্মের কথা বলছি, তারা নানান রকম কাজে, বিশেষ করে এই সময়টার কথা যদি বলি, এখন প্রত্যেকেই সব মোবাইলে, মানে অধিকাংশ সময়টা তারা মোবাইলে কাটিয়ে দেয়। কিন্তু অর্পিতা যে ইউনিক চিন্তা ভাবনা, যে সময়টাকে সেই কাটাবো কিন্তু নিজের ভালো লাগার যে সময়টা, হয়তো যারা মোবাইলে কাটাচ্ছেন তাদের হয়তো ওটাও ভালো লাগা, কিন্তু ওর যে ইউনিক চিন্তা ভাবনা সেগুলো থেকে তা তুমি আবার বললে যে জামা কাপড় তৈরি করো, জামা কাপড়টা সেটা কিসের জামা কাপড়?
1: ওটা ওই বিভিন্ন রকম সুতো দিয়েই বানাই,
0: সুতো দিয়ে? সেটা কি মানুষের নাকি?
1: মানুষেরও, বা আমি বিভিন্ন রকম যে বিগ্রহ গুলো হয় ছোট
0: ঠাকুরের?
1: বড়, হ্যাঁ, সেই বিগ্রহের জামা কাপড়ও বানাই,
0: আচ্ছা আচ্ছা,
1: ওই সুতো দিয়ে বুনে বুনেই বানাই।
0: তুমি যে একটা এখন মোটামুটি এই যে জিনিসগুলো তোমার যেগুলো তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে জিনিস তো দেখছি, সব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছো তুমি, এগুলো এর জন্য কি যে একটা পেজ করেছো বলছো, সেই পেজটা কি নামে করেছো?
1: পেজটার নাম সৃজনাঙ্গন। ওটা আমার নিজস্ব ভালো লাগার জায়গাটাকে সবার মধ্যে নিয়ে আমি, মানে ওটা একটা বেঁচে থাকার জন্য একটা রসদ চাই না প্রত্যেকটা মানুষের, তো সেইটা আমাদের আশেপাশেই থাকে, একটু খুঁজে নেওয়ার জন্য ধৈর্য, সামর্থ্য আর নিজস্ব ভালো লাগার একটা জায়গা হিসেবে আমি ওই পেজটাকে তৈরি করেছি।
0: আচ্ছা, বেশ, তাহলে মানে আমরা যারা আমাদের শুনছেন যারা, তারা কি ফেসবুকে সার্চ করে পাবে?
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
0: বেশ, তাহলে তো খুবই ভালো হলো, সৃজনাঙ্গন আপনারা এই নামে সার্চ করে অর্পিতা নিজস্ব একটা যে কর্মকাণ্ড, ওখানে গেলে আপনারা দেখতে পাবেন তার কিরকম কি কর্মকাণ্ড বা কি করে, কত ইউনিক জিনিস, যেগুলো হয়তো আপনারা শহরাঞ্চলে আদৌ দেখতে পাবেন বলে সন্দেহ রয়েছে, দেখতে পাবেন কিনা, কেননা আমি নিজে চোখে দেখেছি, নিজে হাতে ধরে দেখেছি যে জিনিসগুলো তৈরি করছে, এবং সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনায়, নিজের ভালো লাগা থেকে, যেটা ও মাথার মধ্যে নিয়ে আসে সেটাই ও ভাবটা প্রকাশ করে, ফুটিয়ে তোলার চেষ্টা করে। মোটামুটি আমরা তো এসে অনেক কিছুই দেখলাম, এবং দেখছি ওর হাতে কিছু উলের জিনিস, যেগুলো বলছে যে মাফলার তৈরি করবে। আচ্ছা, এই যে এগুলো কি জিনিস, কিভাবে কি তৈরি করছে বলো একটু?
1: এইগুলো গ্র্যানি স্কয়ার বলে,
0: হুম
1: এইগুলোকে আমি এখন যে কাজটা করছি এইগুলো বানিয়ে এগুলোকে জুড়বো,
0: আচ্ছা,
1: এটা একটা মাফলার হবে, এটা একটা শীতের কাজ, সামনে শীত আসছে,
0: হুম
1: এখন উলের কাজটাই বেশি হবে, পুজোর সময় যেমন অর্নামেন্টস এর কাজ
0: মাফলারটা
1: বেশি।
0: যেমন একটা লম্বা করে হয়, কিন্তু এই যে ছোট ছোট পার্ট পার্ট করেছো এগুলো কি মানে এরপরে জুড়তে হবে আবার এই দিয়ে,
1: হ্যাঁ, ওই কাঁটা দিয়েই
0: কাঁটা
1: জুড়বো,
0: দিয়ে? আচ্ছা
1: কাঁটা দিয়েই জুড়বো।
0: বাহ, এটা কি কোনো অর্ডারি কাজ?
1: হ্যাঁ,
0: আচ্ছা, এটা অর্ডারি কাজ, বাহ, এইরকম অসাধারণ ইউনিক কাজগুলো অর্পিতা করছে।

0: এবারে যদি আপনাদের মনে হয় এরকম কিছু ইউনিক জিনিস পেতে, তাহলে ওর ওই যে সৃজনাঙ্গন যে পেজটা রয়েছে সেখানে গেলে ওর কিছু কাজও দেখতে পাবেন, সেই সঙ্গে ওখান থেকে আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন। আচ্ছা বেশ, এটা গেল কাজটা কিছু দেখলাম। আর এছাড়াও কিছু সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কিছু কাজ কারবার তুমি করে বেড়াচ্ছ, সেগুলো কি কি রয়েছে তার মধ্যে একটু?
1: সত্যি বলতে, নিজের চোখের সামনে দেখে আমরা যখন কিছু একটা অনুভব করি, সেটা থেকে যেভাবে একটা কাজ হয়, আমার মনে হয় না কোনো নিয়মের মধ্যে দিয়ে কোনো কাজ করা যায়। এই জন্য যখনই কেউ কিছু বলে তুমি অ্যাকচুয়ালি কাজটা কি করো, তখন আমি এক কথায় উত্তর দিতে পারি না, এইটা আমার একটা সমস্যা হয়ে যায়।
0: যেটা হয় সেটা হচ্ছে মানে এই সর্বঘাটে যে কাটালি কলাটা, তাদের পক্ষে সমস্যা হচ্ছে যে সে বলবেটা কি, সাথে সবকিছুই করে, তার তো একটা ইউনিক নির্দিষ্ট কোনো কিছু ধরে বসে নেই, তার সব কাজটাই ইউনিক এবং সব কাজেই সে পারদর্শী।
1: আমি চেষ্টা করি, যেহেতু ছোটবেলাতে তো আমিও দেখেছি অনেক কিছু, যে যেগুলো আমি পাইনি সেগুলো আমার আশেপাশে যেসব বাচ্চারা পাচ্ছে না, তাদেরকে সেইটুকু নিজের সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করি। এটা একটা করি, কারোর হয়তো অনেক সময় দেখি বই কিনতে পারছে না, জামা কিনতে পারছে না, পুজোর সময় নতুন জামাটা, প্রত্যেকটা বাচ্চার একটা আবেগ থাকে, যেটা আমার মনে হয় আমি প্রত্যেক বছর এই রাখির ফান্ড থেকে বাচ্চাদের মূলত জামা কাপড় কেনার জন্যই এটা প্রথম শুরু করেছিলাম।
0: আচ্ছা,
1: এর আগেও আমি রাখি বানাতাম কিন্তু বিক্রি করতাম না, ওদেরকে কিছু পুজোর সময় দেবো এইটা ভেবেই যখন শুরু করেছিলাম, তারপরে এইটাকে ধীরে ধীরে মনে হলো আরেকটু বাড়াই। তো রিসেন্ট গেল একটা বাচ্চাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ওই বাচ্চাটা হৃদিকা নাম, তো ও একটা বিরল রোগে আক্রান্ত। ওর বাড়িতে আমি গেছিলাম, ওর মায়ের সাথে কথা বলেছি, এবং
0: কোথাকার বাচ্চা?
1: সোনারপুর। তো ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, যেটা ওর বাবা মার পক্ষে সম্ভব নয় এত টাকা জোগাড় করা, তো আমার পক্ষেও সম্ভব নয় কারোর পক্ষেই, কারণ অনেকটাই অ্যামাউন্ট। এবং আমি চেষ্টা করেছি ওকে কিছু দেওয়ার, আমার তো এত বড় সামর্থ্য নেই, কিন্তু আমার মতো অনেকেই যদি 2-4 টাকা করে দেয়, তো এই ধরনেরই আমি চেষ্টা করি। এই জন্যই যাওয়া, এই জন্যই দেখা, যাতে আমি আরো 2 মানুষকে বলতে পারি, যাতে আরো 2 মানুষ আমার চেনা মানুষ আরো এগিয়ে যায়, সেগুলো একটু চেষ্টা করা।
0: আরেকটা জিনিস যেটা তোমার সম্পর্কে জানলাম, যে তুমি নিজের যে মাথার চুল বা নিজের কিছু বডি পার্টস, সেগুলো আরো সমাজের জন্য মানে চিকিৎসা জগতে সেগুলো তুমি ডোনেট করেছো।
1: হ্যাঁ, আমার মনে হয় যে জিনিসটাকে কাজে লাগানো যায় সেটাকে নষ্ট করবার কোনো মানে হয় না, তো এটা কোনো আবেগের জায়গা নয়, এটা প্র্যাকটিক্যালি যদি ভাবি, সবাই তো মরে যাব, আমিও মরে যাব, কিন্তু মৃতদেহটা যদি কোনো একটা ভালো কাজে লাগে, খামোখা সেটাকে পুড়িয়ে বা পুঁতে দিয়ে কি লাভটা হবে। এটা আমি খুব লাকি যে যখন অনেকের বাড়িতে হয়তো সমস্যা হতে পারে বা অনেকে প্রশ্ন তুলতে পারে, কিন্তু আমি যখন নিজে উদ্যোগ নিয়ে ফর্ম ফিল আপ করি, তখন আমার বাবা মা নিজে সাক্ষী হয়ে সেইটায় সই করে দিয়েছেন, আমার নিজের বাবা মা, এবং আমি সত্যি লাকি যে আমার বাবা মা আমার চিন্তা ভাবনাটাকে বোঝে।
0: একদম, না হলে আসলে প্রত্যেক বাবা মায়ের তো একটা স্বপ্ন থাকে তাদের সন্তানকে নিয়ে, একটা গর্বের জায়গা থাকে, তা বাবা মা নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু দেখেছেন যেটা তাদের কাছে খুব গর্বের বলে মনে হয়, এবং তারা নিশ্চয়ই এমন একজন লক্ষ্মীমন্তা মেয়েকে পেয়ে তারা নিশ্চয়ই গর্বিত এবং আনন্দিত, কেননা তারা কতটা সাপোর্ট করলে তবে মেয়ের এমন একটা সিদ্ধান্ত যেটা আমি আপনি বা আমাদের মতো যারা রয়েছি তারা কিন্তু সহজে ভাবতে পারি না, যে মৃত্যুর পরে দেহদান, অঙ্গদান যেগুলো হয়, সেগুলো এখনো পর্যন্ত বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা সত্ত্বেও, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু খুব একটা যে সচেতন হয়েছেন এমনটা বলা যায় না, হয়েছে কাজ কোথাও কোথাও হচ্ছে, কিন্তু ওর নিজের উদ্যোগেই কোনো সচেতনতা বার্তা এসে পৌঁছেছে কিনা জানি না, কিন্তু ওর নিজের মধ্যে থেকে যে অন্তরের চাহিদা সেটা কোথাও জাগ্রত হয়েছে, এবং যার ফলে নিজের মৃত্যুর পর তার কনসেপ্টটা আপনারা নিশ্চয়ই শুনছেন ওর মুখ থেকে, যে যদি যে জিনিসগুলো কাজে লাগানো যাবে সেগুলো কেন শুধু শুধু আমরা পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলে অপচয় করবো, নিজের মৃত্যুর পর যদি সেই

0: দেহটা নিয়ে কোনো চিকিৎসা শাস্ত্রে যারা রয়েছেন, কাজ করছেন, ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের যদি কাজে লাগাতে পারে, কিংবা যারা ক্যান্সার পেশেন্ট রয়েছেন তাদের যে কেমো দেওয়ার পরে মাথার চুলগুলো ঝরে যায়, পড়ে যায়, সেখানে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারে, সেজন্য নিজের যে একটা নারীর অঙ্গের একটা অন্যতম শোভা যে মাথার চুল, সেটাও কিন্তু এখনো এখন থেকে সে ডোনেট করে রেখেছে বা ডোনেট করেছে, তাই তো?
1: হ্যাঁ করেছি, আবারও করার ইচ্ছে আছে।
0: বাহ, মানে এগুলো ভাবা যায় না, যেগুলো আমরা সাধারণ মানুষজনরা যারা ভাবতেন পারি না এইসব জিনিসগুলো করা যেতে পারে বা করা যায়। আমরা সবসময় নিজেদেরকে নিয়ে আত্মকেন্দ্রিকতায় ভুগি এবং নিজে ভালো থাকবো, নিজেটা দেখব, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সবার মধ্যে থেকেও সেই কারণেই অর্পিতা ইউনিক বা একজন ব্যতিক্রমী মানুষ, এবং সেই তার সেই গল্পটা শুনতে ছুটে আসতে হয়েছে এখানে, তার কর্মকাণ্ডই টেনে এনেছে আমাদের। আচ্ছা বেশ অর্পিতা, মোটামুটি তো তোমার আরো কিছু রয়েছে এইরকম, বডি ডোনেট করার ব্যাপার রয়েছে, হেয়ার ট্রান্সপ্লান্ট, হেয়ার ডোনেট করছো বা করবেও বলে জানালে, এছাড়া আর কি আর কি ডোনেট করেছো এখনো পর্যন্ত?
1: হ্যাঁ, আমার বোন ম্যারো টেস্ট করা আছে, ওটা যদি কখনো দরকার পড়ে, কারোর সাথে ম্যাচ হয় তো ওটা, তখন যদি আমি শারীরিক ভাবে সক্ষম হই, আবারও তখন টেস্ট করানো হবে, তখন আমি যদি সক্ষম হই দিতে তখন ওটা দেওয়া হবে, ওটাও করা আছে। এবছরই জাস্ট জানুয়ারির ফার্স্টেই একদম আমার করা আছে ওটা। বা জীবনের একটা বড় দুঃখ হলো, আমি এখনো পর্যন্ত রক্তদান করতে পারি না। এর কারণ হলো আমি নিজেই শারীরিক ভাবে ভীষণ দুর্বল, যেই কারণে আমি কাউকে রক্ত দিতে পারি না। জানি না ওটা কতদূর সফল হবে, কিন্তু মনে মনে ইচ্ছাটা রইলো, যদি ঈশ্বর চান কখনো ওটা হবে। তো
0: ঈশ্বর চান বলতে গেলে আসলে যারা ভালো মানুষ হয় আর কি, তাদের জন্য তো ভালো কিছু অপেক্ষা করে সব সময়, সেটা তো মানে আমাদের শোনা বা আমাদের একটা একটা বিশ্বাস থাকে যে যে ভালো করে নিশ্চয়ই তার সঙ্গে এমন কিছু নিঃসন্দেহে ভালো হবে, সেটা এবারে ওপরওয়ালার ইচ্ছা, তার কি মর্জি, সেটা তো আর আমাদের হাতে কিছুই নয়। তবে আমার মনে হয় না তোমার এই যে আফসোসটা, এটা খুব বেশি আফসোসের জায়গায় আছে বা থাকা উচিত, কেননা যে কর্মকাণ্ড তুমি করে বেড়াচ্ছ সেখানে সামান্যতম আফসোস তোমার থাকা উচিত নয়। মানে যা কিছু কর্মকাণ্ড করছো সে সব কিছু আফসোসের ঊর্ধ্বে, সেখানে সামান্য রক্তদান করতে পারলে নিঃসন্দেহে সেটা একটা মহৎ দান, জীবন দান, কিন্তু তার ঊর্ধ্বে যেগুলো তুমি করে বেরিয়েছো সেখানে এই আফসোসটুকু তোমার মধ্যে থাকলে কিন্তু হবে না। এই বয়সে এরকম একটা চিন্তা ভাবনা হতে পারে বা করতে পারে কেউ এই বয়সী ছেলে মেয়েরা, আর সেদিক থেকে একদম আমার চোখে বারবার ও একদম ইউনিক এবং সবার চাইতে আলাদা, যেগুলো আমরা ভাবতেই পারি না। তা সে কারণে তবু ওর একটা ব্যক্তিগত আশা যে এরকম কখনো যদি করতে পারি, সেটা নিশ্চয়ই ঈশ্বর দেখবেন, দেখছেন তিনি তার কর্মকাণ্ড, তার আশীর্বাদ বাণী বা আশীষ হাত তার মাথায় সবসময় থাকবে। এটা তো বিভিন্ন তার লাইফস্টাইল বা তার জীবনের কিছু গল্প নিয়ে তো আলোচনা শুনলাম এতক্ষণ, কিন্তু তারও আরো একটা দিক যেটা রয়েছে যেটা না শুনলেই নয়, ও কিন্তু বিভিন্ন রকম, যখন থেকে স্কুলে পড়তো তখন থেকে বিভিন্ন রকম কবিতা গল্প লিখতে ভালোবাসে এবং প্রচুর কবিতাও লিখেছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়ে কবিতা পাঠও করেছে। তা সেই জন্য এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছি না, আপনাদেরকেও শোনাই ওর নিজের লেখা কয়েকটি কবিতা বা কি শোনাতে চাই আমাদেরকে। দেখছি বেশ একেবারে ডায়েরি খাতা ভরে সব তোমার লেখা কবিতা, এইরকম একটা কিছু কবিতা আমাদেরকে শোনাও যেটা তুমি লিখেছো।
1: একেবারে কাঁচা লেখা কিন্তু
0: সে হোক,
1: কবিতা কখনো কখনো ছবি হয়ে যায়, ছাপ রেখে যায় বুকের দেওয়ালে, আশা নিরাশার প্রান্তরে দাঁড়িয়ে ওই দেওয়ালের মধ্যে কিছু কিছু ফাটল হয়তো চোখে পড়ে না। কবিতাগুলো যেখানে ঘাস হয়ে বেড়ে ওঠে, মাঝে মাঝে রঙিন ফুল ফোটায় ওরা, সময়ের ঝড় এসে ছিঁড়ে নিয়ে যায় তাদের, কেড়ে নিয়ে যায় বুকের দেওয়াল থেকে, তবুও তবুও কবিতা বেঁচে থাকে, মাঝে মাঝে ছবির মতো স্পষ্ট হয়ে ওঠে, রক্ত মাংসের বেড়াজাল পেরিয়ে অনেক দূরের ডাক আসে, জ্যোৎস্নার হেয়ালির জগৎ হয়তো সেটা, ভাসতে চায়, বেরিয়ে যেতে চায়, চায় সে শুধু কবিতা হয়ে বাঁচতে, আর আর সময়কে ফাঁকি দিয়ে অতীত আর ভবিষ্যতের মায়াজাল খুঁজতে। তখন কেমন যেন, কেমন যেন একটা একটা পাগল পাগল গন্ধ আসে কবিতার গা থেকে, বিদ ঘুটে ক্ষত যেন আর শুকাতে চায় না।
0: বাহ,

0: এটা একটু শুনি।
1: একদিন ঝাপসা আলোকে দেখি দুর্বার স্রোতে সব চলে লেখালেখি, দিন হতে দিন যায় মাস হতে মাস, ভীষণ ত্রাস। আগুনের নাম না জানা জিদ যে ছিল অবোধ, তার আজ আগুনের কণ্ঠ, দফায় দফায় জ্বালা। আগুন বৃক্ষ হতে ফলের বীজের অঙ্কুর, কর্পূর হতে অদৃশ্য হতে বিশ্ব দুর্বার স্রোত ধায়, আগুনে অন্তিম বিরাট ছায়ায়। অবশেষে অপূর্ব কোমল আলোর কোটি সূর্য, আর মূর্তিমান তুমি বিশ্ব। ঘরের গুমোট বাতাস ভুলে তাই যাই চলে, ফিরি পথে পথে ভিখারির হাতে হাতে, দেখি কালো দাগ ব্যথায় হতবাক, এখানে কোন আগুন।
0: প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে অনেক কিছু ব্যক্ত করার মতো রয়েছে, বা অনেক কিছু সুপ্ত কথা লুকিয়ে রয়েছে, যেগুলো যারা কবিতা বোঝেন বেশি ভালো, বা যারা কবিতার লাইনে রয়েছেন, কবি মানুষ যারা রয়েছে, তারাই ভালো বুঝতে পারবেন। এবং এটাও একটা অর্পিতার গুণের কথা, অনেক গুণের কথা তো শুনছি, অনেক গুণের কথা তো বলছে, বা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে একই অঙ্গে এত রূপ দেখিনি আগে, সেই রকম কথা অর্পিতার জন্য খুবই শত কাজের মধ্য দিয়ে এগুলোও চালিয়ে রাখো, সাহিত্য চর্চাটাও থাকুক, থাকলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় আবার তোমার কবিতা ছেপে বেরোবে, কোনো একটা সময় বই আকারে প্রকাশ পাবে, সেটাও আমরা দেখতে পারি। এই কর্মকাণ্ড আরো এগিয়ে চলুক এবং নতুন প্রজন্ম তারা কিছু শিখুক অন্তত, দেখে যে শুধুমাত্র আমাদের যেগুলো করছি সেটা লাইফ নাও হতে পারে, আরো তার বাইরে আরো কিছু রয়েছে, সমাজের জন্য করার কিছু রয়েছে। সেই রকম একজন তোমাদেরই মুখ, তোমাদেরই প্রতিনিধি তরুণ বন্ধুদের, অর্পিতা ভান্ডারীর সঙ্গে আমরা আজকের আলোচনা করছিলাম, কথা বলছিলাম। অর্পিতা, তোমার আগামী আরো অনেক উজ্জ্বল হোক, আরো কর্মকাণ্ড এইভাবে এগিয়ে চলুক। আজকের মতো তোমার ধন্যবাদ জানাই, নমস্কার। আর এতক্ষণ আমি ছিলাম অর্পিতার সঙ্গে, বিশেষ করে কর্মকাণ্ড টানে আসা আর কি, আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথমে সাগর সেন।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের আসরে দেবব্রত বিশ্বাসের পর এবারে শ্রাবণী সেন ও সুব্রত সেনগুপ্তা।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মতবিনিময় করবে। আগেই জানানো হয়েছে, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি গতকাল 5 দিনের সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তার সঙ্গে সেদেশের বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবহন মন্ত্রীও প্রতিনিধি দলে রয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রতিনিধি দলটি শিল্প এবং

0: প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের শক্তি, ওষুধ এবং পরিবহন শিল্প ক্ষেত্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতাভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল দশম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। শ্রী জয়শঙ্কর দুদেশের মধ্যেকার সভ্যতা কেন্দ্রিক সম্পর্কের কথা বলেন।
1: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during our ASEAN chairship in 2024.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন এবং দহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় এই রোগে আরও সাতটি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬০১ হয়েছে। সেদেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে ৫১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৯০টি শিশু এই রোগে মারা গেছে।

সারা দেশে নতুন করে 1,210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালব্যনগর অগ্নিকাণ্ডের আহতদের দেখতে সাকিতে একটি হাসপাতালে যান। তিনি আহত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। নবান্ন থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যে সর্বত্র এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন কাজে স্বচ্ছতা আসবে, তেমনি সংরক্ষিত থাকা যাবতীয় নথিপত্র অনলাইনে দেখার সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400-এরও বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শ্রী মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্যজুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে এই কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন আটকে থাকা এমজি এনআরইজিএস, PMAYEG এবং PMGSY সহ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত সব প্রকল্প ইতোমধ্যে শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন মিলেছে, যেখানে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হবে। এছাড়া 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প পুনরায় দ্রুত চালু হতে চলেছে, যার মাধ্যমে 2,56,00,000 জব কার্ডধারী কর্মসংস্থানের সুযোগ পাবেন। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা পুনর্বিন্যাস করা হবে এবং দুর্নীতি রুখতে প্রাথমিক পর্যায়ে রাজ্যের 10% গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট করা হবে।
1: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি প্রায় 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকা

0: আর বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে।
1: রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাগারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী বৈষ্ণবের ওই দিন আকাশবাণী কলকাতা কেন্দ্রেও আসার কথা রয়েছে। বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহা এবং তৃণমূল নেতা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ ও তোলাবাজির অভিযোগে কলকাতার এন্টালিতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে আজ একটি বিক্ষোভ মিছিল তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পৌঁছয় এবং সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা সন্দীপন সাহার ছবিতে জুতো মারার পাশাপাশি তাঁর বিরুদ্ধে চোরচোর স্লোগান দিয়ে ক্ষোভ উগরে দেন। কলকাতা পুরসভার 1984 সালের পুর আইন মেনে চেয়ারপারসন মালা রায় পুরসভার মাসিক অধিবেশন ডাকতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে। গত 22 মে চেয়ারপারসন মাসিক অধিবেশন ডাকলেও পুর সচিবালয়ের নির্দেশে তা স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। এর প্রতিবাদে ওই দিনই পুরসভার কাউন্সিলর ক্লাব রুমে একটি অধিবেশন ডাকা হয় যেখানে মূলত এই স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হলে আদালত স্পষ্ট জানায় যে চেয়ারপারসনই পুরসভার মাসিক অধিবেশন ডাকতে পারবে। ইতিমধ্যে জানা গেছে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শ্লীলতাহানি ও প্রতারণার পৃথক দুটি অভিযোগে কলকাতা পুরসভার 2 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিজেন পার্ক থানার পুলিশ 114 নম্বর ওয়ার্ডের পরপর 3 বারের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে শ্লীলতাহানি হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বড়বাজার থানায় দায়ের হওয়া প্রতারণা ও জোরপূর্বক টাকা আদায়ের পুরনো একটি মামলার ভিত্তিতে গত বুধবার রাতে 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে অভিযান চলছে শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে। যদিও শওকত মোল্লা বাড়িতে নেই বলে খবর, তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ইমরানকে সঙ্গে নিয়ে তার রেস্তোরাঁতেও এনআইএ তল্লাশি চালায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি এই অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, দুদিন আগে কলকাতার ওয়াই চ্যানেলে ধর্ণা চলাকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে কিছু বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘিরনিগাহ গ্রাম পঞ্চায়েতের কোটগাছ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত বুধবার সন্ধ্যায় এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতির ছেলেও রয়েছেন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও আগামী 3-4 দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। গতকাল বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেও আজও সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কলাইকুণ্ডাতে 40.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
3: বৌমা।
4: হ্যাঁ মা।
3: এই বাড়ির কিছু নিয়ম আছে।
4: যেমন?
3: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
4: তাহলে লেনদেন?
3: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
4: ও,
3: যেমন ইউপিআই দিয়ে?
4: আচ্ছা।
3: হ্যাঁ, আর শোনো, আরো একটা নিয়ম আছে।
4: সেটা কি মা?
3: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
4: আপনিও না মা।
5: ভারত ডিজিটাল পেমেন্ট করে,
6: এখন সব লেনদেনই সহজ একেবারে।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন।

0: পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এখন মহিলা মহল আপনাদের সঙ্গে সৌমিলি রায়।

0: আমাদের এই একটাই জীবন, আর জীবনে ভালো থাকার চাবিকাঠিটাও আমাদের হাতেই থাকে। কিন্তু শরীর থাকলে অসুস্থতা আসবে আমরা জানি, আর অসুস্থ শরীর মানেই অসুস্থ মনও। তাই মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার মতোই অত্যন্ত জরুরি একটি বিষয়, একে অন্যের উপর নির্ভরশীল। মন এবং শরীর দুটোই আমাদের সবসময় ভালো রাখতে হবে।
1: আজকে মহিলা মহলে ডাক্তারি পরামর্শ অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলরতন নাইয়া। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকে আমরা ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু প্রথমেই আমি বলে দিয়েছি যে হৃদরোগ বিশেষজ্ঞ, মানে আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছে যে আজকে আমরা শরীরের ঠিক কোন অংশটা নিয়ে আমরা কথা বলবো, সেটা তো গুরুত্বপূর্ণ ভীষণই হার্ট। কিন্তু এই হার্টের সঙ্গে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অতিরিক্ত চিন্তা করা বা যেটাকে আমরা বলি টেনশন করা। এখন আমাদের এই ব্যস্তময় জীবনে আমরা কম বেশি সকলেই নানান কারণে টেনশন করি, এবং এই টেনশনটা শুধুমাত্র আমরা বড়রা নয়, ছোটরাও কিন্তু এই টেনশনটা করে। তাদের পড়াশোনার জন্য হোক বা অতিরিক্ত চাপের জন্য হোক, এই সবকিছুর জন্যই এই টেনশনটা হচ্ছে, এবং এই টেনশন থেকে আমাদের কিন্তু হার্টের ক্ষতি হতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন?
2: হ্যাঁ, এখনকার যা আর্থসামাজিক অবস্থা, প্রত্যেকে আমরা নিজের প্রফেশনের জায়গা, সেটা আমরা যারা কাজকর্ম করি যে কোনো প্রফেশনই হোক বা ছাত্রছাত্রী, তারা তাদের কাজকর্মের মধ্যে খুবই মানসিক চাপের মধ্যে থাকে এখনকার নতুন কারিকুলাম হিসাবে। এই টেনশন বা যেটা হচ্ছে মানসিক চাপ, এটা কিন্তু হার্টের সঙ্গে, হার্টের সমস্যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি কোনো কারণে টেনশন বাড়ে বা মানসিক চাপ বাড়ে, তাহলে কিন্তু হার্টের উপর খুবই এফেক্ট পড়ে। দুটো তিনটে যে বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি আমরা যখন টেনশন করি বা টেনশন হয় কোনো কারণে, স্ট্রেস হয়, সেটা অ্যাকুট হতে পারে, মানে হঠাৎ করে স্ট্রেস একটা হয়ে গেছে সেটা হতে পারে, আবার দীর্ঘদিন ধরে কোনো কারণে সামাজিক অর্থনৈতিক আর যে কোনো বিষয় নিয়ে, পারিবারিক হোক, সেটা কারণে যদি দীর্ঘদিন স্ট্রেস থাকে, তারও এফেক্ট একরকম থাকে। যদি হঠাৎ করে এক স্ট্রেস হয়, যেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে যে একটা সিস্টেম থাকে, যেটা প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা শরীরের একটা অঙ্গভাবে জড়িত, সেখানে আমাদের টেনশন হলে অথবা স্ট্রেস হলে আমাদের শরীরে বেশ কিছু হরমোনাল চেঞ্জ হয়। যেমন আমাদের খুব স্ট্রেস হলে সেক্ষেত্রে আমাদের কর্টিসোল, অ্যাড্রিনালিন, এই টাইপের যে হরমোন ক্ষরণ হয়, তার জন্য কিন্তু আমাদের শরীরে হৃদযন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট এবং তার শিরা উপশিরার উপর এফেক্ট পড়ে। হঠাৎ করে যদি আমাদের এই হরমোন গুলো বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয় যে অ্যাড্রিনালিন বেড়ে যায়, হঠাৎ কোনো স্ট্রেসের মধ্যে পড়লে আমাদের হার্ট রেট বেড়ে যায়, আবার ব্লাড প্রেশারও বেড়ে যায়। এই হার্ট রেট বেড়ে যাওয়া এবং ব্লাড প্রেশার দুটোই কিন্তু হার্টের পক্ষে ক্ষতিকর, এবং শরীরের সমস্ত ভাস্কুলার সিস্টেমের উপরও তার এফেক্ট পড়ে। হঠাৎ করে স্ট্রেস হলে আমাদের যে শিরা উপশিরা যেগুলো আছে, ধমনী বা আটারি বলে,

0: বা ভেন বা শিরা বলে, তার মধ্যে এফেক্ট করে, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে তার এফেক্ট শুধু হার্টে নয়, কিডনি, ব্রেন সমস্ত জায়গা পড়ে। এমনকি আমাদের এই ভাইটাল যে অর্গান গুলো আছে, হার্ট, কিডনি, ব্রেন, তার অক্সিজেনটা কমে যায়, যেটা আমাদের ইসকিমিয়া বলে, ইসকিমিক হার্ট ডিজিজ বলে। আবার দীর্ঘদিন ধরে যদি এই স্ট্রেস অথবা মানসিক চাপ যদি বেশি থাকে, সেক্ষেত্রে কি হয়, এই শিরা উপশিরা ধমনীর মধ্যে কিন্তু আমাদের যেগুলো লেয়ার থাকে তার মধ্যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যে কারণে ভিতরে ক্লট জমার সম্ভাবনা থাকে, যেটা আমাদের হচ্ছে প্লাক বলা হয়, যেটা হার্ট অ্যাটাকের জন্য দায়ী হয়ে থাকে। আবার হঠাৎ স্ট্রেস বাড়লে আবার এই প্লাক যদি রাপচার করে সেখানে হার্ট অ্যাটাক কন্ট্রোল হয়ে থাকে। আবার দীর্ঘদিন ধরে এইরকম যদি আমাদের চাপ বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় শুধু ডিরেক্ট হার্ট শিরা উপশিরা নয়, আমার বিহেভিয়ার অনেক সময় চেঞ্জ হয়, সাইকিয়াট্রিক প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় সেক্ষেত্রে অনেক সেকেন্ডারি লাইফস্টাইলে আমাদের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন দীর্ঘদিন স্ট্রেস চললে সেক্ষেত্রে যেটা হয়, আমাদের অনেক সময় আমরা ব্যাড হ্যাবিট কিছু স্মোকিং, অ্যালকোহল এসবের মধ্যে চলে যাই, আবার অন্য অন্য লাইফস্টাইলে আমরা চলে যাই, বা কারোর ক্ষেত্রে এইটাকে স্ট্রেস থেকে বেরোনোর জন্য তার অনেক সময় ওভার ইটিং, মানে খাবার দাবার যে পরিমাণ খায় আরো বেশি খেতে শুরু করলো, সেটাও শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে থাকে আর কি। এই জন্য স্ট্রেসের কারণে ডিরেক্টলি ইনডিরেক্টলি সব দিক থেকে কিন্তু আমাদের হার্টের উপর চাপ পড়ে, এবং তার একটা এফেক্ট সুদূর প্রসারী থাকে, যেটা হচ্ছে হঠাৎ করে হতে পারে, আবার অনেক দীর্ঘদিন ধরতে পারে। এবং হঠাৎ করে স্ট্রেস বাড়লে আমাদের একটা হয় যে হার্ট অ্যাটাকের মতো একটা সিমটম, ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, অ্যাঞ্জাইনা হয়, এই স্ট্রেস থেকে হয়, যেটা আমাদের ভাষায় বলা হয় প্যাকাইসু কার্ডিওমায়োপ্যাথি, মানে হচ্ছে একদম হার্ট অ্যাটাকের সিমিলার এই সিমটম আমাদের হয়ে থাকে, এটা স্ট্রেসের ফলেই হয়ে থাকে।
1: একদমই তাই, একদমই তাই। আর এই যে আমি বললাম প্রথমেই শুরুতে যে ছোটদেরও কিন্তু একটা টেনশন থাকে, তাদের এখন তো ভীষণ ভাবে পড়ার একটা চাপ থাকে, বিশেষ করে নাম্বারের দৌড়ে, ইঁদুর দৌড়ে তারা যেভাবে দৌড়াচ্ছে, তাদের অভিভাবকেরা যেভাবে বাধ্য করছে বেশি বেশি নাম্বারের জন্য আরো বেশি করে প্রেশার দেওয়া, তো এই যে তাদের হার্টের কতটা ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন?
0: এই স্ট্রেস বা মানসিক চাপ শুধু প্রাপ্ত বয়স্ক নয়, যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এসে বা শিশু, তাদের ক্ষেত্রে এফেক্ট করে। এখন আমাদের প্রত্যেকের এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছে, আমি যেটা জীবনে পারিনি সেটা বাচ্চারাই করে দেখাতে হবে, এই স্ট্রেস থেকে সবচেয়ে ভালো করতে হবে, এবং সব বিষয়ে ক্লাসে প্রথমত এই যে চাপ ক্রনিক্যালি তার উপর থাকে, এর ফলে তাদের মেন্টাল অ্যাংজাইটি বাড়ে, খুব অল্প বয়সে তাদের ব্লাড প্রেশার বাড়তে শুরু করে, এবং ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য যেগুলো কোমরবিডিটি বলে, যেগুলো আমাদের হার্টের পক্ষে ক্ষতিকর, কোলেস্ট্রল বাড়তে শুরু করে, ট্রাইগ্লিসারাইড বাড়তে শুরু করে, যেটা হার্ট অ্যাটাকের কিন্তু মোক্ষম জিনিস। এমনকি ছোট বয়সেও, কম বয়সে আমরা দেখেছি অত্যন্ত স্ট্রেসের ফলে আমরা ইদানিং পাচ্ছি, একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেও আমরা পেয়েছি হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে এসছে, অ্যারিদমিয়া, আমার হার্ট রেটটা খুবই বেড়ে যায় অথবা খুবই কমে যায় সেরকম পাচ্ছি। এবং এর ফলে আরো যে জিনিসগুলো হচ্ছে, মানুষের ধৈর্য খুবই কমে যাচ্ছে, মানে পেশেন্স হারিয়ে ফেলছে তারা এই অ্যাংজাইটি ফলে ব্লাড প্রেশার বাড়ার জন্য, যার জন্য বাবা মা, গার্জিয়ানদের, টিচারদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে তাদের কিন্তু একটা অন্যরকম এক্সচেঞ্জে তারা চলে যাচ্ছে, অমান্যতা চলে আসছে সারাক্ষণ তাদের এটা হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেটা পরে বাড়িতে গিয়েও কিন্তু তারা কনসেন্ট্রেশন ল্যাক করে যাচ্ছে, যে জিনিসটা অল্প সময়ে তারা পড়াশোনা করতে পারতো এটার জন্য কিন্তু তারা আরো কিন্তু সময় তাদের অনেক বেশি লেগে যাচ্ছে, যা সারাক্ষণে তাদের একটা মেন্টাল প্রেশার থাকার জন্য এটা হচ্ছে আর কি। তাদের এই যে সময়ের বাইরে কিছু সময় তারা যে স্বাভাবিক জীবনযাপন, যেমন খেলাধুলা, অন্যান্য যেগুলো রিক্রিয়েশন, সেই সময়টাও তারা পাচ্ছে না বলে এইটা ভিসিয়াস সাইকেলের মতো হয়ে যাচ্ছে, যে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অন্য জিনিস প্রবলেম হচ্ছে, আর সময় কমে যাওয়ার জন্য রিক্রিয়েশন সময় হচ্ছে না, সব মিলে একটা কিন্তু তারা একটা গহ্বরের মধ্যে ঢুকে যাচ্ছে, এখানে ক্ষতি সবারই হচ্ছে, বাচ্চাদের হচ্ছে।
1: মানে এই যে হার্টের সমস্যা, এটা ছোট বড় যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে।
0: হ্যাঁ, এবার এইটা থেকে আমাদের কিভাবে বেরোতে হবে, এটা যদি আমরা দেখে না যাই, মানে এটা থেকে বেরোনো উপায় সেটা তো আমাদের বের করতে হবে, এটা মানে আমাদের পক্ষে মেডিসিন ছাড়াও ওষুধপত্র তো আমাদের হাতে আছে, হার্ট অ্যাটাক বা প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, অ্যাংজাইটি ওষুধ, সাইকিয়াট্রি ওষুধ, সমস্ত কিছু আছে, এর বাইরেও কিছু জিনিস করে কিন্তু আমরা এই প্রবলেমটা বেরোতে পারি।

0: যেমন ধরো নিয়মিত একটা এক্সারসাইজ, ব্যায়াম, যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মাসেল ইনক্লুডিং হাড় অন্যান্য সমস্ত মানে রিল্যাক্স হয়, এবং এই যে আমাদের চাপের ফলে যে আমাদের যেগুলো খুব মোক্ষম যেগুলো অ্যাড্রিনাল বা কর্টিজল নিঃসরণ হয় সেটাও কমাতে পারে, ব্যায়াম করে হতে পারে, নিয়মিত যোগাসন করে হতে পারে, আর কোনো একটা গোষ্ঠী আলোচনা, ফ্যামিলিয়ার আলোচনা অনুষ্ঠান যেখানে হচ্ছে কিন্তু অন্যান্য চিন্তা থেকে একটু আলাদাভাবে তাদের আনা যায়, সেটাই আমরা কমাতে পারি। এই ব্যায়াম দিয়ে আমরা বলি, এখন অনেকে একটা হ্যাবিট হয়েছে আমরা হাঁটাচলা না করে, খেলাধুলা না করে আমরা জিমে চলে যাই, এটা দিয়েও কিন্তু পুরোটা নিস্তার হবে না। অনেকে হাঁটে ঠিকই, কিন্তু সেটা মানে উপযুক্ত সময় ধরে না হলে হয় না, সপ্তাহে অ্যাটলিস্ট অন্তত পক্ষে 150 মিনিট, 150 মিনিটের দিনে 25 হোক 30 মিনিট হোক এটা তাদের হাঁটতে হবে, এবং সেই হাঁটাটা যেন সপ্তাহে 7 দিনের মধ্যে মানে আমি 5 দিন টান হাঁটলাম, 2 দিন হাঁটলাম না, এরকম না হয়, একদিন গ্যাপে হতে পারে। আবার এই হাঁটাটা এমন হবে যে আমি আস্তে আস্তে হাঁটছি 1 ঘন্টা, সেটাও না, এমন হবে হাঁটতে হবে যে শরীরে এনার্জিটা ক্ষয় হয় এবং অন্তত ইনারও একটা যাতে ভিজে যায় এই স্পিডে অন্তত হাঁটতে হবে, সেই স্পিডে হেঁটে অন্তত 30-35 মিনিট করলে এটা কাজ হয়। এটা এখন আমাদের একটা কাজের মধ্যে তো হয়েছে, আগেকার দিনে কিন্তু ছেলে মেয়েরা বাড়ির বাইরে খেলাধুলা তারা এমনিতেই যেত, এখন সেটা আমরা প্ল্যান করে হচ্ছে, কারণ আমরা সমস্ত সময় আমরা বাচ্চাদের চাই যে কোনো বিষয়ে এনগেজ থাকে, যে গান করতে হবে, নাচ করতে হবে, ওকে ড্রয়িং করতে হবে, আমরা কিন্তু এটা তাদের এই পিরিয়ডের মধ্যে এনে ফেলেছি, সেটা আগে কিন্তু ছিল না, আগে তারা এমনি খেলাধুলা করতো, এখন আমরা সেটা প্ল্যান করেই করতে হচ্ছে, নিশ্চয়ই করতে হবে, না তো আমরা এই সমস্যা থেকে বের হতে পারবো না। এরপরে যদি সমস্যা হয় তা তখন কিন্তু আমরা অনেক সময় কিন্তু স্ট্রেসে বেরোনোর জন্য প্রয়োজন হলে আমরা কাউন্সিলারকে দিয়ে কাউন্সিলিং করে তাকে বের করার ব্যবস্থা করতে হবে। এনিহাও তার টেনশন না কমাতে পারলে, অ্যাংজাইটি না কমাতে পারলে ঘরে ঘরে কিন্তু আমরা সুদূর প্রসারী থেকে তাদের হাঁটের উপর কিন্তু আমরা একটা বাড়ি হয়ে দাঁড়াবো।
1: একদমই তাই। আর যেহেতু আপনি একজন ডাক্তার, তার মানে তো বহু পেশেন্ট আপনি দেখছেন, তো এই সময়ে দাঁড়িয়ে আমি যদি মেয়েদের কথা বলি, ছেলে এবং মেয়ে উভয়েরই তো প্রচুর মানসিক প্রেশার থাকে, কিন্তু দুজনের যে মানব যে শরীর, মানে একটা নারীদের শরীর এবং পুরুষের শরীরের মধ্যে যে গঠনটা, সেটাতে একটু কোথাও হলে পার্থক্য, তো সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা কতটা বড় আকার নিতে পারে বলে আপনি মনে করছেন?
0: শুধু শারীরিক গঠন হিসাবে একজন স্ত্রী পুরুষ আলাদা শুধু তাই নয়, মায়েদের ক্ষেত্রে তাদের প্রজনন সময় প্রিপোডাক্টিভ এজে 13-14 থেকে তাদের 40-42, তারও এই সাইকেলের বাইরে কিছু হরমোনাল চেঞ্জ হয়, যেটা কিন্তু স্ট্রেসের ফলে সেই সিস্টেমটাও ডিস্টার্ব হয়, তার ফলে যেটা আমরা এতক্ষণ আলোচনা করি এটা কমন, এর বাইরেও কিন্তু মায়েদের ক্ষেত্রে ক্ষতি আরো বেশি হয়, শুধু তারা তো আমাদের স্বাভাবিক জীবনে যেমন আছে, আবার তাদের আমাদের এখনকার সামাজিক প্রেক্ষাপটে তাদের কিন্তু আরো কিছু এক্সট্রা দায়িত্ব তাদের নিতে হয়, বাড়ি ঘর সামলানো, সন্তান প্রতিপালন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো যখন বেশি হয়ে যায় তখন কিন্তু সমস্যাটা বাড়ে। আর এখনকার আর্থ সামাজিক অবস্থায় যেটা আগে ছিল আমাদের মায়েদের ক্ষেত্রে, আমরা বা রিপোর্টেড এই যে আমরা 18, 19, 20, 21, 22 আমরা বিবাহ দেওয়ার ব্যবস্থা করতাম, এখনকার আর্থ সামাজিক অবস্থায় কিন্তু সেই বিবাহের এজটা কিন্তু অনেক বেড়ে গেছে, 25-30 এমনকি 30 ছাড়িয়ে গেছে। এই 30 ছাড়িয়ে গেলে স্বাভাবিকভাবে প্রযোজনের ক্ষেত্রে বা রিপ্রোডাকশনের ক্ষেত্রে সন্তান আনার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, যার জন্য যারা মূলত সার্ভিসে আছে বা অন্য কারণ তারা এনগেজ আছে, বিবাহ দেরি করে করছে, তাদের কিন্তু ইনফার্টিলিটি তারা ভুগছে, শুধু তাই নয় তাদের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রে বিভিন্ন জায়গায় তেমন ওভারিয়ান সিস্ট, ইউটারিন সিস্ট, পলিমার্ফিক ওভারিয়ান টিউমার, এইগুলো তাদের মধ্যে অনেক কিছু আরো ডেভেলপ করছে এই স্ট্রেসের কারণে, কারণ এই স্ট্রেসের ফলে কর্টিজল বা অ্যাড্রিনালিন যে হরমোন দিয়ে টোটালটা সাইকেল কন্ট্রোল হয়, সেই সাইকেলটা কোনো একটা ডিস্টার্ব হলে আমার মায়েদের ক্ষেত্রে যে হরমোনগুলো ফলিত হয় সেগুলো টোটালটা ডিস্টার্ব হয়, তারপরে এই জিনিসটা তাদের ক্ষেত্রে পরিলক্ষিত আমরা দেখেছি।
1: আচ্ছা, তো এই যে আপনি মায়েদের কথা বললেন, তো গর্ভাবস্থায় যদি কোনো মা অতিরিক্ত টেনশন করে তো তাহলে সেক্ষেত্রে তার বাচ্চার ক্ষেত্রেও কি হার্টের দিক থেকে কোন রকম সমস্যা হতে পারে জন্মের পর?
0: হ্যাঁ নিশ্চয়ই, এমনি স্ট্রেস যদি নাও থাকে, একটা আমাদের ভাষায় হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন আর পিআইজি বলে একটা কথা আছে, প্রেগনেন্সি এলেই তার কিছু হরমোনাল চেঞ্জে এমনি মায়েদের ক্ষেত্রে নর্মাল ব্লাড

0: প্রেশার ইয়ং ফিমেল দিকে কম থাকে, সেটা বাড়তে শুরু করে। আবার স্ট্রেসের ফলে কিন্তু তাদের কিন্তু আরো বেড়ে যায়। এই স্ট্রেসের ফলে যদি বেড়ে যায়, এটা কিন্তু বাচ্চার উপর এফেক্ট করে। কিরকম? এই স্ট্রেসের ফলে যে আটারি বা ধমনি বা শিরা দিয়ে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত যাবে, সেখানে যদি সংকুচিত হয়, তাহলে সেই বাচ্চা যেটা গর্ভে আছে ভ্রূণের মধ্যে কিন্তু ব্লাড সাপ্লাই স্কিমে হওয়ার কারণে বাচ্চার গ্রোথটা কিন্তু কমে যায়। এটা আমাদের গ্রোথ রিটার্ডেশন বলা হয়, মানে ওজন কমে যায়, বিলো নর্মাল ওয়েট চলে আসে আর কি। যার জন্য সেই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, তার ক্ষেত্রে তার ম্যাচুরিটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, বুদ্ধিশুদ্ধি অনেকটা কমে যায়। আবার এই ব্লাড প্রেশার বেড়ে গেলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা যে সময় হওয়া উচিত তার অনেক আগে কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং যেটা দিয়ে মূলত মায়ের সঙ্গে বাচ্চার কানেকশন থাকে, এটা আমাদের প্লাসেন্টা বলা হয়, এটা অনেক সব রাপচার হয়ে যায়। প্রিমেচিওর ডেলিভারি যেমন হয়, প্রিমেচিওর ব্লিডিং হতে শুরু করে, এটা কিন্তু এই স্ট্রেসের ফলে হয়ে থাকে। এবং তার কারণ এই জন্য আমরা যখন প্রেগনেন্সি আছে, আপনারা খেয়াল করে দেখবেন সমস্ত মায়েদের ক্ষেত্রে আমরা কিন্তু সাংসারিক হোক, পারিবারিক হোক, অন্যান্য ইনস্টিটিউশনাল কাজের তুলনায় আমরা কিন্তু একটু স্ট্রেসটা কমানোর জন্য এই ক্ষেত্রে উদ্ধ হতে বলে। তারা যদি ফ্রি থাকে, একটু ফ্রি মাইন্ডে থাকতে পারে, গল্প বই পড়তে বলি, তা থেকে আমরা একটু গান শুনতে বলি, গল্প বুঝে পড়তে বলি, যাতে এই স্ট্রেসটা তাদের না হয়, তাদেরকে অন্য সময়ের তুলনায় আমরা আপাত অর্থে কিছুটা রিল্যাক্স রাখার ব্যবস্থা করি, এইটা আমরা চেষ্টা করি। আবার বয়স যখন বেড়ে, এখনকার দিনে যেটা হয়েছিল, বয়স বেশিতে অনেকে যখন প্রেগনেন্সি নেয়, তাদের ক্ষেত্রে এটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটা খুবই, সব বাচ্চাই মায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু যখন এলডারলি প্রাইমে 30 বছর বেশি হয়, তখন কিন্তু এইগুলো না মেনে চললে কিন্তু মানে অ্যাবর্শন হয়ে যায় স্ট্রেসের ফলে। দেখবেন যারা অফিস আদালত করে, প্রচন্ড স্ট্রেসে কাজ করে, যারা আইটি সেক্টরে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাবর্শন মানে অসময় বাচ্চাটা হয়ে যাচ্ছে, প্রিম্যাচুরটা, এই কারণে কিন্তু তাদের হয়, প্রচন্ড স্ট্রেসের ফলে এটা হয়।
1: আচ্ছা, তার মানে তো আমাদের যারা আর কি মা হচ্ছেন, তাদের অনেক বেশি সচেতন থাকা উচিত যে এই গর্ভাবস্থায় থাকাকালীন যতটা পারা যায় আনন্দে, হাসি খুশি, একটা খুব উৎফুল্ল মেজাজে তাদের কিন্তু থাকা উচিত।
0: নিশ্চয়ই, মানে এটার জন্যই তো যে বাচ্চারা আগেকার দিনে মায়েরা 2-3টে সন্তান নিতেন, সব বাচ্চাই মায়ের কাছে সন্তান, কিন্তু এখন যখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি আমরা একটা অত খুব বেশি 2, তাহলে এই যে শিশুকে আমরা পৃথিবীতে আনছি তার সমস্ত রকম রক্ষার দায়িত্ব, তার সুস্থতা আমাদের কাম্য। কাজেই সেক্ষেত্রে মায়ের পরিচর্যা, প্রেগনেন্সির সময় যাতে কোনো অ্যাংজাইটি না হয়, হাইপারটেনশন না হয়ে যায়, অন্য কারণে অন্য রিস্ক ফ্যাক্টর না বাড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা করি। আবার এই গর্ভাবস্থা অবস্থায় যদি কেউ টেনশন করে, অ্যাংজাইটি হয়, যেটা সেকেন্ডারি লাইফস্টাইল অ্যাপে আমি আগে আলোচনা করলাম, এখনকার মডার্ন ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমরা মায়েদের ক্ষেত্রেও লক্ষ্য করছি, তারা কিন্তু সেকেন্ডারি লাইফস্টাইলে এরকম কনজামশন, অ্যালকোহল কনজামশন, স্মোকিংও কিন্তু মায়েদের মধ্যে এসছে, সেটাও কিন্তু এক্সট্রা বারেন স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটা প্রিমেচুর বেবির ক্ষেত্রে এবং গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ কম ওজনে বাচ্চার ডেলিভারি হচ্ছে, তাকে বাঁচানো অথবা সুস্থ অবস্থায় পৃথিবীতে আনা, তাকে ম্যাচুরিটি দেওয়া অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবং সেক্ষেত্রে শুধু ম্যাচুরিটি ক্ষেত্রে নয়, সেই সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে আমাদের আর্থিক সামাজিক অবস্থায় খরচও প্রচুর হচ্ছে। আমরা সেক্ষেত্রে অনেক সময় নর্মাল ডেলিভারির কথা ভাবতেই পারি না, ইনস্টিটিউশন ডেলিভারি তো করতে, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে সিজার অত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, খরচপত্র প্রচুর বাড়ছে। শুধু মায়ের চাপ নয়, সংসারের ফ্যামিলির উপর সেই চাপটাও আবার স্ট্রেস দিচ্ছে।
1: একদমই তাই, একদমই তাই। একদম ধরুন একদম প্রাথমিক কি কি লক্ষণ দেখলে যে আমরা বুঝবো যে এটা হার্টের কোনো একটা সমস্যা হতে পারে? অনেক পরিবারেই আছে না যে একটু ভয় পায়, আবার সে ডাক্তার দেখাতে যাবো, মানে ডাক্তারের নামটা শুনলেই ভয় পেয়ে যায়। কিন্তু একজন ডক্টর হিসেবে আপনি একটুখানি তাঁদের উদ্দেশ্যে বলুন, যারা একটু কিছু প্রাথমিক লক্ষণ দেখলে তাদের অবশ্যই মানে অতি সত্বর ডাক্তারের কাছে যাওয়া উচিত। কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে আমাদের হার্টের একটু হলেও ক্ষতি হচ্ছে?
0: এমনি প্রাথমিকভাবে আমাদের নর্মাল হার্ট রেট যেটা 70-80-90 মানে 100 মধ্যে থাকা উচিত, কোনো কারণে হার্ট রেটটা 100 ছাড়িয়ে যাচ্ছে কিনা, হার্ট রেট বেশি হচ্ছে কিনা, এই হার্ট রেট বেশি হওয়াটা কিন্তু হার্টের অসুখের একটা লক্ষণ। ব্লাড প্রেশার বাড়ছে কিনা, নর্মাল যে ব্লাড প্রেশার থাকে সে বয়স দিয়ে বয়সে যেটা থাকা পর সেই তুলনায় আরো বেড়ে যাচ্ছে কিনা, অল্প হাঁটা চলা করলে কোনো স্ট্রেস হচ্ছে কিনা, হাঁপিয়ে যাচ্ছে কিনা, একটু থমকে যাচ্ছে কিনা, তার গতি স্লো

0: হচ্ছে কিনা, আবার রেস্টলেস সেটা কমে যাচ্ছে কিনা, এটাও একটা হার্টের সিমটম, বা অল্প হাঁটলে, সিঁড়ি ভাঙলে, বুকে চাপ চাপ হচ্ছে কিনা, এগুলো তাদের ভাবতে হবে। এই চারটে পাঁচটা জিনিস প্রাথমিক অবস্থায় যেটা হার্ট রেট বাড়ছে কিনা, প্রেশার বাড়ছে কিনা, হয়তো বুকে ব্যথা হচ্ছে কিনা শ্বাসকষ্ট, এই কথা যদি আমরা ঠিক ঠিক করে দেখতে পারি, তাহলে কিন্তু প্রাথমিক স্টেজেই কিন্তু আমরা সেগুলো ডিটেক্ট করতে পারলে হার্টের সমস্যাকে আমরা কিন্তু তাদের আমরা মুক্ত করতে পারি। এই চারটে পাঁচটা জিনিস প্রাথমিকভাবে দেখা হচ্ছে। এখন ব্লাড প্রেশার দেখাটা কোনো সমস্যা নয়, এখন পালস অক্সিমিটার যেটা যন্ত্র পাওয়া যায় পালস রেট সহজেই দেখা যায়, অথবা নিজেরা কাউন্ট করেও সেটা দেখতে পারেন, এমনি পালস অক্সিমিটার দেখতে পারেন, সেটা দেখা যায়। আর হাঁটা চলা করতে হলে মুখে ব্যথা সেটা নিজের ফিলিং এবং অল্পেতে হাঁপিয়ে যাচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে বয়সে যেমন ওজন হওয়া উচিত তার তুলনা ওভার হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা কারণ। যে ওবেসিটি সেটা একটা, এর সঙ্গে সেকেন্ডারি লাইফ স্টাইলে এসে অন্য কিছু নিতে চায় সেটা আরো রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। স্মোকিং, অ্যালকোহল, মানে তারপর হচ্ছে অনিদ্রা, এখন স্ট্রেসের ফলে ঘুমটা অনেকের কমে যাচ্ছে, সেটাও কিন্তু একটা হার্ট অ্যাটাক বা হার্টের ডিজিজের একটা কারণ, সেটাও আমাদের কিন্তু সমাধান করতে হবে। দিনে অন্তত 5-6 ঘন্টা ঘুমাতে হবে, যাতে পিসফুল তার স্লিপটা হয় সেটাও দেখতে হবে, অথবা সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা কারণ হয়ে দাঁড়ায়।
1: আচ্ছা, একদম অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি, একদম আমরা তো একটা আলোচনা করলাম, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, ধরুন সুস্থ হৃদয় সুস্থ জীবন, বা সুস্থ জীবন সুস্থ হৃদয়, এই নীতিটা যে সুস্থ জীবন, আমাদের যা লাইফস্টাইল এই মুহূর্তে চলছে, মুঠোফোনের জন্য তো অনেক রাত অব্দি জেগে থাকা, যেটা আপনি এক্ষুনি বললেন যে অনিদ্রা, কিংবা অতিরিক্ত টেনশন নানান কারণে, আর্থিক কারণে হোক বা নিজেদের পারিবারিক অনেক অশান্তির কারণে অনেকে নানান ভাবে টেনশনে থাকে, বা অতিরিক্ত কাজের প্রেশার, বেসরকারি অফিসে আরো অনেক বেশি কাজের চাপ, এই সবকিছু মিলিয়ে সবাই কিন্তু নানান ধরনের কম বেশি সবাই টেনশন করছে, ছোট থেকে বড়। একদম জাস্ট কয়েকটা পয়েন্টের মধ্যে দিয়ে আপনি একটু জাস্ট বলে দিন আমাদেরকে, যে সুস্থ হৃদয় সুস্থ জীবন এইটা আমরা মেনে চলতে পারি এক কথায় আর কি, কয়েকটা পয়েন্ট দিয়ে।
0: এটা মেনে চলতে গেলে আমাদের স্ট্রেস আমাদের লাইফে, আমাদের আর্থসামাজিক পারিবারিক অবস্থা থাকবে, তাহলে এটা থেকে বেরোতে হলে আমার নিয়মিত যেটা একটা এক্সারসাইজ করা, যোগ ব্যায়াম করা, পারিবারিক অনুষ্ঠানে যোগদান করা, সময় মতো ঘুমানো, অ্যাডিকোয়েট সময়, এবং হচ্ছে খাবার দাবার সিম্পল, এবং হচ্ছে যাতে সেখানে বেশিও প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট রেশিও যাতে ঠিক হয়, এই জিনিসটা আমার দেখতে হবে। হয়তো আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড এটাতে যাবো না, সেকেন্ডারি লাইফস্টাইল যেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, অ্যালকোহল, এই টাইপের জিনিস, বা ওভার ইটিং, এই জিনিস আমরা যাবো না, তাহলে কিন্তু আমরা এই হার্ট অ্যাটাকের প্রাথমিক জায়গাতে আমরা আটকাতে পারি এইগুলো কন্ট্রোল করার মধ্য দিয়ে।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে ডাক্তার বাবু, খুব ভালো লাগলো আজকে আমরা এই ক্ষণিক সময়ের মধ্যে অনেক কিছু জানতে পারলাম, আপনি আমাদেরকে জানালেন, এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেবার জন্য।
0: নমস্কার।

হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, সেই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে সেই সঙ্গে বীরভূম, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে, আগামী 24 ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত ও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ড, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস। আজকের আকাশ কিছুটা মেঘলা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37-29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ কিছুটা মেঘলাই থাকবে, মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36-27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, 4 জুন থেকে 8 জুন পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 4 জুন থেকে 8 জুন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আধুনিক গান শুনছেন, হেমন্ত মুখোপাধ্যায় ও হৈমন্তী শুক্লার গাওয়া গান শুনলেন। পরপর এবারের গানে শ্যামল মিত্র।

শুনছিলেন আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 4 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:07। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে সপ্তর্ষি রায়চৌধুরী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি সপ্তর্ষি, আজকের পর্বে রয়েছি আপনাদের সঙ্গে। আগামী বেশ কিছুক্ষণ আড্ডা হবে খেলার দুনিয়ার নানান বিষয় নিয়ে। একই সঙ্গে আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ বেতার প্রতিবেদন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরুতেই এক নজরে শুনুন খেলার দুনিয়ার কিছু বিশেষ বিশেষ খবর।
1: এক নজরে

প্রথমেই যে খবরটা শুনে নেব সেটা কিন্তু কিছুটা দুঃসংবাদও বলা যেতে পারে। হ্যামস্ট্রিংয়ের চোট, আর সেই কারণে আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। ভারতীয় দলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও বোর্ডের এক কর্তা কিন্তু সংবাদ মাধ্যমকে বিরাটের চোটের বিষয়টি জানিয়েছেন। এই চোটের কারণে আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ রয়েছে সেখানেও বিরাট কোহলিকে পাওয়া যাবে কি না তা নিয়ে কিন্তু সংশয় দেখা যাচ্ছে।

ক্রিকেট প্রেমীদের জন্য একটা দুঃসংবাদ দিয়ে আজকের পর্ব শুরু হলেও এর পরের খবরটা কিন্তু ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য খুবই আনন্দের। এক সপ্তাহের মধ্যে দুবার বিশ্বের এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই জয়ের ফলে 12 পয়েন্ট নিয়ে অসলোয় আয়োজিত নরওয়ে দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থানে থাকলেন প্রজ্ঞানন্দ।

এবার একটু চলে আসবো ক্রিকেটের খবরে। আজ থেকে লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ, আর এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথম, এবং ব্যাটে নেমে কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ড দলের। এই মুহূর্তে খেলার লাইভ স্কোর আপডেটটা যদি আপনাদেরকে একটু বলি শ্রোতা বন্ধুরা, তাহলে খেলা হয়েছে মাত্র 10 ওভার এবং ইংল্যান্ড বোর্ডে তুলেছে 24 রান, কিন্তু তারা একটি উইকেট হারিয়েছে। এই মুহূর্তে লর্ডসে বৃষ্টি হচ্ছে, সেই জন্য খেলায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে 10 ওভারে ইংল্যান্ড 24 রান করেছে এবং তারা কিন্তু একটি উইকেট হারিয়েছে। তিনি হলেন এমিলিও গে, তিনি কিন্তু মাত্র 14 বলে 8 রান করে ফিরে গিয়েছেন কেলি জেমিসনের বলে। অর্থাৎ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে এই মুহূর্তের প্রথম টেস্ট শুরু হয়েছে, যে খেলা কিন্তু বৃষ্টির জন্য এই মুহূর্তে থমকে গেছে। ক্রিকেট থেকে এবার একটু চলে আসবো ফ্রেঞ্চ ওপেনের খবরে, অর্থাৎ টেনিস, কারণ এই মুহূর্তে চলছে জমজমাট ফ্রেঞ্চ ওপেন, আর সেখানে আজকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে শ্রোতা বন্ধুরা। হ্যাঁ, এবং সেখানে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু সেমিফাইনাল, এবং একটি ফাইনাল ম্যাচও আজকে চলছে এই মুহূর্তে, এবং সেখানে সবকটি ম্যাচে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং একটি ম্যাচ এই মুহূর্তে সমাপ্ত হয়ে গেছে। যে ম্যাচটি 6টার সময় শুরু হবে সেটার কথা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে ওমেন্স সিঙ্গলস, অর্থাৎ মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবেন মার্তা কুৎসুক এবং মিয়ারা আন্দ্রিভা, এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন ডায়ানা শান্দিয়ের এবং মাজা চিরানেস্কিয়া। এবং মেয়েদের এই যে সিঙ্গলস খেলা, এছাড়া কিন্তু পুরুষদের আজকে ডাবলস খেলা ছিল এবং সেই ম্যাচটি কিন্তু 3-6, 4-6 এই ব্যবধানে জিতে গিয়েছেন ফিনল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের জুটি হারি হেলিনোভেরা এবং হেনরি প্যাটেন। এই জুটি কিন্তু আজকে মেন্স ডাবলসের একটি ম্যাচ জিতে গিয়েছেন।

টেনিস থেকে আবারও একটু ফিরে আসব ক্রিকেটের খবরে। আজকে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং অস্ট্রেলিয়া লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল 5টা থেকে শুরু হচ্ছে এবং এই ম্যাচ এবং এই ম্যাচে এই মুহূর্তের যে আপডেটটা জানা যাচ্ছে শ্রোতা বন্ধুরা, সেটা কিন্তু অস্ট্রেলিয়া টসে জিতেছে এবং টসে জিতে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচ একটি অস্ট্রেলিয়া জিতে যায় এবং একটি পাকিস্তান জিতে যায়, অর্থাৎ আজকের ম্যাচ যে দল জিতবে তারাই কিন্তু হবে এই সিরিজ যের বিজেতা। অর্থাৎ এই ম্যাচে এই মুহূর্তে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। কি হয় আজকের খেলাফল সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্রিকেটের খবরই থাকবো শ্রোতা বন্ধুরা। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা 41 রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং শ্রীলঙ্কা প্রথমেই বোর্ডে 50 ওভারে তুলে ফেলে 307 রান 7 উইকেটের ব্যবধানে। শ্রীলঙ্কার হয়ে পাথুম নিসাঙ্কা, তিনি করেন 79 রান, কুশল মেন্ডিস করেন 72 রান এবং চারিত আসালাঙ্কা, তিনি করেন 45 রান জবাবে ব্যাট করতে নেবে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ হয়ে যায় 262 রানে। তারা মাত্র 49.2 বল পর্যন্ত খেলতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন সাই হোপ, তিনি 66 বলে 56 রান করেন এবং জাস্টিন গ্রেভস, তিনি করেন 45 রান 38 বল খেলে। এবং শ্রীলঙ্কার হয়ে দশিত চামিরা, তিনি কিন্তু 4টি উইকেট নিয়েছেন এবং মহেশ থিকসানা, তিনি 2টি উইকেট নিয়েছেন এবং ম্যাচের সেরা হয়েছেন 72 রান করে 62 বলে কুশল মেন্ডিস।

ক্রিকেট থেকে এবার একটু চলে আসবো হকির খবরে। সেখানে অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি, সেখানে ভারতীয় ছেলেরা তারা কিন্তু ১৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে চাইনিজ তাইপেইকে, এবং এর সঙ্গে সঙ্গেই কিন্তু ভারতীয় ছেলেরা তারা কিন্তু পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। অন্যদিকে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, মেয়েরা

25-0 গোলে হারিয়ে দিয়েছে সিঙ্গাপুরকে পুল এ ম্যাচে। এবার একটু চলে আসবো ফুটবলের খবরে। ফিফা ফ্রেন্ডলি চলছে জানেন শ্রোতা বন্ধুরা, এবং সেখানে কিন্তু বিশ্বকাপে নামার আগে একটা অঘটন বলা যেতে পারে নেদারল্যান্ডসের জন্য। নেদারল্যান্ডস 1-0 গোলে হেরে গেল আলজেরিয়ার কাছে, এবং আলজেরিয়ার জেতা মানে কিন্তু আর্জেন্টিনার কিছুটা হলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ, কারণ আর্জেন্টিনা এবং আলজেরিয়া একই গ্রুপে রয়েছে। ফুটবলের আরও একটি গুরুত্বপূর্ণ খবর শ্রোতা বন্ধুরা, সেটা কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ ওমেন্স, সেখানে কিন্তু ভারত তারা ভুটানকে 1-0 গোলে হারিয়ে দিয়ে চলে গিয়েছে ফাইনালে। অন্যদিকে বাংলাদেশ তারা 2-1 গোলে হারিয়ে তারাও চলে গিয়েছে ফাইনালে, এবং শনিবার ভারত বনাম বাংলাদেশ 10 বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ওমেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত এবং বাংলাদেশ।

যে খবরটা দিয়ে আজকের এক নজরে শেষ করব সেটা হলো আশুতোষ কলেজ টেন্টে আজ IIFF এর তরফে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের চ্যাম্পিয়ন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা জানানো হবে। একই সঙ্গে এভারেস্ট জয়ী পর্বতারোহী দেবদাস নন্দী এবং দেবাশিস বিশ্বাস এবং একই সঙ্গে কৃতি সাঁতারু সায়ন দাসকেও সংবর্ধনা জানাবেন IIFF প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব কল্যাণ চৌবে।

0: এতক্ষণ এক নজরে শুনলাম খেলার দুনিয়ার কিছু বিশেষ বিশেষ খবর, আর এবার শুনব আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।

আর মাত্র 7 দিনের অপেক্ষা শ্রোতা বন্ধুরা, আর তারপরেই শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ 2026। গত পর্বে আপনারা অবশ্যই শুনেছেন গ্রুপ জে কে নিয়ে আমাদের গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে বিস্তারিত আলোচনা, এবং এক্ষেত্রে আজকে ফুটবল বিশ্বকাপের মহারণে টুকরো টুকরো কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মেরে নেওয়া যাক। যে বিষয়টা নিয়ে শ্রোতা বন্ধুরা কথা বলবো সেটা কিন্তু অবশ্যই লিওনেল মেসি। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ জমজমাট এবং সমস্ত নজর কিন্তু এই মুহূর্তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, এবং সেখানে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আমেরিকায়, এবং সেখানেও দেখা যাচ্ছে মূল আকর্ষণ অবশ্যই লিওনেল মেসি। এবং শ্রোতা বন্ধুরা, আর্জেন্টিনা এই মুহূর্তে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে, এবং বুধবার সেইখানে কিন্তু লিওনেল মেসিকে দেখতে প্রচুর সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন। এবং আর্জেন্টিনা তারা কোন মাঠে প্র্যাকটিস করছে শ্রোতা বন্ধুরা, সেটা হলো স্পোর্টিং কানসাস সিটি। স্পোর্টিং কানসাস সিটির যে মাঠ রয়েছে সেটাকেই কিন্তু নিজেদের বেস তৈরি করেছে আর্জেন্টিনা, এবং সেখানেই কিন্তু তৈরি হচ্ছে যাবতীয় স্ট্র্যাটেজি, রণকৌশল যাই বলবেন। এবং সেখানে কিন্তু এই মুহূর্তে অনুশীলনে নামতে দেখা গিয়েছে গতকাল লিওনেল মেসিকে, এবং ক্যানসাস সিটির পাশেই একটা হোটেলে থাকছে টিম আর্জেন্টিনা, সেখান থেকে কাছেই মেজর সকার লীগের ক্লাব স্পোর্টিং ক্যানসাস সিটির মাঠ, ফলে অনুশীলনে যেতে খুব একটা অসুবিধা হচ্ছে না আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে। এবং বুধবারই প্রথমবারের জন্য মেসিদের অনুশীলন দেখার ব্যবস্থা ছিল, এবং সেখানে কিন্তু উপচে পড়ল ভিড়। হ্যাঁ, আর্জেন্টিনা দল কিন্তু বেশ কিছুক্ষণ সেখানে অনুশীলন করে, এবং সেখানে দর্শকদের উপস্থিতি একেবারে কোনো বাধা ছিল না। এবং এই আর্জেন্টিনা দল যার প্রতি কিন্তু এবার আবারও নজর রয়েছে, কারণ লিওনেল মেসি তিনি হয়তো তার জীবনের শেষ বিশ্বকাপ, হয়তো বলা ঠিক না, হয়তো শেষ বিশ্বকাপই খেলছেন। এবং লিওনেল মেসির সামনেও এবারের বিশ্বকাপে টানা 5টি রেকর্ড ভাঙার সম্ভাবনা আছে লিওনেল মেসির। এবং আপনারা জানেন যে এরকম একজন কিংবদন্তি খেলোয়াড়

তিনি মাঠে প্রতিদিন নামা মানেই কিন্তু প্রত্যেক দিনই এক একটা করে রেকর্ডের হাতছানি তার সামনে থাকে। লিওনেল মেসির সামনে যে রেকর্ডগুলো করার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড, যেটি ইতিমধ্যে নিজের দখলেই রয়েছে লিওনেল মেসির, অর্থাৎ নিজের রেকর্ড সেটাই কিন্তু নিজে আবারও ভেঙে দিতে পারেন। এখনও পর্যন্ত তিনি বিশ্বকাপে 26টি ম্যাচ খেলেছেন, এইবারের বিশ্বকাপের যদি আর্জেন্টিনা ফাইনাল অবধি যায় তাহলে আরও বেশি সংখ্যক ম্যাচ মেসি খেলবেন, সেটা তো বলাই যায়। আরেকটা রেকর্ড কি করতে পারেন লিওনেল মেসি, সেটা হলো সবচেয়ে বেশি গোলের রেকর্ড। বিশ্বকাপে এখনও পর্যন্ত 13টি গোল করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোজের কাছে। সেই মিরোস্লাভ ক্লোজে এখনও পর্যন্ত বিশ্বকাপে 16টি গোল করেছেন, অর্থাৎ লিওনেল মেসির কাছে সরাসরি এইবার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকছে। আরও একটা রেকর্ড আছে শ্রোতা বন্ধুরা, সেটা হলো 5 বিশ্বকাপে গোল। হ্যাঁ, 5 বিশ্বকাপে কিন্তু এখনও পর্যন্ত তৃতীয় ফুটবলার হিসেবে মেসি নজর করতে পারেন। এখনও পর্যন্ত মেসি 2006, 2014, 2018 এবং 2022 সালের বিশ্বকাপে গোল করেছেন, একমাত্র 2010 সালের বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি। সেটা যদি পারতেন তাহলে ইতিমধ্যেই তিনি এই রেকর্ডের মালিক হতেন, তবে এইবার সেই সুযোগ রয়েছে মেসির কাছে। অন্যদিকে বিশ্বকাপে 5টি বিশ্বকাপে গোল করার রেকর্ড রয়েছে একমাত্র ব্রাজিলের রোনাল্ডোর কাছে।

0: বিশ্বকাপের কিছু টুকরো টুকরো খবর শুনে নিলাম, আর এইবার শুনে নেব অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটি বিশেষ অনুষ্ঠান।
1: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো আকাশবাণীর ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকে নানান ধরনের রোমাঞ্চকর খেলায় বিশিষ্ট অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মানুষ যিনি পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু তার নেশা অ্যাডভেঞ্চারের নানান দিকে। যেমন কখনো তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছেন, আবার কখনো বা তার দৌড়ের নেশা তাকে টেনে নিয়ে গেছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এমনই এক ক্রীড়াবিদ, সৌমেন সরকার। সৌমেনবাবু, আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: সবার প্রথমে জানতে চাইছি, এই যে একটা সুনির্দিষ্ট পেশা ইঞ্জিনিয়ারিং, এই পেশার পাশাপাশি আপনি কিভাবে সময় বের করে এই ধরনের রোমাঞ্চকর নেশায় মাতলেন?
2: আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি বর্ডার রোস অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই চাকরিতে থাকাকালীন আমার পোস্টিং হয় কাশ্মীরে। সেই কাশ্মীরে থাকাকালীন আমার প্রথম পাহাড়কে চেনা এবং পাহাড়ের সঙ্গে পরিচিত হওয়া, পাহাড়ে দৌড়ে ওঠা নামা এই সবগুলো তখন ইয়াং ছিলাম, তো সেই সব থেকেই আমার একটা পাহাড়ের প্রতি আকৃষ্ট জন্মে। এবং পরবর্তীকালে যখন আমি পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের ইঞ্জিনিয়ারিং দপ্তরে আমি যুক্ত হলাম, তখন আমার এই নেশাটা আরও বেশি করে উজ্জীবিত হলো এবং সেই ধারাটাকে এখনও চেষ্টা করি আমি বয়ে নিয়ে যাওয়া। প্রায় 2005 থেকে আমি এই লাইনে আছি, এই প্যাশনটাকে নিয়ে, মাউন্টেনিয়ারিং। তারপরে ভারতের বিভিন্ন শৃঙ্গ জয় করেছি, তার সাথে সাথে এই ম্যারাথন রান যেটা বলছেন সেই রানটাকেও আমি বজায় রেখেছি।
1: যে কথা আপনি বলছিলেন যে বর্ডার রোড অর্গানাইজেশন থেকে আপনার এই পাহাড়ে যাওয়ার প্রথম অনুপ্রেরণা পাওয়া, তার পরবর্তী পর্যায়ে আপনি ভারতবর্ষের বিভিন্ন শৃঙ্গ আরোহণ করেছেন, তবে আজ আমরা আপনার মুখ থেকে শুনতে চাইছি সম্প্রতিতম আপনার এক রোমহর্ষক অভিযানের গল্প, মাউন্ট ফ্রেন্ডশিপ। হয়তো খুব বেশি উচ্চতার নয়, কিন্তু খুব বেশি চ্যালেঞ্জিং একটা পিক মাউন্ট ফ্রেন্ডশিপ, হিমাচল প্রদেশের পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে পড়ছে, সেই গল্পই আজ আমরা শুনতে চাইছি।
2: অনেকে ধারণা আছে যে ফ্রেন্ডশিপ পিক এর হাইট 5,289 মিটার, খুব একটা বড় নয়, কিন্তু আমাদের যে শিক্ষা মাউন্টেনিংয়ের উপরে সেই শিক্ষাটাকে অনেক সময় ধার দেওয়ার প্রয়োজন পড়ে। আমি মাউন্ট এভারেস্ট করে এসেছি তার মানে এই নয় যে আমি ফ্রেন্ডশিপ পিকটাও আমি মানে সঠিকভাবে আরোহণ করতে পারবো। যেমন আমি যে সময় গেছিলাম অক্টোবরের দুর্গাপূজার জাস্ট পরে পরে, তো সেই সময় ওয়েদারটা খুব একটা অনুকূল থাকে না, প্রতিকূল অবস্থাতেই থাকে, প্রচুর স্নোফল হয়, বৃষ্টি হয়, রাস্তাঘাট প্রায় ভেঙেই যায়। তো সেই অবস্থায় আমি মানালি পৌঁছে একটা লোকাল সংস্থার মারফতেই আমি গেছিলাম, তারা আমাকে বলেছিলেন সৌমেনদা

0: आप आ जाइए, हमारा इस एक चैलेंजिंग करके हम लोग ये सबमिट करेंगे। तो यही कथा जखन बोलो हमें ठीक है चलो भाई देखा जाक एक तो चैलेंजिंग करे। साधारण तो প্রি মনসুন এবং পোস্ট মনসুন এই
1: অভিযানগুলো
0: হয়ে থাকে। আমরা গেছিলাম জাস্ট দুর্গাপুজোর পরে, লাস্ট সিজন লাস্ট, তো সেই সময়
1: পোস্ট মনসুনের একেবারে শেষের দিকে,
0: যাতে একটু চ্যালেঞ্জিং হয়। তো সেইটা করতে গিয়ে

0: ক্যাম্পে যাওয়ার সময় থেকেই আমাদের ওয়েদারটা খারাপ হতে শুরু করে। পৌঁছালাম সন্ধেবেলা, তো দেখলাম হালকা হালকা স্নোফল হচ্ছে, তো আমরা খুব একটা গুরুত্ব দিইনি। ওয়েদার ফোরকাস্ট ভালো ছিল, কিন্তু পাহাড়ি ওয়েদার মানে আনপ্রেডিক্টেবল, তো সেই জন্য আমরা কী করলাম, ওয়েট করলাম যে নেক্সট ডে ঠিক আছে আমরা মুভ করব অ্যাডভান্স বেস ক্যাম্পের দিকে। তো সারা রাতই প্রায় বরফ পড়েছে, পরের দিনও একই রকমভাবে বরফ পড়ে গেছে। তো আমরা কী করলাম, সেই দিন মুভ না করে ওখানেই রেস্ট করলাম, দেখতে থাকলাম ওয়েদারটা যাতে আরও ক্লিয়ার হয়। তো কিছুক্ষণ থামার পর সন্ধেবেলা থেকে আবার পরের দিন স্নোফল, এবং সারা রাত কন্টিনিউয়াস স্নোফল হয়। আর একটা সংস্থা ছিল, তারা সন্ধেবেলাতেই মুভ করে নিচে চলে যায়, কিন্তু আমরা থেকে যাই যদি আমরা ওয়েদারটা পরের দিন ক্লিয়ার পাই। পরের দিন সকালে উঠে দেখি আমাদের টেন্টটা প্রায় বরফেই ঢেকে গেছে, প্রায় 2.5 ফুট এক রাতের মধ্যে বরফ পড়েছে। তারপরে যা হয়, ওপরে যাওয়ার রুট তো বন্ধই, এমনকি নিচে যাওয়ার রুটটাও বন্ধ হয়ে গেছিলো। আর একটা ব্যাপার হলো, রেশনটা লিমিটেড থাকে, 3 দিন ধরে পড়ে আছে ওখানে, সেটা একটা টাপ ছিল। পরের দিন যখন নিচে নামতে থাকি, রুট ওপেন করতে করতে নামতে হয়েছে, কোনো রুট ছিল না, এবং আমি পায়ে একটা বড় রকম চোট পাই। আমার ভাগ্য ভালো যে আমার বড় রকম কিছু হয়নি, কিন্তু আঘাতটা ভালো রকমই ছিল। এই ছিল জার্নি। তো খুব কষ্ট হয়েছিল, সারা দিন আমরা ক্লাইম ডাউন করি ওই বরফের মধ্যে। এটা একটা বড় অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনে,
1: মানে প্রায় 48 ঘন্টা আটকেছিলেন ওই রকম একটা বিপর্যয়ের মুখে।
0: একদম একদম।
1: মাউন্ট এভারেস্ট যখন সফলতার সাথে আরোহণ করেছিলেন, আমরা শুনেছি বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গ কাউকে আপন করে নিয়েছে, অনুমতি দিয়েছে তার শীর্ষবিন্দুতে পৌঁছানোর, আবার কাউকে বা চিরতরে একেবারে কাছে টেনে নিয়েছে, ফিরতে দেয়নি আমাদের জনজীবনে। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি?
0: আমার অভিজ্ঞতা যদি বলেন, আমার ক্ষেত্রে হয়তো এই পরিস্থিতির সামনে হতে হয়নি, কিন্তু আমি যেটা দেখেছি, মাউন্ট এভারেস্ট আরোহণ করার সময় প্রচুর ডেড বডি পড়ে রয়েছে, সেটা যখন আমরা পর্বতারোহীরা আরোহণ করি আমাদের উপরে এফেক্ট পড়ে, যে তারাও এক একজন বড় বড় পর্বতারোহী, কিন্তু তারা সফল হয়নি, তারা হয়তো সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি বা তাদের শরীর দেয়নি। এটা মানে ওই সময় বোঝা ওঠা সম্ভব নয়, কেননা দেখুন, প্রথম হলো যে একটা হিউজ অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয় এর জন্য, তো সেইটা একটা কাজ করে যে আমি এত টাকা পে করে আমি এমন জায়গায় এসেছি, আমি যদি অসফল হয়ে ফিরে যাই সেই টাকাটা আমার চলে যাবে আর কি, তো সেই একটা চাপ থাকে। আরেকটা চাপ থাকে, সেটা যে আমি অসফল হয়ে যাব, আমি তো এতদিন পাহাড়কে চিনি, পাহাড়কে জানি, পাহাড়ের সঙ্গে ওঠা বসা আমার, সেই পাহাড়ে আমি অসফল হয়ে যাব এইটা ভাবতে পারি না, এরকম ব্যাপারও হয়তো কারো কারোর কাজ করে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ও যত উপরে উঠেছি উঠেই গেছি, এভারেস্ট ব্যালকনির আগে একটা আমার মনে হয়েছিল যেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেই এভারেস্ট ব্যালকনিতে পৌঁছে গেলাম, অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ হলো, জল খেলাম, তারপরে কিন্তু আমার একদমই মনে হয়নি আর আমি এগোতে পারবো। ট্রাফিক জ্যাম ছিল, এগিয়ে গেছি, হিলারি স্টেপ পার হয়েছি, ডেড বডি একটা দুটো পড়ে রয়েছে, সেগুলো পেরিয়ে গিয়ে সামিট হলো, তারপরে ভিতরে আনন্দ ছিল কিন্তু ভয়ও ছিল যে আমাদের নিচে নেমে যেতে হবে, কারণ যত অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু নিচে নেমে নামার সময় ম্যাক্সিমাম।
1: এই যে ফাইনাল স্টেজে যখন আপনারা আছেন ব্যালকনি ছাড়িয়ে হিলারি স্টেপ হয়ে একদম সামিটের পথে, তো এরকম একটা জায়গায় পৃথিবীর হাই অল্টিটিউড ট্রাফিক জ্যাম বলা হয়, সেই জায়গাতে দাঁড়িয়েও অনেকে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছেন, এরকমও ঘটনা ঘটেছে যখন ওই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে পারেননি। তো এই বিষয়টাকে কেমনভাবে নেবেন, বাণিজ্যিকরণ কতটা এভারেস্টকে গ্রাস করছে?
0: আমার ক্ষেত্রে হয়েছিল অভিজ্ঞতা, সেটা হয়েছিল যখন হিলারি স্টেপ পেরোচ্ছি, আমার আগে একজন বিদেশিনী ছিলেন এবং তার গাইড, আমার গাইড আমার যে শেরপা সে আমার পিছনে ছিল, সে আমাকে টোপকে আগে গেলেন, যে মৃতদেহটা মাঝখানে পড়েছিল তার দেহকে টোপকে আমাদের ওই হিলারি স্টেপটাকে ক্লাইম করতে হচ্ছে, একটা পাথরের অংশ যেটাকে ক্লাইম করে ওপরে হিলারি স্টেপ বলা হয়। তো সেই ভদ্রমহিলাকে ক্রস করে তার গাইড এবং আমার গাইড ওপরে চলে যায়, আমি ভদ্রমহিলার পিছনে, ট্রাফিক জ্যাম ছিলই। তো সেই ভদ্রমহিলা সেই ডেড বডিটা দেখে কখনোই এগোতে পারছিলেন না, যতবার তিনি এগিয়েছেন ঠিক ততবারই পিছিয়ে এসছেন। ওইদিকে আমার গাইড বা তার গাইড একটু অ্যাংরি হচ্ছিলেন, রেগে যাচ্ছিলেন যে আমরা কেন আসছি না। ওই সময় থামার কোনো প্রশ্নই আসে না, ওই সব জায়গায় এগিয়ে যেতে হবে, আপনার লিমিটেড অক্সিজেন, শরীরের ক্ষমতাও লিমিটেড, সুতরাং ওই টাইমের মধ্যে আপনাকে সামিট করে আবার ফিরে আসতে হবে। তো ভদ্রমহিলাকে একরকম জোর করে

0: গেলে আমি তুলে দিয়েছিলাম, নাহলে তিনি এগোতে পারছিলেন না, সেটা করে আমরা এগিয়ে যাই। এবার ধরুন ওই সময় সেই ভদ্রমহিলা না পারতেন উঠতে, না পারতেন নামতে, অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ থাকে। আমি হয়তো ভালো ছিলাম, এগিয়ে গেলাম, টপকে গেলাম, চলে যেতে পারতাম, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষমতা সম্বন্ধে তাদের ধারণাই নেই, ওই অ্যাক্সিডেন্ট তাদের ক্ষেত্রেই হয়।
1: পর্বতারোহণের পাশাপাশি আপনি একজন বড় দৌড়বিদ, একাধিক ম্যারাথনে আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দৌড়েছেন, তো এই সমস্ত দৌড়গুলোর মধ্যে আপনার জীবনের এখনও পর্যন্ত সেরা কৃতিত্ব কোনটি?
0: অ্যাকচুয়ালি কাকে বাদ দিয়ে কাকে ধরবো এরকম ব্যাপার হয়ে যায়। যদি বলেন কোন রানটা সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে বা সব কিছু ভালো, তবে বেদান্ত ম্যারাথন অবশ্যই সেটা ভালো।
1: এটা কোথায় হয়েছিল?
0: এটা দিল্লিতে। তাছাড়া মানালি ইন্টারন্যাশনাল ম্যারাথন, সেটায় অংশগ্রহণ করেছি, সেখানে আমি দ্বিতীয় পজিশন ছিল আমার। এছাড়াও বহু, এবারে ছত্তিশগড় ম্যারাথন করে এসেছি, সেখানে পেশার হিসাবে ছিলাম, বিভিন্ন জায়গায় অ্যাম্বাসাডার হিসাবে যাই। লাস্ট জলঢাকা একটা 10 কিলোমিটার ম্যারাথন করে এসেছি, ব্যাঙ্গালোরে অনেক কটা আল্ট্রা ম্যারাথন করেছি, নেপালে একটা ম্যারাথন করে এসেছি রিসেন্ট, তারাহারা অর্গানিক রান।
1: আপনাকে যদি বেছে নিতে বলা হয় যে এই যে দুই প্রিয় রোমাঞ্চকর সঙ্গী আপনার, এক হচ্ছে পর্বতারোহণ, দুই হচ্ছে ম্যারাথন, তো এই দুইয়ের মধ্যে জীবনের কাকে বেশি প্রায়োরিটি দেবেন?
0: অ্যাকচুয়ালি একটার সঙ্গে একটা আমি মেশাতে চাই না।
1: আচ্ছা,
0: ম্যারাথন তো আছেই, কিন্তু মাউন্টেনিংটা আমার রক্তে রয়েছে, এটাকে আমি কোনো মতেই ছাড়তে পারবো না। আর ম্যারাথন জগৎটা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, এর একটা আলাদা আমার পরিচিতি আছে, তারা আমাকে সহজে ছাড়বে না বা আমি তাদের সহজে ছাড়তে চাই না, কেননা এইটাও একটা আলাদা আনন্দ বা মজা আছে, তার সঙ্গে ফিটনেস তো আছেই। আর মাউন্টেনিয়ারিং তো আমার রক্তে, আপনাকে বললাম, সেটা তো কোনো মতেই ছাড়তে পারবো না।
2: এতক্ষণ অ্যাডভেঞ্চার স্পোর্টসে শুনলাম সৌমেন সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় ছিলেন সঞ্জয় হাজরা, প্রযোজনা আকাশবাণী কলকাতা, ক্রীড়া বিভাগ। ঘড়ির কাঁটা বলছে আজ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন থেকে এখানেই বিদায় নিতে হবে আমাকে, কিন্তু কেমন লাগছে আপনাদের ক্রীড়াঙ্গন সেটা অবশ্যই আমাদের জানাতে হবে তো, এবং জানানোর জন্য আপনারা মেইল করুন aircolkatasports@gmail.com। ততক্ষণ পর্যন্ত অবশ্যই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত শুনতে থাকুন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
1: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: এখন বিদ্যার্থীদের জন্য,
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতনের শিক্ষক অঞ্জন কুমার রায় এবং দুই শিক্ষার্থী।
3: আমার সঙ্গে আছে দ্বাদশ শ্রেণীর ছাত্র উন্মেষ দাস ও সুদীপ্ত মণ্ডল। আজ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা বিষয়ে আমি আলোচনা করব।
4: স্যার, আলোচনার আগে সেমিস্টার থ্রি সিলেবাস এবং নম্বর বিভাজনটা একটু বলবেন।
3: দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বা তৃতীয় ষণ্মাস পরীক্ষায় গল্প থাকবে একটি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। কবিতা আছে দুটি, সৃজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ। সৃজাত বন্দ্যোপাধ্যায় পাঠক মহলে সৃজাত নামেই খ্যাত। নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। প্রবন্ধ আছে একটি, স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা। ভারতীয় গল্প একটি, পোর্টরাজ, মারাঠি কবি শঙ্কর রাও খারাটের লেখা। বাংলা ভাষায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা একটি, পাবলো নেরুদা চিলিয়ান কবি, প্রকৃত নাম নেপতালি রিকার্দো রেস বাসোয়াল্তো। তার লেখা এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কন এল্লা। কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখা হয়, ইংরেজিতে অনুবাদ করেন অ্যালিস্টার রিড। কবিতাটি নামকরণ করা হয় উইথ হার। কবি শক্তি চট্টোপাধ্যায় বাংলায় তর্জমা করেন তার সঙ্গে শিরোনামে। ভাষা অংশে আছে তিনটি অধ্যায়। প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় শব্দার্থতত্ত্ব। বাংলা ভাষা ও সংস্কৃতি অংশে আছে তিনটি অধ্যায়। বরাদ্দ নম্বর ৫, প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, তৃতীয় অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। থার্ড সেমিস্টার বা তৃতীয় ষণ্মাস পরীক্ষায় সব প্রশ্নই MCQ বা বহু বিকল্প ভিত্তিক। প্রশ্নগুলি বিভিন্ন ধরনের থাকবে। এক, কনভেনশনাল টাইপ বা গতানুগতিক বা সাধারণ। দুই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ বা শূন্যস্থান পূরণ। তিন, কলাম ম্যাচিং টাইপ বা সঠিক জোড় নির্বাচন। চার, রিয়ারেঞ্জ অফ সেন্টেন্সেস বা ইভেন্টস টাইপ বা সঠিক ক্রম নির্বাচন। পাঁচ, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ বা সঠিক সম্পর্ক চিহ্নিতকরণ। ৬, অ্যাসারশন রিজনিং টাইপ বা বিবৃতি কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ। ৭, ট্রু অ্যান্ড ফলস টাইপ বা সত্য মিথ্যা নিরূপণ। ৮, ডায়াগ্রাম বা চার্ট বেস টাইপ বা রেখাচিত্র থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। ৯, কেস বেস টাইপ অনুচ্ছেদ পড়ে প্রদত্ত প্রশ্নের উত্তর দান।
5: স্যার, থার্ড সেমিস্টারের ৪০ নম্বর বিভাজনের বিষয়টা একটু বলবেন।
3: একটি গল্প এবং তার জন্য বরাদ্দ নম্বর ৮, দুটি কবিতার জন্য বরাদ্দ নম্বর ৭, একটি প্রবন্ধের জন্য বরাদ্দ নম্বর ৫, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা এই দুটো বিষয়ে মোট বরাদ্দ নম্বর

0: 5 ভাষা বিষয়ের জন্য বরাদ্দ নম্বর 10 পরিশেষে বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ের উপর বরাদ্দ নম্বর 5 একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার বা প্রথম ষান্মাস পরীক্ষার মতোই থার্ড সেমিস্টার পরীক্ষাতেও ওই মার্কশিট এ পরীক্ষা দিতে হবে। সিলেবাস বিষয়ের উপর আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এবার আলোচ্য বিষয় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা বিষয়ের উপর আলোকপাত করছি।
1: স্যার, ভাষাবিজ্ঞান কি?
0: ভাষাবিজ্ঞান কথাটির মধ্যেই এর উত্তর খুঁজে পাবে। ভাষার বিজ্ঞানই ভাষাবিজ্ঞান। বিজ্ঞান যেমন কোনো বিষয়ের উপর পরীক্ষা পর্যবেক্ষণের পরে সিদ্ধান্তে উপনীত হয়, তেমনি ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই ভাষাবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য। বিজ্ঞানের বিভিন্ন শাখার মতোই ভাষাবিজ্ঞান একটি প্রগতিশীল শাখা।
2: স্যার, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার ধাপ কি কি?
0: প্রথম ধাপে তথ্য সংগ্রহ বা ডাটা কালেকশন। দুই, দ্বিতীয় পর্যায়ে ওই তথ্যকে নথিভুক্তকরণ বা রেকর্ডিং করতে হবে। তৃতীয় ধাপে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ বা অ্যানালিসিস করে তার যথাযথ বর্ণনা দিতে হবে। চতুর্থ ধাপে উপাদানগুলোকে বারবার বিশ্লেষণের ফলে যখন দেখা যাবে একই কারণের ফলে একই ফলাফল আসছে, তখন পরবর্তী ধাপে বিষয়টিকে সরলীকৃত করতে হবে। পঞ্চম ধাপে অনুমান বা হাইপোথেসিস করার পালা। ষষ্ঠ ধাপে এই অনুমান যাচাইয়ের মাধ্যমে তৈরি হয় সূত্র, যার নাম লিঙ্গুইস্টিক ল। এভাবেই ধাপে ধাপে ভাষার বিজ্ঞান চর্চা এগিয়ে যায়।
1: স্যার, ভাষাবিজ্ঞান মানুষের মৌখিক ভাষা না লিখিত ভাষার চর্চা করে?
0: ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে, লিখিত ভাষা আলোচনায় আসে না। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে, সেই তুলনায় লিখিত ভাষা অনেকটাই নবীন। তাছাড়া পৃথিবীতে বহু সহস্র কোটি মানুষ মৌখিকভাবে ভাষার ব্যবহার করে, তার মধ্যে মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে পারে। মুখের ভাষা মানুষের ভাব প্রকাশের মাধ্যম। ভাষাবিজ্ঞানীরা মুখের ভাষাকে প্রকৃত ভাষা মনে করেন, তাই ভাষাবিজ্ঞান সামগ্রিকভাবে মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চা করে।
2: স্যার, ভাষাবিজ্ঞানের শাখা কয়টি?
0: ভাষাবিজ্ঞানের মূল শাখা তিনটি। এক, তুলনামূলক ভাষাবিজ্ঞান। দুই, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। ও তিন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান।
1: স্যার, তুলনামূলক ভাষাবিজ্ঞান কি?
0: তুলনামূলক ভাষাবিজ্ঞানের নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে দুটো ভাষার মধ্যে তুলনা করা। এর সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 সালে। নামটা মনে রাখবে, তিনি সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে অনেক মিল দেখতে পেয়েছিলেন। তার কথায় এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন, কারণ এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে।
2: স্যার, এই মূল ভাষাটি কি?
0: এই ভাষাটি হল ইন্দো ইউরোপীয় ভাষা।
1: স্যার, তুলনামূলক ভাষাবিজ্ঞান নাম হলো কেন?
0: সংস্কৃত, লাতিন, গ্রিক, ফার্সি এই ভাষাগুলির মধ্যে তুলনা করা হয়েছে বলেই তুলনামূলক ভাষাবিজ্ঞান নাম হয়েছে।
2: স্যার, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কি?
0: তুলনামূলক ভাষাবিজ্ঞান বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে বিভিন্ন মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে। অপরপক্ষে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টর মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম নিয়েছে তা আলোচনা করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
1: স্যার, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি?
0: সময়ের সাথে সাথে ভাষার বিবর্তন হয়, আর বিবর্তনের ফলে ভাষার সংগঠনে যে পরিবর্তন দেখা যায়

0: তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের কাজ। তোমরা নিচের ক্লাসে শব্দ ও ধ্বনি পরিবর্তন পড়েছ। এই শব্দ ও ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই ধ্বনি পরিবর্তনের কারণ অনুসন্ধান করে।
1: স্যার, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি?
0: ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে আলোচনা করে, আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সমকালীন প্রচলিত ভাষাসমূহের গঠন রীতির বিচার বিশ্লেষণ করে।
2: স্যার, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কখন আর কোথায় বা হয়েছিল?
0: বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, প্রধানত ইউরোপ এবং পরবর্তীকালে মার্কিন দেশে।
1: স্যার, কোন ভাষার উপর বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব বেশি?
0: যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব বেশি।
2: স্যার, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার বিষয় কী কী?
0: বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় চারটি। এক, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব। দুই, রূপতত্ত্ব। তিন, বাক্যতত্ত্ব। ও চার, শব্দার্থতত্ত্ব।
1: স্যার, ভাষাবিজ্ঞানের ভাগ কটি ও কী কী?
0: ভাষাবিজ্ঞানের ভাগ দুটি, প্রধান ভাষাবিজ্ঞান ও দুই, ফলিত ভাষাবিজ্ঞান। প্রধান ভাষাবিজ্ঞানকে আবার চারটি ভাগে ভাগ করা যায়, যেমন এক, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব। দুই, রূপতত্ত্ব। তিন, বাক্যতত্ত্ব। ও চার, শব্দার্থতত্ত্ব। আর ফলিত ভাষাবিজ্ঞানকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যেমন এক, সমাজ ভাষাবিজ্ঞান। দুই, মনোভাষাবিজ্ঞান। তিন, স্নায়ু ভাষাবিজ্ঞান। চার, নৃভাষাবিজ্ঞান। ও পাঁচ, শৈলী বিজ্ঞান।
2: স্যার, সমাজ ভাষা বিজ্ঞান কি?
0: ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, ভাষা বিজ্ঞানের যে শাখাটি এই বিষয়ে চর্চা করে তাকে সমাজ ভাষা বিজ্ঞান বলে। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ তিনটি। এক, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। দুই, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। ও তিন, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান।
1: স্যার, মনোভাষা বিজ্ঞান কি?
0: ভাষা মনের ভাব প্রকাশ করে, সুতরাং ভাষার সঙ্গে মনের যোগ নিবিড়। মনোভাষা বিজ্ঞানের সবচেয়ে বড় ভূমিকা শিশুর ভাষার ক্ষেত্রে। কিভাবে শিশুরা কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে মনোবিজ্ঞান। মানুষের ভাষা শেখার কৌশল নিয়ে ভাষাবিজ্ঞানীরা নানা তত্ত্বের অবতারণা করেছেন। প্রাথমিকভাবে অনুমান ছিল ভাষিক পরিবেশ থেকে অনুকরণ করে মানুষ ভাষা আয়ত্ত করে। নম চমস্কি এই তত্ত্ব থেকে সরে এসে বললেন, মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, মানব মস্তিষ্কেই থাকে সামর্থ্যের কেন্দ্র। তিনি প্রথমে মস্তিষ্ককে বললেন ভাষা শেখার যন্ত্র, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সংক্ষেপে ল্যাড। পরে তিনি যন্ত্র কথাটির পরিবর্তে ব্যবস্থা বা সিস্টেম কথাটি ব্যবহার করেছেন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বা সংক্ষেপে ল্যাশ। তার মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে বলা হয় সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার। এই ল্যাড এবং ল্যাশ এর মাধ্যমেই শিশুরা ভাষা শিক্ষায় অনুকরণধর্মিতা থেকে সৃজনশীলতার বিশালতার মধ্যে পৌঁছেছে।
2: স্যার, স্নায়ু ভাষা বিজ্ঞান।

0: কি স্যার?
1: স্নায়ু ভাষা বিজ্ঞানের যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষা বিজ্ঞান বলা হয়। 1881 খ্রিস্টাব্দে পল বোকা অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ প্যারি তে এক রোগীর কথা বলা হয়। তিনি 21 বছর বয়সে তাল তয় আকার ল তাল ধ্বনি ছাড়া কিছুই উচ্চারণ করতেন না। এই মানুষটির চিকিৎসা প্রসঙ্গে জানা যায় ভাষাসিদ্ধ যুক্তক্রম পরিকল্পনা আত্মপ্রকাশ বাচিক সৃজন ক্ষমতা ছাড়াও ভাষার মৌলিক বিষয় যেমন অনুভব ও জ্ঞান আহরণ লেখা পড়া বলা সবই মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্কিত।
2: স্যার, ভাষা শেখার ক্ষেত্রে মস্তিষ্কের কটি ভাগ?
1: মস্তিষ্কের দুটি গোলার্ধ আছে, মস্তিষ্কের বাম গোলার্ধ ও মস্তিষ্কের ডান গোলার্ধ। মস্তিষ্কের বাম গোলার্ধে বলা লেখা ভাষা পড়া গণনা বিশ্লেষণ চিন্তা করতে সাহায্য করে, আর সামগ্রিক বিকাশ রোমন্থন ডান গোলার্ধের কাজ। স্নায়ু ভাষা বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, এক ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ ও দুই ভাষাগত সমস্যার সংস্কার।
0: স্যার, নৃভাষা বিজ্ঞান কি?
1: প্রতিটি সভ্যতা তাদের নিজের মতো করে ব্যবহার্য জিনিসকে চিহ্নিত করে, ফলে ভাষার মধ্যে সৃষ্টি হয় নানা বৈচিত্র্য। পারিবারিক সম্পর্কের দিক থেকে ইংরেজি ভাষার তুলনায় বাংলা ভাষার শব্দ সংখ্যা অনেক বেশি। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই। নৃতত্ত্বের সংস্পর্শে এসে ভাষাবিজ্ঞানীরা বুঝতে পেরেছে এইসব ভাষাও আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে এবং সব ভাষাই সমান ও গুরুত্বপূর্ণ।
2: স্যার, শৈলীবিজ্ঞান কি?
1: মানুষ ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে, আর ভাষার মাধ্যম বলতে বোঝায় ভাষার বিশিষ্টতা। ভাষার রূপ বা ফর্ম লেখকের লেখার শৈলীর উপর নির্ভর করে। কোনো লেখকের লেখার শৈলী বিশ্লেষণকে শৈলীবিজ্ঞান বা স্টাইলিস্টিক্স বলা হয়। স্যামুয়েল ওয়েসলি ভাষারীতিকে বলেছেন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট।
0: স্যার, শৈলীকে কয় ভাগে ভাগ করা যায়?
1: স্টাইল বা শৈলী বিভিন্ন ধরনের হলেও প্রথাগতভাবে দুভাগে ভাগ করা হয়। এক, প্রথমটি ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, আর দ্বিতীয়টি হল ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। উদাহরণস্বরূপ, মূল্যায়ন ভিত্তিক শৈলীর দ্বারা বঙ্কিমচন্দ্রের লেখনীর সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য বোঝা যায়। বর্ণনামূলক শৈলীর দ্বারা রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর পার্থক্য বোঝা যায়।
2: স্যার, লাং ও পারুল কি?
1: ভাষাতাত্ত্বিক ফেরদিনা দ্য সচুর ভাষার নানা উপাদান যেমন ধ্বনি রূপ শব্দাংশ বাক্য এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে নাম দিয়েছেন লাং LANGUE আর পারল PARO LE। এই হল সেই সংবিধিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়া।
0: স্যার, অভিধান ভাষাবিজ্ঞান কি?
1: ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা অভিধান বিজ্ঞান। লেক্সিকোগ্রাফি জাস্কের নিরুক্ত থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত। অভিধান রচনার ধারায় পৃথিবীর সব দেশেই বিশেষ পরিপুষ্টি লাভ করেছে। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিয়াস শব্দ

0: শব্দটি ব্যবহার করেন। 1538 সালে থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায়। অভিধানকে ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ বলা হয়।
1: স্যার, আদর্শ অভিধান কি?
0: আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে। এক, শব্দের গঠনগত স্তর, দুই, অন্যায়গত স্তর, ও তিন, বাগার্থগত স্তর। এই বাগার্থগত স্তরটি অভিধানের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।
2: স্যার, অভিধান কয় প্রকার?
0: অভিধান অনেক প্রকার হয়। অতি পরিচিত অভিধান একভাষিক ও দ্বিভাষিক। যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তাকে বলে একভাষিক অভিধান। যেমন বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি। যে অভিধানে একটি ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলে। তাছাড়া যে অভিধানে কোনো একটি শব্দের প্রথম প্রচলনের সময় ওই সময়ে তার অর্থ কী ছিল, কীভাবে অর্থের বদল ঘটল, বর্তমান সময়ে তার অর্থ কী, এই সমস্ত বিষয় লিপিবদ্ধ করে তাকে ইতিহাসভিত্তিক অভিধান বলা হয়। আলোচনা থেকে আমরা বুঝতে পারি ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা একটির সঙ্গে অন্যটির সম্পর্ক অত্যন্ত নিবিড়। মনোভাষাবিজ্ঞান ও স্নায়ুভাষাবিজ্ঞান যেমন ব্যক্তি মানুষের ভাষা প্রকাশের সঙ্গে যুক্ত, তেমনই সমাজ ভাষাবিজ্ঞান ও নৃভাষাবিজ্ঞান সমাজ ও গোষ্ঠীর সভ্যতা ও সাংস্কৃতিক দিক থেকে আমাদের মনোযোগ আকর্ষণ করে। ভাষার সঙ্গে শব্দ ও স্টাইলের সম্পর্ক থেকেই অভিধান বিজ্ঞান ও শৈলীর মধ্যে সামগ্রিক ভাষাবিজ্ঞানের সম্পর্ক। মানুষের মুখের ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করে মনোবিজ্ঞান। এই বিষয়গুলো আমি যেগুলো এখন বলবো সেগুলো তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। যেমন নোয়াম চামস্কির মতে, মানুষের মধ্যেই আছে ভাগ শেখার সামর্থ্য, সেই সামর্থ্যের কেন্দ্র হল মানব মস্তিষ্ক। চামস্কির মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার বলে। চার, ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। পাঁচ, ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ হল অভিধান বিজ্ঞান। ছয়, মনীষী জাস্কের নিরুক্ত থেকে ভারতে অভিধান রচনার সূত্রপাত। সংক্ষেপে যে বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন, যেমন বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষাবিজ্ঞান নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে, লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না। তিন, লেখা শুরু হয়েছে 6-7 হাজার বছর আগে, কিন্তু মৌখিক ভাষার উদ্ভব লক্ষ লক্ষ বছর আগে। চার, ভাষাবিজ্ঞানের আলোচনায় তিনটি বহুল প্রচলিত শাখা হল তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। পাঁচ, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলি ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতকের প্রথম দিকে ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ হল সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতির বিচার বিশ্লেষণ করা। কোনো একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করে ধ্বনিতত্ত্ব। দশ, রূপতত্ত্বের বিষয় হল পদের গঠন, পদের চেয়ে ছোট ভাষার একক রূপের নানা

0: প্রযুক্তি। বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ করাই হল বাক্যতত্ত্বের মূল বিষয়। ১২. শব্দের অর্থ পর্যালোচনা করে শব্দার্থ তত্ত্ব। ১৩. ভাষাবিজ্ঞানের দুটি শাখা, প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান। ১৪. সমাজ ভাষাবিজ্ঞানে তিনটি ভাগ, ১. বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান, ২. পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান ও ৩. প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। ১৫. কোনো ভাষার চরিত্র নির্ভর করে বক্তা, শ্রোতা এবং উপলক্ষের উপর। উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা বলে থাকেন রেজিস্টার। কোনো ব্যক্তি যে বিশেষ রীতির ব্যবহার করে তাকে বলে কোড। পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কোড বদল বা কোড সুইচিং। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেন। আজ এখানেই বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান শেষ করছি।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতনের শিক্ষক অঞ্জন কুমার রায় এবং দুই শিক্ষার্থী।

0: নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিমবাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি শোনাবেন বিশ্বনাথ টুডু ও সহশিল্পীরা। 6:15 যেমন দেখেছি তাকে, গোমস্তা প্রসাদ সরেন। অংশ নেবেন কালেন্দ্রনাথ মান্ডি, অনল হেমব্রম ও সুতালাল সরেন। আজ তৃতীয় পর্ব। এরপর লোকগীতি পরিবেশনায় ঠাকুরদাস হাঁসদা, বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, শিশুর অধিকার বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। আন্তর্জাতিক শিশু নিগ্রহ ও আগ্রাসন প্রতিরোধ দিবস বিষয়ে অভিক ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন গোপালচন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর। প্লাস্টিক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপক কিশোর সরকারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। বিশ্ব পরিবেশ দিবস এর বিষয়ে বলবেন ডক্টর মানুষ ভৌমিক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। 9:30 নাটক ভাঙা বাঁশির সুর, রচনা বিমল রায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘুসঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন মৈথিলি লোকগীতি শিল্পী সৌম মিশ্র। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। এরপর ওড়িয়া আধুনিক গান শোনাবেন বিজয় কুমার সামন্ত রায়, এটি আকাশবাণী জয়পুর কেন্দ্রের নিবেদন। 10:30 নজরুল গীতি শুনবেন সুনিতা বিশ্বাসের কণ্ঠে। 10:45 রজনীকান্তের গান শিল্পী সৌমী ভট্টাচার্য। আনন্দ দাসের গাওয়া লোকগীতি রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সোহিনী রায়চৌধুরীর কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 হিন্দি বার্তা, উপস্থাপনা রিঙ্কু প্রসাদ। 6:30 গুলগুলশান, 7:10 আধুনিক গান সুনিতা বিশ্বাসের কণ্ঠে। দর্পণ 7:30, উপস্থাপনা রিঙ্কু প্রসাদ। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট শুনবেন 9:16। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। জানিয়ে দিই আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ কিছুটা মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ, ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল

32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 86%, সর্বনিম্ন শতকরা 95%। গত 24 ঘণ্টায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উছেন তালমা খন পনসাই মরেগেল তুরুই গেডুডো তুরুই মিটার এহবেনা তেহেঞা সান্তারি আখড়া এতহবরে দো আজম তাবন পে বিশ্বনাথ টুডু আর সাউতেন কো সাপড়াওতেনা পরব সেরে সেরে দো সুলেখা মুর্মু আর পদ্মাবতী টুডু

0: tan gumusta Prasad Sorendo okalaka kin niela kadita het okalaka kin buja kadita het manmi hisabte agwan hisabte anuliye lekate aya oka oka gun ko okalaka tahe okana okalaka kin poroka katne het ine ko bhyanate ge niye marang tina galmara ko uchan kante hen bar hi sre galmara pe ajam kata tehin do kana ine galmara rena ge tesara menek muchat hatin tehin ho setre mena kat kina manutan onol hemrom ar manutan কলেন্দ্রনাথ মান্ডি মান্ডি গমকে দো সিলি পাথাম রে সিরে সাসাপড়াবি কানাই নিউম উরুম অনলিয়ে অনড়িয়ে কানাই অনকাগে অনল হেমব্রম গমকে দো তেতরে পাথাম রেন জক সাসাপড়াবি লিকাতে কামি কানা সাহি চার্চা সাও আড়ি দিন লেতারগে ধুরো মেনা কাদিয়া মা তিহিয়া নিয়ে তেসার হিসিনা গালমারাও রেহ সান্তাড়ি আখড়া পাহটা সেন কোন আবেন বানা হরগে আর হো মিদ্ধাও সগুন্দারাম সাঁতে জোহার
1: জোহার
2: জোহার
0: মাড়াঙা হিস করে আজা রাজারি রেনা কামি কো বাবদে আয়া চরিত্রে ওকালেকা প্রতিবাদী মিটেন গুণ তাহে কান্তিয়া ইনিকোবেন লাই একাদ অনলি হিসেবতে আয়া চেত গুণ তাহে কেনা ইনিকোবেন লাই সঙ্গে ওকাদ তাবোনা তবে লাই কো আজে মিনহোর উনি মানমি লিকাতে আয়া যাহা কো গুণ তাহেন তাই কাটি খুনা গে ইনকোরেনা ঝালাক দো নিয়েল জাম হোক আ মিটেন মানমি তিয়ার আ কাটি খুনা গে আদো অনল হেমব্রম গমকে আয়া কাটি বিদের রেনা ঘটনা কো আয়া গিদরে উমিরেনা অনকানা যাহনা ঘটন লাইলিকানা যদি দিশা মেনা খান যদি বাড়াই কাত খায় মাসে লি তাবন মেম
2: সিরিজ গোড়া স্কুল রেনা কথা অনেক কো তাহেনা হোস্টেল রে তাহেন কান তাহে
3: গিদরে উমের করনা কথা যদি লই লিখান মা তো লানদা হ সনামিয়া আর
2: দিল দিল হ নামো দিল হ নামো
3: যাব অন কথা মনা
2: আদো যাহে ইসিন তাকোয়া উনি তো বামড়ে কানাই সিরিজ গোড়া স্কুল রেনা কথা অনেক কো তাহেনা কুইন বুটারে তুফুন লাগিতে টুকুই রে দায় দহো কদা তো গমস্তা বাবু তো ওখা খন হেজ কাতে উকাল কারে জাঙ্গা আরুবো সময় হনিয়া টুকুই এ জটে কইয়াদা আদো উনি বামড়ে তো দমে এগের দমে এগের যাচ্ছে তাই এগের কে দেয়া আর মেতায় চেটে মেতায় কিনা দেখবে পজিটা ছুঁয়ে এখন অভিশাপ দিয়ে দেবো গমস্তা বাবু ওনা বিদল রেগে ওকা লেখায় তাহেন কিনা মেনদাই ইঞা হো ডোরা মেনা তিঞা ডোরা সাব কাতে ইঞ হো হা ইঞ যখন ইঞ রড় গট কা আবাং মা আদম চিকাই
0: এনখান ওয়া দো বড়ায়ো কিনা যে গিদরে বিদল খনা কে আয়া যাহা রড় জাঙ্গের না যাহা সাহস বড়িজা জাঙ্গের না যাহা মনসুব ইনে না গে সনতর কিনা
2: বতর মেনতে জীবন রেগে চিন হো বাং তাহে কান্তা নয় 2010 হাবি নুকু কো হেজ লেনা আতু ওনা এলাকারে দো বীর হড় কো মেতা হকো কান তাহেন আর রাজনীতি রেনা ভাষা তে দো মাও 2010 রেনা 25 ডিসেম্বর জারপা লে দিয়ে কো মাও চেদা বাংমা ইনখন আর ওয়ান হা ভাগি লে দাড়ে আ ওনা বীর বুরু একদম রাইকা বুরু জাপা ওড়া তো ওনা করে দো দমে কো তাহে কানা আদো উনকো আ মিটিন রে সেন হইও আয়ু বেড়া মিটিন কো দহয়া উনি দো বাই চালাও কানা মিটিন রে বাই চালাও কান খান একদম 11 12 জন ওনা সাফা বাতে কো উনকো চিত কো সাফা মেনা তো বার ধারে ভরিয়া কাতে সাপাপ হেনা তাকো আর কো হেজ কাদি হেজ একনা গমস্তা বাবু আওড়া জারপা ওকাদিয়া কো চেদা মিটিং রে বাম সেন কানা
3: যত হর কো চালা কানা মিটিং রে আর আপে গে বাপে সেন কানা চেদা আলে দো হড়া ভলাই লাগি লে হেজ কানা
0: আলে দো হড়া ভলাই লাগি
3: ভলাই লাগি লে হেজ কানা
0: নিন্দেলে মিটিং দা
3: হ্যাঁ নিন্দেলে মিটিং দা আপে হো চালা হই তপে আ আর জবাব এমাত কথা না নিদে হো পে হেজ কানা নিদে মা কুমড়ু ডকত কো হিজু আপে তো চিলি চেত দো ভলাই পে কবিয়া হোড়া দো
0: আচ্ছা
3: আদো নুনুন সাহস থাকে কানতে ওনা কথাই মেন দাড়ে কো বংখান আড়ি কষ্টতে উনহো বাঁচাও করায় ওনা তো থাকে না 2010 সাল রে 25 জানুয়ারি
0: আচ্ছা
3: নিদে সময়
0: এনখান উনহো আয়া যাহা আদর্শ ইনরে তো নিদো
3: মিট লাগে কানা ইন এলিট গেট কানা আর দোসার লো সেতারে পুলিশ কো হেজ না আমকু দড় কাতে মিট বার উনি আয়রন নুটেন গিদরে কো দাল লে দেয়া নাসেনা ইনেগে বাখান চেন হওয়া কো খুতি ইটাও কদা দোসার লো সেতারে পুলিশ কো হেজ না বান্ধন কোন হেজ কদা কোন মাস্টার মশাই আপনার বাড়িতে রাত্রে কারা এসছিল না তো আমি তো জানি না আমি তো কাউকে লালিশ করি নাই নালিশ করি নাই আপনাকে তো জানায়নি কেউ আসে নাই নয় নুকা কথায় রড়াত কথা না পুলিশ হেমর মে কতে কো রুয়ার কানা
2: আর মিটান কথাই মেতা কো তাহেন মেনদাই নোয়া হাতো আপে মিটান রাজনীতি ইনহো মিটান রাজনীতি রেন হড় কানে তো আপে যাহাই ভলাই রেনা কথা পে লৈদা তায়ামাকান হড় কো উতনাও রেনা কথা পে লৈদা যখন বাই চালা লেন রে ওনা রাইফেল উদুক কাতে কো মিতা কানা নালম গজ মিয়ালে আদো মেনদাই ইন গজ কাতে কি আপে কুকমু সারিয়া ᱤᱧ ᱜᱚᱡ ᱠᱟᱛᱮᱫ ᱡᱩᱫᱤ

0: ᱟᱭᱟᱜ ᱵᱷᱟᱹᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱯᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱠᱢᱩ ᱯᱮ ᱧᱮᱞᱮᱫ ᱚᱱᱟ ᱡᱩᱫᱤ ᱥᱟᱹᱨᱤᱜᱼᱟ ᱛᱟᱦᱞᱮ ᱢᱟ ᱠᱚᱲᱟᱵᱤᱧ ᱚᱰᱟᱣᱟᱫ ᱯᱮᱭᱟ ᱠᱳᱪᱤᱧ ᱯᱮ
1: ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱹᱨᱤᱜᱮ ᱱᱤᱛᱚᱜᱟᱜ ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱛᱮᱫ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱨᱮ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱟᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱛᱟᱞᱟᱛᱮ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮ ᱜᱮᱭᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱟᱹᱦᱤᱨ ᱵᱷᱟᱵᱛᱮ ᱜᱩᱱᱟᱹᱱᱚᱜ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱟᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱜᱚᱱᱚᱴᱷᱚᱱ ᱥᱟᱞᱟᱜ ᱟᱡ ᱢᱟ ᱡᱚᱯᱲᱟᱣᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱜᱮ ᱪᱚᱴᱯᱷᱮᱴ ᱡᱚᱯᱲᱟᱣᱟᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱜᱮ ᱤᱱᱟᱹ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱟᱵᱚ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱟᱭᱢᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱜᱚᱱᱚᱴᱷᱚᱱ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱢᱟᱹᱱ ᱢᱟᱱᱚᱛ ᱦᱚᱸᱵᱚᱱ ᱥᱚᱫᱚᱨ ᱠᱟᱣᱫᱮᱭᱟ ᱵᱟᱝ ᱠᱟᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱜᱮ 8 ᱜᱚᱴᱟᱝ ᱥᱤᱨᱯᱟᱹ ᱠᱚᱭ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱜᱩᱱᱤᱡᱚᱱ ᱥᱤᱨᱯᱟᱹ ᱦᱚᱸᱠᱚ ᱚᱯᱷᱟᱨ ᱤᱫᱤ ᱛᱟᱦᱮᱸᱫ
2: ᱚᱯᱷᱟᱨ ᱤᱫᱤ ᱛᱟᱦᱮᱱᱟ ᱠᱚ ᱵᱟᱨ ᱫᱷᱟᱣ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱨᱩᱣᱟᱹᱲ ᱠᱟᱫᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ
1: ᱟᱪᱪᱷᱟ
2: ᱛᱟᱭᱱᱚᱢ ᱛᱮ ᱟᱨᱚ ᱚᱲᱟᱜ ᱨᱮᱠᱚ ᱤᱫᱤ ᱦᱚᱴᱚ ᱫᱮ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱨᱩᱣᱟᱹᱲ ᱞᱮᱫᱟ ᱨᱩᱣᱟᱹᱲ ᱟᱭᱟᱜ ᱫᱚ ᱪᱮᱫ ᱚᱱᱟ ᱨᱮᱫᱚ ᱪᱮᱫ ᱦᱩᱱᱟᱹᱝ
2: ᱨᱩᱣᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮᱛᱟ ᱤᱧ ᱡᱟᱦᱟᱸ ᱟᱫᱚᱨᱥᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱥᱚᱨᱠᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱟᱭ ᱠᱟᱹᱢᱤ ᱮᱫᱟ ᱛᱟᱦᱞᱮ ᱪᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱫᱚ ᱚᱱᱟ ᱥᱤᱨᱯᱟᱹ ᱫᱚᱧ ᱟᱛᱟᱝᱟ ᱥᱩᱠᱞᱟᱞ ᱵᱟᱹᱵᱩ ᱥᱤᱨᱯᱟᱹ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱫᱚ ᱥᱟᱨᱚᱫᱟ ᱵᱟᱹᱵᱩ ᱢᱮᱱ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱵᱟᱹᱵᱩ ᱢᱮᱱ ᱥᱮ ᱟᱞᱮ ᱚᱨᱟ ᱥᱚᱨᱟ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱟᱞᱮ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱡᱩᱱᱤᱭᱟᱨ ᱧᱚᱜ ᱜᱮᱭᱟᱞᱮ ᱢᱚᱦᱟᱫᱮᱵᱩ ᱢᱮᱱᱟᱭᱟ ᱤᱧ ᱢᱤᱱᱟᱹᱧᱟ ᱵᱟᱞᱮᱥᱥᱚᱨ ᱵᱟᱹᱵᱩ ᱢᱮᱱᱟᱭᱟ ᱛᱤᱥᱦᱚᱸ ᱥᱤᱨᱯᱟᱹ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱫᱚ ᱚᱞᱵᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱵᱟᱞᱮ ᱟᱬᱜᱚᱣ ᱠᱟᱱᱟ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱵᱟᱹᱵᱩ ᱢᱟ ᱵᱟᱝᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱫᱤᱥᱟᱹ ᱵᱚᱱᱟ ᱥᱟᱨᱦᱟᱣ ᱵᱚᱱᱟ ᱠᱚ ᱚᱱᱟᱜᱮ ᱥᱤᱨᱯᱟᱹ ᱛᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ ᱩᱱ ᱥᱟᱨᱚᱫᱟ ᱵᱟᱹᱵᱩ ᱟᱨ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱵᱟᱹᱵᱩᱣᱟᱜ ᱚᱱᱮ ᱚᱱᱟ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱨᱮ ᱴᱮᱦᱟᱴ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱟᱞᱮ ᱦᱚᱸ ᱛᱮᱦᱮᱧ ᱢᱮᱱᱟᱜ ᱞᱮᱜᱮ ᱱᱤᱛ ᱦᱟᱹᱵᱤᱡ ᱚᱱᱟ ᱠᱚ ᱟᱸᱥ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱟᱞᱮᱭᱟ
0: ᱤᱧ ᱢᱮᱛᱟᱫᱤᱧ ᱛᱟᱦᱮᱱ ᱟᱹᱞᱤᱧ ᱛᱚ ᱜᱚᱲᱚᱢᱮᱭᱟ ᱥᱮ ᱟᱫᱚ ᱩᱱᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱛᱮᱜᱮ ᱟᱫᱚᱭ ᱢᱮᱛᱟᱫᱤᱧᱟ ᱥᱤᱨᱯᱟᱹ ᱫᱚᱢ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱦᱚ ᱢᱮᱱᱫᱟᱭ ᱥᱤᱨᱯᱟᱹ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱤᱧ ᱫᱚ ᱚᱞᱚᱜ ᱤᱧ ᱮᱦᱚᱵ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱫᱚ ᱥᱤᱨᱯᱟᱹ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱚᱞᱚᱜ ᱨᱮᱫᱚ ᱵᱟᱹᱧ ᱟᱬᱜᱚ ᱠᱟᱱᱟ ᱠᱩᱥᱤᱭᱟᱜᱼᱟᱹᱧ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱤᱣᱤ ᱨᱟᱜ ᱛᱤᱧᱟᱹ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱧᱮᱞᱛᱮ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱫᱩᱠ ᱧᱮᱞᱛᱮ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱜᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱩᱛᱱᱟᱹᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱜᱮ ᱛᱚ ᱤᱧ ᱫᱚ ᱱᱚᱰᱮᱧ ᱟᱬᱜᱚ ᱠᱟᱱᱟ ᱥᱤᱨᱯᱟᱹ ᱫᱚ ᱛᱤᱥ ᱠᱷᱚᱱ ᱱᱚᱜᱼᱚᱭ ᱛᱚ 2003 ᱨᱮ ᱥᱟᱝᱵᱤᱫᱷᱟᱱᱤᱠ ᱥᱤᱠᱨᱤᱛᱤ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱛᱚ ᱱᱟᱦᱟᱜ ᱱᱚᱜᱼᱚᱭ ᱥᱤᱨᱯᱟᱹ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱮᱢ ᱵᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱢᱮᱱᱫᱟ ᱢᱮᱱᱫᱟ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱮᱢᱚᱜ ᱜᱮᱭᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱤᱧ ᱫᱚ ᱥᱤᱨᱯᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱸᱥ ᱦᱚᱸ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱤᱧᱟᱹ ᱟᱨ ᱠᱚᱠᱚᱭ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱧᱩᱛᱩᱢ ᱠᱚ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱵᱷᱮᱡᱟᱭ ᱛᱤᱧᱟᱹ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱮᱢᱚᱜᱼᱟ ᱤᱧᱟᱹᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱠᱚᱣᱟᱜ ᱵᱤᱪᱟᱹᱨ
1: ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱥᱤᱨᱯᱟᱹ ᱫᱚ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱫᱚ ᱡᱟᱹᱱᱤᱡ ᱵᱟᱭ ᱧᱟᱢ ᱠᱟᱫᱟ ᱮᱱᱦᱚᱸ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱛᱟᱞᱟᱨᱮ ᱛᱤᱦᱤᱧ ᱩᱱᱤ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱮ ᱨᱮᱦᱚᱸ ᱩᱱᱤᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱟᱶ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱫᱟᱨᱟᱭ ᱫᱤᱱ ᱨᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ᱠᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱫᱤᱥᱟᱹ ᱫᱚᱦᱚᱭᱮᱭᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱚᱱᱮᱭᱟ ᱟᱢ ᱢᱟᱱᱰᱤ ᱜᱚᱢᱠᱮ?
2: ᱩᱱᱤ ᱫᱚ ᱡᱟᱭ ᱡᱩᱜᱽ ᱜᱮ ᱦᱚᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱛᱟᱞᱟ ᱨᱮᱫᱚ ᱫᱤᱥᱟᱹ ᱜᱮᱭ ᱛᱟᱦᱮᱱᱟ ᱢᱟᱱᱮ ᱚᱱᱚᱞ ᱵᱟᱹᱵᱩ ᱥᱤᱨᱯᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱜᱮ ᱠᱟᱛᱷᱟ ᱥᱤᱨᱯᱟᱹ ᱫᱚᱢ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚ ᱱᱚᱰᱮ ᱵᱚᱱ ᱛᱷᱩᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱫᱟᱨᱟᱢ ᱦᱚᱲ ᱦᱚᱸ ᱩᱱᱤ ᱫᱚᱠᱚ ᱯᱟᱸᱡᱟᱭᱮᱭᱟ ᱢᱮᱱᱟᱠᱚ ᱦᱚᱲ ᱫᱚ ᱜᱚᱡ ᱠᱟᱛᱮᱫ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱜᱚᱱᱚᱝ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱤᱣᱮᱫ ᱨᱮᱫᱚ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱜᱚᱱᱚᱝ ᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱮᱦᱮᱧ ᱩᱱᱤ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱦᱚᱲ ᱦᱚᱲ ᱢᱚᱛᱮ ᱢᱚᱱᱮ ᱨᱮᱫᱚ ᱢᱮᱱᱟᱭ ᱜᱮᱭᱟ ᱛᱮᱦᱮᱧ ᱵᱚᱱ ᱫᱤᱥᱟᱹᱭ ᱠᱟᱱᱛᱮ ᱩᱱᱤ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱱᱩᱱᱟᱹᱜ ᱵᱚᱱ ᱪᱟᱨᱪᱟ ᱮᱫᱟ ᱨᱚᱲ ᱮᱫᱟ ᱵᱚᱱ ᱛᱷᱩᱛᱤ ᱮᱫᱟ ᱵᱚᱱ ᱛᱟᱢᱟᱥᱟ ᱮᱫᱟ ᱵᱚᱱ
1: ᱱᱚᱝᱠᱟᱱ ᱢᱤᱫᱴᱮᱱ ᱢᱟᱦᱟᱢᱟᱱᱣᱟ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱜᱚᱢᱠᱮ ᱫᱟᱨᱟᱭᱠᱟᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱟᱵᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱜᱚᱱᱚᱝ ᱵᱚᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱭᱟ ᱪᱮᱫ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ?
0: ᱚᱠᱛᱚ ᱜᱮ ᱚᱱᱟ ᱫᱚᱭ ᱞᱟᱹᱭᱟ ᱛᱮᱦᱮᱧ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱚᱠᱟᱥᱮᱱ ᱟᱹᱛᱩ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱚᱞᱚᱢ ᱨᱮᱦᱚᱸ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱵᱟᱹᱵᱩᱣᱟᱜ ᱠᱚᱞᱚᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱤᱞ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱟᱲᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱦᱚᱥ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱛᱚᱧ ᱢᱮᱱᱟ ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱚᱱᱠᱟᱱ ᱠᱚᱞᱚᱢ ᱯᱟᱸᱡᱟᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱫ ᱨᱮ ᱵᱟᱝ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱟᱫᱟ ᱜᱮ ᱡᱩᱫᱤ ᱪᱟᱞᱟᱣ ᱤᱫᱤᱜᱼᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱩᱠᱩ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱮᱢ ᱛᱮᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱚᱠᱛᱚ ᱛᱟᱹᱜᱤ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ
1: ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱚᱠᱛᱚ ᱟᱞᱚ ᱛᱟᱹᱜᱤ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱ ᱢᱟ ᱱᱤᱭᱟᱹ ᱫᱤᱥᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱱᱤᱭᱟᱹ ᱟᱸᱥ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱱᱤᱭᱟᱹ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱫᱚᱵᱚᱱ ᱢᱩᱪᱟᱹᱫᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱱ ᱢᱤᱫ ᱢᱚᱦᱚᱛᱟᱱ ᱢᱟᱱᱣᱟ 80 ᱥᱮᱨᱢᱟ ᱩᱢᱮᱨ ᱨᱮ 2023 ᱥᱟᱹᱦᱤᱛ ᱨᱮᱱᱟᱜ 7 April ᱦᱤᱞᱳᱜ ᱵᱟᱹᱜᱤ ᱦᱚᱴᱚ ᱟᱠᱟᱫ ᱵᱚᱱᱟ ᱟᱥᱚᱜ ᱟᱵᱚᱱ ᱱᱚᱝᱠᱟᱱ ᱢᱚᱦᱚᱛᱟᱱ ᱢᱟᱱᱣᱟ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱜᱩᱱᱢᱟᱱᱟᱣ সদর তুলুজ যাওকে দিশারে বন্ধ কয়া অনলিয়া অনড়িয়া সাঁতার কামিয়া সমাজ রেন আগুয়ান লেখাতে উরুমাকান মানতান গুমস্তা প্রসাদ সরেন বাবদে তেখার তেখারতে পে হিঁস রেনা গালমারা উচ্ছেনা তেহেন মুচাদ হোক তেসার হিঁস রেনা মেনে মুচাদ হিঁস রেনা গালমারাও সেটের বেন তাহেকেন আবেন বানাহর মানতান পেড়াকিন মানতান অনল হেমব্রম আর মানতান কলেন্দ্রনাথ মান্ডি আবিনা মেতে মানতান গুমস্তা প্রসাদ সরেন ওকা লেখাবেন নিয়ালে দিয়া আবিনা আনাটকার কথা বাড়াই কথা কো তেহিন আজমিয় কো সামারিবেন সদর কেট খাতিরতে আবেন বানাহরগে আবিনা দামান অক্ত নড়েবেন খেমাও কেট খাতিরতে আর মানতান গুমস্তা প্রসাদ সরেন বাবদেবেন লেই সাঙ্গে কেট খাতিরতে সান্তাড়ি আখড়া কো আজমেট গান উনকু সানাম হর পাহাটা সেট খোট সান্তাড়ি আখড়া পাহাটা সেট খন আবেন বানাহর লাগিদ তাহেনা আড়ি আড়ি গুণ বানাও সারহাও সাঁতে জোহার
0: জোহার
3: নুতুমান অনলিয়া অনড়িয়া গোমস্তা প্রসাদ সরেন বাবদে গালমারা রেয়া তেসার হাটিং পে আজম কে তাবনা নোয়ারে তো তাহে কানা কলেন্দ্রনাথ মান্ডি অনল হেমব্রম আর সুদলাল সরেন মুচাদে তো আজম তাবন পে বিজয় টুডু আর সাঁওতেন সাপড়াওতেনা লাগড়ে সেরিন সেরিন রেদ চাপা মুর্মু আর ভারতী মুর্মু

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। রাজ্য জুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন আটকে থাকা MGNREGS-এ, PMAYG এবং PMGSY সহ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত সব প্রকল্প ইতিমধ্যে শুরু করা হয়েছে। কেন্দ্র সরকারের কাছ থেকে 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন মিলেছে, যেখানে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হবে। এছাড়া 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প পুনরায় দ্রুত চালু হতে চলেছে, যার মাধ্যমে 2,56,00,000 জব কার্ডধারী কর্ম সংস্থানের সুযোগ পাবেন। কেন্দ্র সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে। এর আওতায় বন্দর সংযোগ, উপকূলীয় পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূলীয় এলাকার অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, বকখালি, নামখানা, সাগর, খেজুরি সহ উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ জোর দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া 44টি নতুন জেটি নির্মাণের মধ্যে 41টির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। সাগরদ্বীপের কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্রতট সংরক্ষণ গঙ্গাসকর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নত করা, বলাগাড়ে নদী ভাঙন রোধ এবং 45 কিলোমিটার ড্রেজিংয়ের মতো প্রকল্প বৈঠকে অনুমোদন পেয়েছে। আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুরে তাজপুরের গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল। পরিবর্তে পূর্ব মেদিনীপুরে দাদনপাত্র বারে নতুন সমুদ্র বন্দর গড়ের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুর প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল ও জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডু প্রয়াত, তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর কল্যাণী এইমসে অস্ত্রোপচার করানো হয় এবং তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে কয়েকদিন আগে পেটে তীব্র যন্ত্রণা শুরু হলে তাকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়। আজ দুপুরে তার মরদেহ পূর্ব বর্ধমানের কালনাদুব ব্লকের নোয়ারা গ্রামে নিজ বাড়িতে আনা হলে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে গ্রামবাসী ও এলাকার বিশিষ্টজনেরা আসেন। উল্লেখ্য, শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য চলতি বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হন রবিলাল টুডু। ছাত্রজীবন থেকেই তিনি সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে গেছেন। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7-11 ভারী বৃষ্টি হতে পারে, 7-11 সেন্টিমিটারের মতো। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়েও। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন, এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা, একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দু চার কথা বলতে চাই। আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত, দু টাকায় খেটে যায় ভোর থেকে রাত। এক নয়, দুই নয়, 210 লাখ শিশু করে প্রাণপাত। ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত, ছোট দুই হাত, দু টাকায় খেটে যায় ভোর থেকে রাত। কথাগুলি শুনতে মন বিষাদে ভরে গেলেও এই চিত্র কিন্তু আজকের দিনেও, অর্থাৎ এই আমাদের সকলের কাছেই খুব পরিচিত। শিশুশ্রম, শিশু নির্যাতন, শিশু পাচার, এই সব কটি দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত কিন্তু এই ঘটনা ঘটেই চলেছে। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার প্রচেষ্টা তাই নিরন্তর আমাদের চালিয়ে যেতেই হবে। বন্ধু, শিশুদের অধিকারগুলি সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে এবং সেই অধিকার যাতে তারা প্রত্যেকে পায়, একজন সুনাগরিক হিসেবে আমাদের সকলকে তার প্রতি সচেতন হতে হবে। শিশুদের অধিকারগুলি হলো এমন কিছু মৌলিক অধিকার যা জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং অন্যান্য আন্তর্জাতিক ও জাতীয় আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়। এই অধিকারগুলি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং তাদের সুরক্ষাও নিশ্চিত করে। শিশুদের অধিকারগুলির মধ্যে যেটি প্রথম অধিকার হিসেবে ধরা হচ্ছে সেটি হচ্ছে বেঁচে থাকার অধিকার। শিশুদের বেঁচে থাকার ও সুস্থ জীবন ধারণের অধিকার রয়েছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। রয়েছে তাদের সুরক্ষার অধিকার। শিশুদের কোনো প্রকার শারীরিক বা মানসিক আঘাত, শোষণ, নির্যাতন বা বৈষম্য থেকে সুরক্ষার অধিকার কিন্তু তাদের রয়েছে বন্ধুরা। আর তার সাথে তো অবশ্যই রয়েছে শিক্ষার অধিকার। শিশুদের শিক্ষা গ্রহণ ও জ্ঞান অর্জনের অধিকার যেন তারা পায় সেদিকেও কিন্তু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়াও যে অধিকারগুলি রয়েছে সেই কথায় যদি আমরা আসি তাহলে বলতে পারবো তাদের অংশগ্রহণের, অর্থাৎ তাদের জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে মত প্রকাশ করার ইচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ করার ইচ্ছা, এই সমস্ত প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করার অধিকার রয়েছে তাদের। তাদের নিজেদের মানোন্নয়ন করার অধিকার রয়েছে। শারীরিক মানোন্নয়ন, মানসিক, সামাজিক বিকাশ, এই সমস্ত নিশ্চিত করার জন্য তাদের যে সুযোগ, সেই সুযোগ পাওয়ার অধিকারও তাদের রয়েছে। শিশুদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য প্রয়োজনীয়তা তো অবশ্যই রয়েছে এবং সেই প্রয়োজনীয়তার পাশাপাশি তার যে সহযোগিতা বা সহায়তা, সেই সহায়তা পাওয়ার অধিকারও রয়েছে। আর তার সাথে কি রয়েছে? তার সাথে রয়েছে শিশুদের একটি নাম, পরিচয় বা জাতীয়তা পাওয়ার অধিকার। তাদের চিত্ত ও অনুভূতি প্রকাশ করার, তাদের চিন্তা ও অনুভূতি প্রকাশ করার অধিকার কিন্তু আর 10টা সাধারণ মানুষের মতো অবশ্যই রয়েছে। এবং সেই সঙ্গে শিশুদের লিঙ্গ, বয়স, ধর্ম, জাতি ও অন্যান্য কারণে বৈষম্যের শিকার না হওয়ার অধিকার।

0: অধিকার রয়েছে, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার অবশ্যই রয়েছে শিশুদের, খাবার এবং পানীয়ের অধিকার, অর্থাৎ ঠিক ঠিক খাবার, পর্যাপ্ত খাবার, সঠিক এবং যেটা স্বাস্থ্যকর পানীয়, সেই পানীয় যাতে তারা পেতে পারে সেই অধিকার তাদের রয়েছে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তার বিনোদন, তার খেলাধুলো, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার তাদের রয়েছে। আর যেটা রয়েছে বন্ধু, সেটা হচ্ছে যে নিজস্ব ধর্ম বা বিশ্বাস পালন করার অধিকার তাদের রয়েছে, এবং শিশুদের সৃজনশীল ক্ষমতা বিকাশের জন্য সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকার, পরিবার এবং সমাজের সকলেরই একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শিশুদের অধিকার রক্ষা করা একটি সামাজিক দায়িত্ব, এবং সেই অধিকারগুলিকে নিশ্চিত করা এবং শিশুদের জন্য একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা করার দিকেও কিন্তু আমাদের নজর রাখতেই হবে। কেন বলছি এত কথা, তাই তো? কারণ আজকের দিনটি বন্ধু বিশ্বব্যাপী শিশু নিগ্রহ ও প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে। তাই বন্ধু আসুন আজকে আমরা প্রত্যেকে এই প্রতিজ্ঞা করি বা এই সংকল্প করি যে এই বিশ্বকে আমরা শিশুর বাসযোগ্য করে যাব। এবার আসুন আমরা শুনে নিই এই প্রসঙ্গে আরেকটি অনুষ্ঠান।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা তো অবগত আছি, জানি যে প্রতিনিয়ত আমাদের বাড়ির বাচ্চারা বলুন কি প্রতিবেশীর শিশুরা বলুন, সমাজে কিন্তু নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আসছে, তাই তো? অনেক সময়ই আমরা যারা সমাজবদ্ধ জীব, যাদের মন মানসিকতা রয়েছে মানুষ, আমরা কিন্তু মানবিকভাবে আচরণ করতে পারি না বাচ্চাদের সঙ্গে, তাদের একটু সহায়তা করতে পারি না, তারা বঞ্চিত হয়। পারি না কি আমরা এইসব নিপীড়িত, বঞ্চিত, শোষিত বাচ্চাদের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে মানবিক হতে, তাদের সামাজিক আগ্রাসনের শিকার থেকে তাদের বাঁচাতে, একটু সহৃদয়তার সঙ্গে তাদের সমস্যাগুলো দেখতে এবং সর্বোপরি তাদের নিরাপত্তার একটা রাস্তা খুঁজে বার করতে? আসুন এই বিষয়ে আজ আমরা কথা বলব। আগামীকাল 4 জুন 2023 রবিবার পালিত হচ্ছে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিশু নিগ্রহ ও আগ্রাসন প্রতিরোধ দিবস। আমরা জেনে নেব এই যে বিশেষ একটা দিন, সেই দিনের তাৎপর্যই বা কি, উদ্দেশ্যই বা কি? আসুন এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে, আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত আছেন জাতীয় শিশু অধিকার সংস্থা ক্রাই, অর্থাৎ চাইল্ড রাইটস অ্যান্ড ইউ এর মিডিয়া বিভাগের প্রধান অভিক ভট্টাচার্য। অভিকবাবু, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে সত্যি আজকে ভীষণ ভাবতে খারাপ লাগে যখন আমরা দেখি নানাভাবে যে সমাজে কিন্তু নিগৃহীত হচ্ছে আমাদের এই বাচ্চারা, অর্থাৎ শিশুরা, যাদের বয়স হয়তো আপনি ধরে নেওয়া যায় 14 বছর, কি কত বছর বয়সকে আমরা শিশু বলব?
2: আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত তাতে 18 বছরের নিচে,
1: মানে অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে ছেলে এবং মেয়ে নির্বিশেষে, তাদেরকে আমরা এখানে বাচ্চা বা শিশু বলে অভিহিত করতে পারছি। বন্ধুরা, তাহলে আজকের যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, আগামীকাল পালিত হচ্ছে 4 জুন রবিবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিশু নিগ্রহ ও আগ্রাসন প্রতিরোধ দিবস, জেনে নেব তার ইতিহাস সম্পর্কে ছোট্ট করে যদি অভিভাবক একটু বল।
2: 1982 সালে যদি সেই সময়কার বিশ্ব পরিস্থিতিটা মাথায় রাখেন, সে সময় প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে এবং প্রচুর সংখ্যক প্যালেস্টিনীয় এবং লেবানিজ শিশুরা সেই যুদ্ধে মারা যায়, এবং সেটা দেখে সেই সময় ইউনাইটেড নেশনস সিদ্ধান্ত নেয় 1982 সালে যে প্রতি বছর একটি বিশেষ দিনকে শিশু সুরক্ষার স্মারক হিসেবে পালন করা হবে, এবং সেটা হচ্ছে 4 জুন, এবং এবং এটা কিন্তু শুধুমাত্র প্যালেস্টাইন বা লেবানন নয়, এটা সারা পৃথিবী জুড়ে এটা হয়। এবং আমাদের দেশেও কিন্তু প্রতি বছর চৌঠা জুন আন্তর্জাতিক শিশু নিগ্রহ ও আগ্রাসন প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।
1: তার মানে প্রতি বছর এই চৌঠা জুনকে আমাদের পৃথিবীর কথা যদি ভাবি, যে সমস্ত দেশগুলো রয়েছে সকলেই কিন্তু চৌঠা জুনকে এই বিশেষ দিন হিসেবে ধরে নিয়েছে। তা কেন এই দিনটা পালন করব?
2: যদিও শুরুতে এটা ছিল মূলত যুদ্ধ এবং কোন রকম রাজনৈতিক অস্থিরতার সুবাদে বা ফলশ্রুতিতে যে সমস্ত শিশুরা মারা যাচ্ছে তাদেরকে ইয়ে করার জন্য,
1: তাদেরকে একটা সুরক্ষা,
2: কিন্তু তারপরে যেটা হয়েছে এখন কিন্তু শিশু সুরক্ষা ব্যাপক অর্থে, যেটাকে আমরা শিশু সুরক্ষা বলি, অর্থাৎ শিশুরা যে সমস্ত পরিস্থিতিতে তারা শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে, মানসিক নিগ্রহের কথা আপনি বললেন একটু আগে, মানসিক নিগ্রহের শিকার হচ্ছে, শিশু শ্রমে চলে যাচ্ছে যে সমস্ত শিশুরা, বাল্যবিবাহের শিকার হচ্ছে যে সমস্ত শিশুরা, শিশু পাচারের শিকার হচ্ছে যারা, তাদের সকলেরই সামাজিক সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য এই দিনটাকে পালন করা হয়। এবং এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে সামগ্রিকভাবে, যেটাকে আমরা চাইল্ড প্রোটেকশন বলি, সেই বিষয়গুলোকে মানুষকে আরো বেশি করে সচেতন করা, সেটাই মূলত এটার উদ্দেশ্য,
1: তুলে ধরা হয় যাতে করে একটা সচেতনতা বিশ্বব্যাপী গড়ে ওঠে, যেন শিশুদের স্বার্থে, তাদের নিরাপত্তা বোধের স্বার্থে এটা ভীষণভাবে প্রয়োজন আজকের সমাজে। তা কবে থেকে ঠিক এটা চালু হয়েছিল?
2: এটা চালু হয়েছিল 1982 সাল থেকে, এবং প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় 1982 সালের 19 আগস্ট, এবং 1983 চৌঠা জুন থেকে এটা পালন করা শুরু হয় এবং এটা প্রতি বছরই পালিত হয়ে আসছে।
1: বা একটা জিনিস তো মাথায় রাখতে হবে অভিবাবু, যে যারাই এটা পালন করেছেন এটা একটু ভেবে চিন্তে করেছেন, তো যখনই কোনো ভাবনা চিন্তা প্রসূত কাজকর্ম হয়ে থাকে মানুষ যখন ভাবিয়ে, তখন একটা উদ্দেশ্য নিয়ে ভাবে, একটা এইম, একটা অবজেক্টিভ, হ্যাঁ মানে ঠিক লক্ষ্যটা কি, হ্যাঁ বা উদ্দেশ্যটা কি, সেটা মাথায় রেখে করা হয়। এই যে আমরা পার্টিকুলার এই দিনটাকে আমরা ধরে নিচ্ছি যে আন্তর্জাতিক শিশু নিগ্রহ আগ্রাসন প্রতিরোধ দিবস চৌঠা জুন, তো সেই চৌঠা জুন এটা যখন উপস্থাপিত হয় এবং এটাকে ঠিক করা হয় যে এই দিনটাকেই মানা হবে শিশুদের নিরাপত্তা স্বার্থে সারা বিশ্বব্যাপী, তো তার ঠিক এইমস এন্ড অবজেক্টিভস কি ছিল?
2: খুব ভালো প্রশ্ন। মানে যখন ইউনাইটেড নেশনস এই সিদ্ধান্তটা নিচ্ছে, তখন তারা খুব স্পষ্টভাবে জানিয়েছিল দুটো কথা। এক হচ্ছে বিশ্বব্যাপী যে সমস্ত শিশুরা শারীরিক, মানসিক এবং অন্য যে কোনো রকম ভাবে নিগ্রহের শিকার হচ্ছে, তাদের প্রত্যেকের সামগ্রিক সুরক্ষা সুনিশ্চিত করা রাষ্ট্রের কাজ। এবং আপনি যদি সেই সময়কার ইতিহাসটা একটু দেখেন, 1979 সালে ইউনাইটেড নেশনস একটা সনদ তৈরি করছে যেটাকে বলা হয় আপনার কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড।
1: আচ্ছা।
2: এবং সেটা হচ্ছে যে মানে ইউনাইটেড নেশনস এর ইতিহাসে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি সংখ্যক রাষ্ট্র সেই দাবি সনদে সই করে, অর্থাৎ সেই সনদের মূল যে বক্তব্য যে শিশুদের অধিকারকে সুনিশ্চিত করা সব রকম ভাবে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পুষ্টি বলুন, সামাজিক সুরক্ষা বলুন, তাদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য সেই ইউনাইটেড নেশনস কনভেনশন অফ চাইল্ড রাইটস তৈরি করা,
1: সেখানে তৈরি করা হয়েছে, এবং প্রতিটি দেশের প্রতিনিধিরা কিন্তু সেখানে সেই সনদে স্বাক্ষর করেছে।
2: কয়েকটি দেশ বাকি রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র নিজে এখনো সেখানে সই করেনি, কিন্তু ভারতবর্ষ সেখানে সই করেছে। এবং ভারতবর্ষে কিন্তু আপনি যদি পরবর্তীকালে আমাদের দেশের শিশু নীতি দেখেন বা আমাদের দেশের যত শিশু সংক্রান্ত যে সমস্ত আইন কানুনগুলো বা যে সমস্ত পলিসি ম্যাটার্স যেগুলো তৈরি হয়েছে, সেখানেও কিন্তু UNCRC কে এই কনভেনশনটাকে মান্যতা দিয়েই তৈরি করা হয়েছে। অর্থাৎ ভারত এই আন্তর্জাতিক আইনের
1: অন্তর্ভুক্ত হয়েছে বা ভারত সেই আইনটা মেনে নিয়েছে এবং সেটা তারা পালন করছে। তো এক্ষেত্রে একটু জেনে নিতে চাইব, যেহেতু বিষয়টা আন্তর্জাতিক, অর্থাৎ আমরা বলছি যে আন্তর্জাতিক শিশু নিগ্রহ, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে শিশুর নিগ্রহের একটা ইতিহাস আছে বা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর আগ্রাসন প্রতিরোধ, অর্থাৎ এই যে শিশুরা ভিকটিমস অব অ্যাগ্রেশন, তো ওরা যে আগ্রাসনের শিকার হচ্ছে, তো

0: এই দিনটা যখন আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখি তাহলে অবস্থানটা ঠিক কি দেখব,
1: কিন্তু কিছু তথ্য জানানো দরকার এই কারণে যে তাহলে আজকের পুরো পৃথিবীতে শিশুদের অবস্থাটা ঠিক কি সেটা বুঝতে সাহায্য হবে। আমি সামান্য কিছু তথ্যের কথা বলতে পারি। যেমন ধরুন, একটা তথ্য বলছে যে 2014 থেকে 2020 এই ৬ বছরের মধ্যে প্রতি বছর 10,500 শিশু গড়ে যুদ্ধ সংক্রান্ত কোনো না কোনো হিংসার প্রত্যক্ষ বা পরোক্ষ শিকার।
0: আচ্ছা।
1: এবং 1,04,000 বেশি শিশু 1980 থেকে শুরু করে 2020 পর্যন্ত যুদ্ধের কারণে হয় প্রাণহানি হয়েছে বা অঙ্গহানির শিকার হয়েছে। ধরুন, যদি আমরা দেখতে চাই যে কত সংখ্যক শিশু কিডন্যাপড হয়েছে বা অ্যাবডাকশনের শিকার হয়েছে,
0: মানে
1: অপহৃত হয়েছে, সেই সংখ্যাটা কিন্তু চমকে দেওয়ার মতো। 25,700 শিশু এই গত ৬ বছরের সময়সীমায় 2014 থেকে 2020, এটা আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলছি, অপহৃত হয়েছে। ভারতের কথা আমরা যখন পরে আসব তখন আমরা ভারতের সংখ্যাগুলোও বলবো, সেই সংখ্যাটাও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। এরই পাশাপাশি শিশুদের বিরুদ্ধে যৌন নিগ্রহ, সেই সংখ্যাটাও খুব কম নয়। 14,200 শিশু প্রতি বছর গড়ে কোনো না কোনোভাবে যৌন নিগ্রহের শিকার হতে
0: পারেন, মানে কি রকম অবস্থায় আমরা আছি।
1: সত্যি তাই, আমরা মোটেই খুব ভালো জায়গায় নেই।
0: তো এই অবস্থা থেকে, এটা তো আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বললাম, আমরা যখন আমাদের দেশে ফিরে আসব পরবর্তীতে নিশ্চয়ই আমাদের রাজ্যের কথা আমরা একটু বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করব, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন।
1: প্রথমে এটা বলে রাখা দরকার যে গত কয়েক বছরে, গত দুই আড়াই দশকে আমাদের দেশে শিশুদের জন্য যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ সরকার নিয়েছে, কেন্দ্রীয় স্তরে এবং অনেক রাজ্যেও, আমাদের রাজ্যেও। ফলে সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে গত দু আড়াই দশকে শিশুদের শিক্ষায় বলুন, স্বাস্থ্য পুষ্টি সুরক্ষায় বলুন, বা সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রেও অনেকটাই উন্নতি হয়েছে, সেটা যথেষ্ট ভরসার কথা। কিন্তু পাশাপাশি আজকের ছবিটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের এখনো অনেকটা পথ চলা বাকি। যদি আমরা ধরে নি যে সমাজে যত শিশু আছে যেটাকে, মানে ধরুন আমরা যদি সমাজের একদম শেষ শিশুটির কথা ভাবি, যেটাকে বলা হয় লাস্ট মাইল চাইল্ড, সবচেয়ে পিছিয়ে পড়া অংশের, সবচেয়ে দূরবর্তী অংশের শিশু, তার কাছে আমাদের সরকারি সাহায্য পৌঁছতে পারছে কিনা সেটা যদি বিচারের মাপকাঠি হয় তাহলে অনেকটাই পথ চলা বাকি। আমি একটা ছোট্ট জায়গার কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরুন শিশুদের বিরুদ্ধে কত অপরাধ সংগঠিত হচ্ছে সারা বছরে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
0: জায়গা।
1: এবং আমাদের এনসিআরবি, যেটাকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলা হয়, তারা সরকারি সংস্থা, তারা যে খতিয়ান দিচ্ছে সারা দেশের সেটা যথেষ্ট উদ্বেগজনক। যেমন ধরুন,
0: জেনে নেব,
1: হ্যাঁ, যেমন ধরুন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর শেষ পরিসংখ্যান 2021 সালের,
0: আচ্ছা, খুব রিসেন্টলি, মানে
1: 2022 প্রকাশিত হয়েছে, একেবারে সাম্প্রতিকতম যে পরিসংখ্যান, সেখানে বলছে যে তার আগের বছরের সাপেক্ষে, অর্থাৎ 2020 সাপেক্ষে 2021 শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বেড়েছে 16.24%।
0: অপরাধের সংখ্যা বেড়েছে 16.24, মানে 16.24% ধরুন, সেটা কম নয়,
1: খুব কম নয়। যদি এবার আপনি আমায় জিজ্ঞেস করেন যে সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 1,50,000, একদম সঠিক করে বলতে গেলে 1,49,404 শিশুদের বিরুদ্ধে অপরাধ সরকারের খাতায়
0: নথিভুক্ত হয়েছে।
1: এর মানে এই নয় যে এটাই, কেননা আমাদের সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা জানি যে এমন অনেক অপরাধের ঘটনা শিশুদের বিরুদ্ধে সংগঠিত হতে থাকে, হয়ে চলে, যেগুলো সরকারি নথিতে আসে না। যেমন ধরুন শিশুদের বিরুদ্ধে কর্পোরাল পানিশমেন্ট নিষিদ্ধ হয়েছে, অর্থাৎ স্কুলে তাকে কোনোভাবে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না, এটা কিন্তু আইন।
0: আইন।
1: অথচ এখনো কিন্তু অনেক জায়গাতে

0: এরকম খবর খবরের কাগজের
1: পাতায়
0: কাজ করতে গিয়ে দেখতে পাই এরকম প্রচুর ঘটনা ঘটে, যেটা হয়তো সামনে আসে না বা সামনে এলেও সরকারের খাতায় নথিভুক্ত হয় না।
1: ঠিক তো, এবারে এটা তো আমরা যদি মানে আমাদের সামগ্রিক দেশের চালচিত্রের কথাটা শুনলাম, আমাদের রাজ্যে অবস্থানটা ঠিক কোন জায়গায় বলতে পারেন?
0: দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে যেটা ভালো খবর সেটা হচ্ছে যে এই গত কয়েক বছরে শিশুদের বিরুদ্ধে বিশেষত কিশোরী এবং বালিকাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কতগুলো সামাজিক সুরক্ষা আইন চালু করা হয়েছে। আমি এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাইব কন্যাশ্রী প্রকল্পের কথা, যেখানে কিন্তু কিশোরীদের বাল্য বিবাহ রোধ করা এবং কিশোরীদের শিক্ষাকে সম্পূর্ণ করতে সাহায্য করা, এর ব্যাপারে কন্যাশ্রী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমাদের রাজ্যে। বালিকাদের ক্ষেত্রে, কিশোরীদের ক্ষেত্রে স্কুল ছুটের সমস্যা কমেছে এবং বাল্যবিবাহের সংখ্যা উল্লেখযোগ্য রকমের কমেছে পশ্চিমবঙ্গে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে ভারতবর্ষে এখনো প্রথম পাঁচটি রাজ্য শিশু মানে বাল্যবিবাহের নিরিখে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি।
1: পশ্চিমবঙ্গ তার মধ্যে রয়েছে, সারপ্রাইজিং, এবং অবাক হচ্ছি।
0: এবং শুধু বাল্যবিবাহের ক্ষেত্রেই নয়, শিশুদের বিরুদ্ধে অপরাধ এবং শিশুদের বিরুদ্ধে অপরাধের কতগুলো খুব সুন্দর ট্রেন্ড, খুব ইন্টারেস্টিং
1: একটু যদি বলেন,
0: খুব ইন্টারেস্টিং কতগুলো ট্রেন্ড আমি আপনাকে বলবো। যেমন ধরুন, শিশুদের বিরুদ্ধে মোট অপরাধ সংঘটিত হয়েছে প্রায় 1.5 লাখ, একটু আগেই বললাম। এবার এর মধ্যে সবচেয়ে বেশি যে অপরাধ সেটা হচ্ছে যেটাকে আপনি একটু আগেই বললেন, অপহরণ, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। এই ধারাতে আপনার 67,245টি অপরাধ নথিভুক্ত হয়েছে। তার চেয়ে উদ্বেগের খবর হচ্ছে যে এর পরে যেটা শিশুদের বিরুদ্ধে যে যে ধারায় অপরাধ সংঘটিত হয় তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ক্রাইমস আন্ডার পক্সো, অর্থাৎ শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বা যৌন হিংসার যে এটা, সেখানে 50,000-এর বেশি, মোট 53,000 অপরাধ, অর্থাৎ শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা ও অন্যান্য আগ্রাসনমূলক অপরাধের সংখ্যা সারা দেশে 53,000-এর বেশি। এবং সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থান প্রথম 8টি রাজ্যের মধ্যে। এটা আরেকটা প্রবণতা।
1: ভীষণ রকম ভাবে দেখা যাচ্ছে যে অভিভাবক একটা ঋণাত্মক দিক যেন আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে, যদি এই মানবিক আচরণগুলো দিন দিন কমে যায়, শিশুদের বিরুদ্ধে তাদের প্রতি এই যে একটা আগ্রাসনমূলক যে যৌন নির্যাতনের কথা বলছেন, আমরা তো সাধারণভাবে সেটা ভাবতেই পারি না। তো এই বিষয়টা সরকার কিভাবে দেখছেন?
0: সেইখানে আসছি অবশ্যই। তার আগে আরো দুটো জিনিস জানাতে চাইব, সেটা হচ্ছে যদি এনসিআরবির পরিসংখ্যানই ঘাঁটেন তাহলে দেখা যাবে যে শিশুদের বিরুদ্ধে যত অপরাধ সংঘটিত হয় তাতে করে, মানে ধরুন আমি যদি এরকম দেখি যে শিশুদের বিরুদ্ধে যত অপরাধ সংঘটিত হচ্ছে তার প্রায় 40% হচ্ছে যৌন অপরাধ, যৌন হিংসা। এটা একটা খুব উদ্বেগজনক ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে ধরুন 40.9% অপরাধ, মোট যত অপরাধ সংঘটিত হয়েছে তার 40% অপরাধ সংঘটিত হয়েছে 2021-এ। ভালো দিকটা হচ্ছে যে তার আগের বছরের তুলনায় এই সংখ্যাটা সামান্য হলেও কম
1: কমেছে, 2020 থেকে একটু কমেছে 21-এ।
0: হ্যাঁ, অর্থাৎ একটা ব্যাপার নিশ্চিত যে খুব ধীরে হলেও আস্তে আস্তে কিন্তু সচেতনতা বাড়ছে। এবং এই যে আপনি দেখছেন যে রিপোর্টিং বাড়ছে, রিপোর্টিং বাড়ছে, এটা খুব গুরুত্বপূর্ণ,
1: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: অপরাধের
1: আগে কাজগুলো এরকম ভাবে হয়ে যেত যে একটা কুৎসা সম্বলিত একটা কি বলবো যে চারিত্রিক অবনতির একটা এমন সীমায় গিয়ে সংঘটিত হতো মানুষের নজরেই আসত না, কোথায় কোন পাড়াগায়ে হয়তো অজপাড়াগায়ে ঘটনাগুলো ঘটে গেছে আমরা মানুষ জানতে পারত না, সচেতনতা বোধ ছিল না। আজকে কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা, গণমাধ্যম
0: ঘটনা ঘটলে যে পুলিশের কাছে যাওয়া দরকার এই সচেতনতাটাই অনেকের
1: ছিল না, বা ভয়ই পেত যে
0: ভয় পেত।
1: একটা হচ্ছে লজ্জার ভয়, আর একটা হচ্ছে সম্মানহানির ভয়।

0: এবছর অর্থাৎ এই 2023 আমরা যে পালন করতে চলেছি চৌঠা জুন, ঠিক আগামীকাল আন্তর্জাতিক শিশু নিগ্রহ আগ্রাসন প্রতিরোধ দিবস, আপনাদের ভাবনা কি, থিম আপনারা কি করছেন?
1: ক্রাইয়ের নামটা যদি দেখেন তাহলে দেখবেন যে এর মধ্যে একটা ইউ আছে, চাইল্ড রাইটস অ্যান্ড ইউ। অর্থাৎ আমরা এটা বিশ্বাস করি যে আমাদের কোনো কাজই তত সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাজে এগিয়ে আসছেন। শিশুদের একটা, ইংরেজিতে একটা খুব সুন্দর শব্দ আছে, ইট নিডস আ ভিলেজ টু রেজ আ চাইল্ড। একটি শিশুকে বড় করা কেবল বাবা মার কাজ না, গোটা গ্রামকে এগিয়ে আসতে হয়। তো আমাদের একটিই বার্তা আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে শিশু সুরক্ষা বিষয়ে সচেতন হন, এবং সবাই মিলে সরকারি বেসরকারি স্থানীয় সমস্ত স্তরে এই বিষয়ে সচেতনতা গড়ে তুলুন।
0: আমি আপনি সকলে মিলে এই আন্তর্জাতিক শিশু নিগ্রহ আগ্রাসন প্রতিরোধ দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমাদের সমাজের বাচ্চাদের শিশুদের নিরাপত্তা বিধান করব। এখানে শেষ করছি, অভিকবাবু অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশন করছেন গোপাল চন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ।
3: এখন শুনবেন রামায়ণ গান, আজকের বিষয় সীতাহরণ, পরিবেশন করছেন গোপাল চন্দ্র পাল ও সহশিল্পী বৃন্দ।
4: সপ্তকাণ্ড রামায়ণের অরণ্য কাণ্ডে রাবণের ভগ্নী সূর্পনখা তীর্থ পর্যটনে যাওয়া ও সেখানে লক্ষণের দ্বারা নাসিকা কর্ণোদ্বয় ছেদনের পর রাবণে কহিতে যায় আত্মসমাচার, নাক কান কাটা তার বিভৎস আকার, দাদা দাদা দেখো দেখো আমার কি দুর্গতি, ভগিনী কে করেছে তোমার এমন দুর্গতি, দাদা অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম পিতৃসত্য পালনের জন্য বনে এসেছেন, তার সঙ্গে আছে অনুজ লক্ষণ, তার পত্নী সীতা, সেই সীতার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, লক্ষণ এসে আমার নাক কানে কেটে দিল, দাদা সেই সীতা অপূর্ব সুন্দরী, শোনো শোনো বলি দাদা, বলি গো তোমারে সীতা চুরি করে আনো আজি তোরা করে, প্রতিশোধ নাও দাদা, ভগিনী তুমি অন্তঃপুরে যাও, রাজ বৈদ্য দ্বারা সুস্থ হও, এইবার রাবণ ভাবছে বৈকুণ্ঠের ঈশ্বরে ধরাধামে অবতীর্ণ হয়েছে রামরূপে, তবে আমার অন্তরের ভাব গোপন রেখে মুক্তির বীজ রোপণ করব,

রাচে লঙ্কেশ্বর যথা তবে করে সেই মারিচিনি সাচর। শোন মামা, ভগিনী সুরপনখা 14,000 সৈন্য সহ খর দূষণকে সঙ্গে নিয়ে তীর্থ পর্যটনে গেলেন এবং ভ্রমণ করতে করতে উপস্থিত হল পঞ্চবটির বনে। দেখে অতি মনোরম সেই স্থান, কিছু দূরে পুষ্পদানে পুষ্পচয়নে ব্যস্ত এক অপরূপা রমণী। তারে হেরি বাক্যালাপে করিল বাক্য আলাপন।

নৌকালে দেবর তার হয়ে উপস্থিত খণ্ড করিল বাণে শূর্পণখার নাসিকা কর্ণদ্বয়। তাই আমি এর প্রতিশোধ নেব। পরমা সুন্দরী শুনি তারও একে নারে, তার রূপ গুণ কথায় কহিতে না পারি, তাহারে হেরিব আমি তোমার সহায়, শুনি আমার ইচ করে করি হায় হায়। রাম পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি বৈকুণ্ঠের ঈশ্বর, অথয়েব তুই সীতাকে চুরি করার মতলব পরিত্যাগ কর। রুশিয়া রাবণে কহে মারিচের পতি, কুবুদ্ধি ঘটিল তব শুন রে দুর্মতি। মামা কি ভাবছ? আচ্ছা রাবণ, তুই যে সীতাকে হরণ করবি তা কেমন করে রে? শোনো মামা, তুমি রাক্ষস জাতির মধ্যে মায়ায় শ্রেষ্ঠ, মায়ার দ্বারা সোনার মৃগরূপ ধারণ করবে, তারপরে রামকে ভুলিয়ে অনেক দূরে নিয়ে যাবে, রামচন্দ্রের কণ্ঠে লক্ষণকে ডাকবে, তারপর যা করার আমিই করব। চলো মামা, আর বিলম্ব নয়। রাবণ মারিচ সহ চলিল গগনে, উতরিল দোহে গিয়া পঞ্চবটির বনে। মামা শীঘ্র মৃগরূপ ধারণ কর। মৃগরূপে ধরিল মারিচিনি।

মামা তোমার মায়া প্রশংসনীয়, এবার এসো তোমার রাম কেমন ভগবান তা দেখা যাক। আর এদিকে সীতামা রামকে সাজাচ্ছে।

শোন, সীতামা বলছেন, প্রভু প্রভু দেখো দেখো কেমন সুন্দর সোনার হরিণ, প্রভু ওই সুন্দর হরিণটিকে ধরে এনে দাও। লক্ষণ বলছে, দাদা দাদা আমার ধারণা ও সরব মৃগ নয়, নিশ্চয় মায়াবী রাক্ষস। লক্ষণ, সে মৃগ না হয়ে যদি হয় রাক্ষস অন্যজন, তবে মারিয়া করিব নিষ্কণ্টক তপবন। আর রাক্ষস না হয়ে যদি হয় অন্য জাতি, রত্ন মৃগ ধরিলে পাইব মনোপ্রীতি, ধরিতে না পারি যদি মারিব পরাণে, মৃগ চর্ম লইয়া আসিব এইখানে। সীতা তুমি এখানে একটু অপেক্ষা করো।

সীতা মায়ের আজ কি আনন্দ! শ্রীরামচন্দ্র সেই মৃগের পিছু পিছু ঘুরছেন, কিন্তু ধরতে পারছেন না। পরে ভাবলেন, এ মৃগ নয়, কোনো মায়াবী হবে, অথয়ে ওকে আমি বিনাশ করব। এই ভেবে রামচন্দ্র ধনুকে ঐশিক বাণ যোজনা করেছেন। গভীর গর্জনে বাণ ছুটিয়া চলিল, বজ্রসম বাণ মারিছে রে বক্ষেতে বিধিল। বাণ আঘাতে মারিছে পড়িল অন্তরে, রাক্ষসের মূর্তি ধরি হাহাকার করে। তখন মারিচ করে রাবণ।

কোথায় প্রাণের ভয় লক্ষণ, প্রাণ যায় রক্ষা কর, রক্ষা কর আমার। সীতামা বলছে, এ তো প্রভুর কণ্ঠস্বর। লক্ষণ লক্ষণ, শুনতে পারছো না? তোমার দাদার আর্তনাদ, নিশ্চয় তার কোনো বিপদ হয়েছে। হ্যাঁ দেবী, যাও লক্ষণ, শীঘ্র যাও। লক্ষণ প্রাণ যায় রক্ষা কর। এখনো দাঁড়িয়ে আছো? রঘুনাথের অমন আর্তনাদ শুনেও তুমি তাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ না? আমাকে চঞ্চল করে দেবেন না দেবী। আপনার মন যতই কুড়াকুক, আমার মন বলছে এ হয় না। পরশুরাম বিজয়ী রামচন্দ্র অমন মরণ আর্তনাদ করতে পারে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না লক্ষণ। আমি চাই তুমি এই মুহূর্তে ছুটে যাও, তুমি তোমার দাদার কাছে। এ অসম্ভব দেবী। লক্ষণ, অপরাধ মার্জনা করবেন, দাদার আদেশ আমার কাছে পৃথিবীর সবচাইতে বড়। দাদা মৃগয়া যাওয়ার আগে আপনাকে পাহারা দেওয়ার আদেশ দিয়ে গেছেন। আমি আপনাকে ছেড়ে কোনো কারণে কোথাও যেতে পারবো না। ও, তোমার দাদার প্রাণে রক্ষা করার চাইতে আমাকে রক্ষা করা তোমার কাছে বড় হলো। আমাকে ভুল বুঝবেন না দেবী, বলছি তো এ কণ্ঠস্বর আমার দাদার নয়, কোনো মায়াবীর হবে। আমাকে আমার স্বামীর কণ্ঠস্বর চেনাচ্ছ? আজ বুঝলাম তোমার অন্তরে একটা কুৎসিত কামনা বাসা বেঁধেছে দেবী। হ্যাঁ হ্যাঁ, তুমি লম্পট, তুমি ঠক, তুমি প্রতারক। নানা নানা, ও কথা বলবেন না দেবী, ও কথা শোনা আমার পাপ। নানা, তোমার কোনো কথাই আমি ভুলছি না লক্ষণ। এখনো কি বুঝতে আমার বাকি আছে কেন তোমার দাদার সাহায্য করার জন্য?

করে ছুটে যাচ্ছ না? কামুক, আরো বলছি, বই মাত্রেও ভাই কভু নয় তো আপন, আমার প্রতি লক্ষ্য এখন বুঝি তো আমার মন। আ এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওগো মাতৃরূপা জ্যেষ্ঠ ভাতৃবধূ, এ কি

নিয়তি যে কি খেলা খেলছে জানি না, কিন্তু আমি এই মর্ম বেধি বাক্য বান আর সহ্য করতে পারছি না। তাই আপনার আদেশ পালনে চললাম আমি দেবী। যাও যাও, শীঘ্র যাও দেবর। যাচ্ছি দেবী, তবে যাওয়ার আগে প্রভু রামের নাম স্মরণে করে কুঠির প্রাঙ্গণের মাটিতে গণ্ডি কেটে গেলাম। এই অধম লক্ষণের করুণ আবেদন, আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি গণ্ডির বাইরে যাবেন না। নানা দেবর লক্ষণ, তোমরা না ফিরে এলে আমি কোনোভাবে গণ্ডির বাইরে যাব না। তবে এ আমি কি করলাম, কোমল প্রাণ লক্ষণকে কটু কথা বলে তার মনে আঘাত দিলাম। এতক্ষণে রাবণের সিদ্ধ অভিলাষ, ধীরে ধীরে রাবণে চলে তব সীতাপাশ। ভিক্ষাং দেহনে অগকুটির ঘরণে, অভুক্ত সন্ন্যাসী আমি, আমাকে কিছু ভিক্ষা দাও। কুঠির প্রাঙ্গণে আসুন সন্ন্যাসী। না, আমি সন্ন্যাসী, কোন গৃহ প্রাঙ্গণে প্রবেশ আমার নিষেধ। তাহলে আমার ভিক্ষা দেয়া হবে না সন্ন্যাসী। দেবর লক্ষণে কুটিরের চারদিকে মাটিতে গণ্ডি কেটে গেছি, আমার গণ্ডির বাইরে যাওয়া নিষেধ সন্ন্যাসী। আমি 7 দিন অভুক্ত সন্ন্যাসী, তবে কি ফিরেই যাব? চন্দ্র সূর্য সাক্ষী, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জল গ্রহণ করি না। সেই সন্ন্যাসীকে বিশ্বাস করে গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিতে পারলে না, তখন ও ভিক্ষা আমি চাই না। আমি নিরুপায় সন্ন্যাসী। বেশ, আমি ফিরেই যাচ্ছি। আমি 7 দিন অভুক্ত, আজও আমার ভিক্ষা কিছু জুটল না। আজ মনে হয় আমার মৃত্যুকে বরণ করতে হবে, আর সন্ন্যাসীর মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে। শান্ত হন সন্ন্যাসী, আপনি ফিরে যাবেন না। এইবার সীতামা কতকগুলি ফল হাতে করে গণ্ডি পেরিয়ে ভিক্ষা দিতে এলো। দেখো আমি কে, একি পাপিষ্ট রাবণ। হাত ছাড়া আমার, হাত ছাড়ব বলে তো ধরিনি জনক নন্দিনী। আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, তোমাকে আমার বড় প্রয়োজন।

0: এতক্ষণ শুনলেন রামায়ণ গান। আজকের বিষয় ছিল সীতাহরণ। পরিবেশন করলেন গোপালচন্দ্র পাল ও সহশিল্পী বৃন্দ।
1: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না।

নমস্কার, আমি ডাক্তার রুনা বল, প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে 9 মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন। গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের 2টো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো সময় নেবেন, যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সেই ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয়, পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন, ব্লাড গ্রুপ এবং অন্যান্য যা যা রক্ত পরীক্ষা করাবেন, যতবার চেক আপ করাতে বলবে সব রকম চেক আপ করাবেন। আশা করি মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম স্লোগান নয় অঙ্গীকার দিবস হোক। লিখেছেন জয়ন্ত বসু। এসে পড়ল আরেকটি বিশ্ব পরিবেশ দিবস। এবারের পরিবেশ দিবসের স্লোগান হল প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। সম্ভবত জলবায়ু পরিবর্তনকে বাদ দিয়ে এবারের পরিবেশ দিবসের জন্য অন্য কোনো থিম বাছাই করা সম্ভবই ছিল না। জলবায়ু

পরিবর্তনের জন্য পৃথিবী দ্রুত এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আবহাওয়ায় উষ্ণায়ন সৃষ্টিকারী কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসের পরিমাণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। সমুদ্রের জলস্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাড়ছে তীব্র ঘূর্ণিঝড়। বিশ্ব আবহাওয়া সংস্থা সম্প্রতি জানিয়েছে, আগামী 5 বছর সবচেয়ে কঠিন সময় আসতে চলেছে পৃথিবীর জন্য। 11 বছর আগে প্যারিসে প্রায় 200টি দেশ সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিল যে প্রাক শিল্পায়ন যুগের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রাকে কোনো মতেই 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বাড়তে দেওয়া যাবে না, প্রয়োজন তাকে 1.5 ডিগ্রির মধ্যে আটকে রাখা। কেননা এই লক্ষণ রেখা পেরিয়ে গেলে পৃথিবীর সমূহ বিপদ। কিন্তু বিশ্ব আবহাওয়া সংস্থা সম্প্রতি জানিয়েছে, আগামী 5 বছর বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি 1.9 ডিগ্রিতে পৌঁছানোর প্রভূত সম্ভাবনা। এমনকি 2027 সাল হতে চলেছে পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর। সম্প্রতি দেশের আবহাওয়া সংস্থা IMD সাবধান করেছে, আসন্ন এলনিনোর কারণে গরম সাংঘাতিকভাবে বাড়ার পাশাপাশি এবারের বর্ষায় বৃষ্টিপাত 10% কমতে পারে। আর কে না জানে দেশের আসল অর্থমন্ত্রী হল বর্ষা, কেননা আমরা এখন প্রবলভাবে নির্ভর বর্ষাকালীন কৃষির ওপর। আমাদের রাজ্য জলবায়ু বিপন্নতায় একেবারে সামনের সারিতে। উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগরে ঘেরা এই রাজ্য বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী 2050 সালে পৃথিবীর 2600টির মতো জলবায়ু বিপন্ন অঞ্চলের মধ্যে 62তম স্থান পেতে পারে, যদি না দ্রুত কার্বন নিঃসরণের মাত্রা কমে। অর্থাৎ পৃথিবীর 2% সর্বোচ্চ বিপন্ন অঞ্চলগুলির মধ্যে একটি। প্রশ্ন হল, আমরা কি এই সংকট সমস্যার কথা জেনে অনিবার্য ভবিষ্যতের অপেক্ষায় বসে থাকব, নাকি সমাধানের রাস্তা খুঁজে সেই ভবিষ্যৎকে পাল্টানোর চেষ্টা করব? এখানেই আসছে অর্থনীতির কথা, রাজনীতির কথা। যদিও আন্তর্জাতিক সাহায্য, আর্থিক দরকষাকষি ইত্যাদি গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও অনেক বেশি প্রয়োজন নিজেরা যেন জলবায়ু স্বনির্ভর হয়ে উঠতে পারি সেটা সুনিশ্চিত করা। রাজ্যে নতুন সরকার এসেছে এবং সেই সরকারের প্রয়োজন জলবায়ু পরিবর্তনকে যে কোনো পরিকল্পনার মাঝখানে রাখা। কেননা মনে রাখতে হবে, জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব না দিলে কোনো সার্বিক বা দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত এবং মানবিক উন্নয়ন সম্ভব নয়। যুদ্ধকালীন পরিস্থিতির মতো গুরুত্ব দিতে হবে সুন্দরবনের 50 লক্ষ মানুষ এবং অন্যান্য জীব বৈচিত্র্যকে রক্ষা করা এবং উত্তরবঙ্গে বরফ জমা হ্রদ ফেটে বা হঠাৎ প্রবল বর্ষণে নদীর স্রোতে মানুষের ভেসে যাওয়াকে। গুরুত্ব দিতে হবে জঙ্গলমহলে এবং দক্ষিণবঙ্গে প্রবল গরম থেকে মানুষজনকে বাঁচানোর ব্যাপারে। প্রয়োগ করতে হবে রাজ্যের এবং কলকাতার মতো শহরের জন্য সুসংহত জলবায়ু পরিকল্পনা, যেগুলি শুধু ফাইলে বন্দি থাকলেই হবে না, সেগুলিকে নিয়ে রাস্তায় নামতে হবে। বাণিজ্যের প্রয়োজন বা স্বল্প মেয়াদী লাভের দিকে তাকিয়ে এমন কোনো পরিকল্পনা নেওয়া উচিত নয় যা আমাদের শহর বা রাজ্যের জন্য আত্মঘাতী প্রমাণিত হয়। বাঁচাতে হবে আদি গঙ্গাকে, ফেরাতে হবে ট্রাম্পকে। এমনিতেই রাজ্যে বিশেষ করে শহরাঞ্চলে সবুজ অত্যন্ত কম, তা যেন আর না কমে সেটা দেখতে হবে। এবারের 5ই জুন শুধুমাত্র আরেকটি স্লোগান দিবস না হয়ে অঙ্গীকার দিবসে রূপান্তরিত হোক, সেটাই সময়ের দাবি। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন জয়ন্ত বসু।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতে

0: হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনুরূধ 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत बड़ी भूमिका होगी।
0: বিশ্বজুড়ে যোগ প্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400 বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডেন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
2: Venezuela is possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্সান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরও বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

0: এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলির সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
1: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
2: ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেটিভ অ্যাসেম্বলি আজ নেভা মে জুড়না মে মানতা হুঁ কি ঐতিহাসিক হ্যায়। মে ওয়েস্ট বেঙ্গল কে মাননীয় স্পিকার রতীন্দ্র বোস জি কো ওর টিম কো মে বধাই দেতা হুঁ। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম মে জুড়নে সে আব পশ্চিম বঙ্গাল অ্যাসেম্বলি ওর দেশ কে জিতনা অ্যাসেম্বলিজ হ্যায়, জিতনা বিধানসভায় হ্যায়, হামারা পার্লামেন্ট, হাম সব এক প্ল্যাটফর্ম মে আ গয়ে হ্যায়।
0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
3: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোকসেবা আয়োগ UPSC পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে UPSC চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

জানি দি, এখন এরপর আপনাদের জন্য কি কি অনুষ্ঠান অপেক্ষা করছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। রাত আটটায় অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, তারপর প্লাস্টিক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপক কিশোর সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। এবং সবশেষে বিশ্ব পরিবেশ দিবস, এই বিষয়ে বলবেন ডক্টর মানস ভৌমিক। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। 9:30 বাংলা নাটক ভাঙা বাঁশির সুর, রচনা বিমল রায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। রাত 10টায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, প্রথমে মৈথিলী লোকগীতি শুনবেন শিল্পী সৌম্য মিশ্র, এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। তারপর আকাশবাণী জয়পুর কেন্দ্রের নিবেদনে ওড়িয়া আধুনিক গান, শিল্পী বিজয় কুমার সামন্ত রায়। রাত 10টায় নজরুল গীতি, শিল্পী সুনীতা বিশ্বাস। 10:45 রজনীকান্তের গান, শিল্পী সৌমী ভট্টাচার্য। 11টায় লোকগীতি শুনবেন আনন্দ দাসের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, এবং 11:10 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান।

তা আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

0: এখন বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পরে স্থানীয় সংবাদ।
1: যিনি আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর.gov.in।
2: হর ঘর

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে। রাজ্য জুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম বৈঠক হয়। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডুর জীবনাবসান হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। সংসদ ভবনে আজ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর ফলে দেশের 33তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনার বাস্তব রূপই নেভা।
1: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নেভা প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু সরাসরি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কারের পরিবর্তে রাজনৈতিক কারণে দীর্ঘদিন নেভা প্রকল্পকে আটকে রাখা হয়েছিল, ফলে পশ্চিমবঙ্গ জাতীয় ডিজিটাল আইনসভা ব্যবস্থার বাইরে থেকে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হল সংসদ ও বিধানসভা, সেই প্রতিষ্ঠানগুলিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুরের তাজপুরের গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্র বন্দর গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুর প্রকল্পে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল ও জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। সরকারের মূল্যায়নে এও স্পষ্ট, বর্তমান অবস্থায় তাজপুরে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়, তাই তার পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবার এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় 1,700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: তিনি বলেন এর আওতায় বন্দর সংযোগ, উপকূলবর্তী পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূল এলাকার অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়া 44টি নতুন জেটি নির্মাণের মধ্যে 41টির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। সাগরদ্বীপে কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্রতট সংরক্ষণ, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বলাগড়ে নদী ভাঙন রোধ এবং 45 কিলোমিটার ড্রেজিংয়ের মতো প্রকল্প বৈঠকে অনুমোদন লাভ করে। কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, দেশের সপ্তদশ শহর হিসেবে কেরালামের

0: দিল্লিতে ওয়াটার মেট্রো চালু হয়েছিল। এবার তা কলকাতায় শুরু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে।
1: কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে। আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং আমরাই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট।
0: তিনি বলেন, হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই প্রকল্পের মূল লক্ষ্য। জলপথ পরিবহন ও উপকূলবর্তী পরিকাঠামো উন্নয়নে গতি আনার লক্ষ্যে রাজ্য সরকার পৃথক জাহাজ দপ্তর তৈরিরও পরিকল্পনা করছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ কথা জানান। রাজ্য জুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে আজ এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
2: কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের কাজ শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে।
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে যোগ দেন কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিক এবং রাজ্য পুলিশের মহানির্দেশক। মুখ্যমন্ত্রী বৈঠকে আশ্বাস দেন বিজেপি সরকার পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজতে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার 6 জুন কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন নবান্ন সভাগরে শ্রী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। শ্রী মাঝি আরও জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী শ্রী বৈষ্ণব ওই দিন আকাশবাণী কলকাতা কেন্দ্রেও আসার কথা রয়েছে। এছাড়া যাবেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। তিনি পুর কমিশনারের কাছে আজ পদত্যাগপত্র পেশ করেন। এছাড়া পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দপ্তরের সচিবের কাছেও পদত্যাগের কপি পাঠিয়েছেন তিনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ইস্তফা বলে সাংবাদিকদের জানান পদত্যাগী মেয়র। এদিকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আসানসোলে আজ তিনি সাংবাদিকদের বলেন, সামনেই বর্ষাকাল, বিধাননগরের বিস্তীর্ণ এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মেয়রের পদত্যাগ দায়িত্বজ্ঞানহীনতা এবং নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিতোষ দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আজ আদালতে তোলা হলে 17 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আরেক অভিযুক্ত দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু এখনও ফেরার। এদিকে উচ্চশিক্ষা দপ্তর সুরেন্দ্রনাথ কলেজের ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডু প্রয়াত, বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর কল্যাণী এইমসে অস্ত্রোপচার করানো হয় এবং কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। আজ দুপুরে তার মরদেহ পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকে নোয়ারা গ্রামে বাড়িতে নেওয়া হলে শ্রদ্ধা জানান গ্রামবাসী ও এলাকার বিশিষ্টজনেরা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত

0: হয়েছে। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুরোধের আসর। আপনাদের পাঠানো অনুরোধ, গানের অনুরোধ, আর সেই অনুরোধ থেকে সাজানো গান নিয়ে অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরের প্রথম অনুরোধটি পাঠিয়েছেন রাধিকানাথ মল্লিক, মিতা মল্লিক এবং মিঠু ও মীরা, কলকাতা বড়বাজার এবং নৈহাটি থেকে। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে।

অনুরোধের আসর। এর পরের অনুরোধ পাঠাচ্ছেন সুব্রত কুমার করণ, বজবজ বাবালি থেকে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই আধুনিক গানটি শুনতে চেয়েছেন আপনি, আমরা সবাই শুনি আপনার সঙ্গে।

প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে এবং তারপর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই আধুনিক গানটি শুনলেন। অনুরোধের আসর শুনছেন আপনারা। এবারের অনুরোধ পাঠিয়েছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, লালকুঠি ছায়াছবি থেকে। আশা ভোসলের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি, সকলের সঙ্গে আমরা ভাগ করে নিই।

লালকুঠি ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে শুনলেন গানটি। এবারে আরও একটি ছবি, শুভ রজনী, মান্নাদের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়েছেন মাধব চন্দ্র দাস, ঘোষপাড়া, হাওড়া থেকে। মান্না দে, ছবি শুভ রজনী।

মান্নাদের কণ্ঠে শুভ রজনী ছায়াছবি থেকে গানটি শুনলেন। এবারের গানটি পূজোর গান আশা ভোসলের কণ্ঠে, অনুরোধ পাঠিয়েছেন দিশা দেশপাণ্ডে, মেরিগঞ্জ কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। একটু অন্য স্বাদের গান আশা ভোসলে।

আধুনিক গান শুনেছি, ছায়াছবির গানও শুনলাম, এবার অন্যরকম, অর্থাৎ রজনীকান্তের একটি গানের অনুরোধ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। করবি নে, লালু নে, দেবলীনা নে, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে এই অনুরোধ পাঠিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রজনীকান্তের গান।

আজ অনুরোধের আসর শেষ করব রবীন্দ্রসঙ্গীতের একটি অনুরোধে। অনুরোধ পাঠিয়েছেন সুবীর কুমার ঘোষ, চন্দনা ঘোষ তালিত, পূর্ব বর্ধমান থেকে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

আজকের এই অন্বেষা পরিবেশিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের ঠিক আগের রাতে। আমরা জানি পরিবেশ সংরক্ষণ, পরিবেশকে বাঁচানো কত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। মানুষের অস্তিত্ব কোথাও কোথাও বিপন্ন হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। আর ঠিক তাই এবারে বিশ্ব পরিবেশ দিবসের থিম ইংরেজিতে যেটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। বাংলাটা এভাবে হয়তো করা যেতে পারে, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের জলবায়ুর জন্য প্রকৃতি দ্বারা প্রাণিত হয়ে আমরা যে কাজ করতে পারি। সুতরাং এই কাজ প্রকৃতির দ্বারা প্রাণিত হয়ে যেমন প্রকৃতিকে বাঁচিয়েও বটে। আমরা এ নিয়ে অনেক উদ্যোগ দেখছি চারপাশে, বিশ্ব পরিবেশ দিবসেও এই কথা বারবার উচ্চারিত হবে।

0: আজকের অনুষ্ঠানে আমরা শুনব বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী এবং আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেনের প্রধান ডক্টর মানস ভৌমিকের বক্তব্য। এখানে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কী ধরনের পরিকল্পনা নিয়েছে উদযাপনের, সে সম্পর্কে জানব আমরা। অনুষ্ঠানে শুরু হোক সেই ভাবনা দিয়ে।
1: আপনারা সকলেই জানেন প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্বব্যাপী পালন করা হয়। এটি পরিবেশ সচেতনতা ও সংরক্ষণের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস। বিশ্ব পরিবেশ দিবস 2026 আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতি রক্ষা করা শুধু সরকার বা বিভিন্ন সংস্থার দায়িত্ব নয়, বরং প্রতিটি মানুষের কর্তব্য। আমাদের জীবনযাত্রার মান সরাসরি পরিবেশের স্বাস্থ্যের উপর নির্ভরশীল, তাই পরিবেশ সংরক্ষণ আজ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে পৃথিবীর জলবায়ু পরিবর্তন, বায়ু ও জল দূষণ, বনভূমি ধ্বংস, জৈব বৈচিত্র্যের ক্ষয় এবং ক্রমবর্ধমান বর্জ্য সমস্যার মতো গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বারেবারে। বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের দ্রুত হ্রাস আমাদের টেকসই জীবনধারা গ্রহণের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্ব পরিবেশ দিবস 2026 আমাদের প্রকৃতির সঙ্গে সম্পর্ককে পুনর্বিবেচনা করতে এবং একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করে। এই দিনটির বিভিন্ন সম্প্রদায়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সরকারকে পরিবেশ রক্ষার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি যেমন বৃক্ষরোপণ অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শিক্ষামূলক উদ্যোগ গ্রহণের সুযোগ করে দেয়। এটি মানুষকে প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুৎ সাশ্রয়, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার এবং বর্জ্য পুনর্নবীকরণের মতো পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করে। একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ বিষয়ে জ্ঞান অর্জন এবং সংরক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা পৃথিবীর দায়িত্বশীল রক্ষক হয়ে উঠতে পারে। লক্ষ লক্ষ মানুষের ছোট ছোট উদ্যোগ একত্রিত হয়ে পরিবেশের জন্য বড় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশ্ব পরিবেশ দিবস 2026 আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী আমাদের সবার অভিন্ন বাসস্থান। আজ আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব তা ভবিষ্যৎ প্রজন্মের জীবনমান নির্ধারণ করবে। তাই আসুন আমরা সবাই মিলে বন, নদী, সমুদ্র, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার অঙ্গীকার করি। টেকসই জীবনধারা গ্রহণের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, সুস্থ এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে পারি। এই বিশ্ব পরিবেশ দিবসে আসুন আমরা পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি নবায়ন করি এবং সবার জন্য একটি উজ্জ্বল ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখি।
0: ডক্টর মানস ভৌমিকের বক্তব্য শুনলেন বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী এবং আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেনের প্রধান। এরপরে আমরা শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর।
2: জল বিশুদ্ধ রাখতে ওয়াটার পিউরিফায়ার থেকে ছড়াতে পারে সংক্রমণ। আইআইটি মাদ্রাজের সাম্প্রতিক গবেষণা ফিল্টারে জল পরিশোধনে সব ধারণাই বদলে দিল। বিজ্ঞানীদের দাবি, পিউরিফায়ার কিভাবে ব্যবহার করা হবে তার উপর নির্ভর করছে সবটা। রিভার্স অসমোসিস বা বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া এখন খুব জনপ্রিয়। অত্যন্ত সূক্ষ্ম পর্দার মধ্যে দিয়ে জলকে উচ্চ চাপে চালিত করা হয়। এই প্রক্রিয়ায় জলে থাকা ক্ষতিকারক পদার্থ, ভারী ধাতু বা জলে দ্রবীভূত রাসায়নিক ও অশুদ্ধি দূর হয়। তাই ফিল্টারে শোধিত এই জলে জীবাণু থাকার কথাই নয়। কিন্তু আইআইটি মাদ্রাজের গবেষকেরা চেন্নাইয়ের 262টি বাড়ির ফিল্টারের নমুনা থেকে 81টির মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া পেয়েছেন। গবেষকদের দাবি, ফিল্টার যদি সময় মতো পরিষ্কার না করা হয় তাহলে এর ভিতরে জীবাণু সংক্রমণ হতে পারে। দেখা গিয়েছে আরও ফিল্টারে বেশিরভাগ সময়ই জল সম্পূর্ণ পরিশোধিত হয় না। 10 লিটার জল পরিশোধন করে সেখান থেকে পরিশোধিত জল পাওয়া যায় মাত্র 3 লিটার, আর বাকি 7 লিটার জলে বেশি মাত্রায় ধাতু মিশে তা বাইরে বেরিয়ে আসে। টানা এমন ফিল্টার ব্যবহার করা স্বাস্থ্যকর নয় বলেই দাবি গবেষকদের। আরও পরিশ্রুতিতে জলে মিশে থাকা অশুদ্ধির সঙ্গে উপকারী প্রাকৃতিক খনিজও অনেক সময় নষ্ট হয়। তাই এই ধরনের ফিল্টার ব্যবহার করলে নিয়ম মেনে করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর তা জীবাণুমুক্ত করার কাজটা করতে হবে। সবচেয়ে ভালো ছোটদের জল ফুটিয়ে খাওয়ালে। উচ্চ তাপে জল ফোটালে তাতে কোনো জীবাণু থাকে না।
0: বিজ্ঞানের টুকরো খবর শুনলেন। এবারে সাক্ষাৎকার প্লাস্টিকের ব্যবস্থাপনা নিয়ে।

0: আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক কিশোর সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যে বিভাগ, সেখানে তিনি অধ্যাপনা করেন এবং সেখানকার যে কাজকর্ম সেটা সম্পর্কে আমাদের আগ্রহ এমনিতেই রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষিতে এই আগ্রহটা খুব স্বাভাবিকভাবেই বেড়েছে, আর তাই তাকে আমন্ত্রণ জানানো, তিনি এসেছেন, স্বাগত জানাই আপনাকে। প্রথমেই জানতে চাইব, প্লাস্টিক ঘিরে আমাদের যে উদ্বেগ, সে উদ্বেগ তো আজকের না, সে অনেক দিনের। এখন এই বিষয়টা যে প্লাস্টিক আমাদের প্রয়োজন, আবার একই দিকে প্লাস্টিকের বর্জ্য ভয়ঙ্কর একটা বিষয় তৈরি করে, সেটাকে আপনারা কিভাবে দেখেন?
1: দেখুন, আমরা কেউই প্লাস্টিক ছাড়া চলতে পারি না। আর এখন প্লাস্টিক সম্পর্কে বলতে গেলে একটু ইতিহাস জানা দরকার। প্লাস্টিকের অ্যাকচুয়ালি জন্ম হয় যেটা সিনথেটিক প্লাস্টিক, দু ধরনের প্লাস্টিক হয়, সিনথেটিক একটা ন্যাচারাল। ন্যাচারালটা প্লাস্টিক তো সেরকম কিছু নেই, কিন্তু পলিমার যেটা আছে সেটা ন্যাচারাল সিনথেটিক। আমরা বলি যে প্লাস্টিকই শুধু, কিন্তু প্লাস্টিকের সঙ্গে সঙ্গে পলিমারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্লাস্টিক আর একটা হচ্ছে রাবার। রাবারের একটা বিরাট ইন্ডাস্ট্রি আছে, প্লাস্টিকের একটা বিরাট ইন্ডাস্ট্রি আছে, কিন্তু বেশিরভাগটাই মানে দুটোই, মানে আমরা প্লাস্টিক রাবার ছাড়া চলতেই পারি না। তা প্লাস্টিকের জন্ম হয় 1840 সাল নাগাদ, যখন ওই গুডিয়ার যখন রাবার প্রসেসিং এটা ডেভেলপ করছিল, সেটা রাবারই প্রথম ডেভেলপ হয়। তারপরে আসে হচ্ছে 1907 সালে, যখন হচ্ছে বেকেল্যান্ড ফার্স্ট কমার্শিয়াল যে প্লাস্টিক, যেটা বেকেলাইট নামে পরিচিত, সেটা পেটেন্ট হয়, সেটা তখন মার্কেটে আসে। তারপরে 1940-এর পরে সমস্ত সিনথেটিক প্লাস্টিক, যেমন পলিথিলিন আছে, পলিপ্রপিলিন আছে, পলিস্টাইরিন আছে, অসংখ্য প্লাস্টিক। অ্যাকচুয়ালি প্লাস্টিকের কমার্শিয়াল ব্যবহার যেটা, সেটা শুরু হয় 1950-এর পর থেকে, এবং সেটা ধীরে ধীরে তার আস্তে আস্তে পপুলারিটি বাড়ছিল, কিন্তু হিউজ পরিমাণে পুরোটাই প্লাস্টিক ডিপেন্ডেন্ট, যেটা আমরা বলি নির্ভরতা, সেইটা শুরু হচ্ছে 2007-এর পরের থেকে। মানে 2000-এর পরের থেকে তার অ্যাকচুয়াল যে মানে ওতপ্রোতভাবে সবকিছুতে প্লাস্টিক ছাড়া হবে না, সেটা শুরু হয় 2007। আপনি যদি একটা গ্রাফ দেখেন, সেইখানে দেখা যায় 1950 থেকে 2000 সাল পর্যন্ত গ্রাফের পরিমাণ খুব ধীরে ধীরে বাড়ছে, কিন্তু হঠাৎ যেন বুমেরাং মানে বুম করে যেটা ব্লাস্ট করে মতো, 2007-এ সেটা অন্তত 5-10 টাইমস বেড়ে গেল। এবার তারপরের থেকে ওর জার্নি যেই বুম করে শুরু হলো, এ আর থামবে না,
0: থামার জায়গা নেই।
1: আর যত প্লাস্টিকের ব্যবহার হবে, তার যেহেতু প্লাস্টিক বেশিরভাগ প্লাস্টিকটা হচ্ছে ডিগ্রেডেবল না, যেটা সহজে ডিগ্রেড হয় না, মানে কয়েকশো বছরেও কিছু হবে না, এইটার যেমন ভালো দিকও আছে খারাপ দিকটাও অনেকটা বেশি আছে। এখন প্লাস্টিক ছাড়া আমরা কেউ চলতে পারবো না, যতই চারিদিকে স্লোগান উঠুক আর যাই করুক যে প্লাস্টিক বন্ধ করতে হবে। আমরা যে পলিমার বিভাগের আমরা অধ্যাপক হয়ে, আমরা এই প্লাস্টিককে আমরা তো মানে ভগবানের একটা দান বলি, কারণ এই এমন একটা ম্যাটেরিয়াল কি বস্তু, যেটা দিয়ে আপনি দেখুন যে কোনো মেটাল, সিরামিক বলুন, এগুলো দিয়ে কোনো জিনিসই আপনি আপনার পছন্দ মতো সব কিছু বানাতে পারবেন না, তার একটা লিমিটেশন আছে। কারণ মেটাল দিয়ে মেটালিক আসবাবপত্র কিংবা বাসন বল যা খুশি সেইগুলোই আপনি বানাতে পারেন, কিন্তু প্লাস্টিক সমস্ত ক্ষেত্রে।
0: ঠিক, এখন যে কথাটা খুব জরুরি হয়ে দেখা দিয়েছে যে প্লাস্টিকের যে বর্জ্য ওয়েস্ট প্লাস্টিক, সেইটা খুব বেশি রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কেননা তার ম্যানেজমেন্ট বলে ঠিক কি হতে পারে মানুষ এখন সেটাই জিজ্ঞাসা করছেন, যে ম্যানেজমেন্ট বলতে ঠিক কি। আবারও আপনারা কিভাবে বিষয়টাকে দেখেন এবং আপনারা কিভাবে এর সমাধানের পথটা বোঝেন, আমাদের যদি জানান, শ্রোতাদের যদি একটু জানান।
1: আসলে দেখুন, প্লাস্টিক হচ্ছে একটা ভগবান প্রদত্ত বস্তু, যেটা এত ভালো একটা ম্যাটেরিয়াল থাকা সত্ত্বেও আমরা সেটার ব্যবহার জানি না। কেন বলছি ব্যবহার জানি না, দেখুন প্লাস্টিক আমরা ইউজ করলাম, ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা কি করলাম, সেটাকে ফেলে দিলাম যত্রতত্র। এখন যে পলিউশন যেটা বেড়ে গেছে, কিন্তু এই যত্রতত্র ফেলে দেওয়ার জন্যে, যদি আপনি সঠিক উপায়ে প্লাস্টিকটাকে নির্দিষ্ট জায়গায় ফেলেন, সেটাকে খুব সহজেই রিসাইকেল করা যায়, যেটা অন্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেমন করা যায় প্লাস্টিকটাকেও করা যায়। কিন্তু আমরা কি করি, যখনই কোনো একটা জিনিস, এখন ধরুন আপনারা বাজারে গেলেন, আমরা বাজারে গেলাম, বাজারে গেলে আমরা কেউ বাজারে ব্যাগ নিয়ে যায় না, আমরা প্লেন খালি হাতে চলে যায়। কেনার পরে আমরা বলি, দাদা একটা প্লাস্টিকের ব্যাগ দিন। ঠিক আছে, তুমি ব্যাগ নিয়ে এসছো, ভালো কথা, কিন্তু আমরা কি

0: সে ব্যাগটা ইউজ করার পরে আমরা গোটা করে পাশে ফেলে দিলাম, সেইটাই আবার রাস্তায় ফেলে দিলাম, যেখানে খুশি ফেলে দিলাম। এই যেখানে খুশি ফেলাটাই হচ্ছে এখন বুমেরাং হয়ে গেছে। এবার আপনি যদি সঠিক উপায়ে এটাকে যদি ব্যবহার মানে নির্দিষ্ট জায়গায় ফেলেন, সেটাকে সুন্দরভাবে রিসাইকেলিং প্রসেসের মধ্যে যদি আনা যায়, তাহলে কিন্তু এই যে দূষণ দূষণ বলে চারিদিকে আমরা চিৎকার করছি সেটা কিন্তু অনেকটাই কমানো যাবে।
1: আচ্ছা, এই রিসাইক্লিং এর প্রসঙ্গ যখন এসেই গেল, তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটাও আসে যে প্লাস্টিক রিসাইক্লিং এর ক্ষেত্রে আমরা যতটা দাবি শুনি যে হওয়া উচিত বা হয় বলে ভাবি, পরিসংখ্যানে দেখা যায় ততটা হয় না এবং পরিমাণটা বেশ কমই। সমস্যাটা কোথায়? মানে একটা সমস্যা আমরা এভাবে শুনি যে এই যে বর্জ্য প্লাস্টিক সেটাকে কুড়িয়ে আলাদা করার যে সমস্যা সেটা একটা, কারণ দুরকম প্লাস্টিক মিশে গেলে আবার সেটাকে একইভাবে গলানো যায় না, অপ্রয়োজনীয় বস্তু তৈরি হয় একটা। কিন্তু রিসাইক্লিং এর যে ব্যাপারটা, ধরুন গবেষণাও তো চলছে, এটার মধ্যে নতুন নতুন পদ্ধতি আসছে, আমরা এমনকি এশিয়াতেও কয়েকটা নতুন প্রযুক্তির কথা উল্লিখিত হতে দেখেছি, তো আপনি যদি একটু বলেন যে রিসাইক্লিং এর যে ব্যাপারটা সেটা ঠিক আমাদের কোন জায়গায় আছে, আমরা কতটা রিসাইক্লিং করতে পারছি এবং সেটা করে কতটা উদ্ধার পেতে পারছি।
0: দেখুন, সরকার একটা নিয়ম এনেছে যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করে দিয়েছে। এর একটা মাত্রই কারণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো দেখবেন খুব পাতলা হয় এবং সরকার সেটাই বারণ করেছে, কারণ এই পাতলা প্লাস্টিকগুলো যখন রিসাইক্লিং প্রসেস যেটা, সেটা যখন ওই প্লাস্টিক শিটগুলো কাটা হয়, সেইগুলো কিন্তু কাটতে খুব ডিফিকাল্ট হয়, কারণ ওরকম শার্প ব্লেড যতই করা হোক না কেন সেটা সম্ভব নয়। একটা যদি 50 মাইক্রনের প্লাস্টিকগুলোতে অনেকটা অ্যাডভান্টেজ থাকে, সেইগুলো সহজে রিসাইকেল করা যায়। আমরা অনেকেই পছন্দ করি যে মাটির ভাঁড়ে আমরা চা খাবো কিংবা মাটির ভাঁড়ে কিছু একটা করব, সেটা নাকি ইকো ফ্রেন্ডলি। কী করে হয় ইকো ফ্রেন্ডলি আমাকে বলুন। কারণ মাটির ভাঁড়ে আমি একটা চা খেলাম, চা খাওয়ার পরে সেই মাটির ভাঁড়টা ফেলে দিলাম। এবার আমরা কখনো ভেবে দেখে যে ওই মাটির ভাঁড় যেটা আমরা ইউজ করলাম, ব্যবহার করলাম, ফেলে দিলাম, সেটা কি কখনো মাটির সঙ্গে মিশে যায়? কোনোদিন মেশে না। ঠিক একই রকম প্লাস্টিকও সেটা মেশে না। তাহলে প্লাস্টিককে তাহলে একটা মাটির ভাঁড় সে মিশছে না, প্লাস্টিক ভাঁড়ও মিশছে না। তাহলে আমরা প্লাস্টিককে শুধু দোষারোপ করছি, মাটির ভাঁড়কে কেন দোষারোপ করছি না? যেখানে মাটির ভাঁড়কে আপনি যেটা ইউজ করবেন সেটা কিন্তু আর কিছু করা যাবে না, কিন্তু প্লাস্টিকটাকে আপনি রিসাইকেল করতে পারবেন। এটা একটা মজার ব্যাপার। এটা আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে আমাদের যে ধারণা, যেহেতু আমরা মাটির সঙ্গে মানে এটা রিলেটেড, আমরা ভাবি ওটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি,
1: ডিগ্রেডেবল।
0: কিন্তু আপনি পোড়া মাটি, যখন মাটির ভাঁড় পুড়িয়ে ফেলা হয়, সেটা কিন্তু কোনোদিন ডিগ্রেডেবল হয় না, আপনি কয়েকশো বছরই ওইভাবেই পড়ে থাকবে। দেখুন, সেই পুরনো ঐতিহাসিক যুগে সে মাটির নিচ থেকে মাটির ভাঁড় পাওয়া যায়, তাহলে সে তো ডিগ্রেডেবল হলে তো মিশে যেত, কিন্তু সেটা সেইভাবেই রয়েছে, তাহলে সেও কিন্তু নন ডিগ্রেডেবল। অথচ সেইটার পিছনে আমরা কেউ পড়ছি না, কারণ তার ব্যবহারে একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু প্লাস্টিক যেটা, আমরা কিন্তু প্লাস্টিকটাকে দোষারোপ করছি। কারণ কি দোষারোপ করছি? এই কারণে আমরাই বিপদে পড়ছি। কিভাবে বিপদে পড়ছি? আগে দেখুন, বৃষ্টি হলে কলকাতা শহরে কিন্তু মানে এক ঘন্টা বৃষ্টি হলে আপনার এক হাঁটু জল জমে যাবে। তার একটাই কারণ হচ্ছে সমস্ত ম্যানহোলে যেখান দিয়ে আমরা জলগুলো পাস হয় সেগুলো সব প্লাস্টিক দিয়ে আটকে গেছে। এইবার আমাকে বলুন তো, ওখানে প্লাস্টিকটা এলো কি করে? আমরাই তো দায়ী তার জন্য।
1: ঠিক, ফলে নাগরিক সচেতনতার একটা জায়গা যদি না থাকে, তাহলে প্লাস্টিক কোথায় ফেলা হচ্ছে, কিভাবে ফেলা হচ্ছে,
0: এটা সবথেকে জরুরি
1: সমস্যা হয়।
0: কারণ আমি যখন আমেরিকাতে ছিলাম, তখন দেখেছি সেইখানে আমরা যারা এখানে বসে প্লাস্টিকের একটা মানে প্যাকেটে কিছু কিনে সেটা আমরা রাস্তাতেই ফেলছি, এই আমরাই যখন আবার আমেরিকায় যাব কিংবা বিদেশে যাব, আমরা কিন্তু সেটা কখনো করব না। আমরা নিজেরাই বলি, দেখো ওই দেশ কত সুন্দর পরিষ্কার, আমার দেশ কত নোংরা, কে করেছে? এখানে তো সরকারের আমরা দোষ দিই। সরকার কি ফেলেছে? না, এটা আমরা সাধারণ মানুষই ফেলি, সাধারণ মানুষই নোংরা করি। তাহলে জনসাধারণ যতক্ষণ না সচেতন হবে, ততক্ষণ কিন্তু এই প্লাস্টিকের যে পলিউশন পলিউশন বলে চিৎকার হচ্ছে, সেটা কিন্তু কোনোদিনই কমবে না। আপনি যত টেকনোলজি আনুন না কেন, কোনোদিনই সমস্যার সমাধান হবে না।
1: ঠিক, আমরা এক্ষেত্রে যাকে বলে নাগরিক বোধ বুদ্ধি, প্রশাসনিক হস্তক্ষেপ, এই প্রসঙ্গগুলোতে চলে আসি। উপায় নেই, এটার আলোচনাও করতে হয়। যদিও এই আলোচনাও শেষে উঠে আসে যে ধরা যাক সবকিছু সুষ্ঠুভাবে বন্দোবস্ত করা গেল, প্লাস্টিক ফেলা হলো ঠিক জায়গায়, কিন্তু অবশেষে সেই প্লাস্টিকগুলোই বা কোথায় যাচ্ছে? মানে যেহেতু মহাসাগরে প্রচুর পরিমাণ প্লাস্টিকের বর্জ্য জমা হচ্ছে, অন্যান্য জায়গায় জমা হচ্ছে, কোথাও তো একটা সেটা ফেলা হবে, সেটাও একটা প্রশ্ন এসে যাচ্ছে। কিন্তু আমি এই প্রশ্নে বেশি না গিয়ে আমি যেটা আপনার কাছে

0: থেকে জানতে চাইব, যেহেতু বিজ্ঞানের অনুষ্ঠান অন্বেষা, আপনাদের এখানে বা আপনাদের পরিচিত মহলে কি ধরনের কাজ হচ্ছে যেখানে প্লাস্টিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিছুটা আশাবাদী হতে পারি?
1: যেমন দেখুন, ভারতবর্ষের প্রচুর কাজ হচ্ছে। যেমন প্লাস্টিক বর্জ্য যেগুলো ডিসকার্টেড যেগুলো বলি আমরা, সেইগুলো রিসাইকেল করে কিন্তু রোড কনস্ট্রাকশন চলছে। আপনি বলছেন যে এই যে এত প্লাস্টিক আমরা ইউজ করছি যেগুলো আমরা বর্জ্য হিসাবে চলে যাচ্ছে, সেগুলো কি হবে? সেইগুলো কিন্তু রিসাইকেল করলে প্রচুর জিনিস, এই যে আমরা এই প্লাস্টিকের চেয়ারগুলো ইউজ করছি, সমস্ত রিসাইকেল দিয়েই বানানো যায়। এবার 100% না, তার মধ্যে ভার্জিন পিওর পলিমারও থাকতে হবে, প্লাস আপনার রিসাইকেল পলিমার সেইটাও আমাদের প্লাস্টিকগুলো ইউজ করা যেতে পারে। এখন প্রচুর গবেষণা চলছে, যেমন যে আগে যেমন ছিল যে টায়ার ইন্ডাস্ট্রিতে টায়ার যখন ইউজ হয়ে যায়, যখন ফেলে দেওয়া হয়, সেটা কিন্তু আর কোনোভাবে ইউজ করা যেত না, কারণ ওটা একটা প্রপার্টি, কারণ ওটা হচ্ছে ক্রসলিং পলিমার, যার জন্য সেটাতে কিছু, কিন্তু এখন গবেষণা করে সেটাতেও কিন্তু রিসাইকেল করে নতুন ডেভেলপ কিছু করা হচ্ছে। আমি পার্সোনালি আমার নিজস্ব ল্যাবে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমি এটা একটা ফোকাস করেছি, যেটা আমি প্রথম, যে প্লাস্টিক বোতল, যেটা আমাদের সবথেকে টপ লেভেলে যারা যে প্লাস্টিকগুলো ইউজ হয়, পলিথিলিন, পলিপ্রোপিলিন, আর তৃতীয় নম্বর হচ্ছে পলিইথিলিন টেরিপথ্যালেট, যেগুলো হচ্ছে বোতল ইন্ডাস্ট্রিতে, ড্রিঙ্কস ইন্ডাস্ট্রিতে, খুব প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে এক্সটেন্সিভলি ইউজ হয়। এবার দেখুন, পলিপ্রোপিলিন, পলিইথিলিন, এইগুলো আপনাকে রিসাইকেল করা যায় না, সম্ভব না কেমিক্যালি, কিন্তু পলিইথিলিন টেরিপথ্যালেট, যেটা পেট আমরা বলি সংক্ষেপে, সেটা কিন্তু কেমিক্যালি সহজেই রিসাইকেল করা যায়। এবার আমি পলিমার বিজ্ঞানী হয়ে সেখানে আমার একটা ইচ্ছা ছিল যে এই পলিমার থেকে কি করে, কারণ আমার হচ্ছে বায়োপলিমার নিয়ে কাজ, যেটা দিয়ে টিস্যু ইঞ্জিনিয়ারিং আমরা কাজ করি, সম্পূর্ণ নতুন একটা অধ্যায় মানে যুগ শুরু হতে যাচ্ছে। সেইখানে আমরা যেটা আমি করি, যেটা ওই পেট ওয়েস্ট থেকে, প্লাস্টিক ওয়েস্ট থেকে, সেইখান থেকে আমরা একটা মনোমার কেমিক্যালি আমরা তৈরি করি, একটা কম্পাউন্ড, সেইটা দিয়ে আমরা নতুন বায়োপলিমার বানাই। যেই বায়োপলিমারটা হচ্ছে টিস্যু ইঞ্জিনিয়ারিং, টিস্যু ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা একটু আমি বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। টিস্যু ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন, ধরুন আমার বডিতে একটা কেটে গেল স্কিনে, ওটা কি হয়, আমরা একটা কোনো ওষুধ দিয়ে, ডেটল দিয়ে পরিষ্কার করে, যদি বেশি বড় কাট হয়ে যায় তাহলে আমাদের সেলাই দিতে হবে, ছোট কাট হলে জাস্ট ব্যান্ডেজ করে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার ধরুন আঙুল কেটে পড়ে গেল, সেই আঙুল তো আর তৈরি হবে না, কিন্তু টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ে দ্যাট ইজ পসিবল। যেমন আমি 2019 সালেই একটা অপারেশন হয়েছিল, ডক্টর সিনজয় সামথিং নাম ওনার, সিনজয় রায় মনে হয়, উনি হচ্ছে খুব নাম করা প্লাস্টিক সার্জন, তা উনি আমার সঙ্গে কোলাবরেটলি কাজ করবে যে টিস্যু ইঞ্জিনিয়ারিং উপরে, সেই কারণে আমার কাছে আসেন। তা উনি আমাকে তখন, আমরা কথা বলি, সেই হিসাবে আমরা ঠিক আছে ডিসাইড করি আমরা কিভাবে কাজ করব ইন ফিউচারে। তখন উনি আমাকে একটা অপারেশনের জন্য বলল যে একটা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থাইতে পুরো একটা মানে কি বলবো, 12 mm by 12 mm এরিয়া, 6 inch মতো, 6 inch by 6 inch এরিয়া পুরো স্কিন ড্যামেজ হয়ে যায়। এইটা কিন্তু কোনোদিন আপনার রিজেনারেট হবে না, ওখানে কিন্তু আপনার ড্যামেজ থেকেই যাবে, মানে একটা গর্ত মতো থেকে,
0: যেমন দাগ থাকে গর্ত থেকে,
1: একদম। কিন্তু টিস্যু ইঞ্জিনিয়ারিং এ একটা পলিমার দিয়েই বানানো হয়, সেইটা হচ্ছে ওই পলিমার আমরা স্ক্যাফোল্ড বলি, সেইটা ওই জায়গা ক্ষত জায়গায় শুধু বসিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেবে, দিয়ে উইদিন 2 months আবার আপনার নতুন স্কিন, আপনি বুঝতেও পারবেন না ওখানে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এইটা হচ্ছে মানে বিউটি অফ টিস্যু ইঞ্জিনিয়ারিং। তা আমরা সেই টিস্যু ইঞ্জিনিয়ারিং এ যে স্ক্যাফোল্ড বানানোর জন্য যে পলিমার দরকার, দ্যাট ইজ বায়োপলিমার, এই বায়োপলিমারটাই আমি বানিয়েছি প্রথম 2014 সালে, যখন ISC ব্যাঙ্গালোরে আমি গবেষণা করি যে পোস্ট ডক, সেইখানে আমি প্রথম একটা বায়োপলিমার বানাই, যেটা কিনা টিস্যু ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাজ এ স্ক্যাফোল্ড ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমার এখানে 2016 আমি যে জয়েন করি, আমার প্রথম যে PhD স্টুডেন্ট, সে ওই টপিকের উপর কাজ করে তার PhD শেষ করেছে গবেষণা, এবং আমাদের প্রচুর পাবলিকেশন আছে, আমার ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেলস পাওয়া যায়।
0: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপক কিশোর সরকারের সঙ্গে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক তিনি। এই বিভাগে তিনি পড়াচ্ছেন, গবেষণার কাজ চালাচ্ছেন, তার ছাত্রছাত্রীরাও এই কাজ করছে। আজকে তার সঙ্গে কথা বলার যে প্রয়োজনটা সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন। আর সেখানে আমরা এই আলোচনাটা করছি যে প্লাস্টিককে আমরা কিভাবে দেখব, প্লাস্টিককে যাকে বলে ম্যানেজ করব কিভাবে, তার ব্যবস্থাপনা করব কিভাবে, যাতে তা দূষণ না ঘটাতে পারে, যেহেতু এই দূষণটাকে শেষ করা।

0: বা এই দূষণের একটা ইতিবাচক সমাধান ঘটানো, এবং এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি বায়োপলিমারে। আমার মনে আছে অধ্যাপক সরকার, বহুদিন আগে, প্রায় 25-26 বছর আগেকার কথা, যখন আইআইটি খড়গপুরে আমরা প্রথম দেখলাম এক ধরনের পলিমার তৈরি হয়েছে, যেখানে এই লম্বা শৃঙ্খল বা চেনের মাঝখানে কিছু কিছু বায়োডিগ্রেডেবল অণু বসিয়ে দেওয়া হয়েছে, যাতে অন্তত যখন ভাঙার সুযোগ পাবে ওই অংশটা ভেঙে যায়, ওই চেনটা তো লম্বা না হয়। এটা বহুকাল আগেকার কথা, প্রায় 25-26 বছর আগেকার কথা। তো এইবার খুব স্বাভাবিকভাবে সেই দিকে কাজ এগিয়েছে, আরো প্রসারিত হয়েছে। আপনি যখন বায়োপলিমার বললেন তখন ওইটা মনে পড়ে গেল। এবার বায়োপলিমারের গঠনটা কি এর থেকে সম্পূর্ণ আলাদা, কি রকম সেটা?
1: না, পলিমারের আমাদের যে বেসিক প্রিন্সিপাল, পলিমার মানেই হচ্ছে পলি মার, পলি মানে অনেক, মার মানে ছোট ছোট অণু, মানে একই মলিকুল যখন বারে বারে রিপিট হয়ে বড় লম্বা চেন হয় তখন আমরা পলিমার বলি। তা এইখানে আমাদের বায়োপলিমার মানেই হচ্ছে সেইভাবেই হবে, পরপর জুড়বে। কিন্তু এবার দেখুন, পলিমার দু ধরনের হয়, একটা হচ্ছে দুভাবে তৈরি করা হয়, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন আর একটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। এবার আমরা যদি ফ্রি রেডিক্যাল করি, জেনারেলি আমরা সেটা বিভিন্নভাবে, মানে একই মনোমার পরপর হবে সেটা হচ্ছে হোমোপলিমার বলতে পারি, ডিফারেন্ট মনোমার যদি ইউজ করি কোপলিমার বলতে পারি। কোপলিমারের আবার অনেক ভাগ আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। কিন্তু আমরা যে বায়োপলিমারগুলো তৈরি করি, আমাদের বায়োপলিমারগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটা ইউজ করি মনোমার হিসাবে, যেটা আমরা বলি, সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে বিশেষ করে যে
0: মানে একক হিসাবে,
1: একক হিসাবে যে মনোমারগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু সব বায়োমলিকুল।
0: আচ্ছা,
1: যেগুলো আমাদের দেহের মধ্যেই বিভিন্ন, মানে ফুড সাইকেল যেটা আমরা বলি তারই এক একটা পার্ট। যেমন আমার বায়োপলিমারগুলো সমস্তর মধ্যে, যেমন সিবাসিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যানিটল, এগুলো হচ্ছে সবার নিজস্ব বায়োপলিমার, মানে বায়ো মলিকুল। এবার আমি যেটা পেট ওয়েস্ট থেকে যেটা আমরা তৈরি করি সেইটাতে আমরা, কেউ বায়োপলিমারে কেউ কখনো ইউজ করেনি, তার আগে অন্যদিকে সবাই ইউজ করেছে, কিন্তু ওই মলিকুল নিয়ে বায়োপলিমারের মধ্যে কেউ ইনসার্ট করে দেখেনি। এবার আমরা সেটা করে সেটা দেখেছি যে তার অ্যানিমাল মডেলে সেল স্টাডি করে সমস্ত কিছু দেখেছি, কোনো টক্সিসিটি সেরকম কিছু নেই। তাহলে আমরা সেইভাবে বায়োমলিকুল দিয়েই বায়োপলিমার বানাচ্ছি, যেগুলো ভাঙলে যে ছোট ছোট মলিকুলগুলো তৈরি হবে সেইগুলো যাতে বডিতে, আমাদের দেহে কোনো ক্ষতি না করতে পারে।
0: বেশ,
1: এবার আপনি যেটা বলছেন যে খড়গপুরে আপনি দেখেছেন যে বড় বড় চেনের মাঝখানে বায়োমলিকুলের একটা ছোট্ট ইউনিট বসিয়ে দিয়েছে, সেটা ব্রেকডাউন করে বড় চেন হয়ে গেল, কিন্তু সেই বড় চেনটা কিন্তু বড় চেনই যতটা বড়ই ছিল ওইটাই রয়ে গেল। মানে ধরুন একটা 100টা মলিকুল দিয়ে একটা বায়োপলিমার, তার মধ্যে 4টে আপনার ধরুন ওই বায়োমলিকুল রয়েছে। এবার ওই বায়োমলিকুলের জায়গায় হচ্ছে ব্রেকডাউন হবে, কিন্তু 25টা
0: থেকে গেল,
1: কিন্তু আমাদের যেটা তৈরি কিন্তু সবগুলো ব্রেকডাউন হয়ে গেলেও ছোট ছোট যে পার্টগুলো সেইগুলো কিন্তু সেই বায়োমলিকুল দিয়েই তৈরি। সুতরাং সেইগুলো কোনো আমার বডিতে কোনো ক্ষতি করবে না, সেইগুলো আবার ব্রেকডাউন হয়ে একদম ছোট যেগুলো তৈরি হবে, একদম একক যেগুলো তৈরি হবে, সেইগুলো কিন্তু আবার সেই বায়োমলিকুল,
0: সিবাসিক অ্যাসিড, ম্যানিটল, যেগুলো বললেন,
1: যেগুলো বললাম জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলি। আরো একটা কথা কথা বলতে, আর একটা পলিমার আমরা যেমন ডেভেলপ করেছি সেটা আমরা পাবলিশও করেছি 2020-তেই, সেইখানে কিন্তু আমরা একটা যেমন পেট বোতল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ফিল্ড। কারণ এখন ইলেকট্রনিক ফিল্ডে কিন্তু পলিমারের বিরাট একটা অ্যাপ্লিকেশন, যেখানে ইউজ করা হচ্ছে পলিকার্বোনেট, আমরা সেই পলিকার্বোনেট থেকেও কিন্তু বায়োপলিমার বানাচ্ছি সেটা রিসাইকেল করে।
0: তাহলে একদিকে যেমন প্লাস্টিক নিয়ে উদ্বেগ যে প্লাস্টিকের এই সমস্যাটা আমরা সমাধান করব কি করে, প্লাস্টিক বর্জ্যটা তার থেকে ছড়ানো দূষণ সামলাবো কি করে, অন্যদিকে প্লাস্টিক নিয়ে নতুন নতুন গবেষণা আমাদের পথ দেখাচ্ছে, নতুন পণ্য তৈরির সম্ভাবনা জাগাচ্ছে, এবং এমনকি মানুষের চিকিৎসায় সেটা খুব কার্যকরী অবদান রাখছে। আমি আরেকবারই রিসাইক্লিং এর ব্যাপারটা ফিরিয়ে আনি, যে আপনারা নিজেই বলছেন যে ইতিমধ্যে বেশ কিছু কাজ হয়েছে এই নিয়ে, রিসাইক্লিং এর ক্ষেত্রেও কাজ হয়েছে। আমরা সেদিন দেখছিলাম যে ডাউন সাইক্লিং, অর্থাৎ যেটার থেকে রিসাইকেল করছি তার থেকে হীনতর পদার্থ তৈরি হচ্ছে, তা না করে রিসাইক্লিং করে আবার আগের মতো অবস্থাতে ফিরিয়ে দেওয়া বা আরো ভালো অবস্থা তৈরি করা, এরকম চেষ্টা হচ্ছে। আমাদের একটু বুঝিয়ে বলবেন ব্যাপারটা কি?
1: দেখুন, একটা হচ্ছে ডাউন স্ট্রিম আছে, একটা হচ্ছে আপ স্ট্রিম আছে, আপ স্কেলিং আর ডাউন স্কেলিং। তাহলে সবসময় আমরা চাই, দেখুন, যে প্রোডাক্টটা তৈরি হলো, এবার ডিপেন্ড করছে, এই কারণে সরকারের কিছু স্ট্রিক্ট রেগুলেশন দরকার, যে কেউ মানে যখন কোনো প্রোডাক্ট তৈরি করবে সেটার একটা পার্টিকুলার একটা কি বলবো একটা কোন গ্রেডের পলিমার ইউজ হবে এইগুলো যেন সব মেনটেন করা হয়। তাহলে কি হবে, যদি আপনার ওয়েস্ট

0: যে ম্যাটেরিয়াল সেটা যদি ভালো কোয়ালিটির হয় সেটাতে কিন্তু আপস্কেলিং করাটা খুব সহজ, কিন্তু যদি আপনি আপনার র ম্যাটেরিয়াল সেটাই যদি পুয়ার কোয়ালিটি হয় সেটা থেকে আর ভালো কিছু হবে না।
1: বেশ, সুতরাং সেই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে প্লাস্টিক, যাকে বলে সেপারেশন, প্লাস্টিকগুলোকে আলাদা করা, বিভিন্ন ধরনের প্লাস্টিককে আলাদা, এটা তো আমাদের দেশে মানবিক শ্রম দিয়েই হয়, মানে মানুষ গিয়ে আলাদা আলাদা করে বেশি। আমাদের যে স্বয়ংক্রিয় পদ্ধতি, অটোমেটেড পদ্ধতি, সে তো খুব একটা নেই, সেখানে কি কোনো সমস্যা হয়?
0: দেখুন, এই যে সেপারেশন, এইটা একমাত্র জনসাধারণের উপর ডিপেন্ড করছে। তারা যদি একদম হোম থেকেই, এখন কিন্তু বেশিরভাগ কলকাতার বেশিরভাগ মিউনিসিপ্যালিটি এলাকায়, আমি যেমন বারাসাতে থাকি, সেখানেও কিন্তু দুটো বিন দিয়েছে, একটা গ্রিন একটা ব্লু। গ্রিনে বলছে হচ্ছে সমস্ত অর্গানিক ওয়েস্ট, যেগুলো আমরা খাবার দাবার খাচ্ছি, সবজি ফল তাদের খোসা, এইগুলো একটা বিনে। আর সমস্ত ওয়েস্ট যেগুলো প্লাস্টিক, এবার আমি বলবো যখন আপনার প্লাস্টিক ওয়েস্টটাকে বিনে ফেলবেন, কখনো তার মধ্যে কিছু রাখবেন না।
1: আচ্ছা,
0: ধরুন একটা প্যাকেটের মধ্যে, ওর মধ্যে যেন কোন কিছু দিয়ে, গিট দিয়ে, মানে আটকে দিয়ে আমরা না ফেলি।
1: মানে অজৈব প্লাস্টিক রইলো, তার মধ্যে জৈব খাবার দাবার রইবো, সেটা
0: ওরকম না। আপনি একটু দেখুন, এই যে আমরা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ওই খাবারের উচ্ছিষ্ট গুলো আমরা ভিতরে ফেলে, আমরা গিট দিয়ে ফেলে দিই, ওটা কিন্তু কোনোদিন ডিগ্রেড হবে না। যেটা ডিগ্রেড হওয়ার কথা সেটা কিন্তু ডিগ্রেড হচ্ছে না, আমরা ব্যারিয়ার হিসাবে প্লাস্টিক প্যাকেট একটা দিয়ে দিচ্ছি। এবার আপনি যদি সেইটা যদি না করে আপনার খাবারের উচ্ছিষ্ট সবজির খোসা, ফলের খোসা, এগুলো যদি এমনি ফেলে দিতেন, তাহলে কিন্তু সুন্দর সার তৈরি হতো। আমাদের জনসাধারণের দায়িত্ব ঘরের থেকেই আমরা একদম সেগ্রিগেশন করেই বাইরে পাঠাই, তাহলে কিন্তু এই অটোমেটিক সিস্টেম কোনোদিন সম্ভব। অটোমেটিক মেশিন, সে তো একটা প্লাস্টিকের মধ্যে কি আছে সেটা খুলে খুলে মেশিন করতে পারবে না। মেশিন সেগ্রিগেশন করতে পারে, তার একটা বিভিন্ন সিস্টেম আছে। সেইটা আপনি মেটাল আর প্লাস্টিক দুটো সাইড বাই সাইড আছে, মেটাল সেগ্রিগেশন হয়ে যাবে, মেশিন অটোমেটিক করে নেবে মেটাল আর প্লাস্টিক। কিন্তু প্লাস্টিকের মধ্যে যদি আবার অর্গানিক কিছু একটা আপনি আটকে দেন, তাহলে কিন্তু সেটা মেশিনের পক্ষে সম্ভব না। তো সেইটা কিন্তু ওই যেটা ম্যানুয়াল পদ্ধতি, সেটা আপনাকেই আমাদের বাড়ি থেকেই তৈরি করে দিতে হবে, যে আমরা ওখানে যদি সেগ্রিগেট করে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা থাকেই না।
1: ঠিক। শ্রোতা বন্ধুরা, আজকে পরিবেশ দিবস, পরিবেশ ভাবনা, এইটাকে প্রেক্ষাপট হিসেবে রেখে প্লাস্টিক সম্পর্কে আমাদের আলোচনা হলো। অধ্যাপক কিশোর সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের, তিনি আমাদের সঙ্গে কথা বলে বুঝিয়ে দিলেন যে সমস্যাটা কোথায়, কোন জায়গায় সচেতন হওয়া আমাদের উচিত। একই সঙ্গে তিনি জানালেন প্লাস্টিক নিয়ে নতুন নতুন কি গবেষণা চলছে। বায়োপলিমারের কথাটা আলাদাভাবে তার আলোচনায় উঠে এলো, তার গবেষণায় নিজে নিমগ্ন রয়েছেন সেটা তিনি জানালেন, তার ছাত্রছাত্রীরাও এই কাজ করছে এবং তার প্রয়োগটাও তিনি বোঝালেন। আমাদের এ সম্পর্কে আরও প্রশ্ন তৈরি হতেই পারে, অপেক্ষায় থাকব আপনাদের কাছ থেকে তেমন প্রশ্ন পাওয়ার জন্য। আজকে অধ্যাপক কিশোর সরকারকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমরা নিশ্চয়ই এরকম অনুষ্ঠান আরও করতে পারব, এই আশা রেখে শেষ করি। নমস্কার।
0: নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায়, একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়, রাগ চারু কোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন শিবনাথ ভট্টাচার্য। চারুকোষ রাগে সেতার, শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়।

চারুকোশের আগে। সেতার শুনলেন শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন শিবনাথ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আজকের নাটক ভাঙা বাঁশির সুর, রচনা বিমল রায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান ভাঙা বাঁশির সুর।

Yes, Indrani. তুমি আজ এখানে বসে বসে শুধু দেখো আমার বাসর সাজানোটা। তুমি জানতে আমি শুধু বন্দুক চালাতেই জানি, মিলিটারি অফিসার, কিন্তু আমি যে বাসর সাজাতেও পটু সে খবর তুমি জানো না। জানো, আজকের বাসর আমি নিজের হাতে সাজিয়েছি। গত বছর যেমন তুমি সাজিয়েছিলে ঠিক তেমনি করে, একেবারে নিখুঁত করে সাজিয়েছি। তবে গত বছর তোমার

কথা রেখে আমি একটুও ড্রিঙ্ক করিনি, কিন্তু আজ আমি তোমার কথা রাখতে পারলাম না, আজ আমি একটু ড্রিঙ্ক করছি, কেমন? একটু পারমিশন দাও, সামান্য, খুব সামান্য। আমি জানি, আমি জানি তুমি রাগ করবে না। আচ্ছা দেখো তো, এই গাউনটাই কি গত বছর আমি পরেছিলাম? এটাই আমাকে পরতে বলেছিলে তুমি, কারণ তুমি বলেছিলে এই গাউনটা পরলে নাকি আমাকে ভালো দেখায়। কি দেখো, এই সময় আবার কার টেলিফোনে এলো, দূর বাবা। হ্যালো, হ্যালো, আমি রাজীব চৌধুরী কথা বলছি। হ্যাঁ, আপনি কে কথা বলছেন? ও, আমি তো আজ যেতে পারবো না, হ্যাঁ আজ একটু ব্যস্ত আছি আমি। হ্যাঁ, না না, আমি ঠিক আছি, আর তাছাড়া ঠিক তো থাকতেই হবে, আপনারা আমার জন্য এত ভাবেন, ধন্যবাদ জানি, আপনাদের ছোট করব না। আচ্ছা রেখে দিচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আচ্ছা আচ্ছা, ও মা। আচ্ছা দেখো তো ইন্দ্রাণী, এই পর্দাটা কি গত বছর জানলাতে ছিল? আগে যেটা ছিল সেটাকে চেঞ্জ করে এই পর্দাটাই তো লাগানো হয়েছিল না? মোটামুটি সব আমার কমপ্লিট, আজ আমি সবাইকে তাক লাগিয়ে দেবো। তুমিও নিশ্চয়ই অবাক হয়েছো ইন্দ্রাণী। হ্যাঁ, তবে কি জানো, আমি সবই করেছি কিন্তু একটা কাজ আমি পারবো না। কোনটা বলো তো? সেই গানটা, গত বছর তুমি যে গানটা গেয়েছিলে সেই গানটা, উহ, সে যে কি গান!

আচ্ছা, তোমার গান শুনলে আমার মনটা কেন গুমরে গুমরে কেঁদে ওঠে বলতে পারো ইন্দ্রাণী? তোমার গানের সুরে কত ভাবনা যেন বুদবুদের মতো ভেসে ওঠে আমার চেতনার আঙিনায়। গত বছর যখন তুমি গান গাইছিলে, আমি নীল আলোটা জ্বালিয়ে দিয়েছিলাম। অন্ধকার আকাশের বুকে তারাগুলো যেমন জলজল করে, তেমনি এক উজ্জ্বল প্রভাও ঝরে পড়ছিল বেনারসি দিয়ে ঢাকা তোমার সারা দেহ থেকে। জানলার পর্দাটা আমি সরিয়ে দিয়েছিলাম না গো, হ্যাঁ, ফাল্গুনের ফুরফুরে হাওয়া এসে মাথার চুলগুলো তোমার এলোমেলো করে দিয়ে যাচ্ছিল, একগুচ্ছ সোনালী চুল দোলা খাচ্ছিল তোমার মুখের ওপরে। উফ, তোমার গানে এমন মুগ্ধ হয়েছিল সবাই যে গানের শেষে তোমাকে অভিনন্দন জানাতে পর্যন্ত ভুলে গেল ওরা। মুখে একটা হাসির রেখা টেনে তুমি চুপ করে বসেছিলে। তুমি মুখটি নিচু করে একেবারে কি মনে আছে? হ্যাঁ, পরিবেশটা একটা নীরবতায় আচ্ছন্ন হয়ে গেল, যে নীরবতার কোনো গতি নেই। নীল অন্ধকারের মাঝে দাঁড়িয়ে শুধু আমি অনুভব করছিলাম, অনুভব করছিলাম। স্মৃতির টুকরোগুলো এখনো বেঁচে আছে আমার চেতনার প্রান্তে, জানো ইন্দ্রাণী। হ্যাঁ শোনো, এবারও তুমি কিন্তু ওই গানটাই গাইবে, বুঝলে? তোমার মনে আছে ইন্দ্রাণী, অতিথিরা যখন এক এক করে সবাই বিদায় নিল, তারপর তুমি আর আমি বাইরে চলে এলাম। চাঁদের আলো ছেয়ে ফেলেছে তখন আমাদের লনটা। আমরা দুজনে পাশাপাশি ঘুরে বেড়ালাম বাক্যহীন প্রেমে বিভোর হয়ে। কতগুলো মুহূর্ত যে চলে গেল চাঁদের স্বপ্নালু আলোর মধ্যে, তার হিসেব আমরা রাখিনি। তোমার মুখটা কিন্তু ওই জ্বলন্ত চাঁদের যাত্রাপথের দিকেই ফেরানো ছিল। আমার দিকে তুমি একটি বারও তাকালে না। আচ্ছা বলো না ইন্দ্রাণী, তখন তুমি কি ভাবছিলে বলো না। না, তোমাকে বলতেই হবে, বলো না তখন তুমি কি ভাবছিলে। ওকি, তুমি হাসছো কেন? আমার জানবার স্পৃহা দেখে বেশ হাসো, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো, পৃথিবীর ওপরের আকাশটা যেমন অসীম, যেমন শেষ নেই, নেই শুরু, প্রশান্তি আর মহিমার অনুভূতিতে অন্তর ভরিয়ে দেয়, তোমার মনটাও আকাশের মতো বিস্তার আর বিপুলতার অনুভূতিতে মাখা। জানার পরও মনে হয় কিছু যেন একটা রয়ে গেল অজানা। কি অবাক হয়ে গেছো আজ, হ্যাঁ, আমার কথা বলার ধরন দেখে? শোনো ইন্দ্রাণী, কাছে এসে বসো প্লিজ। আহ, দূরে দাঁড়িয়ে রইলে কেন, এখানে বসো। হ্যাঁ, কি বললে? কাজ আছে? আজ তোমাকে আমি কোনো কাজ করতে দেব না, সব কাজ ওই রসিক লালি করবে। এই রস, আচ্ছা তোমার মনে আছে গত বছর আমি ঠিক এইখানটায় বসে একখানা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, তুমি পাশে এসে বসেছিলে, তোমার উপস্থিতি আমি কিন্তু অনুভূতির স্পর্শ দিয়ে বুঝেছিলাম। তোমার গায়ের মিষ্টি গন্ধটা আমার অনুভূতিতে সাড়া জাগায়, জানো। আমি চোখ খুলে তাকাতেই দেখি তুমি মিটি মিটি হাসছো, খুব মিষ্টি লাগছিল হাসিটা তোমার। আচ্ছা হ্যাঁ, ভালো কথা ইন্দ্রাণী, তোমার বন্ধুকে ইনভাইট করেছে তো, কখন আসবেন ওরা? হ্যাঁ, ওর বড় আসবেন, ভালো কথা, সত্যি একটা হ্যাপি কাপল। জানো আমি শুনলাম যে অমিরও নাকি জাপান থেকে ফিরেছে, ওকে আজ রাত্রিরে আসবার জন্য নেমন্তন্ন করি, কি বলো? হ্যাঁ, আমি জানি তুমি অমত করবে না, আমি তাহলে টেলিফোনটা করে আসি। হ্যাঁ।

হ্যালো, কে কথা বলছেন? কে? অমিয়? আমি রাজীব। শুনলাম লাস্ট উইকে তুই জাপান থেকে ফিরেছিস। হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ, আমরা ভালোই।

আছি। এই শোন অমিয়, আজকে রাত্রিরে তুই আমার এখানে অবশ্যই চলে আসবি, হ্যাঁ এলি সব জানতে পারবি। শোন, আজ আমার বিবাহ বার্ষিকী, 4th marriage celebration day, ইউ মাস্ট কাম। হ্যাঁ, 4 বছর আগে মনে আছে আমার বিয়ের ঠিক কিছু পরেই তুই জাপান চলে যাস? ইন্দ্রাণীর সঙ্গে তো তোর কোনো পরিচয়ই হয়নি বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, ইন্দ্রাণী এইখানেই বসে আছে। তাহলে আসছিস তো? হ্যাঁ, ওকে ওকে। জানো ইন্দ্রাণী, তোমাকে বিয়ে করেছি বলে বন্ধুরা আমাকে খুব ঈর্ষা করে। তোমার রূপ আর গুণের কথা সব সময় ওদের মুখে আমি শুনতে পাই। তোমার কালো বরণ চুল, কালো হরিণ চোখ, ছোট্ট তোমার ঠোঁটখানি, জ্যোৎস্নার মতো স্নিগ্ধ তোমার মনখানি। ও কি, তুমি উঠে চলে যাচ্ছ কেন? প্রশংসা শুনে লজ্জা পাচ্ছ? আচ্ছা, তবে আর বলবো না, বসো। না, অমনি করে বসবে না, যেমন করে বসে আমি দেখতে ভালোবাসি তেমনি করে বসো না, প্লিজ। জানো, আজ আমি খুশি দিয়ে মনটাকে ভরিয়ে রাখতে চাই। আজকের দিনটা যে আমাদের জীবনের সার্থক দিন ইন্দ্রাণী। আচ্ছা ইন্দ্রাণী, বলো তো এই যে রজনীগন্ধাগুলো কেমন লাগছে? খুব সুন্দর, তাই না? দেখো, আহ কি সুন্দর গন্ধ। তুমি তো বলো আমার নাকি কোনো পছন্দই নেই, কিন্তু তোমার সেই ধারণা আমি ভুল প্রমাণ করে দিতে পেরেছি কিনা বলো। না না, চুপ করে থাকলে চলবে না, বলো তুমি আমাকে। হ্যাঁ, আরে কথা বলছো না কেন? আমি তো বুঝতে পাচ্ছি না, কিছু কথা বলো। তুমি তো জানো যে নিস্তব্ধতা আমি একবারে সইতে পারি না। দেহের মধ্যে মনটা আমার গুমরে গুমরে কাঁদে আর চিৎকার করে বলে, শুনতে পাচ্ছ, আমাকে তুমি শূন্য করে দিও না, আমি বাঁচতে চাই, মানুষের মধ্যে বাঁচতে চাই। তাই তো তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না ইন্দ্রাণী। তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে যে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি না আমাকে ভালোবাসতে শিখিয়েছ? দেখো, যে দেখো না, বাইরে আজ সোনালি রঙের আলোর খেলা, আমাদের মাথার উপরে সোনালি চাঁদ মেঘের সঙ্গে খেলা করছে, মেঘের ফাঁকে ফাঁকে হাতছানি দিয়ে আমাদের ডাকছে। অন্য বছরের মতন এবার কেন তুমি তার ডাকে সাড়া দিচ্ছ না ইন্দ্রাণী? বলো, উত্তর থা ইন্দ্রাণী। জানো, এবার কিন্তু গেস্টদের তুমি রিসিভ করবে। হ্যাঁ, না না, আমিও করব, তুমি আমি মানে আমরা দুজনে আর কি একসঙ্গে, কেমন? আচ্ছা এসো, আমরা একবার ট্রায়াল দিয়ে নিই, একটা রিহার্সাল আর কি। আরে এসোই না। হ্যাঁ দেখো, তুমি দাঁড়াবে দরজার ওধারে আর আমি এধারে। মনে করো অমিও আসছে, তুমি রিসিভ করছো। হ্যাঁ বলো, কিভাবে বলবে বলো, আমি দেখি। আগে তুমি বলো। হ্যাঁ, না না না না, ও ভাবে না, ও ভাবে না। তুমি বলবে, নমস্কার, আসুন অমিয় বাবু, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, এইভাবে বলবে, কেমন? কিন্তু দেখো, তোমার সেই ভায়োলেট রঙের শাড়িটাই আজকে পরবে, ও শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগে তোমাকে। ও এই দেখো দিনে, আহা, এই জানলার পর্দাটা এখনো বদলানো হয়নি। না না, তোমাকে উঠতে হবে না, তুমি বসো, আমি বদলে দিচ্ছি। কোথায় গেল আবার জানলার হুকটা, কোথায় গেল? ও এই তো পেয়েছি। হ্যাঁ দেখো ইন্দ্রাণী, চেয়ে দেখো, গেরুয়া রঙের পর্দাটায় ঘরের বেশ বিউটি বেড়েছে। আরে রাস্তা দিয়ে একটা ফুলওয়ালা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ফুলওয়ালা, ফুলওয়ালা, এই ফুলওয়ালা, আরে শোনো শোনো, ভালো বেল ফুলের মালা আছে, বেল ফুলের মালা। কি বললে? নেই জানলে ইন্দ্রাণী, গত বছর এই লোকটা ঠিক এমনি দিনে এখান দিয়ে মালা নিয়ে যাচ্ছিল, তবে গত বছর ওর মুখে যে হাসিটা দেখেছিলাম এবার হাসিটা যেন শুকনো মনে হলো। কে জানে কেন, রক্ত মাংস তো নয়, যেন দুখানা কাঠের হাত নাড়িয়ে বলে গেল আজ ওর কাছে মালা নেই। যাগকে, আমার ফুল আছে, অনেক অনেক ফুল, আমি ফুল দিয়ে ঘরটাকে আচ্ছা, মিস্টার মুখার্জি এখন আসছেন না কেন বলো তো? আমাকে বলেছিলেন তাড়াতাড়ি আসবেন, টেলিফোন করে একবার দেখি তো, কি বল? হ্যাঁ

হ্যালো, মিসেস মুখার্জি কথা বলছেন? আমি রাজীব চৌধুরী। মিস্টার মুখার্জিকে নিয়ে তাড়াতাড়ি আসছেন তো? কি বলেন, দেরি হবে? না না, দেরি করবেন না, ইন্দ্রাণী আপনাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গাইবে। এই দিনটিতে প্রত্যেক বছরই তো ইন্দ্রাণী আপনাদের গান গেয়ে শোনায়, তবে এবার ওর গান শুনলে আরও মুগ্ধ হবেন। এত ভালো গান আজকাল গায় ইন্দ্রাণী, যেন আমি চোখ বুজে বসে বসে শুধু ওর গান শুনি, ইচ্ছে করে আরও শুনি। স্ত্রীর প্রশংসা করছি বলে আপনি হয়তো কিছু ভাবছেন, তাই না? ইন্দ্রাণীর প্রশংসা করতে গিয়ে যত কথাই বলি না কেন, মনে হয় আরও কত কথাই যেন না বলা রয়ে গেল। যাক সে কথা, তাহলে আশা করছি মিস্টার মুখার্জি ফিল্ডি চলে আসছেন। কেমন, ধন্যবাদ, আমি তাহলে রাখছি। আচ্ছা, জানো ইন্দ্রাণী, মিস্টার মুখার্জি এখন বাড়ি নেই, মিসেস মুখার্জি বললেন আসতে একটু দেরি হবে। তা হোক, আমাদের এদিককার সব কাজ কমপ্লিট করে রেখো কিন্তু, কেমন? জানলার পর্দাটা একটু সরিয়ে দিই, কি বলো? সূর্যের শেষ আলোটা এসে ঘরটা সোনালি রঙে ভরিয়ে দিক। হ্যাঁ, কি হলো, কেন না করছো কেন? আচ্ছা, সূর্যের আলোকে তোমার এত ভয় কেন? সমস্ত আনন্দের পেছনে কোথায় যেন গুঁড়ি মেরে হানা দেয় একটা অস্পষ্ট উৎকণ্ঠা। কিন্তু কেন, কেন বিষণ্ণতায় মাখা থাকবে আজকের এই দিনটা? আজ উৎসবের দিনে আমাদের পেতে হবে আনন্দে ভরা চঞ্চল জীবন্ত প্রতিটি মুহূর্তকে। একটা অচেনা অনাস্বাদিত আনন্দের স্পর্শ মাখিয়ে ধরে রাখবো আজকের এই দিনটাকে। দেদোল দোল দেদোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভেতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল। আচ্ছা ইন্দ্রাণী, তোমার সেই কবিতাটা মনে আছে যেটা তুমি আমার কাছে শিখেছিলে? আমার কাছে শিখেছিলে বটে, কিন্তু তুমি যখন আবৃত্তি করো পাঁচ পাহাড়ের গায়ে ধাক্কা লেগে তোমার সেই কণ্ঠস্বর আমার কানে অনেকক্ষণ ধরে বাজে। আজ একটিবার করো না গো সেই কবিতাটা আবৃত্তি, করো না। তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তোমার মুখে আবৃত্তিটা আরও সুন্দর শোনা। ওকে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, সাজতে? তা যাও, শোনো বেশ ভালো করে সেজে, কিন্তু একবারে বিয়ের কোণের মতো, বুঝলে? বাসর ঘরের রাশি রাশি ফুলের সৌরভ সেদিন যেমন আমায় আত্মহারা করেছিল, তোমার কোমল স্পর্শ ভুলিয়ে দিয়েছিল পৃথিবীর কাঠিন্য, তেমনি করে, ঠিক তেমনি করে আজও আমি তোমাকে পেতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি সেজে এসো। হ্যাঁ যাও, তবে আমি যেমনভাবে বলেছি ঠিক সে। আরে কে, মিস্টার বাসু, আসুন আসুন আসুন, বি সিটেড প্লিজ। অনেকদিন বাদে হঠাৎ এদিগন্তে আপনার উদয়, অফকোর্স রিয়েলি আই এম গ্ল্যাড টু সি ইউ। বসুন, বহুদিন বাদে আপনি এলেন মিস্টার বাসু। এরই মধ্যে কিন্তু আমি আমার জীবনের একটা অধ্যায় তৈরি করে ফেলেছি। আই হ্যাভ ম্যারিড এ হ্যান্ডসাম অ্যান্ড লাভিং গার্ল, অ্যান্ড টুডে ইজ মাই ফোর্থ ম্যারেজ সেলিব্রেশন ডে। একটু বাদে ইন্দ্রাণী মানে আমার স্ত্রী আসবে, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। দেখবে, কি বললেন, আপনার সাথে ইন্দ্রাণীর পরিচয় আছে? একটু দাঁড়ান তো মিস্টার বাসু, রজনীগন্ধাগুলো হঠাৎ যেন কেমন ঢলে পড়ল, আমি ঠিক করে দিয়ে আসছি। এ ফুলগুলো হঠাৎ কেন নিষ্প্রাণ হয়ে গেল বলুন তো। হ্যাঁ, কী যেন বলছিলেন মিস্টার বাসু, বলুন, ইন্দ্রাণীর সঙ্গে আপনার পরিচয় আছে? আচ্ছা কেমন করে? ও, আপনার বাবা আর ইন্দ্রাণীর বাবা বোম্বেতে একই জায়গায় থাকতেন। সত্যি কথা বলতে কি জানেন মিস্টার বাসু, ইন্দ্রাণী আমার জীবনকে একবারে সব দিক থেকে ভরিয়ে দিয়েছে। এই থোক থোক কালো মেঘে ঢাকা আকাশটার নিচেও আমরা কত সুখী। না না, আমার নিজের স্ত্রী বলে বলছি না মিস্টার বাসু, ইন্দ্রাণীর এমন কতকগুলো কোয়ালিটিস আছে যার জন্যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ওকে ভালোবাসে, ওর প্রশংসায় একবারে পঞ্চমুখ। ওকে,

আপনি ঘড়ি দেখছেন কেন মিস্টার বাসু? না না না, আপনি এখন যেতে পাবেন না, আর একটু বসুন। খুব ভালো লাগছে জানেন কথা বলতে আপনার সঙ্গে, অনেকদিন বাদে দেখা তো। ও, কাজ আছে, বেশ তবে ঘুরিয়ে আসুন, কিন্তু আপনার নিমন্ত্রণ রইল, রাত্রিবেলা নিশ্চয় আসবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ইন্দ্রাণী ইন্দ্রাণী, এই যে জানো মিস্টার বাসু এসেছিলেন, আরে রমেন বাসু। কি সুন্দর তোমাকে দেখাচ্ছে ইন্দ্রাণী এই শাড়িটা পরে, ফুলশয্যার রাতে তোমাকে যেমন দেখাচ্ছিল ঠিক তেমনি দেখাচ্ছে। আমার কি ইচ্ছে হচ্ছে জানো, আমার ইচ্ছে হচ্ছে আজ আবার তোমাকে নতুন করে বিয়ে করি। কি লজ্জা পাচ্ছ? ফুলশয্যার রাতেও ঠিক এমনি করে তুমি লজ্জা পেয়েছিলে, মুখটি নিচু করে তুমি বসে রইলে, কিন্তু সুরমা পরা চোখ দুটো তোমার ভীষণ দুষ্টুমিতে ভরা ছিল, আর চোখে বারবার তুমি আমায় দেখছিলে। আজও যেন আমি তোমার সেই চাউনি দেখতে পাচ্ছি, সেই দুষ্টুমির ছোঁয়া। আজ কিন্তু আমরা দুজনে সারা রাত পাশাপাশি বসে থাকব, প্রত্যেক বছর যেমন হাতে হাত রেখে মুখোমুখি দুজনে বসে থাকি, কেমন? আজকে রাতটিও সার্থক করে তুলব আমরা, কি বলো? উত্তর দাও। হ্যাঁ, কে? চিঠি? কার চিঠি? ম্যাম সাহেবের? এই নাও তোমার চিঠি, দেখি দেখি। আরে এ তো রমেন বাসুর চিঠি। ও মা, উনি তো একটু আগে গেলেন, স্ট্রেঞ্জ। দেখি চিঠিটা পড়ে। হ্যাঁ, পড়বো না? তাহলে আমি নিশ্চয়ই পড়ব, দেখি কি লিখেছে। ইন্দ্রাণী, অনেকদিন বাদে আমি তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে শুনলাম আজ তোমাদের বিবাহ বার্ষিকী। রাজীববাবু আমাকে আজকে রাত্রিরে তোমাদের বাড়িতে পার্টিতে অ্যাটেন্ড করবার জন্যে ইনভাইট করেছেন। হ্যাঁ, কিন্তু তুমি তো বোঝো তোমাদের বিবাহ বার্ষিকীতে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব নয়। কেন? তাই এই চিঠি পাঠালাম। আমি জানি রাজীববাবুকে বিয়ে করতে তুমি বাধ্য হয়েছিলে, কারণ সেদিন তোমার আর কোনো উপায় ছিল না, যেহেতু আমি ফরেনে ছিলাম। আমার ধারণা 4 বছর ধরে তুমি রাজীববাবুর সঙ্গে অস্বস্তিকর পরিবেশে দিন যাপন করছো, ওই পরিবেশ থেকে তোমাকে মুক্তি দেবার ইচ্ছে আমি বহুবার জানিয়েছি, কিন্তু পরিষ্কারভাবে তুমি কিছুই জানাওনি। তাই আজ আমি আবার তোমার কাছে ছুটে গিয়েছিলাম জানতে যে তুমি রাজি কি। ইন্দ্রাণী, তুমি রাজি আছো? বলো, তুমি রাজি আছো? এই চিঠিতে যা লেখা আছে সব সত্যি? উত্তর দাও। বলো ইন্দ্রাণী, এই লোকটাকে, মিস্টার বাসুকে, যে আমারই একদিন বন্ধু ছিল, ওকে তুমি ভালোবাসতে এবং এখনো বাসো? ছি ছি ছি ইন্দ্রাণী, তোমার ওই ফুলের মতো সুন্দর চেহারা পোকায় কেটে ক্ষতবিক্ষত করে রেখেছে। তুমি আমাকে ঠকিয়েছো, আমার ভালোবাসাকে ঠকিয়েছো, অসম্মান করেছো। কিন্তু কিন্তু আমি এখনো বিশ্বাস করি না। তুমি শুধু একবার বলো ইন্দ্রাণী যে চিঠিটা সত্যি নয়, সব মিথ্যে, তুমি আমাকেই ভালোবাসো, বলো। আহ, চুপ করে থেকো না, এটা চুপ করে থাকবার সময় নয় ইন্দ্রাণী। বন্দুকের ব্যারেলে টোটা সময়ের হিসেব রাখছে, তোমার নীরবতা আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। কথা বলো, উত্তর দাও, কথা বলো, বলো ইন্দ্রাণী, বলো, বলো। হলো না, হলো না ইন্দ্রাণী, আজকের আজকের দিনটায় তোমাকে আমি কল্পনার রাজ্যে পেতে চেয়েছিলাম, কিন্তু তা হলো না। আমি চেয়েছিলাম তোমাকে কল্পনার মধ্যে আরো সুন্দর করে দেখতে, তাই এই ডিভানের ওপর ফ্রেমের মধ্যে আবদ্ধ তোমার ছবিকেই তুমি জীবন্ত কল্পনা করে আমি বাসুর শয্যা রচনা করেছিলাম, কিন্তু হলো না।
কঠিন বাস্তবতা হতে দিল না, নির্মম ভাবে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আমার কাছ থেকে। গত বছরের সেই নির্মম আওয়াজটা আমার ঘুমটাকে ভাঙিয়ে দিলে, স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলে। তুমি বিশ্বাস করো ইন্দ্রাণী, সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি গুলি করতে চাইনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমার নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তোমাকে। তাই একটি মুহূর্ত তোমাকে আমি আজ বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার স্পর্শ অনুভব করতে চেয়েছিলাম, কিন্তু হলো না। আমি তা পারলাম না, আমি তা পারলাম না, পারলাম না, পারলাম না।

0: বিমল রায় রচিত ভাঙা বাঁশের সুর নাটকটির অভিনয় এখানেই শেষ হল। একটিমাত্র চরিত্র রাজীবের ভূমিকায় অভিনয় করেছেন সত্য বন্দ্যোপাধ্যায়। সেদিন দুজনে দুলে ছিনু বনে রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন পুরবী মুখোপাধ্যায়। শব্দ সংযোজনা দেবদাস মুখোপাধ্যায় ও অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
3: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর এবং মালদা বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লোকগীতি, শিল্পী আনন্দ দাশ।

লোকগীতি শুনছেন শিল্পী আনন্দ দাস। প্রথম লোকগীতিটির কথা ও সুর প্রচলিত, পরেটিও তাই।

পরপর দুখানি লোকগীতি শুনলেন শিল্পী আনন্দ দাস। লোকগীতি দুটির কথা ও সুর প্রচলিত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। প্রথমে যোগ ও তারপর বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। প্রথমে যোগ ও তারপর বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনছেন শিল্পী সোহিনী রায়চৌধুরী। যোগ রাগের পর এবার রাগ বাগেশ্রী।

প্রথমে যোগ ও তারপর বাগেশ্রীর আগে খেয়াল শুনলেন শিল্পী সোহিনী রায়চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে

0: bilateral trade and economic ties. India and the United States agreed on framework for an interim agreement regarding reciprocal and mutually beneficial trade in a joint statement issued on 7th of February. The BJP has released the names of its 11 candidates for the upcoming Rajya Sabha elections, and by poll party has fielded National General Secretary Tarun Chugh and Rajneesh Agrawal from Madhya Pradesh, another party General Secretary Dr. Alka Gurjar and Dr. Satish Punia has been fielded from Rajasthan. From Gujarat, party candidates are Raju Bhai Shukla, Mukesh Bhai Rathava, Man Singh Parmar and Jitendra Meghji Bhai Kanzaria. Tai Tagak is the candidate from Arunachal Pradesh and Isharda Devi is from party candidates from Manipur. For Rajya Sabha by poll in Odisha, party has fielded Debashish Samantare, who recently joined BJP after quitting BJD. Election for 24 seats of Rajya Sabha will be held on 18th of this month. Rajya Sabha by poll will be held for one seat each in Odisha, Maharashtra and Tamil Nadu. The Congress Party also released its list of the 7 candidates for the upcoming Rajya Sabha poll. Party President Mallikarjun Kharge, Pawan Kheda, Mansoor Ali Khan are the party candidates. From Karnataka, Congress has fielded Meenakshi Natarajan from Madhya Pradesh, Neeraj Dangi from Rajasthan and Pranav Jha from Jharkhand. Praveen Chakravarti will contest Rajya Sabha by poll from Tamil Nadu. And that's the end of the news bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই, 5ই জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন কোরআন থেকে পাঠ, 6টা 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা 30 মিনিটে আজকের চাষবাস কথিকা দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন বলবেন সুভাষচন্দ্র হাঁসদা, 6টা 40 মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা দূষণজনিত অসুখ বিসুখ বলবেন ডাক্তার তপব্রত গুহ রায়, 6টা 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা, 7টা 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন, 8টায় জানা অজানা গ্রহ নিরাপত্তার সীমানা দ্বিতীয় পর্ব শুনবেন বলবেন সংকলন বলবেন প্রদীপ সেনগুপ্ত, 8টা 5 মিনিটে নিরাময় পরিবেশের দূষণজনিত অসুখ বিসুখ এই বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনায় সুস্মিতা ঘোষ, 8টা 20 মিনিটে গান্ধী চর্চা আপনি আচুরি ধর্ম বলেছেন প্রণব কুমার চট্টোপাধ্যায়, 8টা 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গান, 9টা 25 মিনিটে সমীক্ষা, 9টা 30 মিনিটে আকাশবাণী পডকাস্ট বিষয় বিকল্প শক্তির সন্ধানে ডক্টর শক্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, 10টায় লাইভ ফোন ইন গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় রাহুল আচার্য ও সম্পূর্ণা চক্রবর্তী, বেলা 12টায় রজনীকান্তের গান শিল্পী সুসীমা দাস মজুমদার, 12টা 15 মিনিটে লোকগীতি শিল্পী অরুণিমা রায়, 12টা 33 মিনিটে উনো জমির দুনো ফসল কৃষিকাজে রাষ্ট্রপতি সম্মানে ভূষিত মহিলা কৃষকের সফলতার কাহিনী নিশ্চিন্তপুর কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, দুপুর 1টায় গীতিকা, 1টা 45 মিনিটে মহিলা মহল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, অতিথি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশকান্তি মেদ্দা উপস্থাপনায় সোমা সাহা, 2টা 30 মিনিটে সাঁওতালি সঙ্গীতের অনুষ্ঠান প্রথমে আরসু মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায় তারপর সাঁওতালদের অর্থনৈতিক অবস্থা এই নিয়ে আলোচনা, প্রথম পর্ব শুনবেন অংশগ্রহণে ডক্টর সুবোধ হাঁসদা সুখচাঁদ সোরেন ও সুতালাল সোরেন, এরপর সাঁওতালি সঙ্গীত পরিবেশনে পুলিনচন্দ্র মান্ডি ও

সহশিল্পীরা। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সপ্তর্ষি রায়চৌধুরী, 5:30 বিদ্যার্থীদের জন্য। 2026 উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী সৌম্য রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, দুলালিবালা সোরেন ও সহশিল্পীদের পরিবেশনায়। তারপর 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা, দূষণমুক্ত পরিবেশ বলবেন মৌসুমী সোরেন। এরপর সাঁওতালি লোকগীতি, এমএলই হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়। সবশেষে হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের পরিবেশনায় সাঁওতালি লোকগীতি। 6:38 কৃষি কথার আসর, আন্তর্জাতিক অবৈধ অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ বিরোধী দিবস, এই বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন তুহিন চট্টোপাধ্যায়। এরপর বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও ভাবনা, এই নিয়ে আলোচনা। অংশগ্রহণে ডক্টর হাসনাহারা খাতুন ও পূর্ণিমা মুখোপাধ্যায়। 7:10 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য, শিরোনাম বাঁচান পরিবেশ বাঁচুক জীবন। 8:00 বাংলা নাটক ব্রেক্টের খোঁজে, রচনা কৌশিক রায়চৌধুরী, পরিচালনা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পরিবেশনায় নান্দিকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন। 9:45 নজরুলগীতি শিল্পী সুশীমা দাস মজুমদার। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রাগ প্রধান গান শুনবেন অনুসুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। 10:45 শ্যামাসঙ্গীত শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী অঞ্জনা কুশারি এবং তারপর সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি এবার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত সুররঞ্জন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন। 6:35 রামচরিতমানস 132তম পর্ব শুনবেন। 6:45 ভজন অনুসুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 নজরুলগীতি শিল্পী সুশীমা দাস মজুমদার। 8:45 আধুনিক গান শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। 9:10 রসধারা, উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় পূজা মিশ্র। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 1:10 সায়নী চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অঞ্জনা কুশারি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমেন রায়চৌধুরী। 5:20 উর্বশী, উপস্থাপনায় ভারতী দত্ত। 6:10 হিন্দি কথিকা প্লাস্টিক মুক্ত ভারত। 6:30 গুলগুলশান, উপস্থাপনায় ভারতী দত্ত। 7:10 রজনীকান্তের গান শিল্পী সুশীমা দাস মজুমদার। 7:30 দর্পণ, উপস্থাপনায় ভারতী দত্ত। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন 5 জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 86% এবং সর্বনিম্ন

পরিমাণ ছিল 55%। গত 24 ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 53 সেকেন্ড। জয় হিন্দ।